চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।

করুণা ধারায় এসো, জীবন যখন শুকায় যায়। সেদিন রবীন্দ্রনাথের সঙ্গে গান্ধীজির সাক্ষাতের মুহূর্তে দুজনেই ছিলেন আবেগ আপ্লুত। রবীন্দ্রনাথ লিখছেন, জেলের অভ্যন্তরে বাঁদিকে সিঁড়ি উঠে দরজা পেরিয়ে দেয়াল ঘেরে একটা প্রাঙ্গণে প্রবেশ করলাম। দূরে দূরে দুসারি ঘর, অঙ্গনে একটি ছোট আম গাছের ঘন ছায়ায় মহাত্মাজি শয্যাশায়ী। মহাত্মাজি আমাকে দুই হাতে বুকের কাছে টেনে নিলেন, অনেকক্ষণ রাখলেন, বললেন, কত আনন্দ হল। রাজমোহন গান্ধীও তার মোহনদাস গ্রন্থে একই কথা লিখেছিলেন, জেলের মধ্যে একটা আম গাছের তলায় একটা খাটিয়ায় শুয়েছিলেন গান্ধীজি, সেখানে প্রায় ছুটে গেলেন রবীন্দ্রনাথ এবং গান্ধীজির বুকে মাথা দিয়ে অন্তত কয়েক মিনিট শুয়ে থাকলেন। আসলে গান্ধীজি টেনে নিয়েছিলেন, রবীন্দ্রনাথও মাথা রেখেছিলেন। যিনি রেখেছেন তার মতো একটা অনুভূতি, যিনি বাইরে থেকে দেখেছেন তার অনুভূতি আরেকটা। তাহলে দেখুন, একই ঘটনা আর দুজনের পার্সপেক্টিভে কেমন দুজনভাবে বদলে গেল। সামান্য একটা কথা, কিন্তু পরিবর্তনটা কতটা বেশি। গান্ধীজি প্রতি মুহূর্তে শুনতে চাইতেন, শিখতে চাইতেন, সবসময় রাজি ছিলেন। 1947 জানুয়ারি মাসের এক বাদলা দিনে পানিয়ালা গ্রামের প্রার্থনা সভায় যখন মনু গাইছিল রঘুপতি রাঘব রাজা রাম, গাইতে গাইতে কোন শৈশবে সুদামা মন্দিরের কথকের কাছে শোনা একটা ধুন তার মনে পড়ল। সেই ধুনটি স্তবগীতির মধ্যে নিজের খেয়ালেই জুড়ে দিল সে, ঈশ্বর আল্লাহ তেরে নাম সবকো সম্মতি দিয়ে ভগবান। গান্ধী চমৎকৃত, উৎসাহিত, প্রার্থনা সভায় গাওয়া রামগীতির সেই অবিচ্ছেদ্য অংশ হয়ে গেল ধুনটি। মনু গান্ধী আসলে গান্ধীজির ভাইপোর মেয়ে, খুব ছোটবেলায় মাতৃহারা এই মেয়েটি গান্ধীজির মধ্যেই তার মাকে খুঁজে পেয়েছিল। জাতির জনক সবার কাছে বাপুজি, কিন্তু মনুর কাছে সে ছিল তার মা। স্নেহের পাশাপাশি কোনো জিনিস শেখানোর সময় তিনি ছিলেন কঠোর। কৃচ্ছ সাধনের মাধ্যমে, কঠিনের মধ্যে দিয়ে এই সত্যকে স্বীকার করতে হয়, জানতে হয়, এটাই ছিল গান্ধীজির বিশ্বাস। তখন নোয়াখালীর গায়ে গায়ে গান্ধীজি ঘুরছেন, রোজ সকালে তার নিত্য ব্যবহার্য জিনিস গুছিয়ে নেওয়ার দায়িত্বে মনুর। একবার একটা বিপত্তি ঘটেছিল, গ্রাম নারায়ণপুরে দেখা গেল যে বাবুর পা ঘষার যে পাথরটা খুঁজে পাওয়া যাচ্ছে না, আগের গ্রাম ভাটিয়ালপুরে ফেলে আসা হয়েছে। কোনো কথা নেই, তখনই বাবুর নির্দেশ, জিম্মাদার মনু আগের গ্রামে একেবারে একা হেঁটে যাবে, পাথর উদ্ধার করে ফিরে আসবে। সে গেল দুপুর 1:30 সময় নারায়ণপুরে ফিরে এলো, ভয়ে রাগে অভিমানে খিদের জ্বালায় সেদিন সে কেঁদে একসা। কান্না শুনে বাবু হেসে ফেললেন, তিনি বললেন, আরে এটাই তো পরীক্ষা, তুমি পাশ করেছ, আর কোনোদিন যদি ভুল হবে না, ভয়ও পাবে না। বিকেলে প্রার্থনা সভার পর মনুকে বললেন, একলা চল রে গানটা গাও। গানের মর্মার্থ কতদূর বুঝেছ তার পরীক্ষা নিলাম। এই একলা চল রে গানটা কিন্তু গান্ধীজির খুব প্রিয় গান ছিল, সেই জন্যই তিনি মনুকে একলা পাঠিয়েছিলেন অতটা পথ ঘুরে কাজটা করতে। মনু সফল হয়েছিল, গান্ধীজি তাকে পাস করিয়েছিলেন, উইথ ডিস্টিংশন কিনা জানি না। আপনারা অনেক লেখা পাঠিয়েছেন আপনাদের 9903653992। গান্ধীজি সম্বন্ধে আরও অনেক কথা হয়তো বলবো, তবে একটু আপনাদের বার্তাগুলো আগে একটু চট করে শুনিয়ে দিই। নিবেদিতা সেন লিখছেন শাহরাফুলি থেকে, গুড মর্নিং উজ্জ্বলদা, আজ শুক্রবার চিরন্তনীতে শুনছি গান গল্প, তিতলি এবং তার দাদুর সঙ্গে উজ্জ্বলদার কথা, মহাত্মা গান্ধীর বিভিন্ন বিষয়ের নানা গল্প, অপেক্ষায় ছিলাম কখন শুক্রবার আসবে। আসলে শুক্র শনি রবি আপনারা যেমন অপেক্ষায় থাকেন, ঠিক তেমনি আমরাও অপেক্ষায় থাকি আপনাদের সঙ্গে কখন কথা হবে। সুপ্রভাত, 2 অক্টোবর আজ গান্ধী জয়ন্তী, চিরন্তনী এই মাসের প্রথম দিন, গল্প গানে ভরে উঠেছে। সৌভিক ঢাকুরিয়া থেকে, থ্যাংক ইউ সৌভিক।

লিখছেন অর্জুন সিং তামিলনাড়ু থেকে। সুপ্রভাত দাদা ভাই, বাবুজির জন্মদিনে জানাই শ্রদ্ধাঞ্জলি প্রণাম। তিতলি আর দাদুর কথোপকথনে গান্ধীজির প্রসঙ্গ আজকের দিনে বিশেষ মাত্রার স্বাদ পেলাম শ্রবণে। তামিলনাড়ু থেকে অর্জুন সিং, থ্যাংক ইউ অর্জুন। এরপর লিখছেন শ্রবণ সাথী উজ্জ্বল, সুপ্রভাত। কান পাতলে শুনতে পাই মায়ের মৃদু চরণধ্বনি, আনন্দের এ সময় খুবই ভালো লাগে চিরন্তনি। সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে, থ্যাংক ইউ সুভাষবাবু। আসলে আপনারা যারা চিরন্তনী শোনেন, প্রত্যেক দিন শোনেন, আসলে আমরাও একটা কথাই বলি সবাইকে, যে প্রথম দিন আপনি রেডিওটা খুলুন একটু নিজের মতো করে, তারপরে আমরা চেষ্টা করি যে অনুষ্ঠানের যে মাধ্যমে আপনাদেরকে টেনে রাখার, বা প্রত্যেক সপ্তাহেরই তিন দিন যাতে আপনারা চিরন্তনীতে আমাদের সঙ্গী থাকেন, সাথী থাকেন, সেটুকুর। কারণ বন্ধুদের ছাড়া তো আমাদের প্রত্যেকের ক্ষেত্রে জীবন বৃথা, সুতরাং আপনারা আমাদের বন্ধু, থ্যাংক ইউ। এরপরে লিখছেন অরিজিৎ দাস অধিকারী, শ্রীযুতি বিবেকনগর তেমাথানি সবং পশ্চিম মেদিনীপুর থেকে। মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করি স্বীয় কীর্তি ধ্বজা ধরি আমরাও হব বরণীয়। উজ্জ্বলবাবুর সাথে চিরন্তনী সপ্তাহের আজ শুরু, গান্ধীজির জীবন বোধে তুমি কল্পতরু। জাতীয় কুষ্ঠ নিবারণ দিবস, স্বচ্ছ ভারত অভিযান, আদর্শ জীবন থেকেই হয় সত্যিকারের জাগরণ। জীবন পরিবর্তনের প্রেক্ষাপটের নেপথ্য সেই কথন, জাতীয় জনকের কৃষ্টিতে অনন্য এই যাপন। অহিংস ধারার স্রষ্টা ভারতের তুমি আলো, তোমার চর্চা এই সকালে লাগছে ভীষণ ভালো। অশান্ত দিকে দিকে আলোর দেখা কই, তোমার জীবন দর্শনে আলোর দেখা পাই। বিশ্লেষণের নিবেদন সত্যির হৃদয় ছোঁয়া, সুরের ছোঁয়া দিচ্ছে দোলা আজকে বিশেষ পাওয়া। স্যালুট তোমায় উজ্জ্বলবাবু, নতুনত্বের দিশা এমনিভাবে খোঁজাও তুমি সকল অমানিসা। অরিজিৎ দাস অধিকারী, থ্যাংক ইউ অরিজিৎ। এরপরে লিখছেন শুভ সকাল দাদা ভাই, প্রণাম জানাই গান্ধীজিকে, শুনছি শর্মিষ্ঠা মুখার্জি সাঁকরাইল হাওড়া থেকে, থ্যাংক ইউ শর্মিষ্ঠা। লিখছেন মাধবী শীল রহিমপুর হুগলি থেকে, সুপ্রভাত উজ্জ্বল দাদা ভাই, সপ্তাহের প্রথম চিরন্তনী আজ গান্ধীজির জন্মদিনে, তিতলির দাদুর সাথে গান্ধীজির কথা শুনছি, অপূর্ব অসাধারণ পরিবেশনা, ভীষণ ভালো লাগছে, ভালো থাকবেন, থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকেও। সুপ্রভাত ভাই উজ্জ্বল, তপদিদি বলছি হিন্দমরা থেকে, আজ 2 অক্টোবর মহাত্মা গান্ধীর শুভ জন্মদিন, তার কথা শুনছি, সত্য ছিল জীবনের প্রথম আদর্শ, আর অস্পৃশ্যতাকে ঘৃণা না করা, গানে গল্পে আজকের চিরন্তনী ভরে উঠেছে, এই পুণ্যদিনে সকলকে জানাই শুভেচ্ছা, থ্যাংক ইউ। এরপর লিখছেন সুপ্রভাত ভাই উজ্জ্বল, আজ আন্তর্জাতিক অহিংস দিবসে জাতির জনক বাপুজির চরণে জানাই সশ্রদ্ধ প্রণাম। অপূর্ব গান তথ্য সমৃদ্ধ নানান ঘটনার উপস্থাপনায় আজ চিরন্তনী নতুন সাজে সজ্জিত, একমাত্র শিউলি শুভেচ্ছা সহ শিবপ্রসাদ। এরপরে লিখছেন বালিগঞ্জ রানীগঞ্জ পশ্চিম বর্ধমান থেকে মিনতি চট্টোপাধ্যায়, সুপ্রভাত দাদা ভাই, চমৎকার একটি অনুষ্ঠান চলছে, গান সত্য কাহিনী তোমার ভগবদত্ত গলা সব মিলিয়ে একটি চমৎকার আবহ সৃষ্টি করেছ, আর আবহ সঙ্গীত মূর্ছনা দুটি চোখ বন্ধ অবস্থা রাখতে ভালো লাগছিল, ভালো থেকো, শুভেচ্ছা নিও। আচ্ছা, আবহ সঙ্গীত মূর্ছনা দুটি চোখ বন্ধ অবস্থায় রাখতে ভালো লেগেছিল, আচ্ছা, মানে অনুভব করার জায়গাটা, দেখুন এখানেও একটা কি সুন্দর কথা উঠে এলো, আমাদের যে পঞ্চ ইন্দ্রিয়, আমরা অনেক সময় যখন মন সংযোগ করার চেষ্টা করি তখন চোখটাকে বন্ধ করে দিই, কারণ ইন্দ্রিয়গুলো আস্তে আস্তে যদি তার ইনপুটগুলো কমাতে পারি তখন আমরা ভেতরের মধ্যে নিজেকে স্থিত করতে পারি, কারণ বাইরের অনেক কিছু আমাদের দৃষ্টিভঙ্গি থেকে, দৃষ্টি থেকে, কান থেকে, সব কিছুর মধ্যে একটা চাঞ্চল্য ঘটায় খুব স্বাভাবিকভাবে। কিন্তু চোখের ক্ষেত্রে একটা সুবিধে হচ্ছে, চোখের একটা আলাদা দরজা আছে, সেটা বন্ধ করে না, আর একটা দরজা আছে জিভের, জিভের ক্ষেত্রেও কিন্তু মুখটা বন্ধ থাকে। যাই হোক, কানের ক্ষেত্রে এই সুবিধেটা নেই, ত্বকের ক্ষেত্রে নেই, নাকের ক্ষেত্রেও নেই। ঠিক আছে, চলুন পরের কে লিখেছেন লেখি। লিখছেন নিরঞ্জন সাহু বিশপুর হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা থেকে, সুপ্রভাত চিরন্তনী এবং স্নেহের ভাই উজ্জ্বলবাবু, আজ প্রভাতে যখন পদচারণায় বেরোই তখন পশ্চিম আকাশে মরা চাঁদ ঢলে পড়েছে, দেখি নিশাচর প্রাণীরা বাসায় বা ডেরায় ফিরছে, আর দিবাচর প্রাণীরা কর্মযোগে ব্রতী হচ্ছে। ঈশ্বরের কি বিচিত্র লীলা, প্রকৃতির কি বিচিত্র খেলা। গৌরেশ্বর নদীর পাড়ে শ্মশানঘাটের পাশে বসে তোমায় লিখছি, যার কথা আলোচনা করছি এই প্রসঙ্গে বলবো আগামী 23 জানুয়ারি। তুমি ভালো থেকো, ধন্যবাদ, আশীর্বাদ রইল। হ্যাঁ অবশ্যই, সুভাষবাবু সুভাষচন্দ্রের কথা, নেতাজি সুভাষের কথা তো 23 জানুয়ারি আসবেই। তবে একটা জিনিস, আপনি খুব সুন্দর কিছু কথা লিখেছেন

একদিকে চাঁদ অস্ত যাচ্ছে, একদিকে সূর্য উঠছে, দিবাচর প্রাণী এবং নিশাচর প্রাণীর কথা। এ প্রসঙ্গে রবীন্দ্রনাথের ওই রাত্রি আর প্রভাতের কথা মনে হলো, পরে কোনোদিন নিশ্চয়ই শোনাব লেখাটি। কমলেন্দু দাস বাগাজীদিন পার্ক শিলিগুড়ি থেকে লিখছেন, বাহ খুব ভালো লাগছে সুপ্রভাত উজ্জ্বল দাদা, সকল শ্রোতা বন্ধুদের জানাই শুভ সকাল। থ্যাংক ইউ কমলেন্দু। এরপরে লিখছেন কে, চিরন্তনীর সঙ্গে শরতের সুন্দর সকালে উজ্জ্বল উপস্থাপনায় সুন্দর হয়ে উঠল সংযুক্তা ভাদুরী। থ্যাংক ইউ সংযুক্তাদি, খুব ভাল লাগলো আপনার বার্তা পেয়ে। এরপর লিখছেন ধীরেন পাল মেদিনীপুর শহর থেকে, সুপ্রভাত চিরন্তনী উজ্জ্বলদা, খুব ভালো লাগলো, সমৃদ্ধ হলাম, সুন্দর উপস্থাপনা, থ্যাংক ইউ। নমস্কার, হীরক ভট্টাচার্য বামুনগাজী থেকে লিখছেন, শুভ সকাল দাদা ভাই, আমি শুধু একটা কথাই বলতে চাই, আমরা যে দেশে বাস করি সেটি আমাদের মাতৃভূমি, মা আমাদের মা। সাধারণভাবেই গান্ধীজি আর যাই হোক, আচ্ছা মাতৃভূমির রাষ্ট্রপিতা হতে পারেন, হ্যাঁ সেটা অনেকে ওই ভালো লাগা থেকে বললাম, যেটা যে পৃথিবীতে প্রতিটি ক্ষেত্রেই আমরা ঠিক কি ভুল এই সত্যগুলো প্রত্যেকের সঙ্গে বিভিন্নভাবে বিভিন্ন পার্সপেক্টিভে বদলে বদলে যায়। সেই সময় তখন কিন্তু একজন খুব এই পিতৃত্ব ফিগার, মানে যেটা বলা যেতে পারে যে সময়টাকে ধরবার জন্য আমাদের যে একজন পিতার একজন ফিগার দরকার ছিল, যিনি সারা ভারতের বিভিন্ন মানুষকে একসঙ্গে একজোট করতে পারবেন, সেই পরিবেশের ক্ষেত্রে গান্ধীজির ভূমিকা কিন্তু তার প্রভাব অনস্বীকার্য ছিল, যেটা রবীন্দ্রনাথের কথা প্রসঙ্গে আমরা শুনছিলাম। থ্যাংক ইউ, আপনার চিন্তাভাবনাটা সেটা কিন্তু আপনার মতো করি, সত্যি প্রত্যেকের চিন্তাকে আমাদের মূল্য দেওয়ার খুব প্রয়োজন, ধন্যবাদ আপনাকে। এরপরে লিখছেন, আগমনীর ছন্দে আজ মন উঠল গে, হৃদয় আজ চলছে আজি গানের খেয়াবি, তোমার ডাকেই উঠল জেগে শত ভারতবাসী, প্রতিবাদের ভাষায় তুমি মুখে ফোটালে হাসি। পায়েল ব্যানার্জি ফ্রম বেলঘরিয়া, গান্ধীজির জন্মদিনে শুভ জন্মদিন জানিয়েছেন। থ্যাংক ইউ পায়েল, খুব সুন্দর লিখেছেন। রাজবন্ধু সরসোনা থেকে লিখছেন, গুড মর্নিং উজ্জ্বলদা, টুডে অলসো আই এম হিয়ারিং চিরন্তনী উইথ দ্য স্টোরি অফ গান্ধী বাই ইয়োর গুড প্রেজেন্টেশন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ রাজবন্ধু। এরপর লিখছেন আগরপাড়া থেকে অসীম কুমার মিত্র, জানাই শুভ উজ্জ্বলবাবু শুভ সকাল, মন দিয়ে গান আর গল্প শুনছি, ভীষণ ভালো লাগছে, সুন্দর পরিবেশনা। আজ মহাত্মা গান্ধীজির জন্মদিনের সঙ্গে ইন্টারন্যাশনাল ডে অফ নন ভায়োলেন্স। এবার দু লাইন খোলা চিঠি, কি চারে চারে মমত ভাই, ও আচ্ছা চোরে চোরে মমত ভাই আছে, নয় জয় ষোলো আনা, থোক ঠক বাঁচতে গা উজার, আচ্ছা মাস বনে ডোঙ্কা না, আচ্ছা আগামী দিনে আবার কথা হবে, আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে আপনি যেগুলো ইংলিশ সে লিখেছেন যেহেতু সেজন্য পড়তে একটু অসুবিধে হচ্ছিল, থ্যাংক ইউ। আচ্ছা গুড মর্নিং উজ্জ্বলদা উইথ চিরন্তনী, গান্ধীজির জন্মদিনে ওনার জীবনের মূল্যবান ভাবনাগুলি আলোচনা, তার সাথে গানগুলো ভালো লাগলো। রঘুপতি রাঘব রাজারাম ভুলু সাহা মধ্যম গ্রাম থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকেও। এরপরে লিখছেন, আমার অভিনন্দন জানবেন, অনেক অজানা তথ্য জানলাম, দুলাল মণ্ডল বিজয়গড় থেকে লিখেছেন। থ্যাংক ইউ, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আর কেউ লিখেছেন কিনা একটু দেখে নিও, আর অনেকগুলো মেসেজ ঢুকেছে। আসলে কি হয়, ওই আমরা যখন হোয়াটসঅ্যাপ পড়তে পড়তে আবার মেসেজে যাই, তখন ফিরে এসে অনেক সময় সেগুলো পড়া হয় না। সাগরদিঘি থেকে লিখেছেন পরিতোষ বন্দ্যোপাধ্যায়, শুভ সকাল উজ্জ্বল ভাই, আজ চিরন্তনী অনুষ্ঠানে গান্ধী জয়ন্তীতে মহাত্মা গান্ধীকে সশ্রদ্ধ প্রণাম, তার আদর্শ অহিংসা আজীবন মেনে চলব, সকাল থেকে অনুষ্ঠান খুব ভাল লাগছে, অনেক ধন্যবাদ আপনাকে। এরপর লিখছেন, গুড মর্নিং উজ্জ্বলদা, চিরন্তনী সকাল, শ্রোতা ভালো, সকল শ্রোতা ভালো থাকুন, মোহাম্মদ আকবর মোল্লা ভুষওয়াল জলগাঁও মহারাষ্ট্র থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকেও। এরপর লিখছেন, গুড মর্নিং উজ্জ্বলদা, আপনার সুমিষ্ট কণ্ঠে চিরন্তনী শুনছি, খুব ভালো লাগছে আপনার কণ্ঠে এই গল্প পাঠ, শারদ শুভেচ্ছা রইল, আপনি খুব ভালো থাকবেন, সোমেন যাদবপুর থেকে, থ্যাংক ইউ সোমেন। এরপর লিখছেন প্রফুল্ল কুমার সিংহ শিলিগুড়ি দার্জিলিং থেকে, গান্ধীজির আদর্শ মেনে চলি, উনি ধূমপান করেন নাই সেরকম আমিও চলার চেষ্টা করি। ঠিক, আসলে যে কোনো নেশার বিরুদ্ধে

ছিলেন গান্ধীজি। অনেক ধন্যবাদ আপনাদের, প্রায় অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে এসে গেছি, এরপরে মৌমিত অপেক্ষা করছে আপনাদের জন্য ভোরা এবং নমস্কার কলকাতা নিয়ে। এর মধ্যে এসে গেছেন শিবশঙ্কর সাঁতের মেসেজ, রাত্রি শেষে ভোরের শুক্রবারের শরতের শারদীয়ার চিরন্তনীকে আগাম শুভেচ্ছা জানাই, সকল মনীষীদের জানাই প্রণাম। শিবশঙ্কর সাঁত গড়হরিপুর আরবিআর ভবন পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আগামীকাল ইন্দ্রাণী আসবেন আপনাদের কাছে চিরন্তনী নিয়ে, আর রোববার দিন আমি আবার ফিরে আসব আপনাদের সঙ্গে চিরন্তনীতে। আর এই প্রসঙ্গে একটি গান শোনানোর খুব ইচ্ছে ছিল, জানি না গানটা শোনাতে পারবো কি না, তবে এই গানটির একটু মানে কথা প্রসঙ্গে কিছু মানে বক্তব্য থাকে, সে বক্তব্যটা অন্তত জানাই কোনোদিন গানটা শোনাবো। অনেকেই বলেন যে আনন্দধ্বনি জাগাও গগনে মহাত্মা গান্ধীর শান্তিনিকেতন আগমন উপলক্ষে রচিত রবীন্দ্রনাথ ঠাকুরের, তবে এই গানটি তার আগমনের অনেক আগে 1893 সালে লিখেছিলেন, মাঘ উপলক্ষে, মাঘের মানে মাঘোৎসব উপলক্ষে, তবে অদ্ভুতভাবে সেই দিনটা ছিল কিন্তু 23শে জানুয়ারি। তবে 23শে জানুয়ারি উপলক্ষে কিনা জানি না, তবে রবীন্দ্রনাথ এটা অনেক আগে লিখেছিলেন। তবে এই ভুলের কারণটা হচ্ছে 1915 সালে যখন 17ই ফেব্রুয়ারি মহাত্মা গান্ধী তার ফিনিক্স সেটেলমেন্টের ছাত্র ও শিক্ষকদের নিয়ে প্রথমবার শান্তিনিকেতনে এলেন, তখন শান্তিনিকেতনের আশ্রমিক এবং ছাত্ররা তাকে অত্যন্ত উষ্ণ ঐতিহ্যবাহী সম্বর্ধনা জানালেন স্বাগত অনুষ্ঠানে, বহু গান গাওয়া হয়েছিল। সেই সূত্রেই মহাত্মা গান্ধীর আগমনের সাথে এই গানটির সৃষ্টির ইতিহাস অনেকে হয়তো গুলিয়ে ফেলেন, স্বদেশ পর্যায়ের গান। এই গানটি আমার ইচ্ছে ছিল আজকে শোনানোর, আমি চেষ্টা করছি দুটো লাইন অন্তত শোনানোর, কারণ কথা যখন এসেছে, এবং তারপরে বন্দে মাতরম দিয়ে কিন্তু শেষ করবো আজকের অনুষ্ঠান। সবাই খুব ভালো থাকবে।

মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারা দিন সাত সুরে সারা দিন ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে

গত রাতের আবেশ জড়ানো অন্ধকার আর কুয়াশার চাদরটাকে সরিয়ে জেগে উঠছে চারপাশ। 5:27 সূর্যোদয় হয়েছে, কিন্তু আজকে আসার সময় এমন একটা অদ্ভুত দৃশ্য দেখলাম বলতে পারি। কুয়াশা না ধোঁয়াশা ঠিক বুঝলাম না, কারণ এক হাত এতটুকু ডিস্টেন্সও ভালো করে দেখা যাচ্ছিল না। যখন সল্ট লেকের মধ্যে গেলাম তখন ওই যার জন্য বললাম যে মেঘের চাদর নয়, আজকে কুয়াশার চাদর সরিয়ে জেগে উঠছে চারপাশ। 5:27 তখনও কিন্তু আজকে স্টুডিওর বাইরে ছিলাম এবং তখনও একই রকম অবস্থা, চারিদিকে কুয়াশা না ধোঁয়াশা ঠিক বুঝলাম না। যাই হোক, আজকে আশ্বিন মাসের 14, ঘুম ভাঙছে শহর কলকাতার। নতুন সকাল নতুন দিন, এই নতুন দিন দেখার অধিকার প্রত্যেকের, সবার। এই আলো দিনের আলো, এ তো জগৎ সংসারকে আলোকিত করছে। আর এই যে এই জগতের, এই পৃথিবীর সবার অধিকার এই আলোয় আলোকিত হওয়া। সেই আলোয় মাখা বছরের প্রত্যেকটা দিন যেমন নতুন, ঠিক তেমনই কিন্তু গুরুত্বপূর্ণ। আর অবশ্যই অবশ্যই যেটা, সেটা হচ্ছে স্মরণীয়। নতুন তারিখ, নতুন একটা দিনের শুরু হলো। আর আজকে তো 2 অক্টোবর, আজ জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধীর জন্মদিন। সারা জীবন কাজ করে গেছেন জাতির গঠনে, সোনার অক্ষরে লেখা তাঁর নাম আমাদের স্বাধীনতা আন্দোলনেও। তিনি গোটা বিশ্বে অহিংসার প্রতীক হিসেবে পরিচিত। 1869 সালে 2 অক্টোবর গুজরাটের পোরবন্দরে তাঁর জন্ম। মহাত্মা, বাপু, ভারতাত্মা বা জাতির জনক, এমন অনেক নামে কিন্তু আমরা তাঁকে ডাকি। আজ তাঁর জন্মদিন। আজ নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে গান্ধী জয়ন্তী পালিত হবে গোটা দেশে। আজকে আন্তর্জাতিক অহিংসা দিবসও। তিনি লন্ডনে আইন নিয়ে পড়াশোনা শেষ করে মুম্বাইতে আসেন এবং সেখান থেকে চাকরি নিয়ে দক্ষিণ আফ্রিকা যান। আর সেখানে থাকার সময় বর্ণবাদী আচরণ আর বৈষম্যের শিকার হন মহাত্মা গান্ধী। একদিন ট্রেনের প্রথম শ্রেণীর কামরায় বৈধ টিকিট থাকা সত্ত্বেও তাঁকে তৃতীয় শ্রেণীতে বসতে বলা হয়। তিনি রাজি না হয়, ট্রেন থেকে টিটি নামিয়ে দেয়, জোর করে তাঁকে নামিয়ে দেয়। এরপর আরেকদিন এক ইউরোপীয় যাত্রীর জন্য ট্রেনে জায়গা ছেড়ে দিতে অস্বীকার করায় তাঁকে ট্রেনের চালক পর্যন্ত এসে প্রহার করেন। এমনকি সাউথ আফ্রিকাতে থাকার সময় ভারতীয় হওয়ার অপরাধে হোটেলেও থাকার জায়গা পাননি মহাত্মা গান্ধী। এছাড়াও একদিন ডারবান আদালতের এক ম্যাজিস্ট্রেট তাঁকে পাগড়ি খুলতে বললে তিনি অস্বীকার করেন। এই সমস্ত ঘটনা না গান্ধীজিকে সমাজ সচেতন, প্রতিবাদী এবং বর্ণবাদ বিরোধী কাজে সক্রিয় করে তুলেছিল। শুধু বিদেশে নয়, আমাদের দেশ ভারতে এসেও দেখেছেন সমাজের চরম বৈষম্য, সামাজিক বৈষম্যের বিরুদ্ধে সারা জীবন জোরালোভাবে যাঁরাই কথা বলেছেন, যাঁরাই রুখে দাঁড়িয়েছেন, তাঁদের মধ্যে গান্ধীজি একেবারেই অন্যতম। আর অস্পৃশ্যতাকে শুধু সামাজিক সমস্যা হিসেবে তিনি দেখেননি, তিনি মানবিক মর্যাদা হিসেবেও দেখেছিলেন। তাঁর কাছে স্বাধীন ভারত মানে শুধু ব্রিটিশ শাসন থেকে মুক্তি হয়ে গেল দেশের, এটা ছিল না। তাঁর কাছে যেটা ছিল যে তারই সঙ্গে যখন ব্রিটিশ শাসন থেকে মুক্ত হবে আমাদের দেশ, তখন ভারতীয় সমাজের ভেতরে যে বৈষম্য, সেটা থেকেও যেন মুক্তিটা বেরিয়ে আসে। 1932 সালে সেপ্টেম্বর

মাসের 20 তারিখে তখন গান্ধীজি জেলে বন্দী। সেই সময় অনশন শুরু করলেন তিনি অস্পৃশ্যতার বিরুদ্ধে এবং ডিপ্রেসড ক্লাসেস তাঁদের হয়ে টানা ছদিন তিনি কিচ্ছুটি মুখে দেননি, একদম টানা অনশন করেছেন ছদিন। 26 সেপ্টেম্বর অনশন ভাঙেন এবং 1932-এর 30শে সেপ্টেম্বর মুম্বাইতে, মানে তখনকার দিনে বম্বে যা বলা হতো, সেই অল ইন্ডিয়া অ্যান্টি আনটাচেবিলিটি লীগ গঠনের উদ্যোগ নেন তিনি। গঠন হয় হরিজন সেবক সংঘ। তার পরের বছর 1933 সাল থেকে মহাত্মা গান্ধী জাতির জনক, অস্পৃশ্যতা দূর করবার জন্য গোটা দেশ জুড়ে প্রচার শুরু করেন। শুধু বক্তৃতা দিয়ে তিনি থেমে থাকেননি, তিনি মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে দেশ জুড়ে ঘুরেছেন, সবার সঙ্গে কথা বলেছেন এবং আহ্বান জানিয়েছেন সামাজিক বৈষম্য দূর করবার জন্য। হ্যাঁ, মানুষ মানুষের জন্য। পরিচ্ছন্নতা হোক ধর্ম, মানবতা হোক পরিচয়, অস্পৃশ্যতা হোক পরিত্যাজ্য, সমতার হোক জয়। জাতপাত নয়, মানুষই বড়। ভালোবাসার গড়ি সমাজ, অস্পৃশ্যতার বিরুদ্ধে দাঁড়াই মানবতাই হোক আমাদের সাজ। আজ সেই গান্ধীজির জন্মদিন, গান্ধী জয়ন্তী আমরা যাকে বলি। মহাত্মা গান্ধী জাতির জনক এবং তাঁর জন্মদিন, যাঁর আদর্শে, যাঁর দেখানো আন্দোলনে মানুষ সামিল হয়েছিলেন। আজ এই বিশেষ দিনেই শুরু হয় অস্পৃশ্যতা বিরোধী সপ্তাহ পালন। 107 FM রেনবোর ভোড়াইতে সেই মানুষ সবাই রাজা। হ্যাঁ, আমরা মানুষ মানুষের জন্য। পরিচ্ছন্নতা ধর্ম আর মানবতাই হচ্ছে আমাদের একমাত্র পরিচয়। হবে আজকে অনেক কথা, কারণ আছি তো একদম 7টা পর্যন্ত। আমি আর যে মৌমিতা, আর এখন তাঁর সম্পর্কে কথা বলছি, তাঁর জন্মদিনে বসে আছি আর এই গানটা শুনবো না, সেটা কখনোই হতে পারে না। তাই এখন সেই তাঁর প্রিয় গানটাই শুনবো এবার।

আজ 2রা অক্টোবর 157তম জন্মদিন পালিত হচ্ছে দেশ জুড়ে জাতির জনক মহাত্মা গান্ধীর। তাঁর আদর্শ আজও আমাদের জীবনের পাথেয়। সবাই সমান, সবাই মানুষ, মানুষ মানুষেরই জন্য, আমরা সবাই রাজা। জাত পাত সরিয়ে যিনি বলেছিলেন সবার উদ্দেশ্যে এমন কথা, তাঁর জীবনের ছোট্ট একটা ঘটনা একেবারে শুরুতেই আজকে একটু শেয়ার করি। তারপর যাব, তারপর বলবো অনেক কথা, কারণ আজকে অস্পৃশ্যতা বিরোধী সপ্তাহ শুরুর দিন, তো কথা হবে পরিচ্ছন্নতা ধর্ম, মানবতাই হচ্ছে আমাদের একমাত্র পরিচয়। আর এখন বাপুর আরও এক পরিচয়ের গল্প আপনাদের কাছে তুলে ধরছি। তখন তিনি সবরমতীতে তাঁর আশ্রমে ছিলেন। আশ্রমের এক কর্মী তাঁর সঙ্গে একদিন বিকেলবেলা দেখা করতে আসেন। তিনি দেখেন যে বাপুর মুখে বিষাদের ছায়া, তাঁকে অত্যন্ত চিন্তিত এবং দুঃখিত।

তার সেই প্রশ্নের উত্তরে মহাত্মা বলেন, আমি একটা পেন্সিল খুঁজছি, বুঝতে পারছি না পেন্সিলটা আমি কোথায় রেখেছি, তুমি কি আমাকে একটু পেন্সিলটা খুঁজে দিতে পারো? সামান্য একটা পেন্সিল বাপু এমন হন্যে হয়ে খুঁজছেন দেখে খুব অবাক হয়ে যান সেই কর্মী। কিছু সময় খুঁজে সেই মানুষটি পেন্সিলটা খুঁজে পান এবং মহাত্মা গান্ধী তখন সেই পেন্সিলটা নিয়ে সেই তাঁর কর্মীকে দেখান এবং তিনি এতটাই খুশি হয়েছেন পেন্সিল পেয়ে যে তিনি বললেন, এটা জানো তো কোনো সাধারণ পেন্সিল নয়, মাদ্রাজে মিস্টার নারেসনের ছেলে আমাকে এই ছোট্ট পেন্সিলটা দিয়েছিল, এটা আমি হারাতে কিছুতেই পারবো না। তন্ন তন্ন করে খুঁজে সেই পেন্সিল পেয়ে বাপুজি যেন শান্তি পান। সেই বাপু, ছোট্ট একটা পেন্সিল, মাত্র 1 ইঞ্চির মতো হবে, তো তবুও সেটাই ছিল ছোট্ট শিশুর ভালোবাসা এবং যে উপহার দিয়েছিল বাপুকে ভালোবেসে। বাপু সেই কথা বললেন তখন তাঁর কর্মীকে, বললেন এতে জড়িয়ে আছে বাচ্চাটার আবেগ আর ওর ভালোবাসা। তখন ওই আশ্রমের কর্মী বুঝতে পারেন কেন মোহনদাস করমচাঁদ গান্ধী একজন মহাত্মা, দেশবাসীর আদর্শ কেন তিনি। ছোট্ট এক শিশুর সামান্য উপহারকে এতটা গুরুত্ব দেওয়ার মধ্যে দিয়ে ছোটদের প্রতি তাঁর যে ভালোবাসা, তাঁর যে শ্রদ্ধা, সেটাও কিন্তু প্রতিফলিত হলো। এই মানুষটি সবাইকে দেখেছেন সমানভাবে। স্বাধীনতা সংগ্রামের জন্য দীর্ঘদিন অনশন কারাগারে কাটাতে হয়েছে মহাত্মা গান্ধীকে, সে তো আমরা জানি, কারণ আমরা ইতিহাস পড়েছি, আমরা প্রত্যেকে জানি সেগুলো। তো ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যে মানুষ, এই দৃষ্টি নিয়ে তিনি লড়েছেন শুরুর থেকে সেই অস্পৃশ্যতার বিরুদ্ধে। মানুষ মানুষের জন্য, কথাটা শুনতে কিন্তু খুব সহজ লাগে, কিন্তু একটা সময় ছিল জন্মের পরিচয়ের কারণে একজন মানুষ আরেকজন মানুষের ছোঁয়া পর্যন্ত এড়িয়ে চলতো। একই সমাজে থেকেও কারো সঙ্গে একসঙ্গে খাওয়ার যাবে না, কারণ ও অন্য জাতের। একই কুয়ো থেকে জল কিছুতেই নেওয়া যাবে না, জল তোলা যাবে না, কারণ ও অন্য জাতের, সে ওই জল ছুঁতে পারবে না। মন্দিরে প্রবেশ ছিল একেবারেই বারণ, নিষেধ, শুধু জাতের পরিচয়ের কারণে। এই সামাজিক বৈষম্যের বিরুদ্ধে তিনি লড়েছিলেন, মানুষকে বৈষম্য দূর করার আহ্বান জানিয়েছেন। সেই চিন্তাভাবনাই যেন প্রতিফলিত হয়েছে কবির ভাষায়, আমরা যেটা জানি বা আমরা যেটা পড়েছি। আপনারে লয়ে বিব্রত রহিতে, আসে নাই কেহ অবনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। পৃথিবীর শ্রেষ্ঠ জীব হচ্ছি আমরা, মানে মানুষ। বাহুবল, বুদ্ধিবল, এগুলোকে সম্বল করেই তো আমরা এগিয়ে চলি, তাই না? নিজের নিজের লক্ষ্যে আমরা এগিয়ে যাই। এখানে সবাই কিন্তু আমরা মানুষ, ধর্ম বর্ণ জাতি লিঙ্গ সব কিছু দূরে সরিয়ে আমাদের সবার অধিকার সমান, চলা ফেরা কাজকর্ম সব সমান সমান অধিকার। এই ধর্ম হচ্ছে মানব ধর্ম, পরিচ্ছন্নতা পরম ধর্ম, মানবিকতা আমাদের মানুষের পরিচয়। অন্যের প্রতি সহানুভূতি, অন্যকে সম্মান, সাহায্যের মনোভাব, এটাই তো আমাদের মানুষের প্রকৃত পরিচয়। জাতপাত নয়, মানুষই বড়, ভালোবাসায় গড়ি সমাজ, অস্পৃশ্যতার বিরুদ্ধে দাঁড়াই মানবতাই আমাদের আসল সাজ। সত্যি তাই, তবেই কিন্তু সে মানুষ হয়। শুধু মানুষকুলে জন্মালেই কিন্তু মানুষ হওয়া যায় না, মান আর হুঁশ থাকলে তবেই তো সে মানুষ। সেই মানবিকতাই আমাদের আসল পরিচয়।

মানুষ কুলে জন্ম নিলে মানুষ বলে কয়জনাতায়, মানুষ মন্ত্রে দীক্ষা নিয়ে মানুষে মানুষ মিলায়। মান আর হুঁশ এই দুই যাঁর আছে তিনি তো মানুষ। মন খারাপ, দুঃখ, এই যে আবেগ, এ তো আমার আপনার আমাদের সবার মধ্যেই রয়েছে। এই কারণেই কিন্তু অন্যের মনের অবস্থাকে অনেকটাই অনুভব করা সম্ভব। সমব্যথী হওয়া, তার দুঃখ কষ্ট অনুভব করে সেই অনুযায়ী ব্যবহার করা, আচরণ করা, কঠিন পরিস্থিতিতে তার পাশে দাঁড়িয়ে তাকে সাহায্য করা, সহযোগিতা করা, এগুলো হচ্ছে আমাদের মানুষের কর্তব্য, আমাদের প্রত্যেকের দায়িত্ব। এর মানেই কিন্তু আমরা একে অপরের প্রতি সহমর্মী। ব্যক্তি স্বার্থের উপরে উঠে অন্যের দিকে হাত বাড়িয়ে দেওয়া মানুষের এটা অবশ্যই উচিত। এবং আমাদের প্রত্যেকের আছে জ্ঞান, প্রত্যেকের আছে বুদ্ধি, বিচার বিবেচনা করার মতন আলাদা আলাদা শক্তি, যা দিয়ে আমরা কিন্তু ভালো খারাপ, উচিত কোনটা, কোনটা অনুচিত, প্রয়োজন কোনটা, অপ্রয়োজন কোনটা, ন্যায় অন্যায়, সমস্ত কিছু কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারি। প্রকৃত ভালো মানুষ হতে হলে নিঃস্বার্থ হতেই হবে, সহজ মনে, সহজ পথে অন্যের পাশে দাঁড়াতে হবে। এই কথাগুলো আমরা বলে থাকি, শুনেও থাকি, কিন্তু এই কাজগুলোই সঠিকভাবে জীবনে অ্যাপ্লাই করাটাই হচ্ছে মূল লক্ষ্য। এইভাবেই কিন্তু আমাদের প্রত্যেককে এগিয়ে যেতে হবে। সহজ মনে সহজ পথে এগিয়ে যাওয়া বা অস্বাভাবিক অগ্রহণযোগ্য মনে হবে তার প্রতিকার করা, প্রতিবাদ করা, এগুলোই হচ্ছে আমাদের মনুষ্যত্ব। সমাজের প্রতি মানুষের কর্তব্য তো কম নয়, তাই শুধু নিজের কথা ভাবলেই যে চলবে না, এটা তো আমরা বুঝেছিলাম, তাই না? ওই যে কোভিড সিচুয়েশনে আমরা সবাই কিন্তু সবার পাশে দাঁড়িয়েছি, তখন কি কেউ আমরা জাত পাত ধর্ম এসব কি দেখেছি? প্রত্যেকের, আমাদের প্রত্যেকের কাছে প্রয়োজন পড়েছে সবার জন্য। সেই সময় বোধহয় আমরা বুঝেছি যে সত্যিই মানুষ মানুষের জন্য। সমাজে কারো অনেক অর্থ, কারোর অনেক প্রতিপত্তি বৈভব, আবার কারো হয়তো ভাঁড়ার একেবারেই শূন্য, তবুও কিন্তু দুজনেই মানুষ। মানুষে মানুষে ভালো সম্পর্ক, সদ্ভাব, সেটাই তো মনুষ্যত্ব। কাজেই সুন্দর সমাজ, সুন্দর পৃথিবী গড়তে হলে সবাইকে অন্যের প্রয়োজনে সেবায় এগিয়ে আসতে হবে। জাত পাত ধর্ম এই সব কিছুকে একেবারে দূরে সরিয়ে দিতে হবে। নিঃস্বার্থ সেবার মনোবৃত্তি আমাদের প্রত্যেকের মধ্যেই কিন্তু সেই মানসিকতাটাকে তুলে ধরতে হবে। অর্থাৎ জন্মগতভাবে সবাই আমরা স্বাধীন, সবাই সমান সমান মর্যাদার সমান অধিকারী আমরা সবাই। অনুভূতি যার যত তীব্র তার মনুষ্যত্ব কিন্তু ততই উন্নত। মনুষ্যত্ব আছে বলেই তো মানুষকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দেওয়া হয়। মানুষের মধ্যে দ্বিজত্ব আছে, মানুষ একবার জন্মায় গর্ভের মধ্যে, আবার জন্মায় এই মুক্ত পৃথিবীতে। মানুষের এক জন্ম আপনাকে নিয়ে, আর এক জন্ম সকলকে নিয়ে, সবাইকে নিয়ে। পরের কারণে স্বার্থ দিয়া বলি, এ জীবন মন সকলি দাও, তার মতো সুখ কোথাও কি আছে? আপনার কথা ভুলিয়া যাও, পরের কারণে মরণেও সুখ, সুখ সুখ করে কেঁদো না, আর যতই কাঁদিবে যতই ভাবিবে ততই বাড়িবে হৃদয় ভার। আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এই যে প্রত্যেকে আমরা পরের তরে, কবি কামিনী রায়ের এই কবিতা অক্ষরে অক্ষরে সত্যি আমরা হতে দেখেছি সেই 2020-তে। ওই যে বলছিলাম কোভিড সিচুয়েশনে চেনা জানার বৃত্তে এক অন্যরকম অদ্ভুত পরিবর্তন ঘটিয়ে দিয়েছে আমাদের ওই অতিমারি। করোনায় সত্যি বদলে গিয়েছে আমাদের চেনা জীবনটা। করোনাকালে সবচেয়ে বড় ওষুধ ছিল এমপ্যাথি বা সহমর্মিতা। এই সব কিছুই কিন্তু মানবিকতার এক একটা পার্ট বলতে পারি। একাকি বেঁচে থাকা কখনো যায় না। আমির গণ্ডিকে পেরিয়ে আমরা সমষ্টিগতভাবে বাঁচতে শিখলাম সেই সময় থেকে। কিন্তু আমাদের একটা পাঠ দিয়েছে বলতে পারি কোভিড সিচুয়েশনে। আর সত্যি কথা বলতে কি, মানুষকে মানুষের মতন তখনই আমরা দেখতে হলেই শুধু মানুষ বলবো তা না, তার মধ্যে যদি এই মানবিক গুণগুলো থেকে থাকে তবেই কিন্তু তিনি মানুষ।

0: মানুষ, সত্যি তাই। সহজ মানুষ খুঁজে পাওয়া কিন্তু খুব মুশকিল, আর সহজ মানুষ যখনই আমাদের চোখে পড়ে তখন তাকে আমরা বোকা বলি, কিন্তু না, সেই সহজ মানুষের মধ্যেই কিন্তু এমপ্যাথি, সিম্প্যাথি সব কিছু কিন্তু বজায় থাকে। আসলে ওই সেখানেই বোধ হয় পরম ধর্ম বা ওই সব কিছুই মানবিকতাই হয়ে ওঠে। সবাই আমরা সমান, বৈষম্য সাধারণত ঘটে যখন লোকেরা ভয় পায়, সত্যিটা কি সেটা জানে না, তারা বোঝে না, মানুষের সঙ্গে অন্যায়ভাবে কোনো কিছু চাপিয়ে না দেওয়া, সবাইকে ন্যায্য অধিকার দেওয়া, তার থেকে যাতে বঞ্চিত না হয় সেটা দেখা অবশ্যই প্রত্যেকের উচিত। আর এই সপ্তাহটা জুড়ে কিন্তু সেই কথাগুলোকেই আবারও একবার সবার মধ্যে রিকল করিয়ে দেওয়ার একমাত্র প্রয়াস, একবার সবাইকে সচেতন করা, একবার সবাইকে অ্যাওয়্যার করা, এই নিজের অধিকার, বৈষম্য, ভেদাভেদ এগুলোকে সরিয়ে সবাই সমান এইটাই প্রতিষ্ঠিত করার কিন্তু দরকার। সবাই সমান, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই আমরা মানুষ, এটারই প্রচার। মনুষ্যত্ব এটা তো বিচার বিবেচনার উপর ডিপেন্ডেন্ট। তো আমাদের জীবনে, প্রত্যেকের জীবনে মিলটা কোথায় বলুন তো? প্রত্যেকের জীবনে অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স একই রকমের, একই যে আমাদের প্রত্যেকের রাগ, অভিমান, হাসি, কান্না, এই যে আবেগ, এই আবেগগুলো কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যে আছে। ধরুন একজনের খুব মন খারাপ, ধরুন আমার খুব মন খারাপ, আমার খুব বিপদ রয়েছে সামনে, কিন্তু আপনার সেই অভিজ্ঞতাটা হয়তো নেই যে আর যে মৌমিতার কী বিপদ, কেন ওর মন খারাপ, আপনি সেটা বুঝতে পারছেন না। অথচ দুঃখ নামে আবেগটা আপনারও আছে, আমারও আছে। বিপদ আপনার না হলেও অন্যের বিপদ, এটা বোঝার মতো তো একটা মন আছে, তাই না? আমাদের প্রত্যেকেরই আছে। আর সেইটা চিন্তা করেই অন্যজনের মনের অবস্থাকে ফিল করে, অনুভব করে তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, এটাই হচ্ছে আমাদের মানবিকতা, মানবতা বা মনুষ্যত্ব। আমরা তো সবাই সামাজিক, এখানে ধর্ম, বর্ণ, লিঙ্গ সব দূরে সরিয়ে রেখে সবাই আমরা সমান, সবার চলাফেরা, লেখাপড়া করবার অধিকার আছে, অবিচার নয়, সুবিচার আমরা প্রত্যেকে চাই। সবার সমান অধিকার প্রতিষ্ঠার জন্যই কিন্তু এই গোটা সপ্তাহ জুড়ে এই সময়টা এইভাবেই কিন্তু পালন করা হয়। মূল্যবোধের ভিতটা শক্তপোক্ত করবার জন্যই বোধহয় এই সপ্তাহটা জুড়ে এই দিনটাই এই কথাগুলোকেই বারবার প্রত্যেকের মধ্যে সচেতনতার পাঠ দেওয়ার দরকার। দূরে সরিয়ে দিতে হবে বৈষম্য, ভেদাভেদ, আর আইন যে আছে এটাও কিন্তু প্রত্যেকের মনে রাখতে হবে। মানুষের ধর্ম হচ্ছে মনুষ্যত্ব, তাকে আর কোনো নাম দেওয়ার দরকার পড়ে না। বৈষম্য, ভেদাভেদ এই সব কিছু দূরে সরিয়ে আমরা সবাই সমান, সবাই আমরা মানুষ, এই মনোভাবটাই দরকার। আমরা সবাই রাজা, মানুষ মানুষের জন্য, যেভাবেই বলি না কেন। আজ সেই কথাই কিন্তু বারবার ঘুরে ফিরে চলে আসছে। স্টুডিওর ঘড়িতে 6:37 হয়ে 10 সেকেন্ড, আপনি আছেন আর জে মৌমিতার সঙ্গে 107 FM রেনবোর ভোড়াইতে। আজকে কথা হচ্ছে সেই আমাদের আরও একবার সেই পরিচয়টাকে আরও একবার ঝালিয়ে নেওয়া হচ্ছে, কারণ আজকে সেই অ্যান্টি আনটাচেবিলিটি উইক শুরু হচ্ছে আজকের থেকে। তো এই যে 7 দিন ধরে এই অস্পৃশ্যতা বিরোধী যে সপ্তাহ, এটা আমরা পালন করব, সেই নিয়েই আমরা কথা বলছি, কারণ আজকে গান্ধীজির জন্মদিন, যাঁর লক্ষ্য, যাঁর ধর্ম এটাই ছিল, অস্পৃশ্যতাকে দূরে সরিয়ে সবাই মানুষ, মানবিকতা, মানবতাই হচ্ছে আমাদের একমাত্র পরিচয়, এই কথাটাই তুলে ধরা হচ্ছে বা তুলে ধরার চেষ্টা করছি আজকে। আর আপনিও তো আপনার কথা, আপনার মতামত তুলে ধরবেন আমাদের কাছে, ওই যে শনিবার আর রবিবার আপনি আপনার মতো করে আপনার মনের কথা শেয়ার করেন ভোড়াইতে, যে বার্তা আপনি আমাদের সেন্ড করেন সেগুলো নিয়েই তো চলে আসি আমরা প্রত্যেক শনিবার আর রবিবার। অক্টোবর মাস চলছে, পুজোর মাস, তো এই অক্টোবর মাসে আপনি কোন বিষয়ে ভোড়াইতে আপনার মনের বার্তা শেয়ার করবেন চলুন, যদি না শুনে থাকেন একবার শুনে নিন, শুনে নিয়ে ঝটপট লিখে আমাদের দপ্তরে পাঠিয়ে দিন।
1: যেদিকে তাকানো যায় এই সময়টায় প্রকৃতির এক একরকম রূপ দেখা যায়।

ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে

সকালে ছুটে ছুটে অফিসে ট্রেন বা হাওড়া থেকে ঘুরতে যাওয়ার ট্রেন ধরা বা কোনো বিপদের খবরে আলো ফুটতেই বেরিয়ে পড়া গন্তব্যে, কখনো আনন্দ, কখনো আশঙ্কা, কখনো বিরক্তি, কখনো শুধুই ছুটে চলা। আর চলার সঙ্গে ট্রেনে চড়ার অভিজ্ঞতা সবার জীবনেই আছে। ভোরাইতে আপনার বার্তা পাঠানোর বিষয়ে এবার রইল ভোরের ট্রেনে চলার স্মৃতি, অভিজ্ঞতা বা অনুভূতি। বার্তা পাঠান এই ঠিকানায়: ভোরাই, FM রেইনবো, প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন, কলকাতা 701। হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903659992, এই নাম্বারে 9903659992। আমাদের ইমেল অ্যাড্রেস AIRFM Rainbow কলকাতা, দ্যাট ইজ AIRFM RAINBOWKOLKATA AIRFM Rainbow Kolkata@gmail.com। অক্টোবর মাসের বিষয়ে আমরা রাখলাম ভোরের ট্রেন। চিঠি পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200। নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা কিন্তু বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোরাইতে পড়া হবে আপনার চিঠি সকাল 6টায় শুধুমাত্র 107 FM Rainbow।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: 6:46 হয়ে 46 সেকেন্ড। সময়ের সঙ্গে আমরাও কিন্তু এগিয়ে চলেছি। আজকে 2nd অক্টোবর, আর আজকে সেই বিশেষ দিন। আমরা প্রত্যেক ভারতবাসীর কাছে, আমাদের প্রত্যেক ভারতবাসীর কাছে কিন্তু আজকে বিশেষ দিন, কারণ আজকে মহাত্মা গান্ধীর জন্মদিন, গান্ধী জয়ন্তী। আজকে আমরা সবাই জানি, সেই ছোট থেকে আমরা পড়ে এসেছি, 2nd অক্টোবর মানেই হচ্ছে গান্ধী বার্থডে। হ্যাঁ, আমরা ছুটি হয়তো অনেকেই উপভোগ করেছি ছোট থেকে, কিন্তু বিভিন্ন অনুষ্ঠানও কিন্তু পালন হয়েছে এই দিনটা জুড়ে। আজও ঠিক সেইভাবেই নানা অনুষ্ঠানের মধ্যে দিয়েই তাঁকে শ্রদ্ধা এবং স্মরণ করা হয়। পরিচ্ছন্নতা হোক ধর্ম, মানবতা হোক পরিচয়, অস্পৃশ্যতা হোক পরিত্যাজ্য, সমতার হোক জয়। জাতপাত নয় মানুষই বড়, ভালোবাসায় গড়ি সমাজ, অস্পৃশ্যতার বিরুদ্ধে দাঁড়াই মানবতাই হোক আমাদের সাজ। আজ সেই তাঁর কথাই কিন্তু হচ্ছে। মহাত্মা গান্ধী জাতির জনক, তাঁর জন্মদিনে, তাঁর আদর্শে, তাঁর দেখানো আন্দোলনে মানুষ সামিল হয়েছিলেন একটা সময়। তিনি আজীবন ওই বৈষম্য দূর করবার জন্য চেষ্টা করেছেন, অস্পৃশ্যতা থেকে দূরে সবাইকে সরিয়ে। আমরা মানুষ, মানবিকতা, মানবতাই হচ্ছে আমাদের একমাত্র ধর্ম, এটাই সবার মধ্যে তিনি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। বক্তৃতা শুধু না, সব মানুষকে বুঝিয়েছিলেন এবং সবাইকে আহ্বান করেছিলেন তার জন্য। মনুষ্যত্ব এ তো বিচার বিবেচনার উপর ডিপেন্ডেন্ট। আমাদের জীবনে, প্রত্যেকের জীবনে মিলটা কোথায় বলুন তো? এই যে জীবনে আমাদের অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স একই রকম বা একই ধরনের না হলেও রাগ, অভিমান, হাসি, কান্না আমাদের তো প্রত্যেকেরই আছে। আরেকটা যেটা হচ্ছে মনুষ্যত্ব বা হিউম্যানিটি, আমাদের সবার মধ্যেই কিন্তু সেই ব্যাপারটা কিন্তু রয়েছে। ধরুন এই কয়েকটা দিন আগেই আমরা সবাই কোভিড সিচুয়েশনটা আমরা যেমন দেখে এসেছি, এবং সেই কঠিন সিচুয়েশনটা কিভাবে আমরা সবাইকে দেখেছি, সেই পুলিশকে বলুন, ডাক্তারকে বলুন, আমরা সবাইকে কিন্তু দেখেছি। তাদের কাজ হচ্ছে সেবা এবং আইন এবং শাসনের মাধ্যমেই সেটা করে থাকেন। কিন্তু কোভিডকালে আমরা দেখেছি পুলিশ অসুস্থ মানুষকে হসপিটালে পৌঁছে দিয়েছেন, দিয়েছেন বাড়ি বাড়ি বাড়ি গিয়ে খাবার, জল, ওষুধ, খারাপ সময় চিনিয়ে দিয়েছে মানবিক পুলিশকেও। এ যেন একটা জীবনের পাঠ বলতে পারি, কোথায় জাত, কোথায় ধর্ম, কোথায় কী। আবার আমফান সেই সময় যে তাণ্ডব প্রকৃতি দেখিয়েছে, সব হারানো মানুষদের পাশে নিঃস্বার্থভাবে কিন্তু দাঁড়িয়েছিল মানুষ। আর এখনও কিন্তু আমরা ভুলতে পারিনি আহমেদাবাদে ঘটে যাওয়া সেই বিমান দুর্ঘটনার কথা। পাইলট, ক্রু, যাত্রী সব মিলিয়ে 242 জন মারা গিয়েছেন গত বছর। সেখানেই মিলেছে 70 ভরি সোনা, 80,000 মতন টাকা। এই সব পেয়েছেন বিমান যেখানে ভেঙে পড়েছিল তার কাছেই কাজ করছিলেন 56 বছর বয়সী রাজু প্যাটেল। তিনিই পৌঁছেছিলেন সবার প্রথম, তিনিই নিজের দলের লোকজনকে ডেকে উদ্ধারে নামেন। তাঁরাই সেখানে 70 ভরি সোনার গয়না, 80,000 টাকা, পাসপোর্ট, এই সব কিছু পান। শাড়ি, চাদর জোগাড় করে আহতদের ধ্বংসস্তূপ থেকে হসপিটালে নিয়ে ছুটতে যান তাঁরা। প্রথমেই সেখানে 1000 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ছিল, কেউ যেতে পারছিলেন না, কিন্তু তাঁরা চেষ্টা করেছিলেন আহতদের বাঁচানোর জন্য। নিজেদের জীবনের ঝুঁকি নিয়েই উদ্ধারে নেমেছিলেন, লক্ষ্য ছিল একটাই, মানুষের জীবন বাঁচাতে হবে। এই সবের পর সেখানে দমকল বাহিনী, অ্যাম্বুলেন্স সব কিছু পৌঁছয় অনেকটা পরে। এটাই কিন্তু প্রথম নয়, এই খবরে আসা মানুষ রাজু প্যাটেল, যাঁর কথা এক্ষুনি বললাম, তিনি 2008 আহমেদাবাদে বিস্ফোরণের সময়ও কিন্তু উদ্ধারে ঝাঁপিয়ে পড়েছিলেন। না তিনি পুলিশও নন, না তিনি ডাক্তার, পেশায় তিনি নির্মাণ ব্যবসায়ী, কিন্তু তিনি বীর। এমন মানুষদের সেবা কখনোই তো কেউ ভুলতে পারবে না। তো এমনভাবেই কিন্তু আমরাও সেই মানুষটিকে স্যালুট, কুর্নিশ জানাচ্ছি ঠিকই, কিন্তু মানবিকতা, মানবতা, এটাই যে আমাদের বড় ধর্ম, সেটাও কিন্তু আমরা সবাই একবার হলেও মানুষের পাশে দাঁড়িয়ে কিন্তু সেটা সবাই বোঝাতে পারি।

0: মানুষ মানুষের জন্যে,
1: মানুষ সৃষ্টির সেরা জীব। মানুষ বলতে তার ভিতরের মান এবং হুঁশ। মানুষ কখনোই বড় নয়, বরং মনুষ্যত্ব হচ্ছে আমাদের সবথেকে বড়। মনুষ্যত্বই মানুষকে মানুষ বানিয়েছে, এটাই হচ্ছে সবথেকে বড় সত্যি। অনুভূতি যার যত বেশি, ফিলিংস ব্যাপারটা যার মধ্যে আছে, তার মনুষ্যত্ব অনেক বেশি আছে। সবাইকে আপন করে নেওয়ার ক্ষমতা তারই অনেক বেশি রয়েছে। সেখানে ধর্ম, বর্ণ, বড়, ছোট, এই বিভাজন, এই বিভেদ একেবারেই নেই। আছে যা, সেটা হচ্ছে সমতা। এই সমতার সুর ছড়িয়ে পড়ুক গোটা পৃথিবী জুড়ে। সাধারণত বিপদে পড়লে আমরা চাই অন্যরা আমাদের সাহায্য করুক, এগিয়ে আসুক, সহমর্মিতার সঙ্গে সহানুভূতি জানাক। এই বোধগুলোই কিন্তু মানুষকে মানুষ করে মনুষ্যত্বকে বাঁচিয়ে রাখে। টাকা পয়সা দিয়ে নয়, অন্যের কথা, অন্যের ভালো ব্যবহার, সেটাই তো মানসিক এবং মানবিক সমর্থন। আজকে এই যে একেবারে এই সপ্তাহের যে শুরুটা, মানে এই যে আমরা বললাম যে একেবারে

শুরুতেই যে আজকে হচ্ছে অ্যান্টি আনটাচেবিলিটি উইক শুরু হচ্ছে, তো সেই অস্পৃশ্যতা বিরোধী যে সপ্তাহ আমরা যে পালন করছি বা পালন করে আসছি বহু বছর ধরে, এটার একমাত্র উদ্দেশ্য এটাই যে আমাদের সবথেকে পরম ধর্ম সেটা বা সবথেকে বড় ধর্ম হচ্ছে মানবিকতা বা মানবতা বা মনুষ্যত্ব, এটাই হচ্ছে আমাদের প্রত্যেকের মধ্যে থাকার দরকার। আজকে এই বিষয়ে শুধু আজকের দিনটা নয়, গোটা সপ্তাহ জুড়েই কিন্তু এর প্রচার চলবে বা বিভিন্ন রকম অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই দিন মানে এই সচেতনতার বার্তাটা সবার মধ্যে পৌঁছে দেওয়া হবে। কিন্তু শুধু আজকের দিন বা কালকে বা পরশু এক সপ্তাহ নয়, গোটা সপ্তাহ জুড়ে শুধু না, 365 দিনই কিন্তু আমাদের মনের মধ্যে এই কথাগুলোই রাখতে হবে। কথা বলতে বলতে 6:55 হয়ে গেছে, 7 বাজতে চলেছে, চলেছি আমরা এগিয়ে। তবে এই চলাটা তখনই সাফল্যমণ্ডিত হবে যখন আমাদের দৃষ্টিতে সবাই সমান বলে মনে হবে। আমরা মানুষ, মনুষ্যত্ব মানবিকতাই হচ্ছে আমাদের একমাত্র পরিচয়। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, ভালো মন্দের দ্বন্দ্বের মধ্যে থেকে মানুষ ভালোকে বেছে নেবে বিবেকের দ্বারা, প্রথার দ্বারা নয়। এটাই হচ্ছে মনুষ্যত্ব। ডাক্তার নার্স মানে সমাজসেবক, তাঁদের ধর্মই সেবা করা। আবার ডিজাস্টার ম্যানেজমেন্টে যারা আছেন তাঁরাও প্রত্যেকটা মুহূর্তে নিজেদের জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়ছেন ঘটনা গ্রস্ত যে এলাকা, সেখানে সে ভূমিকম্পই হোক বা ঝড় বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ বা ধস নেমেছে, আগুন লেগেছে, এমন সব জায়গায় উদ্ধার কাজে এগিয়ে যান তাঁরা। নিজেদের জীবনের পরোয়া করেন না তাঁরা। এই জনসেবার নামই হচ্ছে মানবিকতা, মানবতা বা মনুষ্যত্ব। সবার কল্যাণের জন্য, সবার ভালোর জন্য সব কিছুতে করতে পারলেই জীবনটা কিন্তু সার্থক হয়। সবার সঙ্গে থাকা, সবার সঙ্গে বাঁচাই হচ্ছে আসল বাঁচা। আজকে 2 অক্টোবর, আজ গান্ধীজির জন্মদিন, গোটা দেশেই পালিত হবে, শ্রদ্ধা জানানো হবে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে। জাতির জনককে, ভারত আত্মাকে শ্রদ্ধা স্মরণ করা হবে তাঁকে। আজ থেকেই শুরু অ্যান্টি আনটাচেবিলিটি উইক, তো তাই তো আজকে জাত পাত ধর্ম সব কিছু দূরে রেখে, আজকে শুধু না, 365 দিন, বছরের পর বছর সব কিছু এগুলোকে দূরে সরিয়ে আমরা যে মানুষ সেটাই হচ্ছে আমাদের সব থেকে বড় পরিচয়, এটাই যেন সবার মধ্যে থাকে। মনুষ্যত্ব মানবতা মানবিকতাই হচ্ছে আমাদের আসল পরিচয়। 6:56 অলরেডি হয়ে গেছে, এবার কিন্তু ভোরাইয়ের পথ চলা থামাতেই হবে। আপাতত আমি থামলেও ফিরছি ঠিক 7:02 নমস্কার কলকাতা নিয়ে। আমি আর যে মৌমিতা থাকবো 7:02 থেকে 10 পর্যন্ত, যাচ্ছি পরের ঘন্টায় বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে।

0: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অর্ক সেন। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ জাতির জনক মহাত্মা গান্ধীর 158তম জন্মদিন যথোচিত মর্যাদায় পালিত হচ্ছে। দিনটি অহিংস দিবস হিসেবেও পালিত হয়ে থাকে। এই উপলক্ষে আজ সারা দেশে বিশেষ গ্রামসভা আহ্বান করা হয়েছে। এই সভাগুলিতে শাসন ব্যবস্থায় পরিবর্তনমূলক সংস্কার এবং এমন সব উদ্যোগ নিয়ে আলোচনা করা হবে যার লক্ষ্য হল পঞ্চায়েত ব্যবস্থাকে শক্তিশালী করা, জনসেবার মানোন্নয়ন এবং গ্রামীণ ভারতের মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি করা। এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া AAI জানিয়েছে, সিকিমে একটি নতুন গ্রিনফিল্ড বিমানবন্দর নির্মাণের জন্য সাদাম, মারতাম ও রাংকা এই তিনটি স্থানের নাম প্রস্তাব করা হয়েছে এবং বর্তমানে এগুলির অবস্থা যাচাইয়ের কাজ চলছে। AAI এর একটি বহুবিভাগীয় কারিগরি দল কারিগরি, পরিচালনাগত ও বিমান চলাচল সংক্রান্ত দিক থেকে প্রস্তাবিত স্থান তিনটির উপযোগিতা যাচাই করছে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল মার্কিন যুক্তরাষ্ট্রের মিলওয়াকিতে G20 বাণিজ্য মন্ত্রীদের বৈঠকের ফাঁকে ব্রিটেন ও অস্ট্রেলিয়ার বাণিজ্য মন্ত্রীদের সঙ্গে পৃথক বৈঠক করেন। ওই দুই দেশের সঙ্গে ভারতের বাণিজ্য সম্পর্ক দ্রুত সম্প্রসারণের ওপর জোর দিয়েছেন তিনি। বিদেশ মন্ত্রক জানিয়েছে তারা ফ্লাই দুবাইয়ের ফ্লাইট FZ1073 ক্যাপ্টেন ভারতীয় নাগরিক স্মিথ মাচ্ছারের শারীরিক অবস্থার ওপর নিবিড় নজর রাখছে। এক বিবৃতিতে মন্ত্রক জানিয়েছে, সৌদি আরবের তাবুকের একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাকে উন্নত চিকিৎসার জন্য আবুধাবিতে স্থানান্তর করা হয়েছে। ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে Crew-13 দলকে নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে SpaceX-এর Falcon 9 রকেটটি উৎক্ষেপণ করা হয়। এই দলটিতে রয়েছেন নাসার দুজন, একজন রুশ এবং একজন কানাডিয়ান মহাকাশচারী। ব্রাজিল ফুটবল দল গতরাতে কলকাতায় এসে পৌঁছেছে। দমদম বিমানবন্দর থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বিশেষ টিম বাসে ফুটবলারদের হোটেলে নিয়ে যাওয়া হয়। জো ভারতী ক্রীড়াঙ্গনে আগামীকাল সন্ধ্যা 7টায় ব্রাজিল ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: ঘড়ির কাঁটা অলরেডি 7টার ঘরে, মাস বদলে চলে এসেছি আমি মৌমিতা। আজ শুক্রবারে আশ্বিন মাস, শরৎকাল, মেঘবৃষ্টি দেখে দেখে হচ্ছিলাম এতদিন নাজেহাল। তবে এখন ফিরেছে সূর্যমামা ফর্মে, পুজো আসছে, রোদ ঝলমলে, দিনই চাইছি রোজ রোজ দেখতে। ঘরে বাইরে চলছে এখন শুধুই পুজোর কথা। FM রেনবো, ইটস টাইম ফর নমস্কার কলকাতা। দেখো, দেখতে দেখতে কিন্তু ঘড়ি 7টা ছুঁয়ে ফেলেছে, আর দেখতে দেখতেই পুজোও তো চলে আসছে। চলে গিয়েছে ভাদ্র সংক্রান্তি, আপাতত হয়েছিল বৃষ্টির রীতি, তবে গতকাল আবারও কিন্তু ভিজিয়ে দিল। তবে বড় সড় দুর্যোগের কিন্তু কোনো রকম সম্ভাবনা এখন নেই, তেমনটাই কিন্তু হাওয়া অফিস জানিয়েছে। আজ আশ্বিনের 14, আর এই সেপ্টেম্বর শেষে এখন তুমি আমি অক্টোবরে। ক্যালেন্ডারে শরৎ হলেও বৃষ্টি চাপে ফেলছে নিম্নচাপকে সঙ্গী করে, এটাও ঠিক। সামনেই আসছে মহালয়া, তারপরেই দেবীপক্ষ, ফুল ফ্যামিলি মা দুর্গা আসছেন, কাউন্টডাউন চলছে, সঙ্গে বৃষ্টিকে নিয়েও চলছে চর্চা, সঙ্গে চলছে চর্চা এশিয়ান গেমস নিয়ে, আর চলছে ব্রাজিল এখন শহর কলকাতায়। আর সেই ব্রাজিল টিম কিন্তু আজ বিকেলে, যদি একবারটা চান্স পেয়ে যাও বিকেল 4টার দিকে, একটাবার চলে এসো যুবভারতী ক্রীড়াঙ্গনের পাশাপাশি, একটু ঘোরাঘুরি করো। আরে বলা তো যায় না, তাদের না দেখা গেলেও অন্তত ব্রাজিলের টিমের সেই হাওয়াটা তো

লাগতেই পারে, তাই না? কড়া নিরাপত্তার মধ্যে কিন্তু তারা এখন শহর কলকাতায় রয়েছে। আগামীকাল ঠিক সন্ধে 7টায় তাদের সেই খেলা দেখা যাবে ভারতীয় টিমের সঙ্গে। আর এদিকে চলছে শপিং, চলছে এখন থেকে প্যান্ডেল হপিংয়ের প্ল্যান। আর আজকে তো শুক্রবার, ফ্রাইডে, রোদের তেজে ফ্রায়ের দশাই চাই, থাকুক এমন রোদমাখা দিন, এমনটাই চাইছি। বিশ্রামে যাক বরুণ দেব, শপিং প্ল্যানে বৃষ্টি এসে জল ঢালবে কি না সেই আপডেটটা তো নেবই। তবে এই দেব হদিশ শপিং স্পেশাল বাস থেকে পুজো পরিক্রমার গুচ্ছ গুচ্ছ ইনফো কিন্তু রয়েছে আর জে মৌমিতার কাছে। আজ 2nd অক্টোবর, গান্ধী বার্থডে, ছুটি হলেও হবে ছুটো ছুটি, তাই তো বলছি। অলরেডি 7টা ছুঁয়ে ফেলেছে ঘড়ি, তুমি ওঠো এবার তাড়াতাড়ি, বিছানার সঙ্গে দিয়ে দাও আড়ি, বিছানাকে গুড বাই বলে তুমি অকেজো না হয়ে আজকের দিনটা কিভাবে ম্যানেজ করবে চক আউট করে ফেলো। আর টুকটাক ওয়ার্কআউট করতে করতেই ফ্রেশ মুঠে অনেক কথা শুনবার জন্য তৈরি হয়ে যাও। মৌমিতা আছি 10টা পর্যন্ত তোমার কানে কানে, আর কিছু কথা, মাত্র কিছু কথা নিয়েই কিন্তু এখন গানে গানে আসছে সোমলতা।

0: মাত্র কিছু কথা সোমলতা গানে গানে বললেও মৌমিতা কিন্তু বলবে অনেক অনেক কথা। বৃষ্টি ভেজা নয়, রোদ ঝলমলে নতুন সকাল এই মুহূর্তে, আর এই নতুন সকালটা শুরু করতে হবে একদম পজিটিভ মন নিয়ে। আমি করবই, আমি পারবই, আমার মধ্যেই আছে সব শক্তি, এই পজিটিভ কথাগুলো গোটা দিনটা না তোমাকে আমাকে চলতে সাহায্য করে। তো এইগুলোই আমাদের চলার পথের জীবনী শক্তি। অলরেডি 7টা বেজে গিয়েছে আর আজকে তো গান্ধী বার্থডে, আজকে একটা ছুটির দিনও বলতে পারি। আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই যেটা এসে গেছে সেটা হচ্ছে অকেশন ফিলিংটা কিন্তু এসে গিয়েছে। সামনেই মহালয়া আসছে, তৈরি হচ্ছে নাকি এর মধ্যেই আবার নিম্নচাপ, মানে নিম্নচাপ কিন্তু একদম এই শরতেও, এই ঋতুটাকেও কিন্তু একদম চাপে রাখছে অক্টোবর মাসকেও। তাতে কি কিন্তু বড় দুর্যোগের কোনো রকম আপডেট এখনো পর্যন্ত হাওয়া অফিস থেকে পাওয়া যায়নি। তো সেই সব কিছুর মধ্যেই চলছে কাউন্টডাউন, বোধন কবে হবে আর সেসব তো তুমি আমি জানি। আর জানি যেটা, সেটা হচ্ছে রাত পোহালেই ব্রাজিল খেলবে আমাদের ভারতের সঙ্গে যুব ভারতীতে। আর আজ বিকেল 4টার সময় যদি একবার আসো, কারণ আজকে 4টাতেই তারা আবার ওই, গতকালকে তো তারা এসে গেছে কলকাতায়, আর আজ বিকেল 4টার সময় আবার তারা ওই একটু প্র্যাকটিস করবে। তো সেই হাওয়াটা যদি একটু কোনোভাবে আমাদের গায়েও লেগে যায় বলা তো যায় না, একটা অন্যরকম ফিলিং কিন্তু এসে যাচ্ছে। তো জানি এইটা আমরা জানি যে ব্রাজিল এখন শহর কলকাতায়, এবং এটাও জানি যে পুজো আসছে 10th অক্টোবর, হচ্ছে মহালয়া, সবই আমরা জানি। কিন্তু জানি না যেটা, সেটা হচ্ছে আজ 2nd অক্টোবর গান্ধী বার্থডে ছাড়াও আর কেন মেমোরেবল, সেটা জানতে গেলে, সেটা দেখতে গেলে অবশ্যই ডায়রির পেজ উল্টাতে হবে। আর সেই ডায়রি এখন আর যে মৌমিতার হাতে। আজ আশ্বিন মাসের 1433 বঙ্গাব্দ, অক্টোবর মাসের 2 2026 সাল, ডায়েরি দেখাচ্ছে, ক্যালেন্ডারও বলছে। ইতিহাসের দিক থেকে দেখতে গেলে ডেটার কিন্তু ভ্যালু অনেকখানি। আজকে সেই দিন, অনেক অনেক যুদ্ধ শুরুর দিন, তবে অবশ্যই দিনটা এক হলেও বছরগুলো কিন্তু একেবারেই আলাদা আলাদা। যেমন আন্দেরনাখের যুদ্ধ আজকের দিনে শুরু হয়েছে, ক্রুসেডের যুদ্ধ, নরওয়ে এবং স্কটিশদের মধ্যে লার্গসের যুদ্ধ, এই এত এত যুদ্ধ শুরু হয় 2nd অক্টোবর, তবে সালগুলো আলাদা আলাদা। পাশাপাশি এই দিনটাতে 1718 মৈত্রী চুক্তি হয় ব্রিটেন, ফ্রান্স, অস্ট্রিয়া এবং হল্যান্ডের মধ্যে। আর এই আজকের দিনেই 1868 আমাদের কলকাতায় জিপিও মানে জেনারেল পোস্ট অফিস উদ্বোধন হয়। আর আজকে তো সেই দিন গুজরাটের পোরবন্দরে বাবা কাবা গান্ধী এবং মা পুতলিবাই গান্ধীর ঘরে মোহনদাস করমচাঁদ গান্ধী জন্মগ্রহণ করেন। আজ আবার লাল বাহাদুর শাস্ত্রীরও কিন্তু জন্মদিন। আজ অভিনেতা নাট্যকার শিশির কুমার ভাদুরীরও জন্মদিন। আছেন আরও অনেকে, অনেক অভিনেতা অভিনেত্রীও কিন্তু আছেন আজকের দিনে যাদের জন্ম, তো তাদের কথাও নিশ্চয়ই হবে। তবে তার আগে তোমাকে বলছি, দিনটা শুরু করো আজকে লেমন জুসে চুমুক দিয়ে, কেমন? আর ব্রেকফাস্ট থেকে লাঞ্চ এবং ডিনার যে কোনো সময় কিন্তু একটু চিজের আইটেম প্লিজ রেখো। আর আজকে কিন্তু ডিপ ফ্রাইড চিজ ডে, চিজ স্যান্ডউইচ শুধু নয়, চিজ বল, চিজ পকোড়া স্ন্যাক্স হিসেবে রেখে চায়ে চুমুক তুমি সন্ধ্যেটায় দিতেই পারো, জমিয়ে দিতে পারো সন্ধ্যেটা, কারণ সন্ধ্যের দিকে বৃষ্টি হওয়ার চান্সেস রয়েছে। আর শোনো না, সকাল বা বিকেলে এয়ারোবিক্সটাও প্লিজ রেখো রুটিনে, ফিট যেমন থাকবে তেমন কিন্তু ক্যালোরিটাও একদম মানে কন্ট্রোলে থাকবে, ক্যালোরি ঝরবে, এটাই আর কি কথা। তুমি নিশ্চয় হেলথ কনসিয়াস, তাই তো তোমাকে এত কিছু বলে দিলাম সকাল সকাল, এখন আর কোনো কথা নয়। এখন ডায়েরির পেজ বন্ধ করে রাখছি একটা রোমান্টিক গান, যে গানটার মধ্যে একটু মন খারাপ, একটু মানে বিষাদ এই সমস্ত আছে, মান অভিমান আছে, তবে সেই সমস্ত কিছু সরিয়ে রিলেশনের কেমিস্ট্রিটা জাস্ট মাখো মাখো হয়ে যাবে, এমন গানই কিন্তু এখন আসছে 107 FM রেনবো। নমস্কার কলকাতায়, আপাতত আজকের মতো দিনের ডায়েরিটা বন্ধ করছে আর যে মৌমিতা।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

যে কটা দিন তুমি ছিলে পাশে, হ্যাঁ সেই তারপরেই তো মান অভিমান এই সমস্ত কিছু হবে। কারণ প্রেমের ইকুয়েশন জমানোর জন্য এরকম মান অভিমান রাগারাগি এগুলো আসবে। রাগারাগি না, মান অভিমান বলাটাই আর কি শ্রেয় অন্তত পক্ষে প্রেমের ব্যাপারে। আর তাকে সরিয়ে কিন্তু নতুন করে রিলেশনের ইকুয়েশনটা জাস্ট জমিয়ে নিতে হয় এইভাবেই। গানটার আবেদন এতটাই যে রিলেশনটা সত্যি সত্যি জমিয়ে দেবে। আর ভালোবাসার ইকুয়েশন জমে যায় এমন সব মিষ্টি মিষ্টি রোমান্টিক গানে, আর ডে সেলিব্রেশন জমে যায় ডেটিং ইটিংয়ে, আর বার্থডেটা জমে যায় কেক কেটে এবং পায়েশ মুখে দিয়ে সঙ্গে হইচই আনন্দ করে। আর আজকে তো 2nd অক্টোবর, ডায়রির পেজ উল্টিয়ে যখন দেখছিলাম ডেটা কেন মেমোরেবল, তখনই তো দেখলাম সিলভার স্ক্রিনের অনেকের বার্থডে আজ। আজ অনেক সেলেবি কিন্তু সেলিব্রেট করবে দেয়ার বার্থডেজ, আমরাও করছি উইশ। আজ অ্যাক্ট্রেস হিনা খান, অ্যাক্ট্রেস এবং মডেল রচিতা রাম, অ্যাক্টর কে কে মেনন, অ্যাক্ট্রেস আশা পারেখ, অ্যাক্টর রোহিত রয়, অভিনেত্রী রচনা ব্যানার্জি, কম্পোজার সিঙ্গার এবং লিরিসিস্ট অখিল, আরও এক সিঙ্গার নিকিতা গান্ধীর বার্থডে আজ। এখানেই শেষ নয় গো বার্থডে লিস্ট শেয়ার করা। তুমি ভেবো না যে এক নিঃশ্বাসে আর যে মমিতা এতজনের কথা বলে দিল তাহলে বোধহয় আমার বার্থডে লিস্টটা শেয়ার করা বন্ধ হয়েছে বা শেষ হয়েছে, তা মোটেই নয়। এখন এমন আরও এক বিখ্যাত ফিল্ম

ডিরেক্টরের কথা বলবো, তাঁরও কিন্তু বার্থডে আজকে, যিনি তাঁর ডিরেকশনে অসাধারণ সব ছবি আমাদের উপহার দিয়েছেন, কাবুলিওয়ালা, খুদিত পাষাণ, হাটে বাজারে, অতিথি, যতগৃহ, আপনজন, হুইল চেয়ার, ঝিন্দের বন্দি, গল্প হলেও সত্যি, এমন কত কত কালজয়ী সিনেমা তাঁর পরিচালনায় তৈরি হয়েছে। তিনি পরিচালক তপন সিনহা। জানি আমি নাম না বললেও তোমরা সবাই বুঝে গেছো এই সিনেমাগুলোর নাম শুনে আজকে তাঁর জন্মদিন। আর আজ

ভোজন রসিক ফুড ব্লগার ফাইক সেন কলকাতায় এসেছিলেন। স্ট্রিট ফুডের টানেই তিনি এসেছিলেন কলকাতায়। তো সেই ফাইক সেন শহর কলকাতায় ব্রেড অমলেট থেকে ফুচকা, ফিশ কাটলেট, ঝালমুড়ি, ঘটি গরম সবই কিছু মানে টেস্ট করেছেন। তবে কলকাতায় আর রোলে বাইট দিয়েই তাঁর পেট আর মন দুটোই ভরে গিয়েছে। 26 ইঞ্চি লম্বা লাচ্চা পরোটায় ডিম, মেয়োনিজ, পনির টিক্কা কাবাব, চিজে ঠাসা রোলে বাইট দিয়েই ফাইক সেন মাইক হাতে বলে দিয়েছেন কলকাতায় রোল দি বেস্ট। পৃথিবীখ্যাত ফুড ইটার ফাইক সেনের মন জয় করার রোলে তুমিও কিন্তু চাইলেই কচকচিয়ে বাইট দিয়ে মন পেট দুটোই ভরাতে পারো। আরে বাবা, পুজো আসছে, পুজোর যে কোনো একটা দিন তুমিও কিন্তু তোমার ওই মানে মেনুতে বা তোমার আইটেমে যখন তুমি প্যান্ডেল হপিংয়ে বেরোবে তখন কিন্তু একটা দিন তুমি এরকম কলকাতায় রোলে বাইট দিতেই পারো। রোল তো মানে আমাদের মন পেট ভরাতে যেমন পারে তার সঙ্গে সঙ্গে প্রেমটাও জমিয়ে দিতে পারে। রোল আইটেমটা এমনই যে প্রেম জমানো থেকে পুজোর প্যান্ডেল হপিংয়ে আলাদা একটা এনার্জি যোগায়, জমিয়ে তো দেবেই। প্যান্ডেল হপিং আছে পুজো স্পেশাল প্যাকেজ, এসি বাস থেকে রয়েছে ট্রাম, বনেদি বাড়ি থেকে রয়েছে নামি বারোয়ারি, সব কিছুই হবে পরিক্রমা। পুজো দেখা থেকে হবে পেট পুজো, আর সেই ভোজন থেকে ভজন সব কিছুই চলবে শেয়ার আমি করব। এখন প্ল্যান করো তুমি কোথায় কোথায় হারিয়ে যাবে। আরে বাবা, হারিয়ে তো তুমি যেতেই পারো শহর কলকাতায়। এই মুহূর্তে রয়েছে তো কত শত পার্ক রয়েছে, কত কত মিউজিয়াম রয়েছে, আর প্যান্ডেলগুলোও কিন্তু সাজছে। প্যান্ডেল হপিংয়ের একটা প্ল্যান করে ফেলো।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: স্টুডিও ঘড়িতে সময় এখন ঠিক 7:24 হয়ে 58 সেকেন্ড। তুমি শুনছো 107 FM রেইনবো।

আরজে মৌমিতার সঙ্গে শুক্রবারে নমস্কার কলকাতা। সময় তো এগিয়ে চলেছে, তার সঙ্গে তোমাকে আমাকেও ছুটতে হচ্ছে। আমি তোমাকে সময়টা যে বললাম, এই যে 7:25 এখন হয়ে গিয়েছে, এই সময়টা আমি কিভাবে বলছি বলো তো? আরে বাবা, স্টুডিও ডিজিটাল ঘড়ি দেখে আরজে মৌমিতা তোমায় সময়টা বলছে। সময় আমরা যেমন দেখি টাওয়ার ঘড়িতেও, কিন্তু আমরা সময় দেখে থাকি। তো আমি তোমাকে সময়টা স্টুডিও ডিজিটাল ঘড়ি দেখে বললাম, তেমন দেখি আমরা আবার হাত ঘড়িতেও সময়। তো ওই যে ঘড়ির কাঁটা, সে তো ছুটেই চলে, তাই না? কোনো ক্লান্তি নেই তার, ডান দিকে ঘুরেই চলে সময় দেখে। এইভাবেই কিন্তু সে আমাদেরকে সময় দেখায়। আর আমরাও মুখে বলি ক্লক ওয়াইজ আর অ্যান্টি ক্লক ওয়াইজ। এই যে বাঁ দিক থেকে ঘড়ির কাঁটা ডান দিকে ঘোরে, এটা কেন হয় তুমি কি সেটা জানো? এটা তো উল্টোটাও হতে পারতো, তাই না? এমনটা কি কখনো মনে হয় না যে কেন ঘড়ির কাঁটা ডান দিক থেকে বাঁ দিকে কেন ঘোরে না, কেন বাঁ দিক থেকে ডান দিকে ঘোরে? আসলে ঘড়ি কনসেপ্টটা এসেছে গ্রিস থেকে। তো সেখানে সূর্য ঘড়ি চালু হয়েছিল প্রথম, আর সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত ওই বালি ঘড়ির বালি সেটা কমতো আর বাড়তো, সূর্যের ছায়ার ওপর নির্ভর করেই সেটা হতো। আর সেইভাবেই কিন্তু বালি সরে সরে সময়টা সবাইকে বুঝিয়ে দিত। আর এরপর যখন কাঁটা ঘড়ি এলো, তখনও সময় হিসেব রাখবার জন্য ওইভাবেই তৈরি হলো ঘড়ি। তো ঘড়ির বার্থ সার্টিফিকেট যেটা রয়েছে, সেই বার্থ সার্টিফিকেটের ইয়ারটা কিন্তু 1524, তার আঁতুর ঘর ইউরোপ, যেটা কিনা উত্তর গোলার্ধে। তাই সূর্যের ছায়া যেভাবে চলে, সেভাবেই কিন্তু তোমার আমার হাত ঘড়িটার কাঁটাটাও ঘোরে। দেওয়াল ঘড়ি থেকে টাওয়ার ঘড়ির কাঁটাও কিন্তু ঠিক ওই একইভাবে ঘোরে। আর ঘড়ির জন্ম যদি অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডে হতো, তাহলে কিন্তু আমার ঘড়ির কাঁটা তখন ওই ডান দিক থেকে বাঁ দিকে ঘুরতো। এত এত ইনফো আমি কোথায় পেলাম জানো? ইন্টারনেট সার্চ করে গুগল আমায় দেখিয়ে দিয়েছে, এবং সেটার সত্যতা মিলিয়েওছি আমি বই দেখে ম্যাগাজিন পড়ে। তুমি আমি আমরা সবাই এখন কম বেশি নেট ডিপেন্ডেন্ট, গোটা পৃথিবী এখন ইন্টারনেটের দৌলতে মোবাইলে চলে এসেছে। তবে এর ভালো খারাপ দুটোই আছে। খারাপটাকে আমরা কাঁচি দিয়ে কেটে ফলো করতে পারি আমরা ঠিকঠাক ইনফোটা। যাই হোক, ভাইরাল এখন একটা নিউজ, সেটা আমি তোমাকে বলবোই। নিউ টাউনে তুমি যেতে পারো, আমের স্বাদে কফির টেস্ট নিতে তুমি পারো নিউ টাউনে চলে এসে। আর আমি যাবো শো শেষে মোমো খেতে দিল্লির। দিল্লির অ্যাংরি মোমো আর স্ট্রেস ফ্রি মোমো সবই কিন্তু এখন রয়েছে কলকাতায় চায়না টাউনে। শপিং শেষে জমিয়ে মোমো খেয়ে আমি ফিরবো, আবার ওই শপিং স্পেশাল বাসেই কিন্তু আমি ফিরবো। চলছে চলছে, গতকাল 1 অক্টোবর থেকে কিন্তু শপিং স্পেশাল বাস শহর কলকাতায় ছুটে বেড়াচ্ছে। আর কলকাতা থেকে দুনিয়ার খবরাখবর সব কিছু তুমি পাবে আর যে মৌমিতার সঙ্গে, যদি তুমি থেকে যাও। আর এখন দুনিয়ার কথা তোমাকে শোনাচ্ছে গানে গানে বাজে গাল নিকিতা গান্ধী। বাজে গালের গানই তো এখন দুনিয়ার কথাই তোমার কানে থাকছে।

0: শুনছো 107 FM Rainbow, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM Rainbow তে নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: স্টুডিওর ঘড়িতে সময় এখন ঠিক 7:31 হয়ে 10 সেকেন্ড। তুমি শুনছো 107 FM রেনবোতে শুক্রবারের নমস্কার কলকাতা, আর যে মৌমিতার সঙ্গে ঘড়িতে তো সময় ছুটে চলেছে, আর তার সঙ্গে তোমাকে আমাকেও ছুটতে হচ্ছে। আর দেখো না, দিনগুলো মাসগুলো কিরম উড়ে উড়ে শেষ হয়ে যাচ্ছে। এই যে 26 সাল এলো, দেখতে দেখতে সেপ্টেম্বর চলে গেল, অক্টোবরও চলে এলো, আর অক্টোবরের আজকে হচ্ছে 2 তারিখ। অফিসিয়ালি শরৎকাল এখন আর শরৎ হলেও বৃষ্টিও আছে তোমার সঙ্গে সঙ্গে আছে আবার গরমটাও। এই যে এই গরমে ট্যালট্যালে মাছের ঝোল বা ডাল, এইগুলো কি রোজ রোজ শুধু মানে খেতে ইচ্ছে করে, সাঁতরাতে ইচ্ছে করে বলো তো? মাঝে মাঝে মনে হয় না যে খাওয়া দাওয়াতে একটু রাজকীয় একটু বাদশাহী টাচ এগুলো যদি থাকে তাহলে কেমন হয়, তাহলে বেশ ব্যাপারটা জমে যায়। আর গরম হলেও কিন্তু আজকে নো ডায়েট ডে, আজ ন্যাশনাল ইট হোয়াট ইউ ওয়ান্ট ডে। হ্যাঁ, যা তুমি খাচ্ছ আজকে, যা ইচ্ছে হবে তুমি তাই খেতে পারো, তাই খাওয়া দাওয়াতে আজকে ডায়েটের একদম ছুটি। এই বাদশাহী আইটেম যেটা আমি তোমাকে আজকে বলবো সেটা কিন্তু জমিয়ে দিতেই পারো লাঞ্চে বা ডিনারে, কারণ আজকে ছুটির দিন। চলো চলো চলো সোজা একদম ছুটতে চলো চলো রান্নাঘরে। আজকে হবে বাদশাহী আফগানি পনির। পনির শুনেই অমনি তুমি নাকটা সেঁটকাচ্ছ, একদম নাক সেঁটকিও না গো। বাদশাহী আফগানি পনির নামেই তো বুঝতে পারছো ব্যাপারটা কেমন রয়েছে, কেমন জমবে। একবার শিখে গেলে না মনে হবে রেস্তোরাঁ খুলে বসি। নাম শুনেই বুঝেছো যে উপকরণে মেইন যেটা লাগবে সেটা হচ্ছে পনির লাগবে। আর বাদশাহী নামটা যখন আছে রেসিপি জুড়ে, তখন একটা সেই টাচ ব্যাপারটা, মানে বাদশাহী টাচ ব্যাপারটা কিন্তু রান্নাতে অবশ্যই অবশ্যই থাকবে। প্রথমেই তুমি কি করবে, পনির কিউবগুলোকে ঘি বা বাটারে হালকা ব্রাউন করে ফ্রাই করে তুলে নিয়ে অল্প করে তাতে একটু লেবুর রস ওপরে ছড়িয়ে ওই পনির কিউবগুলোকে রেস্টে রেখে দাও। আর ওই বাটার বা ঘি যেটা রয়েছে তার মধ্যে আরেকটু ঘি অ্যাড করে তাতে ফোড়ন দিয়ে দাও গরম মশলা, অর্থাৎ লবঙ্গ, এলাচ আর দারচিনি, সঙ্গে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে সামান্য নুন দিয়ে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করে গোটা 10-12 কাজু বাদাম দিয়ে 1 কাপ দুধ তার মধ্যে তুমি ঢেলে দাও। ব্যাস, বেশ, যেই দেখবে তুমি দুধটা একটু টকবক টকবক করে ফুটছে, 1 ফুট হলে তুমি নামিয়ে নাও ওকে, একটা বলে দাও ঢেলে। এবারে আবার প্যানে একটু তেল দাও, না এবার ঘি বা বাটার দিতে হবে না, একটু সামান্য সাদা তেল তুমি অ্যাড করে দাও। আর ওতে আরও একটু পেঁয়াজ কুচি উল্টে পাল্টে ভালো করে ভেজে নাও, সঙ্গে আদা রসুন পেস্ট অ্যাড করো, মনে করে কিন্তু এগুলো করো। আর একটা কথা তোমাকে মনে করিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে ফ্লেমটাকে অবশ্যই লো টু মিডিয়ামে রেখেই কিন্তু তুমি ওই বলে ঢেলে রাখা যে টমেটো পেঁয়াজ কাজু ওগুলো মিক্সিতে জাস্ট একটু ঘুরিয়ে নাও, 2-3 বার ঘুরিয়ে নাও। এরপরে তুমি ওই যে মিক্সচারটা তৈরি হলো সেটা তুমি প্যানে দাও ঢেলে। এবারে দাও ওতে টেস্ট মতো নুন আর চিনি যোগ করে খুন্তি না থামিয়ে ভালো করে নাড়তে থাকো। খুন্তি নাড়বে কতক্ষণ, তেল ছাড়বে না যতক্ষণ। তেলটা ছাড়লেই তুমিও কিন্তু ছেড়ে দাও ভেজে রাখা পনির কিউবগুলো, দাও ভালো করে দলাদলি থেকে গলাগলি কন্ডিশনে। এলেই 1 কাপ দুধ এবার ওতে দাও ঢেলে, গ্রেভিটা বেশ মাখো মাখো হয়ে গেলেই ওপর থেকে 2 চামচ ক্রিম দাও ঢেলে, তারপর কসৌরি মেথি ছড়িয়ে ব্যাস সার্ভিং বলে দাও, সার্ভ করে ল্যান্ড করিয়ে দাও রুটি পরোটা বা ভাত পোলাও, যাতে খুশি তুমি মাখো। রেডি তোমার এই বাদশাহী আফগানি পনির। পনিরের সঙ্গে কয়েকটা মাত্র উপকরণের খেলা, মুখে দিলেই তুমি বুঝবে এর স্বাদের ঠেলা। তো এমন একটা যখন মানে বাদশাহী ব্যাপারটা যখন রয়েছে, বাদশাহী আফগানি পনির তোমাকে যখন আজকে এই রেসিপিটা আমি শেয়ার করলাম, তখন কি করতে পারি বলো তো? রান্নাঘরে তো তুমি যাবে, আজকে ছুটির দিন, আর সেই ছুটির দিনে তুমি ছুটোছুটি করতে করতে এমন একটা আইটেম বানিয়ে ফেলবে, আর সেজন্যই কিন্তু তোমাকে এই গানটা আমি ডেডিকেট করছি। ওই যে রান্নাবাটি মুভির সাউন্ড ট্র্যাক থেকে টাইটেল ট্র্যাকটাই রাখছি তোমার জন্য, কারণ তোমাকে আমি এনার্জেটিক করে তুলছি সেই জন্যই এই গানটা ডেডিকেট করছি।

আর যে মৌমিতা শেফ মৌমিতা হয়ে তোমাকে শিখিয়ে দিলাম আজকে বাদশাহী আফগানি পনির কারি। মুখে দিয়েই তুমি বলবে স্বাদে আহা মরি মরি। পনিরের সঙ্গে মাত্র কয়েকটা উপকরণের খেলা, মুখে দিলেই তুমি বুঝবে এর অপূর্ব স্বাদের ঠেলা। এমন সব নতুন নতুন রেসিপি দেখে নতুন নতুন ইনফো আইডিয়াজ শুনতে জানতে প্রতিদিন টিউন করো 7:02 107 FM রেনবো। প্যাকেজটা এখন অনেকখানি লম্বা, অনেক সেগমেন্ট, তাই তো আড়াই নয় আমরা থাকি 2 ঘন্টা 54 মিনিট ধরে এই নমস্কার কলকাতায়। আর এই কলকাতায় তো সব মেলে, ব্যস্ত কলকাতাতেই মেলে নিরিবিলি প্রকৃতির হাতছানি। আছে ইডেন গার্ডেন্সের মতন উদ্যান, আছে ব্ল্যাক প্যাগোডা, আছে ইলিয়ট পার্ক, আছে ইকো পার্ক থেকে পোষণ পার্ক, সব জায়গাতেই কিন্তু আছে সবুজের ছোঁয়া। আর আছে কলকাতাতেই মিস্ট গার্ডেন, ইকো পার্ক বা ওই প্রকৃতি তীর্থের কোলেই রয়েছে মিস্ট গার্ডেন, তেমন এখানেই কিন্তু আছে আবার জাপানি গার্ডেন। উইদাউট পাসপোর্টেই এন্ট্রি নেওয়া যায় এই জাপানে। কলকাতাতেই এক টুকরো জাপান রয়েছে, ইকো পার্কের 1 নম্বর গেট দিয়ে ঢুকে সোজা চলে আসতে পারো জাপানে। তোমাকে ওয়েলকাম করবে কোমাইনুর, কোমাইনুর আই মিন সিংহ কুকুর দুয়ারে বসে সে কিন্তু সবাইকে ওয়েলকাম করে, স্বাগত জানায় সবাইকে। ব্যাস তুমি ঢুকেই দেখতে পাবে ছোট বড় বুদ্ধ মূর্তি, সঙ্গে নানা রকম লাফিং বুদ্ধার অবয়ব। সারা মানে এই সময়টা যদি তুমি আসো এখানে তাহলে দেখতে পাবে জাপানি সংস্কৃতির ছোঁয়া পাবে, প্যাগোডা মনিস্ট্রি দেখতে পাবে, আর পাবে জম্পেশ করে জমিয়ে জাপানি আইটেম খেতে। টেম্পুরা, সুশি, মাশরুম মাকি, গোল্ডেন চিকেন কারি, নাকি টোরিয়াকি, কিসের টেস্ট তুমি নেবে সেটা এখন থেকে ডিসাইড করে ফেলো। আজকে ছুটির দিন, আজকে কিন্তু চলে আসতে পারো। আর আজ তোমার ডেস্টিনেশন হতে পারে গ্যালারি 8x6। এখানে কিন্তু চলছে হাত পাখা থেকে পুরনো দিনের জলের কুঁজো, কলসি আর রকমারি মাটি অর্থাৎ পটারি এক্সিবিশন। জানি তুমি অনেকবার এসেছো ভিক্টোরিয়াতেও এবং আলিপুর জেল মিউজিয়ামে, আবারও তুমি এসো দু জায়গাতেই, কারণ শুরু হয়েছে এক্সিবিশন। আর সন্ধ্যের দিকটায় যদি চলে আসো সেটাই হচ্ছে বেস্ট আসার অপশন, কারণ শপিংটাও সারতে পারছো, শপিং সেরে তুমি কিন্তু চলে আসতে পারো ভিক্টোরিয়া অথবা তুমি জেল মিউজিয়ামে আসতে পারো। আরে বাবা কারাগারে বন্দি হবে না, তুমি যেটা দেখবে সেটা হচ্ছে লাইট অ্যান্ড সাউন্ড শো, আবারও শুরু হয়েছে নতুনভাবে। আর এখন প্ল্যান করো কোথায় কখন যাবে বেটার হাফকে নিয়ে, নিশ্চিন্তে এগিয়ে এসে তার হাতটা ধরে শপিং ফেরতা পথেই এই সন্ধ্যেবেলার দিকে কিন্তু জমিয়ে কিন্তু শহর সফর তুমি করতেই পারো, হারিয়ে যেতেই পারো অবশ্যই এই শহর কলকাতায়। আরে বাবা পুজো আসছে না, তো পুজোর শহরে তুমি কিন্তু অবশ্যই অবশ্যই কি করবে তোমার নিজের মতো করে বেটার হাফকে নিয়ে, ফিয়ান্সেকে নিয়ে তুমি কিন্তু হারিয়ে যেতেই পারো।

আরে বাবা, পুজোতে প্যান্ডেল হপিং তো মাস্ট। পুজোই শহর কলকাতা ঘুরতেই হবে, আর শপিংটাও কিন্তু প্যান্ডেল হপিং এর মতোই মাস্ট। সারা বছর কেনাকাটা করলেও পুজোর সময় শপিং তো মাস্ট। আর ঘুরে ঘুরে শপিং এ সেই লোকগুলো থাকাটাও একেবারে অবধারিত, তারাও কিন্তু এসে হাজির হয় না। তারা কেউ তোমার পকেট কাটবে না, তোমার ব্যাগ ধরেও টানবে না, টানবে তোমার যেটা সেটা হচ্ছে হাতে থাকা পছন্দের ড্রেস, চিলের মতো ছো মেরে নিয়েই তারা দরদাম শুরু করে দেবে, তুমি পুরো মিউট মোডে চলে যাও। এই রকম একটা সিচুয়েশন সবসময় তোমাকে আমাকে ফেস করতে হয়। কথা বাড়ালেই একদম তাদের সঙ্গে মারাত্মকভাবে ঝামেলা শুরু হয়ে যায়। প্রতি বছর মানে বছরের পর বছর এই এদের উৎপাত না বেড়েই চলেছে। কিন্তু এই প্রবলেমের একটা সলভ তো হওয়ার দরকার। এইসব চিল মার্কা লোকজনদের সুকৌশলে ছোট্ট করে ফাঁসিয়ে দেওয়ার জবরদস্ত একটা টেকনিক আজকে প্লিজ সেন্ড করে ফেলো 9903653992 তে। আরে বাবা, ওই যে যাদের কথা বলছি, মানে এই যে পুজো এসে যাচ্ছে, পুজোয় প্যান্ডেল হপিং মাস্ট, পুজোয় আগে অবশ্যই শপিংটাও মাস্ট। সারা বছর ধরে যতই কেনাকাটা করো না কেন, শপিংটা কিন্তু পুজোর আগে অবশ্যই অবশ্যই করতেই হবে। আর অবশ্যই যেটা এসে যায় তারাই, মানে শপিং এর মধ্যে মধ্যেই তারা এসে যায়, সেই লোকগুলো, তারা কেউ পকেট কাটতেও আসে না, তোমার ব্যাগ ধরে টানাটানিও করবে না। তারা যেটা টানাটানি করে সেটা হচ্ছে হাতে থাকা পছন্দের ড্রেস, চিলের মতো ছো মেরে নিয়ে দরদাম করতে শুরু করে। আর সেই মুহূর্তে তোমাকে আমাকে মিউট মোডে চলে যেতে হয়, কারণ না হলেই ঝামেলা হয়। আর এদের উৎপাতটা একদম বেড়েই চলেছে। তো সেই চিল মার্কা লোকদের সুকৌশলে ছোট্ট করে ফাঁসিয়ে দেওয়ার জবরদস্ত টেকনিকটা আজকে সেন্ড করে ফেলো 9903653992 তে। সঙ্গে এটাও বলো প্লিজ, অনলাইনে শপিং নাকি ঘুরে ঘুরে বার্গেনিং করে কিনতে তোমার ভালো লাগে? আর অনলাইনে কেনাকাটা মানে কি বেহিসেবি করে দেয়? এই কথাটা কিন্তু অনেকেই বলে, তুমি কি বলো বলো তো? মানে সত্যি কি অনলাইনে কেনাকাটাটা বেহিসেবি করে দেয়? আর এটাও সেন্ড করো প্লিজ যে ডিজিটাল পেমেন্ট তুমি আমি তো এখন অভ্যস্ত হয়ে গেছি, কারণ আমরা কেউ আর ক্যারি করি না ওই ওয়ালেট ভরে টাকা, ক্যাশ আমরা কেউ ক্যারি করি না। আচ্ছা, ডিজিটাল পেমেন্ট মানে কি খরচা বাড়ছে আরো? প্লিজ বলে ফেলো, অবশ্যই ছোট্ট করে যুক্তি দিয়েই কিন্তু তুমি তোমার এই মেসেজ, তোমার বার্তা, তোমার মনের কথা সেন্ড করো। আর শপিং মলে গিয়ে ট্রায়াল রুমের সামনে যারা অপেক্ষারত থাকে, গুচ্ছের জামা হাতে নিয়ে

0: যারা প্রায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়, সেই মানুষগুলোকে, সেটা তুমি হও বা অন্য যারা আর কি থাকে ধরো এই শপিং মলে বা বিভিন্ন রকম শপিং স্টোরগুলোতে গিয়ে দেখা যায় যে এক গাদা উপচে পড়া জামা কাপড় নিয়ে ট্রায়াল রুমের সামনে হাসি হাসি মুখে দাঁড়িয়ে আছে, তারপরে হাসিটা কোথাও উদা হয়ে যায়। তো এই মানুষগুলোকে তুমি কিভাবে এনার্জেটিক করে তুলবে, মানে তাদের এনার্জি যোগানোর জন্য তোমার টিপসটা কি হবে প্লিজ বলে ফেলো না। অপেক্ষারত অবস্থায় যারা থাকে শপিং মলে ট্রায়াল রুমের সামনে, এই জামাটা পরবো, এই ড্রেসটা পরবো, তাদের জন্য তোমার টিপস কি হবে, অপেক্ষা তারা কিভাবে করবে প্লিজ বলে ফেলো। দশটার মধ্যে সেন্ড করে ফেলো। শপিং করতে গিয়ে যখন কিনা সেই সব লোকগুলো হাজির হয় যারা তোমার পছন্দ করা ড্রেস তোমার হাত থেকে ছৌ মেরে চিলের মতো নিয়ে চলে যায়, সেই এবং নিয়ে শুধু চলে যায় তা না, দরদাম করতে শুরু করে, তো তাদের কোন কৌশলে একটু টাইট দেওয়া যায় প্লিজ বলে ফেলো, কিভাবে তাদের ম্যানেজ করা যায়। সঙ্গে বলো কিন্তু মনে করে যে অনলাইন নাকি ঘুরে ঘুরে শপিং বার্গেনিং করে কোনটা তোমার ভালো লাগে। আর একটা ব্যাপার, এই যে ডিজিটাল পেমেন্ট, এটা কি সত্যি খরচা বাড়িয়ে দিচ্ছে, তোমার কি মনে হচ্ছে? আর অবশ্যই তুমি তোমার মনে সেই সমস্ত কথা জমিয়ে না রেখে সেন্ড করে ফেলো 9903659992 তে। এবার পুজোয় সাজবে বালুচরিতে নাকি তাঁতের শাড়িতে, কেন বললাম, শেয়ার তো করবই, জাস্ট এই 3 মিনিট 52 সেকেন্ডস পরেই কিন্তু আমি তোমাকে শেয়ার করবো। তবে আপাতত যেটা আসতে চলেছে সেটা হচ্ছে রেইনবো ফ্ল্যাশ ব্যাকে, এখন আসছে সেই গান, একেবারে পুরো পুজো পুজো মনে হবে সেই ফিলিংটাই কিন্তু এখন আসবে, অকেশন অকেশন ফিলিং। তো সেই গানই কিন্তু এখন থাকছে রেইনবো ফ্ল্যাশ ব্যাকে জোজোর কণ্ঠে।
1: FM Rainbow Flashback Song.

আরে বাবা, তুমি তো অবশ্যই সাজবে, তাঁতের শাড়িও পরতে পারো, আর তার সঙ্গে তুমি আবার মানে এমন একটা শাড়ি পরতে পারো যেখানে কিনা তাঁতের শাড়ি পরেই সবাই জাস্ট তোমাকে হাঁ করে দেখবে, চমকে যাবে সবাই দেখতে দেখতে। এমনটা সত্যি হয় গো, হয়। সাত কাণ্ডই তো বুনে ফেলেছেন তিনি, পুজো মানেই মেয়েদের কাছে, নারীর কাছে নতুন শাড়ি, এই ব্যাপারটা তো আছেই। তো শুধু নতুন নয়, সেটা যেন একেবারে অন্যদের চেয়ে আলাদা হয়, এবং খুঁজে বার করতে করতে দোকান থেকে দোকানে তন্ন তন্ন করে খুঁজে ফেলা হয়। মানে আমরা মেয়েরা এরকমটাই একটু করতে ভালোবাসি, এরকমটাই পছন্দ করি। তো সেই শাড়ি যদি হয় বালুচরি, তাহলে তো আর কথাই নেই। বিষ্ণুপুরের তাঁতে এবার পুজোর মুখেই এলো সেই নতুন নকশা, বালুচরিতে রামায়ণের সাত কাণ্ড, অহল্যা উদ্ধার, রামের হরধনু ভঙ্গ, সোনার হরিণ শিকার, রাবণের সীতাহরণ থেকে মেঘনাদ বদের খণ্ডচিত্র, সব কিছু রয়েছে। আর শাড়ির পাড় জুড়ে রয়েছে বানর সেনাদের সঙ্গে রামচন্দ্রের রণভূমে যাওয়া। 20 দিন ধরে সুতোয় ফুটিয়ে তুলেছেন শিল্পী 1.5 লাখই এই শাড়ি এখন নেট নাগরিকদের চর্চায় রয়েছে। চর্চায় তো তারাও আছে, ওই যে চিলমার্কা লোকজন যারা কিনা দোকানে গিয়ে অন্যের হাতে থাকা জামা কাপড় ধরে একেবারে টানাটানি করে ছোঁ মেরে ছিনিয়ে নিয়ে গিয়েই একেবারে দরদাম করতে শুরু করে দেয়, তাদেরকে কীভাবে শিক্ষা দেওয়া যায় সেই টেকনিকটা আজকে কিন্তু তোমাকে জানাতে বলেছি। একটু ফাঁসিয়ে দেওয়ার কথাই আর কি বলেছি, আর সেটা যেমন সেন্ড করবে সেই কৌশল, সেই ফাঁসিয়ে দেওয়ার কথা তুমি যেমন বলবে সেটা তো আমি চেক করবোই। আর অবশ্যই সেন্ড করো, কিন্তু ডিজিটালি পেমেন্ট কি সত্যি খরচা বাড়িয়ে দিচ্ছে, আর অনলাইন শপিং মানে কি বেহিসেবি হয়ে যাচ্ছি, ছোট্ট করে যুক্তি দিয়ে সেন্ড করো। আর অবশ্যই অবশ্যই বলো কিন্তু ট্রায়াল রুমের সামনে যারা একেবারে প্রচুর জামা কাপড় হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে, কখন যাবে ট্রায়াল দেবে এবং কিভাবে তাদের কেমন লাগছে সেই ছবি টবি তুলবে, মোটামুটি সবাইকে আবার পাঠিয়ে টাঠিয়ে দেবে। এই যে অপেক্ষমান যারা থাকে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে, তাদের একটু এনার্জি যোগানোর জন্য কিছু টিপস প্লিজ আজকে সেন্ড করো 9903653992 তে। আমি চলে যাচ্ছি এখন সোজা কসবা হালতুতে, কারণ অ্যাজ ইউজুয়াল সৌভিক আজকে শপিং কথা সবার প্রথমেই কিন্তু আমাদেরকে সেন্ড করেছে। ও বলছে আজকে ভোরাইতে জাতির জনক মহাত্মা গান্ধীর নানা কথা শুনলো, ভালো লেগেছে, এবং যে সমস্ত কথা আজকে বলেছি সেগুলোর ভালো লেগেছে সেটা বলছে। তারপরে ও যেটা বলছে যে এই যে সমস্ত লোকজন, মানে পুজো আসবে, পুজোয় মাস্ট হচ্ছে প্যান্ডেল হপিং, আর পুজোর আগে যেটা মাস্ট সেটা হচ্ছে শপিং, আর সে এবং এই শপিং করতে গিয়ে তারাও মাস্ট, তারাও একেবারে অবধারিতভাবে এসে পড়ে সেই চিলমার্কার লোকজন উৎপাত করতে শুরু করে। সেই উৎপাত করা লোকজনকে কি করে থামানো যায় সেটাই তো বলছে আমাদেরকে সৌভিক। কি বলছে, আরে দাদা এরকম করবেন না, উৎপাত না হলে যুবভারতী খেলা শেষ হলে ওখানে পাঠিয়ে দেবো, কিন্তু ওখানে গিয়ে মাঠ পরিষ্কার করতে হবে, ভয়ে তখন দূরে সরে যাবে। বাহ, সেটা তো আজকের দিনের জন্য হবে, কিন্তু এখনো তো বেশ 5-6 দিন রয়েছে না, তো আজকের দিন কালকের দিন ঠিক আছে, তারপরে কি হবে। অফলাইন শপিং পছন্দ হচ্ছে আমাদের সৌভিকের, আর বার্গেনিং না ওটা কিন্তু পারে না, তবুও অফলাইন শপিংটাই কিন্তু আমাদের সৌভিকের পছন্দ। আর ডিজিটাল খরচ সত্যিই বাড়ছে, এটা একদম ঠিক, নিজের অভিজ্ঞতা থেকেই কিন্তু ও শেয়ার করছে এই কথাটা, ওর মতামতটা আমাদেরকে সেন্ড করেছে। আর এনার্জি দিতে শপিং মলের মধ্যে বা আশেপাশে থেকে বেস্ট খাবার কথা বলো, মানে বেস্ট খাবারের কথা বলবে, ব্যাস এনার্জি তাহলেই পেয়ে যাবে যারা অপেক্ষমানরত অবস্থায় আর কি, অপেক্ষমান অবস্থায় যারা থেকে থাকে তাদেরকে এই কথাটাই বলছে সৌভিক, যারা ট্রায়াল রুমের সামনে দাঁড়িয়ে থাকে। দীপক দা, দীপক কুমার তুং, বেলপুকুর তুংপাড়া শ্যামপুর হাওড়া থেকে কি বলছেন, প্রথমেই যেটা বলছেন যারা এরকম ছোঁ মেরে নিয়ে গিয়ে দরদাম করতে শুরু করে তাদেরকে বলছেন তাদের উদ্দেশ্যে, আমার কাছে এখন পয়সা নেই, আমি কেনাকাটা করতে আসিনি বলে এই স্থানটা ছেড়ে দ্রুত চলে যাব, ব্যাস আর কিচ্ছু না। আর অনলাইন কেনাকাটা একদম পছন্দ করেন না, দেখে শুনে বাজার থেকে কেনাকাটাই সবচেয়ে ভালো, সেটাই মনে করেন দীপক দা। আর ডিজিটাল পেমেন্ট একদম খরচ বাড়িয়ে দেয় না, কারণ যেটুকু কেনার সেটুকুই ক্যাশ দিচ্ছি না, ডিজিটাল পেমেন্ট করছি, তাই অবশ্যই এটা ওনার মত। আর যারা ট্রায়াল রুমে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তাদেরকে বলছেন আমাদের দীপক দা, সেটা হচ্ছে মোবাইলের রিল দেখতে থাকো, সময় অনেকটা কেটে যাবে। দীপক দা এটাই বলছেন দীপক কুমার তুং শ্যামপুর হাওড়া থেকে, এমন কথাই কিন্তু আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তুমি কি বলছো, এগিয়ে আসছে পুজো, এগিয়ে আসছে তোমার শপিং কথা থেকে হিসেবি বেহিসেবি হয়ে কেনাকাটি কথা সব কিছু চেক করব, আর যাব হাওয়া অফিসে, কারণ আজকে শুক্রবার, রোদের তেজে তোমার আমার ভাজা ভাজা দশা হলেও আমরা চাইছি এখন রোদ মাখা দিনটাই যেন আসে, আর সেজন্যই তো আমরা বলছি যে একদম ওয়েদারটা যেন সেরকমটাই থাকে, যেন খুব ভালো ভালো একটা ওয়েদার আমরা পাই, আর সেজন্যই কিন্তু এখন আমাকে যেতেই হবে হাওয়া অফিসে। তাহলে যাব আমি হাওয়া অফিসে, এক টানা বৃষ্টির পর রোদ ঝলমলে আকাশ দেখছি, তুমি আমি আপাতত চাপমুক্ত শরৎ,

0: অফিসিয়ালি বর্ষা আর কি চলে যাওয়ার সময় আছে, 10th to 12th অক্টোবর দেশ ছাড়বে, তবে দুটো নিম্নচাপ কিন্তু ঘোট পাকাচ্ছে বঙ্গোপসাগরে। তবে হ্যাঁ, সোয়েটার কম্বল কিন্তু রেডি করো, শপিংয়ে যাচ্ছ, দু একটা শীতের পোশাকও কেনাকাটি করতে পারো। দিল্লি কিন্তু দেখলো সেপ্টেম্বরের 21 ডিগ্রি টেম্পারেচার, এবার নাকি সুপার এই যে এল নিনো, সেই এল নিনোর জন্য আগে ভাগেই শীত আসছে। আর আজকে তো শুক্রবার, ফ্রাইডে, রোদের তেজে ফ্রাইড দশা হতে আপত্তি নেই, তবে আপত্তি আছে যেটা, সেটা হচ্ছে শপিং প্ল্যানে বৃষ্টির জল যদি ঢালে তাতে কিন্তু রিয়েলি বলছে ভীষণ ভীষণ ভীষণভাবে কিন্তু আপত্তি আছে। তাই এখন আমি যাচ্ছি হাওয়া অফিসে আপডেট নিতে।
1: হাওয়া অফিসের হালচাল হালচাল।
0: ঋতু তো এখন শরৎ হলেও আকাশের একদম মানে মুড অফ হয়ে যাচ্ছিল, থেকে থেকে বিগড়ে যাচ্ছিল, গতকালও বেশ বিগড়ে গেল, তবে আজকেও কিন্তু বিগড়নোর চান্স আছে। এখন হয়তো একটু মেঘমেখে গোমড়ামুখো আছে, কিন্তু বেলা বাড়লেই রোদটাও বাড়বে। আর বিকেলের দিকে কিন্তু দু এক পশলা বৃষ্টির চান্সেস আছে, এবং শুধু বৃষ্টি না, ঝড়, বিদ্যুৎ সব কিছুই মানে সে দেখিয়ে চমকে ঝমকে দেবে। আজকে টেম্পারেচার থাকবে রেসপেক্টেবলি 33 এবং 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গতকাল বৃহস্পতিবারের হাইস্ট টেম্পারেচার ছিল 32.8, স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি কম, লোয়েস্ট টেম্পারেচার ছিল 26.7, যা স্বাভাবিকের থেকে 7 ডিগ্রি বেশি। আর বাতাসে হিউমিডিটি ম্যাক্সিমাম 96%, মিনিমাম 66%, বৃষ্টি 2 মিলিমিটার হয়েছে। ফিশারম্যানদের জন্য কোনো রকম ওয়ার্নিং মেসেজ নেই। 8টা তো বাজতে চলেছে, পুজোও আসছে আসছে, তার সঙ্গে সঙ্গে এখন চলছে যেটা সেটা হচ্ছে শপিং। পুজো আসা মানেই শপিং মোড অন, আর তাই তো আসছে তোমার কাছ থেকে শপিং কথা। 10টার আগে কিন্তু সেন্ড করে ফেলো শপিং করতে, যখন কিনা সেই সব লোকগুলো হাজির হয় যারা তোমার পছন্দ করা ড্রেস তোমার হাত থেকে ছো মেরে নিয়ে দরদাম করতে থাকে। তাদেরকে কোন কৌশলে একটু টাইট দেওয়া যায়, একটু ফাঁসিয়ে দেওয়া যায় সেটা বলে ফেলো। সঙ্গে বলো কিন্তু মনে করে অনলাইন নাকি ঘুরে ঘুরে বার্গেনিং করে শপিং করতে তোমার বেশি ভালো লাগে। আর ডিজিটাল পেমেন্ট কি সত্যি সত্যি খরচাটা বাড়িয়ে দিচ্ছে তোমার কি মনে হয় সেটাও তুমি প্লিজ বলো। আর সেটা কিন্তু মনে জমিয়ে না রেখে অবশ্যই সেন্ড করে ফেলো। আর ভুলো না কিন্তু জানাতে তোমার টিপস, যারা শপিং মলে ট্রায়াল রুমের সামনে অপেক্ষায় থাকে একগুচ্ছ জামা ড্রেস নিয়ে, তারা কিভাবে ওই সময়টা ধৈর্য বাড়াবে প্লিজ সেন্ড করে ফেলো 9903653992 10টার আগে। পুজো আসছে আর তাই তো শপিংটা কিন্তু মাস্ট। আর আমিও যাব নিউজ হেডলাইন্স ব্রেকে, ফিরবো 8টা 2তে তোমার শপিং কথা নিয়ে, শেয়ার করবো শহরের রীতি কথা থেকে ট্রাফিক আপডেট, বলবো নানা ইন্টারেস্টিং গল্পগাথা। স্টে টিউনড 107 FM রেইনবো। আপাতত চলো পরের ঘন্টায় আমরা যাই কিভাবে, জুনের সঙ্গে গানে গানে।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুস্মিতা সেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন সংঘাতের সমাধানের পথ খোঁজার বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অত্যন্ত ভালো কিছু ধারণা রয়েছে যা উভয় পক্ষের কাছেই গ্রহণযোগ্য হতে পারে। ভালদাই ফোরামে পুতিন উল্লেখ করেন, আলোচনার সময় নরেন্দ্র মোদী নিয়মিতভাবেই যুদ্ধ অবসানের বিষয়টি উত্থাপন করেন এবং শান্তিপূর্ণ সমাধানের বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করেন। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ জাতির জনক মহাত্মা গান্ধীর 158তম জন্মদিন যথোচিত মর্যাদায় পালিত হচ্ছে। দিনটি অহিংস দিবস হিসেবেও পালিত হয়ে থাকে। এই উপলক্ষে আজ সারা দেশে বিশেষ গ্রামসভা আহ্বান করা হয়েছে। এই সভাগুলিতে শাসন ব্যবস্থায় পরিবর্তনমূলক সংস্কার এবং এমন সব উদ্যোগ নিয়ে আলোচনা করা হবে যার লক্ষ্য হল পঞ্চায়েত ব্যবস্থাকে শক্তিশালী করা, জনসেবার মানোন্নয়ন এবং গ্রামীণ ভারতের মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি করা। এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া AAI জানিয়েছে, সিকিমে একটি নতুন গ্রিনফিল্ড বিমানবন্দর নির্মাণের জন্য সাদাম, মারতাম ও রাংকা এই তিনটি স্থানের নাম প্রস্তাব করা হয়েছে এবং বর্তমানে এগুলির অবস্থা যাচাইয়ের কাজ চলছে। AAI এর একটি বহুবিভাগীয় কারিগরি দল কারিগরি পরিচালনগত, বিমান চলাচল সংক্রান্ত এবং অন্যান্য দৃষ্টিকোণ থেকে প্রস্তাবিত স্থান তিনটির উপযোগিতা যাচাই করছে। ইউনেস্কোর নামে পুজোর পাস বিক্রির অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে যে তদন্ত চালাচ্ছে তাতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নাম উঠে এসেছে। তার সঙ্গীত রেকর্ডিং সংস্থা মাস আর্ট থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে 30 লক্ষ টাকা দেওয়া হয়েছিল বলে দাবি ইডির। আগামী সপ্তাহে ফের তাকে তলব করা হয়েছে। ব্রাজিল ফুটবল দল গতরাতে কলকাতায় এসেছে। দমদম বিমানবন্দর থেকে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে বিশেষ টিম বাসে ফুটবলারদের হোটেলে নিয়ে যাওয়া হয়। যুবভারতী ক্রীড়াঙ্গনে আগামীকাল সন্ধে 7টায় ব্রাজিল ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন। শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: রেইনবো টাইম চেক, রেইনবো টাইম চেক।
3: স্টুডিও ঘড়িতে সময় এখন ঠিক 8:20। তুমি শুনছো 107 FM রেনবো, আর যে মৌমিতার সঙ্গে শুক্রবারের নমস্কার কলকাতা। আজকে 2nd অক্টোবর, আজকে গান্ধী জয়ন্তী, আশ্বিন মাসের 14/1433 বঙ্গাব্দ। আজ আপাতত সূর্য অন ডিউটি, ছুটিতে এখন বরুণ দেব। না, গতকাল কিন্তু একটু হলেও ভিজিয়েছে, 2 মিলিমিটার কিন্তু বৃষ্টির রেকর্ড হয়েছে। তো ছুটিতে তুমিও, কারণ আজকে গান্ধী বাজে, তবে ছুটি হলেও করতে হবে ছুটোছুটি, কারণ পুজো আসছে। পুজো মানেই হই হুল্লোড়, মনে খুশির হাওয়া, পুজো মানেই সকাল বিকেল শপিং করতে যাওয়া। তো পুজো মানেই সত্যি সত্যি শপিং মোড অন, শপিং মাস্ট। সারা বছর যতই কেনাকাটি করো না কেন, পুজোর জন্য চাই অবশ্যই আলাদা আলাদা শপিং। তো অনেকটা ওই পরীক্ষার আগে সাজেশনসে, মানে যেমন চোখ বোলানো হয় না, ঠিক সেরকমটা যেন শপিং করাটাও মাস্ট। পুজো মানে শপিং মাস্ট, ঘুরে ঘুরে শপিং এ সেই লোকগুলো থাকাটাও একেবারে অবধারিত। তারা কেউ তোমার পকেট কাটবে না, তোমার ব্যাগও টানবে না, টানবে যেটা সেটা হচ্ছে তোমার হাতে থাকা তোমার পছন্দের ড্রেসটা, চিলের মতো ছোঁ মেরে নিয়ে গিয়ে তারা দরদাম করতে ব্যস্ত থাকে। মানে ব্যস্ততাটা তাদের এই দেখানো ব্যাপারটা কিন্তু থাকে, কথা বাড়ালেই তো তাদের সঙ্গে ঝামেলা। কিন্তু এই প্রবলেমের একটা সলভ তো হওয়া দরকার, একটা সলিউশন প্রয়োজন। তাদের এই সব মানে এই চিলমার্কা লোকেদের সুকৌশলে ছোট্ট করে ফাঁসিয়ে দেওয়ার জবরদস্ত একটা টেকনিক প্লিজ তুমি সেন্ড করে ফেলো আজকে। সঙ্গে তুমি জানিও অবশ্যই অনলাইনে শপিং, মানে অনলাইনে কেনাকাটা নাকি তোমার বে হিসেবেই করে দেয়, তুমি কি বলছো, তোমার মানে এটা কি মনে হয়। আর অবশ্যই বলো অনলাইনে শপিং নাকি ঘুরে ঘুরে বার্গেনিং করে তোমার কেনাকাটা করতেই বেশি ভালো লাগে। আর ক্যাশ ক্যারি না করে অনলাইনে পেমেন্ট, ডিজিটাল পেমেন্ট মানেই খরচা বাড়ছে, মতামতটা এমনটা অনেকেই বলছেন। তুমিও

তোমার যুক্তি দিয়ে পাঠিয়ে দাও তোমার মতামতটা, সঙ্গে ওই টিপসটাও প্লিজ দিও। কিন্তু চাইছি, দেখছি যারা ওই গুচ্ছে ড্রেস নিয়ে অপেক্ষা করে শপিং মলের ট্রায়াল রুমের সামনে, তাদেরকে ওই অপেক্ষমান অবস্থায় ধৈর্য বাড়ানোর টিপস তুমি সেন্ড করতে প্লিজ ভুলো না। ভুলিনি গো, আমিও ভুলিনি, কাউন্টিং আমি করছি। আরে বাবা, গত বছর 2025-এর দশমীর দিন থেকে এসে শুরু করেছি কাউন্টিং করা, এবছরেও ইচ্ছে আছে দশমীর দিন আমি হাজিরা দেব, আর গোনাগুনতি আমি করেও যাব। এখনও গুনছি, আমি গুনে গুনেই তোমাকে বলছি, ফুল ফ্যামিলি নিয়ে মা দুর্গা আসছেন ঠিক 14টা দিন পরেই। আরে বাবা, আসছেন মা দুর্গা, আসছে পুজো, আর তার সঙ্গে হচ্ছে শপিং কথা। 9903659292 হাট করে খোলা রয়েছে, খোলা তো সব দোকানপাট, শপিং মল চলছে, এখন শপিং স্পেশাল বাস, থাকতে উৎসব স্পেশাল ট্রেনও। শেয়ার করব সেই সমস্ত কথা থেকে বলবো তোমাকে, পুজোর মরশুমে বাড়ছে যে এসি লোকালে স্টপেজ, আর গতকাল থেকে কিন্তু চেঞ্জ হয়েছে দূরপাল্লার ট্রেনে বেশ কিছু নিয়ম, সব কিছুই বলবো শেয়ার করবো। মহালয়া 10th অক্টোবর কী হতে চলেছে আমাদের শহর কলকাতা ইডেন গার্ডেন্সে, আর ওই দিন স্পেশাল সফর থাকবে যে তোমার জন্য, সেটাও বলবো, শহরের ইতি কথাও বলবো। আর অবশ্যই সব কিছু জানতে শুধুমাত্র থেকে যাও 10টা পর্যন্ত, এনজয় করো আর যে মৌমিতার সঙ্গে, বিশ্বাস করো, বিলিভ মি, তোমাদের ছাড়া না আড্ডা গল্প কিছুতেই জমে না।

সত্যি সত্যি গো হতে পারে না, তোমাকে ছাড়া গল্প আড্ডা কিচ্ছু জমতে পারে না, কিচ্ছু হতে পারে না, সত্যি জমে না আড্ডা গল্প কোনো কিছু তোমাকে ছাড়া তোমাদের ছাড়া। তাই তো চলে আসি, লাইভ থাকি সকাল 7:02 থেকে, ঘুরে ফিরে চলে আসি। তো এখন তুমি আমি নমস্কার কলকাতা দ্বিতীয় ঘন্টায় চলে এসেছি আর আছি এখন পাশাপাশি, আছি কাছাকাছি ঠিক 10টা পর্যন্ত। আজকে তো 2nd October ছুটি হলেও অকেশন ফিলিংটা কিন্তু আছে, আর আসছে পুজো, চলছে শপিং, চলছে শপিং স্পেশাল বাস। শিয়ালদা হাওড়া স্টেশন থেকে পুজোর কেনাকাটায় সচল রাখতে নেমেছে কিন্তু শপিং স্পেশাল বাস গতকাল থেকে, আর রয়েছে সারা রাত বাস পরিষেবা। পরিষেবা দিতে রেডি হচ্ছে নতুন রুটে মেট্রো, বেলেঘাটা টু সেক্টর 5 মেট্রো লাইনে ট্রায়াল হবে মহালয়ার দিন 10th October, আর ওই দিনই কিন্তু হবে সন্ধেবেলায় ড্রোন শো আমাদের ইডেন গার্ডেন্সে। মহালয়া থেকে বিসর্জন পর্যন্ত মা দুর্গার যাত্রা দেখানো হবে ড্রোন শোয়ে, দ্য প্যান্ডেল ইন দ্য স্কাইজ এই হচ্ছে তার নাম। আর আছে কিন্তু আরও আরও অনেক অনেক চমক, জানতে হলে থেকে যাও প্লিজ 10টা পর্যন্ত আর যে মৌমিতার সঙ্গে। আজকে শপিংয়ে তো যাবেই, আর যেতে পারো যামিনী রায় আর্ট গ্যালারিতে, কারণ চলছে এখানে প্রদর্শনী। আসতে পারো তুমি চারুকারুতে, পুরনো কলকাতাকে ফিরে দেখতে চাইলে হোক তোমার ডেস্টিনেশন আজই চারুকারু। তবে হ্যাঁ, এইসব প্রদর্শনী দেখতে আসতে হলে তোমাকে বা শপিংয়ে যেতে গেলে অবশ্যই জানতে হবে আজকে শহরের রাস্তা সারা দিন কেমন থাকবে, মিটিং মিছিল আছে কি না, সবই আজকে শেয়ার করবো। বলবো তো পুজোর সময় রেলের পরিষেবা কথা থেকে রেল অ্যাপ কথা, এখন যারা আর যে মৌমিতাকে শুনতে শুনতে গাড়ি স্টিয়ারিংয়ে আছো আর ভাবছো শহর কলকাতার রাস্তার এখন কেমন অবস্থা, সেই আপডেট শেয়ার করবো বলেই এখন সোজা চলে যাচ্ছি আমি লালবাজারে। তাহলে ছোট্ট করে একটা আপডেট কিন্তু পেয়ে গেলে, শুনে নিলে এই মুহূর্তে রাস্তার অবস্থা কেমন রয়েছে, আর তার সঙ্গে শুনলে যে মিটিং মিছিলে তেমন কোনো বড় খবর কিন্তু তাদের কাছে নেই, না তাদের কাছে কোনো রকম বড় সড়ো যে মিটিং মিছিল হবে বা এমন কোনো কিন্তু কেউ জানায়নি বা তারাও জানেন না এখনো পর্যন্ত। ট্রাফিক আইন কিন্তু তবে খুব কড়াকড়ি হয়েছে, এটা কিন্তু তোমাকে আমি বলছি, ইনটক্সিকেটেড অবস্থায় গাড়ি চালালে লাইসেন্স বাজেয়াপ্ত করা হবে। আর হ্যাঁ, কোনো অবস্থাতে উইদাউট হেলমেট টু হুইলারে বেরিয়ে পড়ো না প্লিজ। আর হ্যাঁ, রাস্তা থেকে রেলের প্ল্যাটফর্ম, ট্রেনের কামরা, যেখানেই তুমি নোংরা ফেলবে সেখানেই তোমাকে একদম কপাত করে এসে লোকজন ধরে ফেলবে, মানে পুলিশ আরপিএফ তোমাকে কিন্তু ধরে ফেলবে। শিয়ালদা স্টেশন থেকে হাওড়া কলকাতা সব জায়গাতেই কিন্তু সব স্টেশনেই বসেছে ফেস রিকগনিশন ক্যামেরা, আর ধরপাকড় চলছে আইডেন্টিফাই করে। আর গতকাল 1st October থেকে এসেছে দূরপাল্লার ট্রেনে বেশ কিছু নিয়মের চেঞ্জেস, অবশ্যই অবশ্যই বলবো। সেই সমস্ত কথা, তোমার সেন্ড করা শপিং কথা থেকে আরও নানা ইনফো আমি তোমাকে শেয়ার করব, জাস্ট এই 4 মিনিট পরেই তোমাকে আমি সব বলবো। আপাতত চলো না একটু কোথাও যাওয়া যায়, কোথায় যাব পালিয়ে চলো না, কোথায় যাই কোথায় নিয়ে যাব সবই বলবো, জাস্ট 4 মিনিট 3 সেকেন্ডস পর।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: স্টুডিও ঘড়িতে সময় এখন 8:19 হয়ে 4 সেকেন্ড। তুমি শুনছো 107 FM রেইনবো, আর যে মৌমিতার সঙ্গে শুক্রবারে নমস্কার কলকাতা। আর এই কলকাতা থেকে যারা পুজোর সময় বেড়াতে যাবে, মানে পুজোর ছুটিতে শহর ছেড়ে পুরী যাবে, তাদের জন্য রেল এক বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে। সেই ট্রেন ছাড়ছে সাঁতরাগাছি থেকে 6 অক্টোবর থেকে, ছুটবে পুরীর পথে 6 to 27 অক্টোবর পর্যন্ত। এই ট্রেন সার্ভিস দেবে পুরী যাওয়ার জন্য স্পেশাল, কিন্তু পুরী স্পেশাল ট্রেন চলবে, তোমাদেরকে পুরী নিয়ে যাবে। এছাড়াও 10 জোড়া পুজো স্পেশাল ট্রেন যাবে বিভিন্ন রুটে, হাওড়া টু রক্সল, শিয়ালদা টু পাটনা, গোরক্ষপুর, শিয়ালদা টু সীতামাড়ি, কলকাতা থেকে মধুবনীতে স্পেশাল ট্রেন কিন্তু জার্নি করবে। আর এই সব দূরপাল্লার ট্রেনে চড়ে গন্তব্যে যাওয়ার সময় ভুলো না যেন সঙ্গে তোমার পরিচয়পত্র রাখতে। সঙ্গে যদি পরিচয়পত্র, আইডেন্টিটি কার্ড যদি না থাকে, তাহলে কিন্তু টিকিট থাকার সত্ত্বেও, বৈধ টিকিট থাকার সত্ত্বেও তোমার জার্নি অবৈধ বলে ধরা হবে, ফাইন কিন্তু তোমাকে গুনতে হবে।

তার উপর ডিপেন্ড করে কিন্তু ও অনলাইন বা অফলাইনটাকে বেছে নেয়, চুজ করে নেয়। কিন্তু জিনিসের জন্য যেমন ওর অফলাইন মার্কেট বেশি পছন্দ হয়, আবার কিছু জিনিসের জন্য অনলাইন শপিংটাই ও বেশি প্রেফার করে। অনলাইন পেমেন্টে নানা রকম অফারের প্রলোভন আছে ঠিকই, কিন্তু যারা শাওনের মতো মানে সারা মাসই পকেট গড়ের মাঠ যাদের, তাদেরকে কোনো রকমের মোহ মায়ায় কিছু করতে পারে না। শাওনের কথাই আমি তোমাদেরকে শেয়ার করলাম, শাওন যা সেন্ড করছে আমি সেটাই বলছি। আর দরদাম, দরদাম মানে বার্গেনিং, দরকার পড়লে ও করে না হলে করে না। মানে ধরো কোনো দোকানে গিয়ে কোনো একটা জিনিসের দাম শুনলো, যদি ওর মনে হয় যে দামটা ঠিকঠাকই বলছে তাহলে আর কোনো কিছু বলে না, জাস্ট জিনিসটা নিয়ে চলে আসে। আর যদি দেখে বেশি বেশি বলছে তাহলে সেই ক্ষেত্রে যতটা দাম কমানো যায় কমানোর চেষ্টা করে, সেই ক্ষেত্রে শুরু করে যা দাম বলছে তার অর্ধেক থেকে, তারপর সেখানে এসে দোকানদার যখন রাজি হয় তখন বাকিটা নিয়ে চলে আসে। কিন্তু শাওন, তুমি তো ওইটা বললে না, যারা ট্রায়াল রুমের সামনে প্রচুর জামাকাপড় নিয়ে, গুচ্ছের জামাকাপড় হাতে নিয়ে ওয়েট করে ঘন্টার পর ঘন্টা, তারা যারা দাঁড়িয়ে থাকে সেই অপেক্ষমান বা অপেক্ষরত সেই সমস্ত ছেলেমেয়েদের উদ্দেশ্যে তোমার টিপসটা কী হবে, মানে তাদের ধৈর্য বাড়ানোর জন্য প্লিজ আজকে কিছু কৌশল তোমরা বা কিছু টিপস কিন্তু প্লিজ দাও। এরপরে আমি সুভাষদার কাছে যাচ্ছি। সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে কি বলছেন, পছন্দের ড্রেস যখন ছো মেরে কোনো ওই কোকিল মানে চিল মার্কা লোকজন এসে ছো মেরে নিয়ে চলে যাবে, তখন বলবেন জাস্ট ড্রেসটাতে না ডিফেক্ট আছে, সেজন্যই আমি জাস্ট হাতে নিয়েও সরিয়ে রেখেছি। এইরকমভাবে বললেই হয়ে যাবে, আঙুর ফল টক সেই গল্পটার মতনই, জাস্ট ড্রেসটাতে ডিফেক্ট আছে। দারুণ দারুণ দারুণ ব্যাপার কিন্তু সুভাষদা। আর সুভাষদা যেটা বলছেন, অফলাইন শপিংই কিন্তু প্রেফার করেন দোকানে ঘুরে ঘুরে, আর ডিজিটাল পেমেন্ট সত্যি মানে যেটা বলছেন সেটা হচ্ছে একদম ফ্রুগাল করে তুলেছে, ফ্রুগাল করে তুলেছে। শপিং মলে যারা ট্রায়াল রুমে যাবে তাদেরকে বলবে কষ্ট করলে কেষ্ট মেলে, তাই সেই জন্যই এই টিপসটাই তার থাকছে, কষ্ট করলে কেষ্ট মেলে। তুমি একটু ওয়েট করো, তারপরে তুমি ড্রেসগুলো পরো, দেখবে তোমাকে কি সুন্দর লাগছে। সুভাষদা এমন কথাই কিন্তু বলছেন। আর বাকি তোমরা যারা যে যা বলছো সেটা প্লিজ বলে ফেলো, 9903653992 হার্ট করে কিন্তু খোলা রয়েছে। আর এদিকে আসছে তোমার শপিং কথা, আসছে যে পুজো আর বাঙালির বিগেস্ট সেলিব্রেশনের কাউন্ট ডাউন তো চলছে, আর এদিকে সামনের সপ্তাহেই তো মহালয়া, পিতৃপক্ষ শেষে আসবে দেবীপক্ষ, আর দেবী মা দুর্গার বোধন থেকে নানা রিচুয়ালস সব কিছু দেখানো হবে ড্রোনে, ড্রোনের মাধ্যমে আলোর রোশনায় ছড়িয়ে আমাদের ইডেন গার্ডেন্সে দেখানো হবে। হবে ওই দিনই সকাল থেকে গঙ্গার ঘাটে নানা রকম অনুষ্ঠান, ঘাটগুলোও সাজবে আলোতে, রেড রোডেও হবে অনুষ্ঠান দিনের বেলায়। তবে বিকেল 5টা থেকে থাকবে সন্ধে 7টা পর্যন্ত কালচারাল প্রোগ্রাম, যেটা হবে ইডেনে, আর সঙ্গে হবে উমা বরণ। আর রাত 8:30 পর ড্রোন প্রদর্শনী হবে, আতশবাজির প্রদর্শনী হবে, বাজবে একসঙ্গে 3000 ঢাকির ঢাক। এত বড় চমক থাকছে আমাদের শহরে পিতৃপক্ষের অবসান আর দেবীপক্ষের ঠিক আগমনের সন্ধিক্ষণটায়। ওই দিন ভোরে মহালয়াতে তর্পণ শেষে বেলা 11টা থেকে রয়েছে হেরিটেজ ক্রুজ ভ্রমণ। সঙ্গে শুধু ভ্রমণ নয়, সঙ্গে আছে ভোজন, আছে ভজন। ইন্টারেস্টেড যদি হও ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের ওয়েবসাইট পেজটা একবার চেক করে নাও, বুকিংটা তুমি সেরে ফেলো, আর আমিও কিন্তু সেরে ফেলবো একটু পরেই তোমার সেন্ড করা শপিং কথা। শপিং স্পেশাল বাস চলছে ভিড় সামাল দিতে, আর পুজোয় থাকবে অন দ্য স্পট টিকিট কাটার সুবিধা রেলে। পুজোর সময় চলবে ওয়াটার মেট্রো, হাইব্রিড ওয়াটার ফেরি কিন্তু চালু হচ্ছে, সত্যিই রেডি হতে চলেছে। আর রেডি তুমিও শপিংয়ে যাবে বলে যানজট এড়িয়ে মেট্রোতেও কিন্তু যেতে পারো, স্পেশাল মেট্রো সার্ভিস দিচ্ছে কিন্তু এই সময়টায়, মানে ছুটির দিনগুলোতেও কিন্তু মেট্রো সার্ভিস দেবে। তো আজকে ছুটির দিন 2nd অক্টোবর, আজ মেট্রো তোমাকে কীভাবে সার্ভিস দেবে, কীভাবে সচল রাখবে সব কথাই জানবার জন্য, শোনবার জন্য অবশ্যই তুমি থেকে যাও 107 FM রেনবোয়। আর আপাতত চলো না আমরা কোথায় যাই, পায়ে পায়ে খুঁজতে খুঁজতে ঠিক ঠিক ঠিক জায়গায় পৌঁছে যাওয়া যাবেই যাবে।

এদিকে দেখো, পুজোর আগেই তোমাকে একটা বলে দিই মিষ্টি মিষ্টি খবর, মানে এই খবরটা না বললেই হবে না, কারণ চিনির দাম কমছে পুজোর আগে, উৎসব হবে মিষ্টি মুখেই, চোখের জলও কিন্তু ফেলতে হবে না পেঁয়াজের ঝাঁজে, কারণ মাছ মাংস একেবারে পেঁয়াজে রসুনে কষিয়েই ভালো করে তুমি পেট পুজো করতে পারবে, পেঁয়াজের দামও কিন্তু কমতে চলেছে। আর কান্দাহার এক্সপ্রেসে চড়ে ওয়াগান ওয়াগান পেঁয়াজ যাচ্ছে এখন মহারাষ্ট্র থেকে দিল্লি চেন্নাই আসছে আমাদের এই বাংলায়। আর খাওয়া দাওয়া যেমন উৎসবের একটা পার্ট, তেমন আবার কেনাকাটি অবভিয়াসলি একটা পার্ট, শুধু ড্রেস নয়, রকমারি জুয়েলারি শপিং সেটাও তো শপিং লিস্টে থাকে। তো হঠাৎ করেই কিন্তু লক্ষ্মীবারে গতকাল একটু সোনাবাজারে নেমেছে ধস, আর সেজন্যই কিন্তু মানে বলা যায় ওই সাইক্লোন অর্ণবের ল্যান্ডফল এখানে না হলেও কলকাতায় কিন্তু একটু হলেও ওই ঝড়ের ঝাপটা কিন্তু লেগেছে, মানে ঝড়ের গতিতে কিন্তু সোনার দামটা একটু কমেছে, আর হুড়মুড়িয়ে কিন্তু কমছে এই মুহূর্তে সোনার দাম। তবে আপাতত মার্কেট অ্যানালিস্টরা যেটা বলছেন যে আবারও কিন্তু সোনার দাম আরও একটু কমতে পারে পুজোর আগেই, তাই এখনই জিনিসপত্র কিনবে, জুয়েলারি কিনবে নাকি আর একটু ওয়েট করবে সেটা তুমি এখন ভাবতে থাকো। আর অবশ্যই অবশ্যই আমি যেটা ভাবছি সেটা হচ্ছে এই মুহূর্তে 9903653992টা একটু চেক করে নিই, নিবেদিতা সেন শেয়ারফলি থেকে কী লিখছেন। আজকে মহাত্মা গান্ধী সম্বন্ধে অনেক কথা শুনলাম, জানা থাকলেও শুনতে খুব ভালো লাগলো। আর সঙ্গে একবার হয়েছিল কি, মানে আমাদের নিবেদিতার সঙ্গে যেটা হয়েছিল সেটা হচ্ছে একটা শাড়ি পছন্দ করেছে, অমনি পাশের জন হাত থেকে নিয়ে দোকানিকে বলল এটা আমায় দিন প্লিজ, এটা আমার ভীষণ পছন্দ। ওটা তো আমার পছন্দ ওমা, উনি নিয়ে নিলেন, উঠে পড়লাম দোকান থেকে বেরিয়ে চলে আসি, তখন দোকানদার ওনার হাত থেকে নিয়ে আমায় দিয়ে দিলেন, এটা আপনার, এটা আপনার পছন্দ হচ্ছে আপনি নিন। আর এখন অনলাইনে কেনাকাটা ভালো, পছন্দসই জিনিস পাওয়া যায়, তাই সময়ও নেই, সেজন্য অনলাইনেই কিন্তু আমাদের নিবেদিতা কেনাকাটি করছে সেটা বলছে। কিন্তু ডিজিটাল পেমেন্ট সত্যি তোমায় মিতব্যয়ী করে তুলেছে, সাশ্রয়ী করে তুলেছে কিনা সেটা তুমি বললে না। আর তুমি বললে না কিন্তু নিবেদিতা, ওই যে যারা ট্রায়াল রুমের সামনে গুচ্ছ গুচ্ছ জামা কাপড় নিয়ে ওয়েট করে, কখন তার জন্য সেই সময়টা আসবে, কখন সে ট্রায়াল রুমে গিয়ে সেই তার হাতে থাকা ড্রেসগুলো পরবে, কখন সে তাকে কেমন লাগছে সেটা দেখবে আয়নাতে, তারপরে ছবি টবি তুলে মোটামুটি লোকজনকে পাঠাবে, এমন কিন্তু কথাবার্তা তুমি কিন্তু আমাকে সেই তাদের জন্য কোনো টিপস সেন্ড করলে না। কিন্তু একজন টিপস সেন্ড করেছে আমার ভাই মনদীপ, মনদীপ দে গোবরডাঙ্গা থেকে, ও লিখছে যেটা সেটা হচ্ছে যে ও জানাচ্ছে যে যারা শপিংয়ে যায় এবং ট্রায়াল রুমের সামনে গুচ্ছের ওই জামা কাপড় নিয়ে দাঁড়িয়ে থাকে, তাদেরকে জাস্ট একটা এআই ক্যামেরা দিয়ে ওই ড্রেসগুলোকে নিয়ে একবার একটুখানি লুকটা চেঞ্জ করে দিলেই হয়ে যায়, কেমন লাগছে না লাগছে সমস্ত কিছু দেখে দেখে পেয়ে যাবে তারা, তো সেই জন্য ট্রায়াল রুমের সামনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকার দরকার নেই, সেই টিপসটাই কিন্তু সে দিচ্ছে। আর অনলাইন শপিংয়ে কিন্তু ওর পছন্দ সেটাও কিন্তু ও জানিয়ে দিয়েছে। তুমি কি বলছো 9903653992তে প্লিজ সেন্ড করতে থাকো। আর ইউপিআই এর মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে রিজার্ভ যে অতিরিক্ত আচ্ছা লেনদেন ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে স্নেহাশিস চৌধুরী এনজেপি থেকে বলছেন তোমার বাড়ি, আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা, গানের কথা উনি রিকোয়েস্ট করেছেন আর আর কয়েকটা কথা বলেছেন যেগুলো এখানে বলাটা বাঞ্ছনীয় নয় বা আমি বলবো না। সবুজ ভূঁইয়া পশ্চিম মেদিনীপুর ঘাটাল থেকে কি বলছে, দোকানে ঘুরে ঘুরে কেনাকাটা বেশি ভালো লাগে, অনলাইন শপিং মোটেই ভালো লাগে না। একবার জামা কিনতে গিয়েছিলাম, আমার পছন্দের পোশাকটা অন্য একজনের পছন্দ হয় এবং সেই সময় আমি বললাম এই পোশাকটা আমাকে ঠিক মানাবে না, তো তখনই সে বললো ঠিক আছে তাহলে তুমি নিয়ে নাও, আমার দরকার নেই, তোমাকে যখন মানাবে না তাহলে এটা বরং তোমার জন্যই ভালো। মানে এইরকমভাবে ওই আঙুরফল টকটাই জাস্ট ঘুরিয়ে ফিরিয়ে সুভাষদা যেমন বললেন এরকমভাবেই কিন্তু ওই ওকেও কিন্তু বলে গেল, ব্যাস ও যে সেভাবে বলে

কিন্তু সবুজ ওইভাবেই কিন্তু নিজেকে বাঁচিয়েছিল বা জামাটা আবার পেয়ে গিয়েছিল। আর ডিজিটাল পেমেন্টের খরচ বাড়ছে, তুমি যে আচ্ছা ডিজিটাল পেমেন্টের খরচ বাড়ছে ওর সেটাই কিন্তু মনে হচ্ছে, কিন্তু সুভাষদার মনে হয়েছে না মিতব্যয়ী করে তুলছে, এমনটাই কিন্তু বলছেন সুভাষদা। তুমি কি বলছো অবশ্যই অবশ্যই বলে ফেলো, সেন্ড করে ফেলো 9903653992 তে। দেখো পুজো আসছে, কাউন্টডাউন চলছে, হাতে মাত্র 14টা দিন বাকি, আর এই 14 দিনের মধ্যে কিন্তু তোমাকে সব কিছু করে ফেলতে হবে, মানে তোমাকে প্যান্ডেল হপিংয়ের যে প্ল্যান সেটাও তোমাকে করতে হবে, আর তার সঙ্গে সঙ্গে পুজোর আগে যেটা মাস্ট সেটা হচ্ছে শপিং। পুজো আসা মানেই শপিং মোড অন, সারা বছর যতই কেনাকাটা করো না কেন পুজোর সময় শপিং মাস্ট। আর ঘুরে ঘুরে শপিংয়ে সেই লোকগুলো থাকাটাও একেবারে অবধারিত না, তারা কেউ পকেট কাটবে না, তোমার ব্যাগ ধরে টানবেও না, টানবে যেটা সেটা হচ্ছে তোমার হাতে থাকা পছন্দের ড্রেস, চিলের মতো ছৌ মেরে নিয়ে দরদাম করতে তারা শুরু করে দেয়। তো তুমি সেই মুহূর্তে কি হয়, পুরো মিউট মোডে চলে যাও, কথা বাড়লেই তো ঝামেলা। তো বছরের পর বছরে এমন লোকজনের না উৎপাতটা বেড়েই চলেছে, কিন্তু এই প্রবলেমের তো একটা সলভ হওয়া দরকার, সেই জন্যই তো সাত সকালেই তোমাকে কিন্তু সেই দায়িত্বটা তুলে দিয়েছে আর যে মৌমিতা। এইসব চিলমার্কা লোকজনদের সুকৌশলে ছোট্ট করে ফাঁসিয়ে দেওয়ার জবরদস্ত একটা টেকনিক আজ সেন্ড করে ফেলো 9903653992 তে। সঙ্গে এটাও বলো, ওই যে মানে অনলাইন শপিং নাকি ঘুরে ঘুরে বার্গেনিং করে তোমার কিনতে ভালো লাগে, আর অনলাইনে কেনাকাটা মানেই কি বেহিসেবি করে দেয়, এই কথাটা অনেকেই বলে, তুমি কি বলছো, তোমার কথাটাই আমি জানতে চাইছি। আর এটাও সেন্ড করো তো যে ডিজিটাল পেমেন্টে তুমি আমি এখন ভীষণভাবেই অভ্যস্ত, কে আর ক্যারি করে ওই ক্যাশ, তো ওয়ালেট ভরে টাকা পয়সা নিয়ে যাও ভীষণভাবে একটা চাপের থাকে, ঝুঁকির থাকে। আচ্ছা ডিজিটাল পেমেন্ট মানেই কি সত্যি খরচা বাড়ছে, তুমি কি বলো, ছোট্ট করে যুক্তি দিয়ে জানিয়ে ফেলো। আর তোমাকে ওই কাজটাও দিয়েছে, ভুলো না কিন্তু জানাতে, শপিং মলে গিয়ে ট্রায়াল রুমের সামনে অপেক্ষারত তুমিই হও বা অন্য কেউ, তো যারা ওই ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে ড্রেস একবার ট্রায়াল দেবে বলে, তো তাদের জন্য ছোট্ট একটা টিপস দাও, কীভাবে তারা ধৈর্য বাড়াবে এই সময়টা, মানে যারা তারা যখন ওই ওয়েট করে তারা কীভাবে ধৈর্য বাড়াবে, সেই টিপসটাও প্লিজ আজকে সেন্ড করো 9903653992 তে। আপাতত কী হতে পারে বলো তো, আপাতত আর কী হতে পারে, ওই যে সেটাই হতে পারে যে এই মুহূর্তে যে গানটা আসছে সেটাই একমাত্র এই মুহূর্তে সেটাই হয়ে যেতে পারে। তো 9903653992 তে তুমি সেন্ড করতে থাকো তোমার বার্তা, তোমার শপিং কথা, আর যে মৌমিতা তোমার জন্য রাখছে সেই গানটা, যে গানটা এই মুহূর্তে তোমার মনে হবে, কারণ ওয়ালেটে টাকা থাকলেও ডিজিটাল পেমেন্ট হলেও এই মুহূর্তে আমাদের প্রত্যেকেরই বড্ড বেশি খরচা হচ্ছে, শপিং বলে কথা না।

সেই কাঁটা ফোটাটা হাতটা নিয়ে তুমি চলে যাও, আর সেই মানুষটা কিন্তু তোমার কাঁটাটা আস্তে করে তুলে দেবে এবং তারপরে তুমি শপিংয়ে বেরিয়ে পড়বে। আরে বাবা, শপিংয়ে তো অবশ্যই যাবে, কারণ শহরের রয়েছে শপিংয়ে যাওয়ার জন্য কত শত শপিং মল রয়েছে, কত দোকান রয়েছে, আর তাছাড়া অনলাইন অবশ্যই শপিং তো রয়েছে। আর শহর কলকাতায় রয়েছে কত মিউজিয়াম, কত পার্ক, আর আছে সায়েন্স সিটি, বি গার্ডেন থেকে টি গার্ডেন, ভাসমান ওয়াটার লিলির মজা নেওয়ার অপশনও রয়েছে যদি তুমি চলে আসো বি গার্ডেনে। তবে হ্যাঁ, ওইটা কিন্তু মনে রেখো, তোমার ওয়েট কিন্তু 95 কেজির বেশি হলে তাহলে কিন্তু আর হবে না ওয়াটার লিলিতে চড়া। শহরে রয়েছে সোলার ডোম, আছে তোমাকে সচল রাখতে ট্রাম, বাস থেকে মেট্রো, সকাল 6:10 থেকে রাত 10:30 পর্যন্ত মেট্রো দিচ্ছে সার্ভিস। আর পুজোয় চলবে শহরে ডাবল ডেকার বাস, আছে পুজো পরিক্রমায় ভলভো বাস, ট্রাম থেকে আছে লঞ্চ। আর হ্যাঁ, আজ আসবে অবশ্যই শপিং ফেরতা পথে প্রদর্শনী এক্সিবিশন দেখতে। 6 ঋতুর মেজাজে ফুটিয়ে তোলা হচ্ছে জল রঙের প্রদর্শনী। এই প্রদর্শনী চলছে মিরাজ আর্ট গ্যালারিতে। প্ল্যান করো তুমি কখন আসছো, শপিং শেষেও তুমি আসতে পারো বা শপিং এর শুরুতেও তুমি চলে আসতে পারো। আমার প্ল্যান এখন হচ্ছে শপিং কথা চেক করা। 9903653992 তে যাচ্ছি। শর্মিষ্ঠা মুখার্জি সাঁকরাইল থেকে কি বলছে, সাঁকরাইল হাওড়া থেকে শর্মিষ্ঠা বলছে যে আজকে ও মানে ঘরে বসে কেনাকাটা হয়ে যাচ্ছে, আর এত আলোর মধ্যে যেটা হচ্ছে সেটা হচ্ছে এত আলোর মধ্যে ছবিগুলো তুলে রেখে সবই ভালো লাগছে, কিনছি ব্যাস, আর কিছু দরকার নেই। মানে অনলাইনে শর্মিষ্ঠা কেনাকাটি করছে সেটাই ও বলে দিচ্ছে, অফলাইনে দোকানে ঘুরে ঘুরে বার্গেনিং করে শর্মিষ্ঠা কেনাকাটা করতে একেবারেই পছন্দ হয় করে না সেটাও বলেছে। বাদ বাকি কথা, শপিং কথা শর্মিষ্ঠা কিচ্ছু সেন্ড করেনি 9903653992 তে। আর যে মৌমিতা কিন্তু অনেক কিছু জানতে চেয়েছে তোমাদের কাছে, প্লিজ প্লিজ প্লিজ সব কিছু শুনে কিন্তু সেন্ড করে ফেলো 9903653992 তে 10টার আগে। এই মুহূর্তে আমি হাওড়া থেকে সোজা চলে যাচ্ছি ঘোষপাড়া বহরু, মাধাই দাস রয়েছেন। মাধাই দাস কি বলছেন বহরু ঘোষপাড়া থেকে, গতকাল দুপুরবেলায় একেবারে কালো করে মেঘ ঢেকে গেল সারা আকাশ, তারপরে ঝড়, তারপরে বৃষ্টি, এই বুঝি সব ভাসিয়ে দেবে, না শেষ পর্যন্ত অল্পতেই ক্ষান্ত হয়ে গেল বরুণদেব, পরক্ষণেই রোদ ঝলমলে একদম আকাশ হয়ে গেল, স্বস্তির নিঃশ্বাস পেলাম। এবার যেটা বলছেন যে আজকে সকালবেলা ওয়েদারটা কেমন আছে সেটা বললে বেশি ভালো, তো গতকালকে যে ঝড় বৃষ্টি হয়েছে সে তো আমি জানি, আর তাছাড়া ওয়েদার আপডেটেও বলে দিয়েছি 2 মিলিমিটার মাত্র বৃষ্টি হয়েছে গতকাল, তো এই মাত্রটাই যেন এখন থাকে পুজো পর্যন্ত, কারণ আমরা সেটাই চাইছি। আর মাধাইদা কি বলছেন, কি চাইছেন বলতে শপিং নিয়ে সেটাই এবার বলি। ডিজিটাল পেমেন্ট অনেক খরচ বাড়িয়ে দিচ্ছে মাধাইদার মতে, এমন অনেক জিনিস আছে হয়তো না কিনলেও চলে যাবে, যেহেতু পকেট থেকে নগদটা যাচ্ছে না তাই ডিজিটাল পেমেন্টের মাধ্যমে কিনে নিলাম, ব্যাস এতেই না বেশি বেশি খরচ হয়ে যাচ্ছে, এইভাবে কিন্তু খরচ অনেক বেড়ে যাচ্ছে, এটা উনি ফিল করছেন সেটাই উনি জানিয়েছেন। কেউ যদি ওনার হাত থেকে ওই যখন অফলাইনে শপিং করতে যান, যখন দোকানে যান বা শপিং মলে যান, পোশাক যদি এইভাবে কেউ ছিনিয়ে নেয়, শুধু তাকে উদ্দেশ্য করে বলবেন মাধাইদা পোশাকটা কিন্তু আমি নিজেই রেখে দিতাম, কারণ ওটাতে যেন রক্তের দাগ, তাতেই কাজ হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না, ব্যাস। ও মা, রক্তের দাগ কোথা থেকে লাগলো, মানে আপনার হাতটা কাটা আছে এটা আমি ভাবে আর কি একটু দেখিয়ে দেবেন, তাই তো, বাহ বেশ ভালো। যারা পোশাক হাতে শপিং মলে দাঁড়িয়ে থাকে ট্রায়াল রুমের সামনে, আসলে তাদের উদ্দেশ্যে একটাই কথা বলছেন, তাদের ধৈর্য বাড়ানোর জন্য কি টিপস দিচ্ছেন মাধাইদা সেটাই তো এবার বলবো। বাড়িতে কাজ না থাকলে পড়ে পড়ে বাড়ি গিয়ে ঘুমাও, এইভাবে সময় অপচয় করার কোনো দরকার নেই। ও মা কি কথা, ছেলে মেয়েদের মনটা খারাপ হয়ে যাবে না? আর অনলাইনে কেনাকাটার একদম বিরোধী আমাদের মাধাইদা, হাটে বাজারে দোকান থেকে ঘুরে ঘুরে যাচাই করে কেনার পক্ষে আমাদের মাধাইদা, কারণ নিজের পছন্দসই দেখে শুনে পোশাক কিনতে পারবেন, কিছুটা অর্থ সাশ্রয় হলেও হবে। মাধাইদা বহরু ঘোষপাড়া থেকে এতগুলো কথা কিন্তু ঠিক ঠিক করে তাঁর মতো করে জানিয়ে দিয়েছেন। এবারে আমি কোথায় যাচ্ছি, এবারে যাচ্ছি যাদবেন্দ্রদার কাছে। যাদবেন্দ্র পণ্ডা জুখিয়াবাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে কি বলছেন যাদবেন্দ্রদা, যেটা বলছেন সেটা হচ্ছে অনলাইন কেনাকাটা একদম মাধাইদার মতনই পছন্দ করেন না, দরদাম করতে পারেন না, বাজারে গিয়ে ফিক্সড প্রাইস যে সমস্ত দোকানে লেখা থাকে একদর সেখানেই তিনি যান এবং সেখান থেকে কেনাকাটা করেন। যাদবেন্দ্রদা এর সঙ্গেই বলছেন, ক্রেতা পছন্দের জিনিস যদি নিয়ে টানাটানি করে ওই চিলমার্কা লোকজন, তাহলে তাদেরকে ওই পছন্দের জিনিসটা হাতে দিয়ে বলবে এই নিন নমস্কার, ব্যাস বলে বেরিয়ে চলে আসেন। আর যেসব মানুষ ট্রায়াল রুমের সামনে দাঁড়িয়ে আছে গুচ্ছের জামা কাপড় নিয়ে, তাদেরকে একটাই কথা বলবে, মানি বাড়িতে ফেলে এসেছি, তৎক্ষণাৎ সেখান থেকে চলে যাই, ব্যাস আর দাঁড়াই না। ডিজিটাল মাধ্যম অবশ্যই খরচ বাড়িয়ে দিচ্ছে, এই মাধ্যমে প্রয়োজনের অতিরিক্ত খরচ হয়ে যাচ্ছে, এমনটাই মাধাইদার মতামত। আর তার সঙ্গে উনি ওটাও বলেছেন, যেমনটা অ্যাজ ইউজুয়াল উনি পাঠিয়ে থাকেন
সার্টিফিকেট আর যে মৌমিতার জন্য, যেহেতু ঢাকে কাঠি পড়ার মোটামুটি সময় হয়ে গেছে, তো সেই জন্যই আর কি বলছি যে নিজের ঢাক নিজেই পেটাচ্ছি। মাথায় দা যে সার্টিফিকেট আমাকে সেন্ড করেছেন সেটাই বলছি। আমার মিষ্টি মিষ্টি গলাতে জাতির জনক মহাত্মা গান্ধী, বাপুর বাপুজির যে কথা, জীবন কাহিনী বা সত্য অহিংসার যে কথাগুলো আমি আজকে বলেছি, অস্পৃশ্যতা বিরোধী দিবস যে, সেই সমস্ত কথা যে আমি বলেছি, সেই জিনিসগুলো নিয়ে ওনার ভালো লেগেছে সেটা বলেছেন, অসাধারণ লেগেছে উপস্থাপনা, খুব ভালো লেগেছে, এই সব কথা উনি আর কি জানিয়েছেন। এখনো আছে প্রচুর কথা কিন্তু রয়েছে যা তোমরা সেন্ড করছো, তোমাদের শপিং কথা। আর দেখছি তো তোমাদের শপিংয়ে গিয়ে ওই চিল মার্কা লোকেদের, যারা হাত থেকে জামাকাপড় ছো মেরে নিয়ে দরদাম করতে শুরু করে, তাদের ম্যানেজ করার কৌশল টিপস আমি তোমাদের কাছে সেন্ড করতে বলেছি। এখনও পর্যন্ত না সেই রকমভাবে মন ছোঁয়া কথা দু একজন ছাড়া পেলাম না, যে একটু সেই ধরনের একটু টিপস দাও না, যে টিপসগুলো তাদের জন্য সত্যি ধৈর্য বাড়াতে সাহায্য করবে। তোমার মতামত, ডিজিটাল পেমেন্ট মানেই খরচা বাড়ছে, সেটাও আমি সেন্ড করতে বলেছি, সেই মতামতটাও আমি দেখছি। আর অনলাইনে কেনাকাটা মানে লোকে বলে বেহিসেবি হয়ে যাওয়া, তুমি কি বলছো সেটাও তো জানতে চেয়েছি। সব কিছু চেক করতে করতেই বলছি, শেয়ার করছি সেই মিষ্টি কথাটা আবারও। চিনির দাম কিন্তু এই মুহূর্তে একটু হলেও কমেছে, আর কমতে চলেছে সর্ষের তেলের দাম, তবে দামে বেড়েছে আটা থেকে ময়দা, বেড়েছে দাম ডিম থেকে সবজির দাম, বাড়াবাড়ির বাজারেও আটকে রাখা যাবে না বাজার করা থেকে বাঙালিদের। নিজেকে সচল রাখতে হলে বাজারে যেতেই হবে, খেতে হবে যে, কিনতে হবে সোনা দানাও। সোনার বাজারে কদিন ধরেই কিন্তু নেমেছিল ধস, আর আজকে কেমন আছে সোনার দামটা, সেই সমস্ত কিছু অবশ্যই অবশ্যই বলবো। আপাতত 8:41 হয়ে গেছে, মানে আমাদের বাজারমুখী হতেই হবে, যতই দাম বাড়াবাড়ি হোক না কেন, দাম বাড়াবাড়ির বাজারেও কিন্তু বাজারে তোমায় যেতেই হবে।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবো তে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: স্টুডিওর ঘড়িতে সময় এখন ঠিক 8:45 হয়ে 30 সেকেন্ড। আজ উইকের 5th ডে, আজকে শুক্রবার। তো সেই শুক্রবারে আজকে একদম মানে ওয়েদারটা কেমন থাকবে সেই আপডেট তো তোমাকে

0: তুমি হাওয়া অফিস যা দিয়েছে সেটা বলেই দিয়েছি, আর আজকে বাজার দর তোমার পকেট সাপোর্ট করবে কিনা সেটাও তো জানতে হবে, কারণ আজকে ছুটির দিন। আজকে জমিয়ে নিশ্চয়ই দুপুরবেলাটা লাঞ্চ করা হবে, বা রাতের হয়তো ডিনারটা বাইরে সারবে, কিন্তু দুপুরবেলা লাঞ্চ করবে, আর সেজন্য তোমাকে বাজারে যেতেই হবে। আর বাজারে গিয়ে হিসেব করেই কিন্তু তোমাকে জিনিসপত্র আনতে হবে। তবে হ্যাঁ, যতই তুমি হিসেবই হও না কেন, যতই হিসেব কষে ব্যাগ হাতে বাজারমুখী হও না কেন, পকেট ভর্তি টাকা নিয়ে গেলেও প্যাকেট ভর্তি বাজার আসবে কিনা যথেষ্ট সন্দেহ আছে। তবুও শরীর চোরাতে গেলে খেতে তো হবেই, আর তাই বাজারেও যেতে হবে। দাম টাম কেমন যাচ্ছে এখন সবজি থেকে মাছ জানা না থাকলে দরদাম জানার জন্য প্রতিদিন বাজারে যাওয়ার আগে অবশ্যই টিউন করো 107 FM রেইনবো।
1: প্রাইস ট্যাগ মার্কেটে কার দর কত দূর? প্রাইস ট্যাগ
0: লাফিয়ে লাফিয়ে বাড়ছে গো, লাফিয়ে লাফিয়ে বাড়ছে, চড়ছে সবজির দাম। এই শুনছিলাম বৃষ্টি বেশি হচ্ছে বলেই নাকি এই সব সবজির দাম বাড়ছে। জানি না শীত তো আসতে চলেছে, এবার দামটা একটু হলেও কমবে কিনা। শেয়ার মার্কেটের মতোই কিন্তু চাল ডালের দাম বাড়ছে। গোবিন্দভোগ চাল এই মুহূর্তে রয়েছে 200 টাকা কেজি, আর বাসমতি চালের দাম কিন্তু 250 টাকার মতন কেজি, আর অন্যান্য চালের দামও কেজিতে বেড়েছে 3-5 টাকা। আটা থেকে ময়দা দামে তুলছে ফায়দা, পোস্ত দাম বাড়ানোতেই ব্যস্ত, এখন সে 2200-2300 টাকার দিকে যাচ্ছে। আর ওদিকে আলুর দামটা ঠিকঠাক থাকলেও ঢ্যাঁড়স পটল মোটামুটি যারা ভালো, যেগুলো ওই ছোটোখাটো পটল বেশি বেশি বিচি আছে এমন পটল না, কচি কচি সুন্দর পটল যদি পটলের দোরমা খেতে চাও, আর কচি কচি ঢ্যাঁড়স যদি দই ঢ্যাঁড়স খেতে চাও, বা অন্য কিছু আইটেম যদি করতে চাও, তাহলে অবশ্যই 60 টাকা মতন কেজি কিন্তু লাগবে, এটা জেনে রাখো। আর বেগুন পুরো আগুন 80-90 টাকা, এমনকি সেঞ্চুরিও কখনো কখনো ছুঁয়ে ফেলছে। আদা রয়েছে এখন ওই 150-200 টাকার মধ্যে কেজি, আর পেঁয়াজ কিন্তু 60 টাকা কেজিতে নেমেছে, মানে চোখের জল কিন্তু আস্তে আস্তে বাঁধ দিতে পারবে। হ্যাঁ, বাঁধ মানানো চোখের জল থেকে এখন কিন্তু পেঁয়াজের দামটা অনেকটাই আস্তে আস্তে কমতে চলেছে, আর রসুনের দাম কিন্তু এখন রয়েছে 300 টাকা মতন কেজি। তবে ঝালে কিন্তু লঙ্কা ওই শেয়ার মার্কেটের মতোই বাড়াবাড়ি করছে, কখনো কমছে কখনো বাড়ছে, মানে দামের কথা বলছি, ঝাল তার একই আছে কিন্তু দামে কখনো 100 কখনো 150। আর এদিকে সে কি যেটা রয়েছে সেটা হচ্ছে বরবটি, চিচিঙ্গে, ঝিঙে, এদের দামও কিন্তু রয়েছে 70-80 টাকা মতন কেজি। আর ডিম, হাঁসের ডিম 15 টাকা পিস, আর মুরগির ডিম কিন্তু 9-10 টাকা পিসে বিক্রি হচ্ছে। আর বাজার করতে করতে যদি গলাটা শুকিয়ে যায়, গলা যে ভেজাবে ডাবে, উপায় নেই, ডাবের সঙ্গে নেই ভাব, কারণ ডাবের দাম একই রকমভাবে গরম থেকে বর্ষাকাল শরৎকাল একই রয়েছে দাম, তার দাম কিন্তু 70-75 টাকা কিছুতেই কমছে না, 70-75 টাকায় পাওয়া যাচ্ছে। আর নারকেল পাওয়া যাচ্ছে কোথাও 35, কোথাও 40, আবার কোথাও 50। সবজি বাজার থেকে এবারে কিন্তু আমাকে মাছ বাজারে যেতেই হবে, কারণ ফিসফিসিয়ে ফিস মার্কেট আমাকে ডাকাডাকি করছে। এখন এই মুহূর্তে রুই, কাতলা, পাবদা, মৌরলা, গলদার সবাই আছে, সবার অ্যাটেন্ডেন্স মিলছে বাজারে, তবে দামে বেড়েছে সবাই এক গাদা। রুই কাতলা মিলছে এখন 450-500 টাকার মধ্যে, ট্যাংরা 900 টাকা ক্রস করে গেছে, 1000 টাকাও অনেক সময় হয়ে যাচ্ছে। আবার পাবদা পমফ্রেট এরা আছে 800-850 টাকার আশেপাশে, মৌরলা আছে, ছোটো ছোটো মৌরলা সুন্দর মাছ রয়েছে, সেগুলো মোটামুটি 500-550 টাকা রয়েছে। বাগদা গলদা 1000 ছুতে খুব একটা বেশি নেই, বাকি ইলিশ আসছে কিন্তু খুব, আর সেটা ওই সাইজ অনুযায়ী দামটা তার আর কি ডিপেন্ড করছে। তাই তোমায় বলছি, নবমী দশমী অবশ্যই ইলিশেই তুমি পেট পুজো সারতে পারবে, আর লক্ষ্মী পুজো যাদের জোড়া ইলিশ লাগে তারাও কিন্তু ইলিশ মাছ দিয়ে ভালোভাবে লক্ষ্মী পুজোটাও করতে পারবে, কারণ ট্রলার ভরে ভরে কিন্তু ইলিশ আসছে। তবে এই মুহূর্তে যেটা বলতে হবে, এখন বিয়ের মরশুম নয় ঠিকই, কারণ আশ্বিন মাস, আশ্বিন কার্তিক বিয়ের মরশুম বলে আমরা ধরি না, কিন্তু সোনার দামটা আবারও ঊর্ধ্বমুখী। গতকাল ছিল 1,40,000 মতন 22 ক্যারেট সোনার দাম 10 গ্রামের, আর আজকে কিন্তু সেটা আবার হয়ে গেছে 4,000 টাকা বেড়ে গেছে। তাই তোমাকে বলছি, কি করবে বলো তো, ফিয়ান্সাকে তুমি ড্রেস কিনে দেবে নাকি তুমি জুয়েলারি এই রকমই কিছু কিনবে বলে ভাবছো? আপাতত জুয়েলারি চিন্তাভাবনাটা মাথা থেকে ঝেড়ে ফেলো, ড্রেস কিনে দিয়ে তুমি অবশ্যই এই গানটাতেই লিপসিঙ্ক করো, কেমন, তোমার ফিয়ান্সের সামনে। সেই গানটাই তো এখন রাখছি তোমার কানে।

স্টুডিওর ঘড়িতে গান শুনতে শুনতে 8:53 হয়ে 31 সেকেন্ড হয়ে গিয়েছে। 9টার দিকে আমরা এগোচ্ছি আর এগিয়ে আসছে কিন্তু তোমার আমার দিকে পুজো। আর এখন শহর কলকাতায় চলছে হ্যান্ডলুম ট্রেড ফেয়ার সল্ট লেকে, শপিং এর জন্য দেশি বিদেশি ড্রেসের কালেকশন নিয়ে চলছে এই ফেয়ার। আর এদিকে রাত পোহালেই কালকে আবার সেই দিনটা রয়েছে, মানে কালকে ব্রাজিল আর ভারতের সঙ্গে যে খেলা হবে আমাদের দেশে, আমাদের যুব ভারতীর ক্রীড়াঙ্গনে, সেই দিকে কিন্তু সবার চোখটা কিন্তু এখন রয়েছে। কারণ রাত পোহালেই ব্রাজিলের সঙ্গে খেলা, আর আজকে বিকেলবেলায় কিন্তু 4টে থেকে রয়েছে তাদের ওই প্র্যাকটিস ব্রাজিল টিমের। আর এই মুহূর্তে যারা মনে করছো যে এই শহর কলকাতায় বেশ রাস্তায় যারা বেরিয়ে পড়েছো বা রাত্রির দিকে ভোর রাতের দিকে যারা বেরোচ্ছ, মানে আমি যেমন আসলাম আজকে তখন দেখছিলাম গোটা কলকাতায় কিন্তু যেখানে যেখানে ভাঙাচোরা রয়েছে সেখানে কিন্তু রাস্তাগুলো মেরামতি চলছে, এবং এই 13টা পোর্ট হোল রিপেয়ারিং গাড়ি কিন্তু এখন শহর কলকাতায় ছুটে চলেছে। রাস্তায় যেখানে যেখানে গর্ত রয়েছে সেই গাড়িগুলো সংস্কারের কাজ করছে। কলকাতা পৌরসভা কন্ট্রোল রুম পাবলিক গ্রিভেন্স সিস্টেমকে এক করে দেওয়া হয়েছে, এবং প্রত্যেকের সুবিধার জন্য যদি কোথাও অসুবিধা হয়, রাস্তা যদি গর্ত থাকে এবং পানীয় জলে যদি সমস্যা হয়, তাহলে কিন্তু অভিযোগ জানানোর জন্য নাম্বার দেওয়া হয়েছে। সেই নাম্বারে ফোন করলে সঙ্গে সঙ্গে কিন্তু অভিযোগ জানানো যাবে, এবং কন্ট্রোল রুম থেকে সেই পট হোল যে রিপেয়ারিং যে 13টা গাড়ি রয়েছে সেই গাড়ি গিয়ে সঙ্গে সঙ্গে রাস্তাটা মেরামত করে চলে আসবে। সেই নাম্বারটা হচ্ছে 2286121 2286131 2286141। সত্যি করেই যদি হয়ে থাকে অসুবিধা, তাহলে এই নাম্বারে কিন্তু ফোন করলেই অবশ্যই অবশ্যই সঙ্গে সঙ্গে ওই গাড়ি এসে যাবে এবং রাস্তাটা মেরামত করে চলে যাবে। আর আমি চলে যাব 9903655992 তে, কারণ সেখানেই রয়েছেন আমাদের লালমোহনদা। লালমোহন মাঝি জালালসি বৌবাজার হাওড়া থেকে কি বলছেন? অনেকগুলো প্রশ্ন করে ফেলেছি তাই একটা প্রশ্নেরই মাত্র উত্তর দিচ্ছেন আমাদের লালমোহনদা। কি বলছেন? ধরো কিনতে গিয়েছি আমার পছন্দের জামা কাপড়, কেউ যদি অন্য ছিনিয়ে নেয় অন্য কেউ, তাহলে তাকে শিক্ষা দেওয়ার জন্য যেটা করেন সেটা হচ্ছে তাকে দেখিয়ে একটা খারাপ দেখতে জামা তাদেরকে শুনিয়ে শুনিয়ে বলেন, বাহ এই জামাটা তো বেশ আমার মেয়েকে খুব সুন্দর মানাবে। শুনেই যখন তিনি ছিনিয়ে নেবেন তখন আমি জাস্ট সরে আসবো এবং সেখান থেকে

0: তারপর যা হবার তাই হবে, মানে শুধুমাত্র আরে আরে দেখার পালা তারপর থেকে চলবে, বাদ বাকি কথা তিনি আর আমাকে জানাননি। কিন্তু কৃষ্ণেন্দুদা কি বলছেন, কৃষ্ণেন্দু বিশ্বাস পায়রাডাঙ্গা থেকে বলছেন, ভোরাইতে অহিংস দিবসে সুন্দর অনুষ্ঠান তুলে ধরার জন্য আমাকে থ্যাংকস জানিয়েছেন, আপনাকেও অনেক ধন্যবাদ সকাল 6টা থেকে আমার সঙ্গে থাকার জন্য। এরপর যেটা বলছেন আমাদের কৃষ্ণেন্দুদা, অনলাইন কেনাকাটায় যদি নিজের কন্ট্রোল না থাকে, চাহিদা প্রয়োজনে পার্থক্য যদি না বুঝতে পারি, তাহলে অবশ্যই খরচ বেশি বৃদ্ধি পাবেই, তবে দেখে শুনে পছন্দ করে তবেই কিন্তু জিনিস কেনেন আমাদের কৃষ্ণেন্দুদা। তিনি কিন্তু সেটাও নিজেকে একদম ব্যালেন্স রেখে কিভাবে চলেন সেটাও কিন্তু তিনি বলে দিয়েছেন। এরপরে আমি কোথায় যাচ্ছি, উৎপল মাইতি বেহালা থেকে উৎপল কি বলছে। উৎপল বলছে আজকের ভোড়াই বেশ উপভোগ করলো তার সঙ্গে, তবে যেটা ওই সময়টা আচ্ছা ওয়ার্কআউট করছিল কিন্তু তবুও শোনে। আর ডিজিটাল গার্মেন্টস কেনাকাটা একদম পছন্দ করে না, ঘুরে ঘুরে বার্গেনিং করে কিনতে ভালো লাগে, অনলাইনে ইলেকট্রিক যদি ইকুইপমেন্ট যদি কেনাকাটা থাকে বা মশলা তাহলে ঠিক আছে অনলাইনে কেনে, কিন্তু জামা কাপড় বা জুতো এই সমস্তগুলো যা করে সেটা হচ্ছে অবশ্যই দোকানে গিয়ে কিনতে পছন্দ করে। আর নিজের ওপর নির্ভর করে, যদি নিজেকে কন্ট্রোল করে খরচ করতে না পারে সেই জন্য, আর আজ অবধি ট্রায়াল দিয়ে জিনিস কেনেনি, ট্রায়াল রুমের পাশে দাঁড়িয়ে থাকে না, তাই দেখলেই বুঝতে পারে যে জামাটা গায়ে ফিট হবে কি না। পছন্দ মতো জামা প্যান্ট কেনে পেমেন্ট করে প্যাকিং করে নিয়ে চলে আসে উৎপল। তবে 19-20 একটু হতেই পারে, মানে 19-20 একটু হতেই পারে, এক্সচেঞ্জ করে নিয়ে তারপর চলে আসে যদি 19-20 হয়। আর পছন্দ যদি ওর জামা ড্রেস যদি কেউ ছিনিয়ে নেয় তাহলে তার হাত থেকে ও ছিনিয়েই নেয়, একদম চিলমার্কা কাজটাই ও করে। দোকান থেকে যদি কিনে দাম যদি ঠিক থাকে তাহলে দরদাম করে না, কিন্তু ফুটপাথ থেকে যদি জিনিস কিনে তাহলে অবশ্যই বার্গেনিং করে, তবেই কিন্তু উৎপল নিজের জিম্মায় সেই জিনিসটা নিয়ে চলে আসে না। আছে প্রচুর শপিং কথা, হবে সব কথা। এখন আমি কোথায় যাচ্ছি, যাচ্ছি আমি পরের ঘন্টায়, বলছি না টাটা বাই বাই। 10টা পর্যন্ত আর যে মৌমিতার সঙ্গে শপিং কথা নিয়ে তোমার থাকা চাই চাই চাই। আর যেতে যেতে এখন যেটা হবে সেটা হচ্ছে ইন্ডি পপ থাকছে তোমার জন্যে।
1: FM Rainbow Indie Pop Playlist, Indie Pop Playlist.

0: আকাশবাণী কলকাতা FM রেমব্রো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। ইউক্রেন সংঘাতের সমাধান খুঁজে বের করার বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বেশ কিছু ভালো ধারণা রয়েছে যা উভয় পক্ষের কাছেই গ্রহণযোগ্য হতে পারে বলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন। ভালদাই ফোরামে পুতিন উল্লেখ করেন, আলোচনার সময়ে নরেন্দ্র মোদী নিয়মিতভাবে যুদ্ধ অবসানের বিষয়টি উত্থাপন করেন এবং শান্তিপূর্ণ সমাধানের বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করেন। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে জাতির জনক মহাত্মা গান্ধীর 158তম জন্মদিন যথোচিত মর্যাদায় পালিত হচ্ছে। দিনটি অহিংস দিবস হিসেবেও পালিত হয়ে থাকে। রাজঘাটে শ্রদ্ধা নিবেদনে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। এই উপলক্ষে আজ সারা দেশে বিশেষ গ্রাম সভা আহ্বান করা হয়েছে। এই সভাগুলিতে শাসন ব্যবস্থায় পরিবর্তনমূলক সংস্কার এবং এমন সব উদ্যোগ নিয়ে আলোচনা করা হবে যার লক্ষ্য হল পঞ্চায়েত ব্যবস্থাকে শক্তিশালী করা, জনসেবার মানোন্নয়ন এবং গ্রামীণ ভারতের মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি করা। ফ্লাই দুবাইয়ের উড়ানের ক্যাপ্টেন ভারতীয় নাগরিক স্মিথ মাচ্চারকে ছুরিকাঘাতের অভিযোগে ওমানের কো পাইলটকে সৌদি আরব সংযুক্ত আরব আমিরশাহির হাতে তুলে দিয়েছে। ককপিটের ভেতর স্মিথ মাচ্চারের ওপর হামলার বিষয়টি তদন্তকারীরা খতিয়ে দেখছেন। এই ঘটনার বিষয়ে সৌদি কর্তৃপক্ষের প্রাথমিক তদন্তের পর এই পদক্ষেপ। কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউট SRFTI-তে অশান্তির ঘটনায় সিট গতকাল প্রথম রিপোর্ট জমা দিয়েছে। রিপোর্টে 250 জনকে চিহ্নিত এবং 23 জনকে জিজ্ঞাসাবাদের কথা উল্লেখ করা রয়েছে। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম উপনির্বাচনে অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণের জন্য 37 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে, পাশাপাশি থাকছে 700 রাজ্য পুলিশ। পশ্চিমবঙ্গে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর নিরবচ্ছিন্ন ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় বাদ পড়া এবং নতুন যোগ্য ভোটারদের নাম অন্তর্ভুক্ত করতে রাজ্য জুড়ে বিশেষ অভিযান চালানোর নির্দেশ দিয়েছে। জেলা নির্বাচন আধিকারিক DEO এবং নির্বাচনী নথিভুক্তকরণ আধিকারিক ERO-দের এই বিশেষ কর্মসূচি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এই মুহূর্তের খবর এই পর্যন্ত।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছেন নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা
2: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা।
4: স্টুডিও ঘড়িতে সময় এখন ঠিক 9:03 হয়ে 17 সেকেন্ড। তুমি শুনছো আর যে মৌমিতার সঙ্গে শুক্রবারে নমস্কার কলকাতা 107 FM রেনবো। এখন তুমি রেডি হচ্ছ হয়তো ব্রেকফাস্ট করে শপিংয়ে যাবে বলে। রেডি রয়েছে কিন্তু তোমার জন্য শপিং স্পেশাল বাস, রাস্তায় তোমাকে সচল রাখবে বলে। পূজো আসছে যে বাকি আর মাত্র 14টা দিন, আর তাই তো শপিংয়ে তোমাকে সচল রাখবে বলেই শপিং স্পেশাল বাস নেমেছে কলকাতাতে। আর গতকাল থেকে সেই বাস চলছে, কোথা থেকে কতগুলো করে বাস চলছে সমস্ত ইনফোই তুমি জানতে পারবে যদি 10টা অবধি আর যে মৌমিতার সঙ্গে থেকে যাও। আর পূজোর মরশুমেই কিন্তু আসছে এক টিকিটেই লঞ্চ, বাস এবং ট্রামে কলকাতা ভ্রমণ। আর নতুন 3টে রুটে মেট্রো যেমন সার্ভিস দিচ্ছে তোমাকে, তেমন আরও 3টে নতুন রুটে টয় ট্রেন পরিষেবাও কিন্তু মিলতে চলেছে। যারা পুজো ভ্যাকেশনে যাচ্ছ উত্তরবঙ্গে, মানে হাতছানি দিয়ে ডাকছে পাহাড়। তবে এত এত ভালো খবরের মধ্যেও আজকের জন্য একটু মন খারাপ করা খবর রয়েছে, কারণ আজকেই একটু মেট্রোর সংখ্যা, কিন্তু মেট্রো রেকের সংখ্যা কম থাকছে কারণ আজকে ছুটির দিন। তবে সকালে ওই যে সময় থেকে মেট্রো সার্ভিস দেয় সেই সময় থেকেই চালু হয়েছে মেট্রো, তোমাকে সচল রাখার জন্য, তোমাকে শপিংয়ে নিয়ে যাওয়ার জন্য, তোমার কাজ করার জন্য। এবং তার সঙ্গে সঙ্গে রাতেও লাস্ট মেট্রোর সংখ্যা কমলেও রাতের মেট্রো কিন্তু সেই যে সময় লাস্ট মেট্রো পাওয়া যায় সেই সময় কিন্তু সেই মেট্রো চলবে। আর পূজোর উপহার হিসেবে শিয়ালদা ডিভিশনে ছুটতে চলেছে জোড়া AC লোকাল। এই রকম আরো অনেক ইনফোই থাকবে এই ঘন্টাতে। আর এদিকে বাড়ছে তো ইলিশ, ঝাঁকে ঝাঁকে উঠছে ইলিশ, তাই পূজোর 9ম-10ম জমবে কিন্তু ইলিশের লাঞ্চে। আর ওদিকে আবার আছে কিন্তু ইলিশ চিংড়ি উৎসব, কোথায় কবে সব ইনফো তুমি পাবে। থেকে যাও, জাস্ট থেকে যাও এই মনের রেডিও অন করে 107 এফএম রেইনবো টিউন করে থেকে যাও আর যে মৌমিতার সঙ্গে জাস্ট 10টা পর্যন্ত ফুল টু অ্যাটিটিউডে কিন্তু থাকতে হবে মৌমিতার সঙ্গে।

একদমই তাই, মনের রেডিও তোমার কানে এখন রয়েছে, নয়া স্টেশন নয়, একদম চেনা জানা স্টেশনে কিন্তু টিউন করে রয়েছে 107 FM রেনবো, শুনতে থাকো ফুল টু অ্যাটিটিউডে। আর এখন তুমি আমি নমস্কার কলকাতা তৃতীয় ঘন্টায় চলে এসেছি, আর এসেছে কিন্তু নতুন রুটে মেট্রো, তিনটে নতুন রুটে কিন্তু মেট্রো সার্ভিস দিচ্ছে। আর এই যে এই সময়ে মানে এই আজকের দিন 2nd অক্টোবর, আজকে তো ছুটির দিন, আজকে তো শপিংয়ে যাওয়া একটা ব্যাপার রয়েছে, কারণ আজকেই পুজোর আগে এইরকম একটা ছুটির দিন যখন পাওয়া যাচ্ছে, একদম টানা ছুটি বলা যায়, কারণ আজ কাল পরশু তিন দিন টানা ছুটি রয়েছে। তো আজকে হয়তো তুমি তোমার নিজের ফ্যামিলি মেম্বারদের ড্রেস তুমি শপিংয়ে যাবে, সেগুলো শপিং করতে যাবে, বা কাল যাবে পরশু যাবে, তো এইরকমভাবে তোমার যে প্ল্যানগুলো রয়েছে সেই প্ল্যানগুলো যাতে সচল থাকে সেজন্য কিন্তু মেট্রো তোমাকে সার্ভিস দেওয়ার জন্যই রয়েছে, তোমার প্ল্যানগুলোকে সচল রাখবার জন্য মেট্রো রয়েছে তোমার সঙ্গে। তবে হ্যাঁ, সংখ্যাটা কিন্তু একটু কমেছে, তবে পার্পল লাইন এবং অরেঞ্জ লাইনের মেট্রো কিন্তু একই রকমভাবে রয়েছে, তোমাকে সার্ভিস দেবে। যেটা কমেছে সেটা হচ্ছে গ্রিন লাইনে কমেছে, 212টা মেট্রো চলাচল করছে গ্রিন লাইনে, আর তার মধ্যে 106টা আপ, 106টা ডাউন, আর তার সঙ্গে সঙ্গে আজকে যেহেতু গান্ধী জয়ন্তী তাই ইয়েলো লাইনে কিন্তু 110টা মেট্রো চলাচল করছে ইয়েলো লাইনে, সেখানে যার মধ্যে 55টা আপ আর 55টা ডাউন ট্রেন রয়েছে। আর পার্পল ট্রেন এবং পার্পল লাইন এবং অরেঞ্জ লাইনের মেট্রো কিন্তু একেবারে যেমনভাবে তোমাকে সার্ভিস দেয় সেভাবেই কিন্তু আজ 2nd অক্টোবরও কিন্তু তাই দেবে। তবে হ্যাঁ, আগামীকাল শনিবার এবং রবিবারে কিন্তু মেট্রো সংখ্যা বাড়বে বলেই জানা যাচ্ছে। আর কবি সুভাষ এই রুটে, মানে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ রুট বা তুমি সমস্ত জায়গায় যদি মেট্রো সংখ্যা কম থাকলেও, মেট্রো কিন্তু তোমাকে রাত সেই যে পর্যন্ত যটা পর্যন্ত তোমাকে আর কি প্রত্যেক দিন সার্ভিস দেয় রাত 10:40 পর্যন্ত, সেভাবেই কিন্তু মেট্রো তুমি পেয়ে যাবে। তাই তোমাদেরকে বলছি, শপিং শেষে মেট্রো নিয়ে চিন্তা করো না, তোমাকে কিন্তু শপিং শেষে বাড়ি আসবার জন্য যেমনভাবে তুমি রোজ রোজ যে মেট্রো পেয়ে থাকো সেই টাইমেই কিন্তু, সেই টাইম টেবিল মেনেই কিন্তু মেট্রো সার্ভিস দিতে রেডি রয়েছে আজ 2nd অক্টোবর। আর আমিও কিন্তু রেডি রয়েছে এই মুহূর্তে 9903653992 চেক করব বলে, কারণ আমাকে জানতে হবে তো শপিং কথা। এই মুহূর্তে যাচ্ছে চিত্তব্রতদার কাছে, চিত্তব্রতদা, চিত্তব্রত গুহ, জয়রামপুর হাওড়া থেকে কি বলছেন, যারা হাত থেকে ছিনিয়ে নিয়ে চলে যায় ওই ড্রেস, তোমার পছন্দ করা ড্রেস আর কি, তো সেইখানে আর কি চিত্তব্রতদা যেটা বলবেন, দাদা এরকম করবেন না প্লিজ, আমি এখনই পুলিশ ডাকতে বাধ্য হব, ওরে বাস একেবারে পুলিশের ভয়। আর দরাদরি তো করবেই, মানে করতেই হয়, কারণ অর্ধেক দাম থেকেই উঠবেন, অনলাইনের থেকে অফলাইন পছন্দ করেন, কারণ ঘুরে ঘুরে কিনতে পারেন, বার্গেনিং করতে পারেন, এমনটাই কিন্তু বলছেন আমাদের চিত্তব্রতদা। মৌসুমি পাত্রশীল গঙ্গাসাগর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আজকে কিন্তু আমার শ্রোতে নতুন আর কি প্রথম লিসনার হিসেবে শপিং কথা সেন্ড করেছেন আমাদের মৌসুমি পাত্রশীল। মৌসুমিদি কি বলছেন, ভালো লাগে অনলাইন শপিং করতে, নেটওয়ার্ক জ্বালালে চাই মুঠোফোন ছুঁড়ে ফেলতে, যদি নেটওয়ার্ক জ্বালায় তাহলে সবাই অবাক হয়ে তাকায় তখন সেই মুহূর্তে, যেন অপরাধী হয়েছি আজ আমি এই দোকানে। আরে বাবা, মিলিয়ে মিলিয়ে কিন্তু পাঠিয়ে দিয়েছেন তিনি তাঁর বার্তা। কেসেন মণ্ডল বাপি কোড়াকাঠি সন্দেশখালী থেকে, তিনি তো অবশ্যই ছন্দে মিলিয়েই একদম তিনি আমাকে যা সেন্ড করেন সেটাই, দেখি কি বলছেন এসএন মণ্ডল বাপি। পুজোর বাজার ভীষণ ভিড়ে বড় শপিং মলে, ট্রায়াল রুমে ঢুকতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে, বলবো তাদের দাঁড়ান মশাই, ধৈর্য ধরে ওয়েট করুন ঠান্ডা হাওয়া খেয়ে, ছো মারা লোকগুলোকে বলবো খোলা মনে, পোশাকখানা ভিজে গেছে গন্ধ ভরা ঘামে, ইচ্ছে হলেই নিতে পারো, তাই তো দিলাম ছেড়ে, শপিং করি অনলাইনে খরচা একটু কমে, মজার জিনিস কেনার সুযোগ সস্তা দাম আর ছাড়ে, ব্যাস এসএন মণ্ডল বাপি তার পুরো কথা কিন্তু তার একদম ছন্দে বেঁধেই কিন্তু আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। মিল্টন কোথা থেকে বলছেন, মিল্টন সেটা কিন্তু পাঠাননি, কিন্তু মিল্টন বলছেন ডিজিটাল পেমেন্ট খরচ বাড়ায় না, যদি নিজেকে কন্ট্রোল করা যায় তাহলে কিন্তু অবশ্যই ডিজিটাল পেমেন্ট খরচ বাড়ায় না। এবারে আমি যাচ্ছি কিন্তু বাঁশদ্রোণীতে, কারণ দীপঙ্কর দা ওয়েট করছেন, দীপঙ্কর মান্না বাঁশদ্রোণী থেকে কি বলছেন তার শপিং কথা সেটা এবার একটু তোমাদেরকে শেয়ার করি। শোনো না বলি, এফএম রেইনবোর মিষ্টি সুরের ছন্দে, অনলাইন শপিং আমি করি না তো কোনো দ্বন্দ্বে, আমার বিষয় দিয়ে আমি ভালো করেই দেখেছি ভাই, অনলাইনে দাম বেশি নেয়, লাভ তো কিছুই নাই, পোশাক আশাক কেমন হবে বোঝা তো যায় না মোটে, স্ক্রিনে যা দেখায় সত্যি কি তা হাতে এসে জোটে, ফেরত দেওয়া বদলে নেওয়া ঝামেলা যে কত শত, তাই তো আমি দোকানে যাই মনের মতো অবিকল নিজের মতো, হাতে কলমে ধরে দেখে কেনাকাটাই আসল কথা, অনলাইন পেমেন্ট নয় কার্ডের ঝামেলায় নেই তো মাথা।
না, টাকা পয়সা ক্যাশেই রাখি, ক্যাশ পেমেন্টই আমার পছন্দ। তোমার শপিং কেমন হলো বলো মৌমিতা, পুজোর কি আনন্দ, পুজোর কেনাকাটা শেষ কি তোমার, আমাকে একটু জানিও, রেইনবো সুরের সাথে তোমার মিষ্টি উত্তরটাও শুনিও। হ্যাঁ, আমারও কিন্তু শপিং চলছে, গোটা বছর ধরে শপিং করলেও পুজো আসার আগে শপিংটা তো মাস্ট, শপিং মোড সবারই সে সময় অন হয়ে যায়, তাই আর যে মৌমিতারও অন রয়েছে শপিং মোড। সোহম ব্যানার্জি হাওড়ার সালকিয়া থেকে কি বলছে, হাওড়ার সালকিয়া থেকে সোহম ব্যানার্জি বলছে, ডিজিটাল পেমেন্ট করতে পারে না, শেখায়নি বর। আচ্ছা, সোনম ব্যানার্জি বলছেন শেখায়নি বর, কারণ ওর সামনে একবার 340 টাকার জিনিস কিনে দুটো 500 টাকা দিয়ে ফেলেছিলাম। আর দু রকমের কেনাকাটাই আমি করি, মেয়ে 13 বছরের, তাই মলে গিয়ে জিনিস না কিনলে পুজোই হবে না, তাই অবশ্যই অবশ্যই আমাকে ওই ব্যাপারটা আছেই, মানে শপিং মলেও যেতে হয় আর অনলাইনটা একদমই হয় না। বা ঠিক আছে, সবার কথাই কিন্তু জানতে পারছি, প্রচুর এখনও মেসেজ রয়েছে, শপিং কথা রয়েছে বলাটাই বেস্ট। শিলিগুড়ি কাটিহার ইন্টারসিটি এক্সপ্রেস থেকে শুনতে শুনতে গৌতমদা কি বলছেন বলি, সকাল 6টা থেকে FM রেডিও শুনে যাচ্ছি, বর্তমানে ট্রেনে বসে শুনছি, গিন্নির সঙ্গে শিলিগুড়ি যাচ্ছি, বা

ও দারুণ ব্যাপার। এরপরে যেটা বলছেন আমাদের গৌতম দা, সেটা হচ্ছে গিন্নি অনলাইনে শপিং করতে খুব ভালোবাসে, বিভিন্ন অ্যাপ থেকে দাম দেখে কেনাকাটি করেন, পুজোর আগেই সব কেনা কমপ্লিট করে নিয়েছেন, কার্টে থাকা জিনিসের দাম পড়লেই লক করে নেয়, ব্যাস আর কি। প্রায় 50-30% দাম কম পড়ে, প্রায় 3 বছর ধরে এই কাজটা সে খুব ভালোভাবেই করে যাচ্ছে। এই কারণে কেনাকাটার চাপ একদম 0% হয়ে গিয়েছে আমাদের গৌতম দার। গৌতম দার কোনো চাপ নেই, বৌদি সমস্ত কিছু সামলে নেন। তাঁর শপিংয়ের কথা তিনি এইভাবেই আমাদের সেন্ড করেছেন। রয়েছে এখনো প্রচুর কথা, প্রচুর মেসেজ, অবশ্যই অবশ্যই শেয়ার করব, কারণ তোমরা পাঠাচ্ছ তোমাদের শপিং কথা। তুমি তো সেন্ড করছো তোমার শপিং কথা, বার্গেনিংয়ে কতটা পটু সেটা আমি জানতে চাইনি, কিন্তু তুমি সেটাও কখনো কখনো আমাকে সেন্ড করছো। তবে অনলাইন নাকি অফলাইন, তুমি কোন জিনিস কিভাবে কিনতে পছন্দ করো সেটা তো বলছো, তার সঙ্গে সঙ্গে ওই যে যারা আছে না বেআক্কেলে মক্কেল, যারা কিনা তুমি যখন জিনিস কিনতে যাচ্ছ সেই সমস্ত লোকেরা, চিল মার্কা লোকেরা এসে হাজির হয় এবং অমনি তোমার পছন্দের ড্রেসটা হাত থেকে টেনে ছো মেরে নিয়ে দরদাম করতে প্রস্তুত হয়ে পড়ে। তো তাদেরকে কিভাবে ওই কোন বুদ্ধিতে তাদের আক্কেলটা ফিরিয়ে দেওয়া যায়, একটু ফাঁসিয়ে দিয়ে একটু ছোট্ট করে একটা মজার কৌশল কথা তোমাকে সেন্ড করতে বলেছি, তুমি তো সে সেন্ড করছো। আর দেখছি তোমার ওই মতামতটাও যে ক্যাশ ক্যারি না করে ডিজিটাল পেমেন্ট করতে গিয়ে সত্যি কি খরচাটা বেশি হয়ে যাচ্ছে, আর তার সঙ্গে সঙ্গে তুমি সেটাও জানাচ্ছ অনলাইন শপিং মানেই কি বেহিসেবি হয়ে যাওয়া। আর তার সঙ্গে দেখছি ট্রায়াল রুমের সামনে দাঁড়িয়ে যারা ওই ঘন্টার পর ঘন্টা গুচ্ছ গুচ্ছ জামা কাপড় নিয়ে ওয়েট করে, তাদেরকে ধৈর্য বাড়ানোর জন্য তোমাকে একটু কিছু টিপসও কিন্তু সেন্ড করতে বলেছি। তো সেই সমস্ত কথাই তুমি আমাকে সেন্ড করছো। আছি এখনও বেশ কিছুটা সময় তোমার সঙ্গে, প্রায় 43 মিনিট মতো আছি এখনও আর যে মৌমিতা। তবে হ্যাঁ, 9:30 কিন্তু এশিয়ান গেমসের কথা শুনতে চলে যাব, আবারও ফিরে আসবো 9:35 নাগাদ তোমার কাছে, 9:30 শুনবো। তবে তার আগে এই মুহূর্তে শহরের আকাশ মেঘলা নাকি একদম রোদ ঝলমলে সেটা এই মুহূর্তে আমি জানি না, কারণ আমি স্টুডিও বন্দী, কিন্তু তুমি তো জানো আপাতত শহরের আকাশে না হলে মনের ক্যানভাসে বাউন্ডুলে ঘুরি উড়িয়ে দিলাম।

হয়ে উঠতেই পারো, আকাশে না উঠলেও কিন্তু অবশ্যই মনের ক্যানভাসে উঠতেই পারো, কারণ ওই যে মেঘলা আকাশ মাঝে মাঝে হয়ে যাচ্ছে, বৃষ্টি আসছে, তো সেখানে তোমার ঘুড়ি যদি আবার ভিজে যায় তাহলে কি হবে? তাই মনের ক্যানভাসে অবশ্যই ঘুড়ি হয়ে উঠতে পারো। কিছুদিন বিরতির পর শরতেও কিন্তু বৃষ্টি হাজির একেবারে হচ্ছিল না, দু তিন দিন কিন্তু গতকাল আবার এসে হাজির হয়েছে। এই 11টা নিম্নচাপ কিন্তু চাপে ফেলে দিয়েছে গত 45 দিনের মধ্যে, এত এত বৃষ্টি হচ্ছে। তারপরেও শুনছি যে এবারে নাকি 11% বৃষ্টি কম হয়েছে গোটা বঙ্গ জুড়ে। তো ভাবো একবার, এত বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে, কোথাও বলছে 10% বেশি, কোথাও 20% বেশি, অথচ গড়পত্তায় কিন্তু বৃষ্টি 11% কম হয়েছে, এমনটাই কিন্তু হাওয়া অফিস থেকে জানা যাচ্ছে। তবে এটাও জানা যাচ্ছে হাওয়া অফিস থেকে যে এবারে কিন্তু সুপার এলনিনোর জন্য কিন্তু ঠান্ডার দাপটটাও থাকবে এবং ঠান্ডাও আগে আগে আসবে। তুমি তো মেসেজ সেন্ড করছো, তুমি তোমার শপিং কথা জানাচ্ছ, আর আমিও কিন্তু বলছি তোমাকে হাওড়া ব্রিজে আলোর কথা। এই পুজোতে, মানে এই যে পুজো আসছে, পুজোর কদিন কিন্তু আলোর মালায় সেজে উঠবে হাওড়া ব্রিজ থেকে সেকেন্ড হুগলি ব্রিজ। আর তার সঙ্গে সঙ্গে যেটা হবে, আসছে একটা দুর্দান্ত চমক, আলোর খেলা হবে একেবারে এক এক দিন এক একভাবে, মানে একদম পঞ্চমী থেকে দশমী পর্যন্ত এক এক দিন এক এক রকমভাবে খেলা হবে। আর খেলা হবে কয়েক ঘন্টা পরেই যুব ভারতী ক্রীড়াঙ্গনে। আগামীকাল সেই ব্রাজিলের সঙ্গে ভারতের খেলা রয়েছে, আর এই মুহূর্তে আমার চোখ রয়েছে 9903653992 এর দিকে। অনলাইন কেনাকাটা অফার অতুলনীয় সুবিধা রয়েছে, মূল্য তুলনার সুযোগ রয়েছে, কিন্তু এর সঙ্গে না ডেলিভারিতে অনেক সময় দেরি হয়, আগে থেকে পণ্য পরীক্ষা করতে না পারার মতো একটা ঝুঁকি আছে। তাছাড়া অনলাইন কেনাকাটার অসুবিধা স্পর্শ করে, মানে ছুঁয়ে দেখা যায় না, পরীক্ষা করার কোনো রকম অপশন নেই, সেজন্য অনলাইনের থেকে অফলাইন কেনাকাটা পছন্দ করছেন, কে বলছেন এই কথা? আনন্দ গোপাল ঘোষ কালিকাপুর কলকাতা থেকে এই শপিং কথা, তাঁর মতামতটা তিনি সেন্ড করেছেন। তার সঙ্গে বলছেন যে যেটা হচ্ছে শিপিং সংক্রান্ত অনেক সময় সমস্যা থাকে ডেলিভারিতে, অপ্রত্যাশিতভাবে দেরি হয়ে যায়, শিপিং ফি লাগতে পারে, তাই জন্য এই ঝুঁকিটা রয়েছে, সেই কারণেই কিন্তু অফলাইনটা পছন্দ করেন, কিন্তু বাদবাকি কথা আমাকে জানাননি। সৌরভ হালদার জয়নগর থেকে কি বলছেন? সৌরভ হালদার জয়নগর থেকে আমার মনে হচ্ছে আজকে কিন্তু প্রথম পেলাম সৌরভকে, দেখি সৌরভ কি বলছে। অনলাইন কেনাকাটা অন্য সময় ঠিক আছে, কিন্তু পুজোর সময় কেনাকাটা করতে গেলে অবশ্যই দোকানে দোকানে ঘুরে ঘুরে না করলে মোটেই চলে না, মোটেই ওটা শপিং হয়েছে বলে মনে হয় না। কেনাকাটা করে খিদে পেয়ে যাবে, বিরতি নেওয়ার জন্য চাউমিন ফুচকা রোল যদি না খেলাম তাহলে পুজো পুজো ফিলিংসটা আসবে কিভাবে বলো তো? এক্স্যাক্টলি, ঠিক বলেছ। আর রইল কথা হচ্ছে ডিজিটাল পেমেন্ট, এটা সত্যি অপ্রয়োজনীয় খরচ বাড়িয়ে দেয়, এই কথাটা একদম সত্যি সৌরভ বলছে, সৌরভের মতামত জানাচ্ছে। আর যারা ট্রায়াল রুমের সামনে লাইন দিয়ে থাকে তাদেরকে বলছে সৌরভ যে শপিং করতে যাবার আগে বাড়িতে নিজের আলমারিতে রাখা সমস্ত জামা কাপড়ের উপর ট্রায়ালটা আরেকবার দিয়ে নাও, এটাতে করে কি হবে, তোমার একটু আইডিয়া আসবে তোমাকে কোন জামাটা পরলে কোন ড্রেসটা পরলে কেমন লাগবে, তাই নির্বাচন করতে অনেকটাই সুবিধা হবে। এরপরে আমাকে মেসেজ করেছে সোমেন যাদবপুর থেকে, সোমেনদা কি বলছেন? মৌমিতাকে জানাই গুড মর্নিং, গুড মর্নিং সোমেনদা, বাপুকে নিয়ে ভোড়াইতে অনেক কিছু জানলাম, বেশ ভালো লাগলো, থ্যাংকস আ লট আমার সঙ্গে ভোড়াই থেকে থাকার জন্য দাদা। আমার সোমেনদা যেটা ভালো লাগে, অফলাইন মানে দোকান থেকেই বার্গেনিং করে কেনাকাটা করতে বেশি ভালো লাগে, যারা ছো মেরে হাত থেকে চিলের মতন এসে নিয়ে চলে যায়, পছন্দের ড্রেস কেড়ে নিয়ে যায়, তাদেরকে বলবেন সোমেনদা দাদা কাড়াকাড়ি করবেন না, আমার দেখা হয়ে গেলে আপনি নিন, বেশ ঠিক আছে। আমার হাতে যেটা আছে সেটা আমাকে মানে জাস্ট সেটাতে দেখতে পাচ্ছি স্টিচিং প্রবলেম রয়েছে, আমি এটা নেব না, ব্যাস এটা বললেই হয়ে যাবে, সেই লোকও সরে যাবে। আর ডিজিটাল পেমেন্ট কোনো হিসেব থাকে না, ক্যাশ পেমেন্ট একটা হিসেবের মধ্যে থাকে, তাই ডিজিটাল পেমেন্ট সত্যি সত্যি খরচা বাড়িয়ে দিচ্ছে, সোমেনদার মতামতও কিন্তু এইটা। আর যারা ট্রায়াল রুমের বাইরে ঘন্টার পর ঘন্টা ট্রায়াল দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে থাকে, তাদের ধৈর্য বাড়ানোর জন্য টিপসটা কি? আসন্ন ব্রাজিল বনাম ভারত ম্যাচ নিয়ে আলোচনা জুড়ে দাও, ব্যাস। তোমার পুজো শপিং কি হয়ে গেছে? ওই চলছে চলছে, এখনো পর্যন্ত চলছে, ওটা ওই পঞ্চমী কেন ষষ্ঠী পর্যন্তই চলবে, তারপরে বাদবাকি হবে, মানে এটার সঙ্গে ওটা দরকার, ওটার সঙ্গে সেটা, এমনভাবেই কিন্তু চলবে যেমনভাবে চলে থাকে। এরপরে আমি কোথায় যাচ্ছি? দমদম ক্যান্টনমেন্টে সোমনাথ দা রয়েছেন, সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে কি বলছেন? দরদাম করে জিনিস কেনেন আমাদের সোমনাথদা, তবে নতুন টাকা দিয়ে বিল পেমেন্ট করেন, আর কেনাকাটার সময় যেটা করেন সেটা হচ্ছে প্রচণ্ডভাবে সচ
সচেতন থাকেন যাতে কেউ ছো মারতে না পারে হাতের থেকে ড্রেসটা। আজ তবে এইটুকুই থাক, বাকি কথা আবার হবে নেক্সট অনুষ্ঠানে, অবশ্যই অবশ্যই হবে। আবারও পুজো যখন এসে গেছে তখন পুজো সংক্রান্ত কোনো কিছু নিয়েই থাকবো অবশ্যই। তবে এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে কারা, এই মুহূর্তে শহর কলকাতায় রয়েছেন তাঁরা, জুনিয়র, এন্ড্রিক, ভ্যানিলো, এই এরা কিন্তু রয়েছে, তাদের একদম চোখের সামনে দেখে দেখার সুযোগ পাচ্ছ কিন্তু তুমিও যদি কালকে চলে আসো যুবভারতীতে।

এখনো পর্যন্ত যেটা জানতে পারলাম, সব থেকে কম দামের টিকিটের দাম রয়েছে 3500। তবে একটা শপিং মল কিন্তু একটা দারুণ অপশন দিচ্ছে, একটা সুযোগ দিচ্ছে, সেটা হচ্ছে একটা টিকিট কাটলে আর একটা টিকিট ফ্রি। সেটা শুধুমাত্র মানে যে টিকিটটা তুমি কাটবে সেটা জিএসটি টিএসটি সব কিছু দিতে হবে, আর তার সঙ্গে একটা টিকিট ফ্রি পেয়ে যাবে। দেখো একবার ট্রাই করে দেখতে পারো, তবে কোথায় পাওয়া যাচ্ছে সেটা আমি বলবো না। হাতে মাত্র কয়েক ঘন্টা বাকি, আর তোমার হাতে টিকিট এলেই দেখবে সেখানে নাম্বারিং করা রয়েছে। আর সেইভাবেই কিন্তু এবারে যুবভারতীতে তোমাকে বসতে হবে, গিয়ে বলবে না আমার সিট এখানে আছে, ওটি বললে হবে না। যেমন এই মুহূর্তে যদি তুমি বলো ব্রাজিল খেলছে, একটু ওই সাম্বা সাম্বা ব্যাপারটা যদি থাকে, একটু সাকিরা যদি হয়ে যায় তাহলে বেশ হয়, না এখন ওই সব হবে না। এখন যেটা হবে, আমি সাকিরার বদলে যেটা করতে পারি, সাকিরার বদলে আমি তোমাকে ওই দাই দাই বা ওই সমস্ত গান না শুনিয়ে যেটা করতে পারি সেটা হচ্ছে সেই অফ্রোবিট আর দেশি স্টাইলে গাওয়া একটা গান রাখতে পারি, যেটা গিয়েছে শ্রেয়া ঘোষাল, নোরা ফতেহি আর তানজানিয়ান স্টার রেভানি। তো সেই গানটাই এখন আমি রাখছি তোমার জন্য, আর শুনতে শুনতে কিন্তু চলে যাব আবার কোথায় বলো তো, ওই যে এশিয়ান গেমসের ধারা বিবরণীটা একটু শুনে নিতে হবে। তাই আপাতত তোমার জন্য রাখছি সেই অফ্রোবিট ট্র্যাকটা, ফিরে আসবো কিন্তু 9:35 তোমার শপিং কথা নিয়ে। আমি আর যে মৌমিতা থাকবো 10:00 পর্যন্ত।

0: लिया और आपको बता दें कि आर्चरी में इसके साथ अब 4 गोल्ड हो चुके हैं और 1 ब्रॉन्ज व्हिच मेक्स इट 5 मेडल्स और शूटिंग की अगर हम बात करें तो 3 गोल्ड 8 सिल्वर 4 ब्रॉन्ज कुल मिलाकर 15 मेडल यानी सुबह-सुबह जो आर्चरी ने हमें 1 गोल्ड और 1 सिल्वर दिलाया है उसकी बदौलत भारत अब 8वें स्थान से 7वें स्थान पर आ चुका है मेडल टेबल पर और हमारे टोटल मेडल्स भी फिलहाल अब 67 हो चुके हैं व्हिच इंक्लूड्स 11 गोल्ड होपिंग दैट द डे टर्न्स आउट इवन मोर बेटर फॉर इंडिया दिस इज मी साक्षी मांडवाल एंड अनुपम साइनिंग ऑफ For now, we'll join you back at 10:30 a.m. with the live updates of the ongoing Asian Games 2026.
1: Asian Games 2026, Aichi, Nagoya.
2: Gaane Baju, Onir Radio. Shuncho, 107 FM Rainbow. Shat Shure Sharadi. সাত সুরে সারাদিন
3: শুনছেন নমস্কার কলকাতা
4: নমস্কার কলকাতা
3: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা
4: নমস্কার কলকাতা
5: রেইনবো টাইম চেক রেইনবো টাইম চেক
6: স্টুডিওর ঘড়িতে সময় এখন ঠিক 9:37 হয়ে জাস্ট 2 সেকেন্ড তুমি শুনছো শুক্রবারের নমস্কার কলকাতা 107 FM রেইনবো আর যে মৌমিতার সঙ্গে দেখো 10টা তো বাজতে চলেছে আর পূজোও আসতে চলেছে আর এই মুহূর্তে কিন্তু আমরা যেটা শুনছিলাম এশিয়ান গেমসে আমাদের ভারত কোথায় রয়েছে 7th পজিশনে কিন্তু ভারত উঠে গেছে অলরেডি এবং 67টা মেডেল কিন্তু রয়েছে আমাদের ভারতের ঝুলিতে আর এই সকাল সকাল ভালো ভালো খবরের মধ্যেই কিন্তু রয়েছে তোমার জন্য শপিং স্পেশাল কথাবার্তা যেমন রয়েছে তেমনই তো তুমিও আমাকে শপিং কথা আজকে সেন্ড করছো 9903653992 তে আর এই মুহূর্তে আমিও তোমাকে খবর দেব সেই শপিং স্পেশাল বাসের কথা আর সঙ্গে কিন্তু নাইট সার্ভিস বাসও কিন্তু চালু রয়েছে সারা রাত ঠাকুর দেখতে পারবে বাড়ি ফিরতে পারবে অবশ্যই বাসে বাস তোমাকে পরিষেবা দেবে আর হাওড়ার শিয়ালদা স্টেশন যেমন রয়েছে কলকাতা স্টেশনেও কিন্তু রয়েছে আর তার সঙ্গে সঙ্গে তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে গতকাল থেকে যে চালু হয়েছে পূজো শপিং স্পেশাল বাস সেটা শহর কলকাতা হাওড়া স্টেশন থেকে মিলছে এবং শিয়ালদা স্টেশন থেকে মিলছে 25টা করে বাস কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত শপিং মুখী করে রাখছে তোমাকে এবং আমাকে অবশ্যই এই বাস সার্ভিসগুলো কিন্তু দিচ্ছে শপিং স্পেশাল বাস তো তুমি শিয়ালদা বা হাওড়া স্টেশনে এসেই কোথায় যাবে সেটা কিন্তু তুমি ওই 25টা বাসের থেকে কিন্তু একবার দেখে নিলেই হয়ে যাবে ব্যাস আর কি চাই বলো এই মুহূর্তে যেটা চাই সেটা হচ্ছে 9903653992টা একবার চেক করতে চাই কারণ তোমার রয়েছে সেখানেই শপিং কথা উত্তরা দাস বহরু ঘোষপাড়া থেকে উত্তরা বৌদি আমাদেরকে মেসেজ করেছেন টেক্সট করেছেন কি এই মুহূর্তে হালকা একটা মেঘের বুক চিড়ে রোদ চুইয়ে পড়ছে তো সে একদম জাস্ট শরতের মতন মানে লুকোচুরি খেলাটা চলছে বা খুব ভালো আর যেটা বলছেন আমাদের বৌদি সেটা হচ্ছে যে তেমনভাবে উনি কেনাকাটা করেন না যতটুকু কেনাকাটা করেন সেটা হচ্ছে পাড়ার মহিলাদের পোশাক ব্যবসার রয়েছে যাদের তাদের কাছ থেকে তারা বাড়িতে আসে সেখান থেকেই জিনিসপত্র কিনে নেন তিনি ইনস্টলমেন্টের একটা ব্যাপার থাকে পেমেন্ট করবার সুযোগ রয়েছে এখানে আর বাকি জিনিস তো অবশ্যই মাধায় দায় এনে দেন সেটাই তিনি বলছেন আর তাই অনলাইনে কেনাকাটার কোনো প্রশ্নই নেই ডিজিটাল পেমেন্ট কখনোই করেন না ডিজিটাল পেমেন্ট খরচ সত্যি বাড়িয়ে দেয় উত্তরা বৌদির মতামত কিন্তু সেটাই আর তুমি কি বলছো সেটাই তো এবার দেখবো 9903653992 তে যেখানে হোয়াটসঅ্যাপ রয়েছে আমাকে মেসেজ করেছেন স্নেহাশিস চৌধুরী স্নেহাশিস দা এনজিপি উত্তরবঙ্গ থেকে কি বলছেন স্নেহাশিস দা মনে হচ্ছে আজকে আমার শোতে প্রথম মেসেজ করলেন শপিং কথা কি পাঠাচ্ছেন তিনি সেটা বলি সবাইকে অনলাইন কেনাকাটা অবশ্যই বেহিসেবি করে তোলে আমাদের স্নেহাশিস দার মতামত ডিজিটাল পেমেন্ট পকেট বেশি ফাঁকা করে দেয় তবে বয়স্ক লোকেদের পক্ষে কিন্তু খুব সুবিধাজনক ভিড় এড়ানো যায় অনেক সময় ঠকে যেতে হয় ঠিকই তবে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে সতর্কতাই অনলাইন ডিজিটাল পেমেন্টের একমাত্র হাতিয়ার সুবিধা অসুবিধা দুটোই আছে এখানে আমাদের স্নেহাশিসদা তাঁর মতামত তিনি জানিয়েছেন সেন্ড করেছেন আর দোকানে পছন্দের জিনিস কেউ যদি কেড়ে নেয় চিলমার্কা লোক যদি এমনটা এসে হাজির হয় তাহলে স্নেহাশিসদা জাস্ট কি করেন তাদের দিকে এমন দৃষ্টিতে তাকিয়ে থাকেন ব্যাস ওইটুকুই আর কিচ্ছুটি দরকার পড়ে না শুধু তাকানোতেই কাত হয়ে যায়, ব্যাস এইটাই বলছেন। এবার রজত কি বলছে, রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে, রজত কি বলছে, ওর পছন্দের ড্রেস যারা ছিনিয়ে নিয়ে যায় তাদেরকে বলবে দাদা এটা এখন আমার হাতে, তাই এটা আমার অধিকার। আর আপনার কি একটুও মনে হচ্ছে না যে একজন মানুষ তার পছন্দের জিনিস হাতে ধরে আছে আর আপনি ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছেন? আর যদি টাইট দিতে হয় এই সমস্ত চিলমার্কা লোকজনদের, এই বেআক্কেলে মক্কেলদের যদি আক্কেল ফেরাতে হয়, তাহলে তাকে নিয়ে গিয়ে বলবেন দোকানদারের কাছে নিয়ে যাবেন এবং এনার কাছ থেকে আমার জামার

0: আমটা আপনি নিয়ে নিন আর আমাকে এইটার জামাটাই দিয়ে দিন, ব্যাস এইটা বললেই কিন্তু কাজ হয়ে যাবে, আর তার থেকে কিন্তু বেশি কিছু লাগবে না, এমনটাই কিন্তু বলছে আমাদের নদিয়া বানপুর থেকে রজত। আর তার সঙ্গে রজত কি বলছে, পুজোর শপিং ওর মতে অনলাইনের থেকে অফলাইন বেশি ভালো, কারণ অফলাইন শপিং করতে শুধুমাত্র শপিং তো নয়, তার সঙ্গে অবশ্যই পেট পুজোর ব্যাপারটা থাকে, খাওয়া দাওয়া থাকে, অনেক মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎও হয়ে যায় যদি বাজার করতে যাওয়া হয় তাহলে। বাহ, খুব ভালো লাগলো। এরপরে যাচ্ছি কোথায়, এরপরে আমি যাচ্ছি সোজা বারাসাতে, কারণ শঙ্করদা রয়েছেন। শঙ্করদা কি বলছেন, শঙ্করদা প্রথমেই যেটা বলছেন সেটা হচ্ছে, অবশ্যই ছন্দে বেঁধেই তিনি তার পুরো শপিং কথা আমাদেরকে সেন্ড করেছেন, ঘুরে ঘুরে করি না শপিং, করি না অনলাইনে, ধৈর্য ধরে ট্রায়াল রুমের সামনে আমি যাইনি, পছন্দের জিনিস যদি কোনো ছোমারা চিলে আমার ভারী বয়ে গেছে হাত থেকে কেড়ে নিলে, ডিজিটাল পেমেন্ট করলে কেনাকাটি, খরচের বহরে জানি তুমি খাচ্ছ গালে চাঁটি, যা কিছু কেনাকাটা করে আমার ভাগ্নি দয়, ভিড় ভাট্টা বাজার হাট আমার জন্য সব নয়, শুধুমাত্র ঢুকি দোকানে কিনতে জুতো জোড়া, বোনেরা সব বাজার ঘাট করে আগাগোড়া, কি লাকি দাদা। সত্যি তাই, আর এত সুন্দর করে ছন্দে বেঁধে শঙ্করদা আমাদেরকে এই যে পাঠান প্রত্যেক দিন, সত্যি সত্যি ভীষণ ভীষণ ভালো লাগে এই এইভাবে যে আমাদের ছন্দে বেঁধে শঙ্করদা তার নিজের শপিং কথা আজকে আমাদের সেন্ড করেছেন। এবারে আমি যাচ্ছি কোথায়, ডোমজুড়ে যাচ্ছি। পাঠিয়েছেন আমাদেরকে কল্যাণ নস্কর মেসেজ, কিন্তু কল্যাণদা এতদিনেও আর যে মৌমিতার গলাটা চেনা গেল না, সেই আবারও অন্য একটা নাম দিয়ে ফেলেছেন। যাই হোক, আমি আছি আর যে মৌমিতা সকাল 10টা পর্যন্ত আপনার সঙ্গে। আর আর যে মৌমিতারও বলতে বলতে অনেকগুলো বছরই হয়ে গেছে আপনাদের পরিবারে, আপনাদের ফ্যামিলিতে রয়েছে রেডিও মেম্বার হয়ে। তো যাই হোক, এবারে কি বলছেন দেখি, অফলাইন কেনাকাটা একদম পছন্দ করেন না আমাদের কল্যাণদা, কেন, এই নিয়ে ওয়াইফের সঙ্গে প্রচুর ঝামেলা হয়, এই বছরে অফলাইনে কেনাকাটা বেশি করেছি, অনলাইন শপিংয়েও করেছি, আর অনলাইন শপিংয়ে শপিং ইজ বেটার দ্যান অফলাইন, এটা ডকুমেন্টেড হয়ে থাকে ইউপিআই এর জন্ম যেটা আর কি জন্মলগ্ন থেকে এটা ইউজ করছি, এবং তার সঙ্গে ক্রেডিট কার্ড তো আছেই। কল্যাণদা, কল্যাণ নস্কর আমাদের মেসেজ করেছেন ডোমজুড় হাওড়া থেকে। এবারে আমি কোথায় যাব, অবশ্যই অবশ্যই এসএসডির কাছে যাব। এসএসডি আমাদের সঙ্গে রয়েছেন, মানে কে রয়েছেন, এসএসডি শ্যাম সুন্দর দাস নারকেল বাগান লস্করপুর গড়িয়া কলকাতা 153 থেকে কি বলছেন, শপিং মলের ভিড়ের ঠেলায় পছন্দ করব যেটা, ছিনিয়ে নেবে কোন মানুষটি, কার এত বুকের পাটা, ঘুষি মেরে নাকের ডগায় অংশ নেব রনে, এই বয়সে শক্তি আমার এখনো চনমনে, অফলাইনে কেনাকাটায় ধরে রেখেছি মন, অনলাইনে টাকা কাটলে দুর্বিষহ হবে জীবন, এই বয়সে পুজোর সময় তাকায় না কেউ আর, পাতার বাঁশরি বাজিয়ে এবার তাক লাগাবো সবার, নামে যার সুন্দর রয়েছে সে তিনি তো এত সুন্দর করে ছন্দে বেঁধেই তাঁর শপিং কথা পাঠাবেন, এটাই তো একদম স্বাভাবিক না। আর যেটা স্বাভাবিক এই মুহূর্তে 9903653992 তে শপিং কথা তুমি সেন্ড করতে থাকো, কিন্তু আমি এখন এবারে কিন্তু কথা একটু হলেও কমাবো, কারণ কথা কমিয়ে আমি কিন্তু এইবার সোজা কোথায় যাব, অবশ্যই অবশ্যই কথা কমিয়ে আমি গানে যাব। এবার কথা কমিয়ে গান থাকছে তোমার জন্য, পরপর তিনটে গান আসছে গানের হ্যাট্রিকে।
1: FM Rainbow 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3

0: 107 FM Rainbow. Shat Shure Sharadi. Shat Shure Sharadi.
1: Shunchen. Namaskar Kolkata.
2: Namaskar Kolkata.
1: 107 FM Rainbow Te. Namaskar Kolkata.
2: Namaskar Kolkata.
3: Rainbow Time Check. Rainbow Time Check.
4: স্টুডিও ঘড়িতে সময় এখন ঠিক 9:55 হয়ে 2 সেকেন্ড। তুমি শুনছো আরজে মৌমিতার সঙ্গে শুক্রবারের নমস্কার কলকাতা 107 FM রেনবোতে। আজ একেবারে নমস্কার কলকাতার পুরো শেষ লগ্নে আজকের মতো চলে এসেছি, আর তার সঙ্গে সঙ্গে চলে এসেছো তুমিও। আমার এই মুহূর্তে শপিং কথা কে জানাচ্ছে একটু দেখে নিই একবার। বিশ্বজিৎ, বিশ্বজিৎ আমাকে মেসেজ করেছে, শপিং কথা জানিয়েছে যে আমার পূজোর খবর খুব শোনেও। আচ্ছা, আর নাম হচ্ছে নন্দিনী চক্রবর্তী। আচ্ছা, নন্দিনী হচ্ছে মেসেজ করেছে, কিন্তু বিশ্বজিতের নামে দেখাচ্ছে। যাই হোক, তো এই যে নন্দিনী মেসেজ করেছে,

অপিন কথা কি বলছে আমার, ও শুধু আমার কথাই বলেছে ও, আর যে মৌমিতার কথা ওর খুব ভালো লাগে, আর পুজোতে অনলাইন শপিং ভালো লাগে না, অবশ্যই মলে শপিং ভালো লাগে, এটাই কিন্তু জানিয়ে দিয়েছে আমাদেরকে নন্দিনী। আর তার সঙ্গে সঙ্গে সুব্রত দে, ক্লাস টেন স্টুডেন্ট, ও জলপাইগুড়ি থেকে ও মেসেজ করেছে, ও বলছে বাজার থেকে উটকো লোকেরা যখন ওর পথ আটকায় তখন ওদের ওদের মাথাটা জাস্ট গুলিয়ে দেবে, আর ঘুরে ঘুরে বাজার করা মানে শপিং করা এটা ওর বেশি ভালো লাগে, আর যেটা ওই ট্রায়াল রুমের সামনে গিয়ে কী করবে ওই ব্যাপারটায় না ও একেবারেই অপারগ, ও বলতে পারবে না, সেই ব্যাপারটায় ওর কোনো রকম এক্সপিরিয়েন্স নেই, ও সেটাই কিন্তু আমাদেরকে একদম খোলাখুলি জানিয়ে দিয়েছে। তুমিও জানিয়েছো আজ অনেক কথা, শপিং কথা তোমার, সেই শপিং কথা সব কিছুই শুনলাম, আর এরই মধ্যে ছোট্ট করে একটু জানিয়ে দিই যে শপিং স্পেশাল বাস যেমন শিয়ালদা এবং হাওড়া স্টেশন থেকে চলছে, সচল রাখছে তোমাকে, ঠিক তেমনই কিন্তু WBTC বেলা 12 থেকে রাত 9 পর্যন্ত এই বাসগুলো কিন্তু মিলছে শপিং স্পেশাল বাস এসপ্ল্যানেড, শ্যামবাজার, গড়িয়াহাট এই সমস্ত জায়গা থেকে। আর এখন তো উপচে পড়ছে ভিড়, গড়িয়াহাট, দেশপ্রিয় পার্ক, হাতিবাগান, নিউ মার্কেট, লিন্ডসে স্ট্রিট, কোথায় নেই বলো তো লোকজন। আর এইবার কিন্তু মানে একটু আগেই তোমাকে তিন একে তিন গানের হ্যাট্রিকে যে গানগুলো রেখেছিলাম তোমার জন্য সেগুলো হচ্ছে একদম মন দেওয়া নেওয়ার গান, মানে পুজোর আগে জাস্ট তুমি কিভাবে ফিয়ান্সের মন পাবে, তুমি তোমার বেটার হাফের মনটা কিভাবে জয় করবে, এমন গানই কিন্তু আজকে তিন একে তিন গানের হ্যাট্রিকে রেখেছিলাম। কিন্তু এখন আর কোনো রাখারাখির ব্যাপার নেই, কারণ অলরেডি 9:57 হয়ে গিয়েছে, তাই আর যে মৌমিতাকে আজকের মতো টাটা বাই বাই বলতেই হচ্ছে। স্টুডিওর ক্লক বলছে আমায় সময় যাবার সময় হলো, কথায় গানে জার্নিটা মজায় মজায় কাটলো, আজকের মতো মৌমিতা বলছি টাটা অ্যান্ড বাই বাই। 6 অক্টোবর মঙ্গলবার সকালে আর যে মৌমিতার সঙ্গে তোমার থাকা চাই চাই চাই। আর যে মৌমিতা বাড়ি যাচ্ছে, আর বার্থডে গার্লের গান শুনতে শুনতেই, নিকিতার গান শুনতে শুনতে কিন্তু মৌমিতা আজকে বাড়ির দিকে পা বাড়াচ্ছে।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুস্মিতা সেন। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ জাতির জনক মহাত্মা গান্ধীর 158তম জন্মদিন যথোচিত মর্যাদায় পালিত হচ্ছে। দিনটি অহিংস দিবস হিসেবেও পালিত হয়ে থাকে। রাজঘাটে শ্রদ্ধা নিবেদন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর। প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর 122তম জন্মবার্ষিকীতে আজ সমগ্র জাতি তাঁকে শ্রদ্ধা জানায়।

আচ্ছা, আজ সকালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার স্পিকার ওম বিড়লা এবং দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত, প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্মবার্ষিকী উপলক্ষে বিজয়ঘাটে তাঁকে শ্রদ্ধা নিবেদন করেন। ইউক্রেন সংঘাতের সমাধান খুঁজে বের করার বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বেশ কিছু ভালো ধারণা রয়েছে, যা উভয় পক্ষের কাছেই গ্রহণযোগ্য হতে পারে বলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন। ভালদাই ফোরামে পুতিন উল্লেখ করেন, আলোচনার সময় নরেন্দ্র মোদী নিয়মিতভাবে যুদ্ধ অবসানের বিষয়টি উত্থাপন করেন এবং শান্তিপূর্ণ সমাধানের বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করেন। ফ্লাই দুবাইয়ের উড়ানের ক্যাপ্টেন ভারতীয় নাগরিক স্মিত মাচ্ছারকে ছুরিকাঘাতের অভিযোগে ওমানের কো পাইলটকে সৌদি আরব সংযুক্ত আরব আমিরশাহীর হাতে তুলে দিয়েছে। ককপিটের ভিতরে স্মিত মাচ্ছারের ওপর হামলার বিষয়টি তদন্তকারীরা খতিয়ে দেখছেন। ওই ঘটনার বিষয়ে সৌদি কর্তৃপক্ষের প্রাথমিক তদন্তের পর এই পদক্ষেপ। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর নিরবচ্ছিন্ন ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় বাদ পড়া এবং নতুন যোগ্য ভোটারদের নাম অন্তর্ভুক্ত করতে রাজ্যজুড়ে বিশেষ অভিযান চালানোর নির্দেশ দিয়েছে। জেলা নির্বাচন আধিকারিক ডিইও এবং নির্বাচনী নথিভুক্তকরণ আধিকারিক ইআরওদের এই বিশেষ কর্মসূচি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম উপনির্বাচনে অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণের জন্য 37 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে, পাশাপাশি থাকছে 700 রাজ্য পুলিশ। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।

0: আকাশবাণী কলকাতা FM রেডিও প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। আলিপুরদুয়ারের বক্সায় আজ বিহারের বাল্মীকি জঙ্গল থেকে ধরা পড়া বাঘটিকে ছাড়া হবে। কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে বাঘটিকে এনক্লোজার থেকে বক্সার জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে বন দপ্তর সূত্রে জানা গেছে। এদিকে বক্সায় বাঘ ছাড়ার পাশাপাশি মুখ্যমন্ত্রী আজ রাজা ভাতখাওয়া পুলিশ ফাঁড়ির উদ্বোধন করবেন। মুখ্যমন্ত্রী আজ বিকেলে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে প্রচারে যাচ্ছেন। ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী হাসিরানী রথের সমর্থনে একাধিক কর্মসূচি রয়েছে তার। দেবীপুরে একটি জনসভাও করবেন তিনি। বর্ধমান শহরের বড় নীরপুরে ভীমরুলের কামড়ে সচিরানী শর্মা নামে 85 বছরের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। পরিবার সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে বাড়ির পাশের একটি জঙ্গলের মধ্যে থাকা ভীমরুলের চাকে অসাবধানতাবশত হাত দিয়ে ফেলেন। এরপরেই ঝাঁকে ঝাঁকে ভীমরুল বেরিয়ে তাকে আক্রমণ করে। ইউনেস্কো নামে পুজোর পাশ বিক্রির অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে যে তদন্ত চালাচ্ছে তাতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নাম উঠে এসেছে। ইন্দ্রনীল সেন তার সঙ্গীত রেকর্ডিং সংস্থা মাস আর্ট থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে 30 লক্ষ টাকা দিয়েছিল বলে ইডির দাবি। স্কুল সার্ভিস কমিশন SSC-র একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য সংশোধিত তালিকা অনুযায়ী ডাক পাওয়া প্রার্থীদের ইন্টারভিউ শুরু হবে 8ই অক্টোবর। তথ্য যাচাই প্রক্রিয়া ওই দিন থেকেই শুরু হবে বলে কমিশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ জাতির জনক মহাত্মা গান্ধীর 158তম জন্মদিন যথোচিত মর্যাদায় পালিত হচ্ছে। দিনটি অহিংস দিবস হিসেবেও পালিত হয়ে থাকে। রাজঘাটে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। ব্যারাকপুরে গান্ধীঘাটে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাজ্যপাল RN রবি। আজ প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর 122তম জন্মবার্ষিকীতে জাতি তাকে শ্রদ্ধা জানাচ্ছে। ব্রাজিল ফুটবল দল গতরাতে কলকাতা এসেছে। দমদম বিমানবন্দর থেকে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে বিশেষ টিম বাসে ফুটবলারদের হোটেলে নিয়ে যাওয়া হয়। যুব ভারতী ক্রীড়াঙ্গনে আগামীকাল সন্ধ্যে 7টায় ব্রাজিল ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে। এই মুহূর্তের খবর এই পর্যন্ত।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো। কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
2: আকাশবাণী কলকাতা, আপনি টিউন করেছেন 107 AIR FM রেনবো। আর স্টুডিওর ঘড়ি এখন জানাচ্ছে সময়, এখন 11:53 আর স্টুডিওর এ প্রান্তে আমি সুদীপ্ত রায়, আর
3: আমি শাশ্বতী দে আপনাদের সঙ্গে চলে এসেছি। সময় কাটাবো, গান শুনবো একসঙ্গে বসে। আজ ছুটির দিন, 2রা অক্টোবর, আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীজির জন্মদিন। আর তার সঙ্গে আজ শুক্রবার, শুক্রবার মানেই তো আপনারা জানেন গান্দরিয়াতে আমরা কী নিয়ে চলে আসি। একেবারে ঠিক ধরেছেন, আমরা কাজী নজরুল ইসলামের গান শুনি, তাঁর সম্পর্কে কথা বলি, এইভাবেই কেটে যায় আমাদের শুক্রবারের গান্দরিয়ার দিনগুলো। কিন্তু আজ জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন, তার সঙ্গে কাজী নজরুল ইসলামের গান শোনার দিন। এই দুই দিন মিলে আমাদের কোথায় যেন একটা সম্প্রীতির বন্ধনে বেঁধে ফেলেছে সবাইকে, তাই না?
2: হুম, একদমই তাই। আজ মহাত্মা গান্ধীর জন্মদিন, গোটা দেশ জুড়ে, শুধু দেশ পোলাফুল, গোটা পৃথিবীর বিভিন্ন জায়গায় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে এই দিনটিকে। আমরাও শ্রদ্ধা জানাই জাতির জনক মহাত্মা গান্ধীকে। এবং যার সম্পর্কে আজ কথা বলবো, বা যার সম্পর্কে প্রতি শুক্রবার আমরা কথা বলি, কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের সঙ্গে অত্যন্ত শ্রদ্ধার একটা সম্পর্ক ছিল, তিনি অত্যন্ত শ্রদ্ধা করতেন। আর দুজনের মধ্যে, মানে মহাত্মা গান্ধী এবং কাজী নজরুল, দুজনের মধ্যে কিছু যেমন বৈপরীত্য ছিল খুব স্বাভাবিকভাবে, তেমনি একটা ভীষণভাবে একটা জায়গায় তারা দুজনে এক ছিলেন, সেটা হচ্ছে দেশপ্রেম। দুজনের হৃদয়ে যে দেশপ্রেম এবং সর্বোপরি মানুষের প্রতি যে ভালোবাসা, তা ছিল অকৃত্রিম এবং অনাবিল।
3: একেবারেই, আসলে দুজনেই বলেছেন মানুষের কথা, হয়তো পথ ভিন্ন ছিল, কোথাও কোথাও অমিলও ছিল, কিন্তু শেষ পর্যন্ত দুজনেই মানুষের জয়গান গেয়েছেন। তাই আজ আমাদের গান্দুরিয়াতে এই দুই মহান ব্যক্তিকে নিয়ে চলব পথ। শুরুতেই শুনে নিই অংশুমান রায়ের কণ্ঠে এই গানটি।

0: করবে এবার কর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতন ওড়ে কাল বসে কির ঝড়, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর।
1: কাজী নজরুল ইসলাম এবং মহাত্মা গান্ধী, এই দুজনের পথ এক ছিল না, অবশ্যই দুজনের ভাষাও এক ছিল না। নজরুল ছিলেন বিদ্রোহের কবি, অন্যায় এবং বৈষম্যের বিরুদ্ধে তার কণ্ঠ ছিল তীব্র, এবং গান্ধীর পথ ছিল সত্য, অহিংসা, আত্মসংযম এবং মানুষের হৃদয়ের পরিবর্তনের পথ খোঁজার রাস্তা, তিনি বলেছেন
2: একদম। এবং এই যে তুমি বললে, এ বিষয়ে একটা কথা বলা প্রয়োজন, যে নজরুলের যে প্রথম দিকে যে প্রাথমিক লেখাগুলো, তাতে কিন্তু গান্ধীর প্রতি তার যে মুগ্ধতা তার প্রকাশ পেয়েছিল। কিন্তু আবার নজরুল যে নজরুল, তার কারণ তিনি তার হৃদয়ের ডাক শুনতেন, তিনি যে মতে, তিনি যে মতাদর্শে বিশ্বাস করতেন, তার সঙ্গে কখনো আপোষ করেননি। তাই গান্ধীজি যখন অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন, তখন কিন্তু নজরুলের সঙ্গে তার কিছুটা মনোমালিন্য হয়, বিরোধ তৈরি হয়, খুব স্বাভাবিকভাবেই সেটাকে দুজনের, কিন্তু তাতে শ্রদ্ধার কোনো ঘাটতি বা কখনো কম হয়নি।
1: আসলে ওই আমরা শুরুতেই যেটা বললাম, দুজনের পথ আলাদা ছিল, দুজনের চিন্তাভাবনা আলাদা ছিল, কিন্তু উদ্দেশ্য একরকমই ছিল, সেই জায়গাতেই কিন্তু সেটা সেই মানব ধর্মকে সবার উপরে তুলে ধরা
2: একদম,
1: আর দেশের উন্নতির কথা ভাবা, দেশের ভালোর জন্য যা কিছু করা, দেশের ভালোর জন্য।
2: কারণ একদমই গান্ধীজি যখন জাতীয় কংগ্রেস তার সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন, অসহযোগ আন্দোলন, খিলাফত আন্দোলন, সাইমন বয়কট আন্দোলন, এই সমস্ত আন্দোলন যখন তিনি সংগঠিত করছেন, তখন কিন্তু নজরুল একদম সমর্থন করেছিলেন তাকে। ওই তারপরে অসহযোগ আন্দোলন আকস্মিক যে সমাপ্তি, সেটা অনেকে মানে নজরুলকে তখন হতাশ করেছিল। এবং 1922 সালে সিআর দাস, মানে আমাদের দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের নেতৃত্বে একটি গোষ্ঠী সরকারের আইন পরিষদে প্রবেশ করতে চেয়েছিল, ফলে 1923 সালে তারা নিজস্ব দল গঠন করে, যা প্রথমে কংগ্রেস খিলাফত স্বরাজ পার্টি এবং পরবর্তীকালে শুধু স্বরাজ্য বা স্বরাজ পার্টি নামে পরিচিত ছিল। তো তখনও আবার সে সম্পর্কে নজরুলের কিন্তু খুব একটা স্পষ্ট ধারণা বা মতামত ছিল, আসবো পরে সে সমস্ত কথায়।
1: এখন আমরা সেই দেশের মাটির কথা তার লেখায় তার সুরে যেভাবে উঠে এসেছে
2: একদম
1: সেটা শুনে নি পূর্ণদাস বাউল এবং মঞ্জু দাসের কণ্ঠে।

0: আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
1: দেখো, গান্ধীজিও বারবার কিন্তু হিন্দু মুসলমানের ঐক্যের কথা বলেছেন। তার কাছে এই ঐক্য ছিল শুধু রাজনৈতিক সমঝোতা নয়, ছিল হৃদয়ের মিলন। তিনি মনে করতেন, পরস্পরের ধর্মকে যদি সম্মান না করতে পারি তাহলে আমরা প্রকৃত মানুষই হয়ে উঠতে পারব না। আর আমাদের মধ্যে ঐক্যবদ্ধ হয়ে যে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করা, সেটাও বোধহয় সম্ভব হবে না। সেই মুহূর্তে দাঁড়িয়ে গান্ধীজি এরকমই ভাবতেন। আর আমরা কিন্তু নজরুল ইসলামের কাছে দেখেছি, তিনি হয়তো ধর্মের দিক থেকে ইসলাম ধর্মের মানুষ ছিলেন, কিন্তু তিনি তার জীবনচর্যার মধ্যে হিন্দু ধর্ম বারবার, তিনি যখন লেটোর দলে ঢুকেছেন সেখানে রামায়ণ মহাভারত পুরাণের কাহিনী নিয়ে তিনি পড়াশুনো করেছেন, সেগুলো অভিনয় করেছেন, তার মধ্যে শুরু থেকেই এই যে ধর্মের মধ্যে ভেদাভেদটা ঘুচে গিয়েছিল। আর এই ভেদাভেদ দুজনের মধ্যেই, এই যে সব ধর্মের একটা সমন্বয়ের বিষয়, সেটা একটা বড় আকার ধারণ করেছিল।
2: একদম, আসলে নজরুলের কথা বলতে গেলে বা গান্ধীজির কথা বলতে গেলে এবং তার সঙ্গে যখন সম্প্রীতির যোগ রয়েছে, তো তখন এই সমস্ত কথা তো উঠে আসবেই। তো নজরুলের একেবারে ছেলেবেলা থেকে, যখন থেকে তার শৈলজানন্দ মুখোপাধ্যায়ের সঙ্গে তার বন্ধুত্ব, জীবনের একেবারে ছোট থেকে তিনি ধর্মান্ধতা, ধর্মে ধর্মে ভেদাভেদ এসবের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। অসংখ্য অগণিত কবিতা, অগণিত গান তার ফসল। একদিকে তিনি ইসলামী সঙ্গীত লিখছেন, অন্যদিকে তিনি শ্যামা সঙ্গীত লিখছেন। তো এই হেন বৈপরীত্য, এবং সবের মূলে যে মানবতাই শ্রেষ্ঠ ধর্ম, এ কথা কিন্তু বারবার প্রতিষ্ঠা পেয়েছে নজরুলের কথায় এবং গান্ধীজির কথায়।

মহাত্মা গান্ধী নিজে গভীরভাবে ধর্মবিশ্বাসী ছিলেন, কিন্তু তিনি মনে করতেন নিজের ধর্মকে ভালোবাসার অন্য অর্থ অর্থ অন্য ধর্মকে ছোট করা নয়, অন্য ধর্মকে বরং সম্মানের জায়গায় রাখা। তিনি বলেছিলেন, প্রত্যেকে নিজের ধর্মের শ্রেষ্ঠ দিক যদি অনুসরণ করতে পারে, তাহলে অন্যের প্রতি, অন্যের ধর্মের প্রতি সমান শ্রদ্ধা রাখা সম্ভব। এই ভাবনার সঙ্গে নজরুলের কথার আশ্চর্য মিল খুঁজে পাওয়া যায় যখন তিনি বলছেন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোনো। অর্থাৎ ধর্মগ্রন্থ মানুষের কল্যাণের জন্য, ধর্মের নামে মানুষকে বিভক্ত করার জন্যে নয়। এরকমভাবেই তিনি যখন লিখছেন কোনো ইসলামিক গান, আমরা তখন শুনছি আবার শ্যামাসঙ্গীত। চলুন পরপর আমরা একটি ইসলামিক গান এবং একটি শ্যামাসঙ্গীত শুনে নিই।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: এই যে আমরা দুটো গান পরপর শুনলাম সুদীপ্ত, এক জায়গায় ইসলাম ধর্মের মানে ইসলামিক সঙ্গীত আর একটি শ্যামার সঙ্গীত। একজন মানুষ যিনি মানব ধর্মে বিশ্বাস করেন তার কাছে শ্যামার সঙ্গীত যতটা প্রিয় ইসলাম সঙ্গীত ততটাই প্রিয়, ততটাই নিজের। যিনি মানব ধর্মের বিশ্বাসী মানুষ তিনি নজরুল, আর একই মানব ধর্মে বিশ্বাসী মানুষ যার জন্মদিনে আজ আমরা এই মুহূর্তে এখানে বসে গান্দরিয়াতে রয়েছি সেই মহাত্মা গান্ধী, তিনিও মানব ধর্মে বিশ্বাসী মানুষ।
1: ওই কথাই মানে একটু আগে যে কথাটা শুরু করেছিলাম বললাম, আবার পরে এসে বলছি। তো আসলে নজরুলকে যদি আমরা বিচার করতে চাই, তাহলে নজরুলের বা গান্ধীজিকে যদি আমরা বিচার করতে চাই, তো একটা মানুষ তার সময়কাল থেকে পৃথক নন। আমরা যদি সেই সময়কালটাকে বিচার করতে না পারি তাহলে বুঝতে পারবো না যে সেই মানুষটি কেন লিখছেন। তা আমি দেখছিলাম পড়তে গিয়ে যে একটু আগে যে কথা উল্লেখ করলাম যে চিত্তরঞ্জন দাস দেশবন্ধু তিনি স্বরাজ্য বা স্বরাজ পার্টি তিনি গঠন করলেন, সেই সময় ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্টস পার্টি মানে বাংলায় বামপন্থী আদর্শের যারা ছিলেন তারা তখন শক্তিশালী উপস্থিতি তাদের চিহ্নিত করছে। 1920-30 সাল এর মধ্যে কলকাতায় উল্লেখযোগ্য সংখ্যক কিছু গণ আন্দোলন আর শ্রমিক অভ্যুত্থান ঘটেছিল, আর বিপ্লবী গোষ্ঠীগুলোর মধ্যে কিছু আক্রমণের মাধ্যমে নিয়মিত বিরতিতে তাদের উপস্থিতি জানান দিচ্ছিলেন। আর এই সব কিছুর মাঝে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এবং পরে সুভাষচন্দ্র বসু এমন একটি পথচলা টিকিয়ে রেখেছিলেন যা প্রায়শই কংগ্রেসের যেটি মূলধারা সেই পথ থেকে একটু পৃথক এবং বাংলার যুবকদের উপর যার একটা শক্তিশালী প্রভাব পড়েছিল। আর নজরুল ছিলেন এই যে সময়কাল, যে সময়কালটার কথা আমি উল্লেখ করছি সেই সময়কালের ফসল। এই নজরুল তিনি তার রাজনৈতিক চিন্তাধারাকে নিজের মধ্যে আত্মস্থ করেছেন এবং শুরুতে তিনি গান্ধীবাদী পথ অনুসরণ করলেও পরে তিনি তা থেকে সরে আসেন এবং তিনি অনেকটা আকৃষ্ট হন বামপন্থী মতাদর্শের প্রতি এবং তিনি মুজাফফর আহমেদের ঘনিষ্ঠ হয়ে ওঠেন। এই যে সময়কাল, এই সময়কালের মধ্যে নজরুলের লেখার মধ্যে যে একটা উল্লেখযোগ্য বাঁক পরিবর্তন দেখা যাচ্ছে, এই যে সময়কাল, এই সময়কালের মধ্যে নজরুলের চিন্তা চেতনার মধ্যে, এবং একটা ব্যাপার, নজরুল যেন ক্রমে আরও বেশি মানবতাবাদী হয়ে উঠছেন। একের পর এক তার কলম থেকে বেরিয়ে আসছে লেখা, যে লেখা সমস্ত রকম গোড়ামির ঊর্ধ্বে উঠে, যেরকম যে লেখা সমস্ত কিছু সমাজের পক্ষে যা অসাম্যের কথা সূচিত করে তার বিপরীতে দাঁড়িয়ে।
0: একেবারেই সেই সময় নজরুল মুজাফফর আহমেদের হাত ধরে কৃষকদের আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছেন,
1: একদম
0: লাঙ্গল পত্রিকা করছেন,
1: লাঙ্গল পত্রিকা
0: এই সময়ে। এই সময়টাকে আমরা যদি না মানে বুঝে উঠতে পারি তাহলে তার প্রেক্ষাপটটাকে
1: বোঝা আমাদের পক্ষে সম্ভব হবে না।
0: আর সেই মুহূর্তে তিনি লিখছেন বা বিদ্রোহের গান,
1: একদম
0: সেরকম একটি বিদ্রোহের গান এখন আমরা শুনব।
1: অবশ্যই অবশ্যই কালো
2: ২০২৬ কি আপডেটস কা
3: এশিয়ান গেমস ২০২৬ আইচি নাগোয়া।
4: हेलो एंड अ वेरी वार्म वेलकम टू ऑल द लिसनर्स ऑफ आकाशवाणी। मैं हूं साक्षी मांडवाल और दोस्तों इस वक्त मेरे साथ यहां पर मौजूद हैं अनुपम पाठक। हम लेकर आ गए हैं आपके लिए एशियन गेम्स 2026 के लाइव अपडेट्स। घड़ी में बज रहे हैं 11:30 एंड ऑफ कोर्स वी स्टार्ट विद द बेस्ट न्यूज ऑफ द डे सो फार इन द लास्ट वन आवर व्हिच इज फ्रॉम द वर्ल्ड ऑफ आर्चरी, जहां मेंस रिकर्व टीम सेमीफाइनल जो हमारी भारत की जिन्होंने प्रवेश किया था अब उन्होंने वहां पर भी जीत दर्ज करके फाइनल्स में गोल्ड मेडल के लिए अपने लिए जगह बना ली है। जी हां, आपको बता दे दैट इंडिया हैव स्टॉर्म्ड इनटू द मेंस रिकर्व टीम फाइनल्स आफ्टर डिफीटिंग ईरान 6-0 इन अ डोमिनेंट सेमीफाइनल। ईरान स्टार्टेड द थर्ड सेट स्ट्रांगली विद 29-30 बट इंडिया रिस्पोंडेड विद अ सुपर 56 टू एज द सेट 56-55। नीरज चौहान हिट अ 10, यश्ती बोगे एडेड अ 9 एंड धीरज ब्रह्मदेवारा सील्ड द विक्ट्री विद अ क्रूशियल 9। इंडिया हैड अर्लियर वन द फर्स्ट टू सेट्स 58-53 एंड 56-53 टू टेक अ कमांडिंग 4-0 लीड एंड thereby the Indian trio of Dheeraj, Neeraj and Yashdeep will now face South Korea in the gold medal match. Aur aapko bata de ki kyunki gold medal mein ab men's recurve team semi final jo khel ke abhi pravesh kari hai, aaj din ki shuruaat bhi archery ki team ne hamare liye bahut acche se ki thi, wahi mahila recurve archery team ne hame gold medal dilwaya tha aur recurve mixed team ke semi finals ke baad bhi humne dekha tha ki kis tarah se bharat ne usme bhi hame सिल्वर मेडल दिलवाया जो फाइनल्स हुए थे। सो क्योंकि

0: एशियन गेम्स 2026 आईजी नगोया।
1: कालो जोई बांग्ला गानेर धारा छुए जाक मन सुनछेन गान दोरिया 107 एफएम रेनबो ते गान दोरिया छुए जाक मन
2: গান্দুরিয়ার মাঝে ঘন্টায় ঘন্টায় আমরা যে এশিয়ান গেমসের আপডেট শুনছি, 20তম এশিয়ান গেমসের সেই আপডেট আমরা শুনে নিলাম। আবার আমরা ফিরে আসব বিষয়ে। আমরা কথা বলছিলাম মুজাফফর আহমেদ, লাঙ্গল পত্রিকা, কাজী নজরুল ইসলাম,
3: এবং যে কথা উল্লেখ করছিলাম যে নজরুল আদতে এই যে সময়কাল, যে সময়কালটা উল্লেখ করলাম সেই সময়কালেরই ফসল, ফলত তার লেখায় চিন্তায় চিন্তনে তার ছাপ পড়েছে। আর তুমি যে লাঙ্গল পত্রিকার কথা বলছিলে, সেই লাঙ্গল পত্রিকায় বিদ্রোহের কথা লেখা হয়েছে, সে লাঙ্গল পত্রিকায় সম্প্রীতির কথা লেখা হয়েছে, সাম্যের কথা লেখা হয়েছে। এবং খুব অদ্ভুত যে লাঙ্গল পত্রিকা যেটা এমব্লেম ছিল, সেই এমব্লেম যদি দেখো, যদি পুরনো কোনো পত্রিকায় যে কৃষক মানে লাঙ্গল কাঁধে একজন কৃষকের ছবি, আসলে ভারতবর্ষের যে আত্মা সেটাকে সূচিত করেছিলেন কাজী নজরুল।
2: সেই আর তারই একটা বিদ্রোহের গান আমরা শুনবো এখন,
3: একদম
2: ইন্দিরা শিল্পী গোষ্ঠীর কণ্ঠে, কারা রইল লৌহ কপাট।

0: এই যে সত্যি এখনো এই গানগুলো শুনলে আমাদের কোথাও যেন রক্ত গরম হয়ে ওঠে।
1: একদম, আমি তো শুধু একটাই কথা বলি, কিছুদিন আগে আমি ফেসবুকে শেয়ার করেছিলাম এই গানটাকে, একটাই কথা লিখেছে, জাগরণের গান। আসলে এর থেকে বেশি কোনো শব্দ বোধ হয় প্রয়োগ করা যায় না এই গানটা সম্পর্কে, সত্যি তো জাগরণের গান। কত বছর আগে লেখা এই যে শিকল ভাঙার গান, এই গান যে সেই সময় মানুষের মনে একটা হিল্লোল তুলেছিল, বিদ্রোহের পূর্বাভাস সূচিত করেছিল, আজও কিন্তু এই গান মানুষকে একই রকম নাড়া দেয়।
0: একেবারেই, দেখো এই 1919-20 তুমি যে সময়ের কথা বলছিলে, যখন নজরুল কবি হিসেবে প্রথম আত্মপ্রকাশ করছেন এবং তখন ভারতীয় জনগণ তীব্র পরাধীনতার মধ্যে রয়েছে, সেই সময় রাওলাট আইনের কথা, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, এইরকম ঘটনা যেই সময় ঘটছে এবং অভূতপূর্ব একটা সংগ্রামের মধ্যে দিয়ে যাচ্ছে
1: মানুষ।
0: নজরুল যেখানে সাম্রাজ্যবাদের সমাধান হিসেবে সশস্ত্র বিদ্রোহে প্রচার করছিলেন, ঠিক সেই সময়ে তিনি গান্ধীবাদী অহিংস প্রতিরোধের ধারণার প্রতিও বিরূপ ছিলেন না। কিন্তু গান্ধী অসহযোগ খিলাফত আন্দোলন শুরু করেন এবং 1920 সালের 4 সেপ্টেম্বর একটি বিশেষ অধিবেশনে এটিকে ভারতীয় জাতীয় কংগ্রেসের আনুষ্ঠানিক কর্মসূচিতে মানে গ্রহণ করা হয়। গান্ধীর এই সর্বভারতীয় গ্রহণযোগ্যতা এবং জনগণের মধ্যে তার জনপ্রিয়তায় নজরুল অভিভূত হয়েছিলেন এবং 1920 সালে নবযুগ পত্রিকার একটি সম্পাদকীয়তে নজরুল সদ্য শুরু হওয়া অসহযোগ আন্দোলনের অসাধারণ প্রভাব সম্পর্কে উচ্ছ্বসিত প্রশংসা করছেন, লিখছেন সেখানে তিনি। আরও কিছু কারণে নজরুল গান্ধীজিকে শ্রদ্ধা করতেন, যেগুলো আমরা বারবার বলছি, অস্পৃশ্যতার বিরুদ্ধে গান্ধীজির সংগ্রাম, সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামে হিন্দু এবং মুসলমানের একত্রিত হওয়ার জন্য যে তিনি মানে সোচ্চার ছিলেন, সেই বিষয়েও কিন্তু এদের দুজনের এই জায়গাগুলোতে ভয়ঙ্কর রকমের মানসিকতার মিল বলা যায়, কর্মের পথের হয়তো মিল নয় কিন্তু মানসিকতার মিল, এবং সবাই চেয়েছেন মানবতার জয়। আমরা কি একটু চল চল চল ঊর্ধ্ব গগনে রাজে মাদল এই গানটা শুনবো?
1: এই যে আইকনিক গান, এটা ছাড়া তো
0: একেবারেই, যখন আমরা যখন শুনে নিলাম মানে এই আগের গানটা কারারই লৌহ কপাট, তারপরে এই গানটা না শুনলে যেন কোথায় অসম্পূর্ণ
1: অসম্পূর্ণ রয়ে যায়।

হ্যাঁ, যে কথা আমরা বলছিলাম, তো আসলে এইভাবেই বিদ্রোহ, কখনো বিদ্রোহ, কখনো সাম্য, কখনো সম্প্রীতির কথা বলছেন আমাদের প্রিয় নজরুল। তো তুমি যে কথার উল্লেখ

0: করছিল একটু আগেই যে রাওলা টাইন যখন নজরুল কবি হিসেবে প্রথম আত্মপ্রকাশ করছেন এবং 1920 সালে নবযুগ পত্রিকার একটি সম্পাদকীয় নজরুল সদ্য শুরু হওয়া অসহযোগ আন্দোলনের অসাধারণ প্রভাব সম্পর্কে উচ্ছ্বসিত প্রশংসা হয়ে লিখেছিলেন এবং আরও কিছু কারণে নজরুল গান্ধীজিকে শ্রদ্ধা করতেন। এগুলোর মধ্যে হচ্ছে অস্পৃশ্যতার বিরুদ্ধে গান্ধীজির যে সংগ্রাম, যে কথা যে নজরুলের কবিতায় বারবার উঠে এসেছে, সেই অস্পৃশ্যতার বিরুদ্ধে যখন গান্ধীজির সংগ্রামকে তিনি দেখেছেন, তিনি গান্ধীজির প্রতি শ্রদ্ধাবনত হয়েছেন। সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রাম, যার কথা নজরুল বলছেন, দেখো কত মিলে যাচ্ছে এই দুই মানুষের নিজস্ব চিন্তাধারা,
1: মানসিকতায় চিন্তাধারায় মানে ভয়ঙ্কর মিল।
0: এবং
1: আমার মনে হয় আসলে এই সময়ে যে মানে আমাদের ভারতীয় মানে মনীষীগণ ছিলেন বা সাধারণ মানুষরাও ছিলেন, তাদের মানসিকতায় বোধহয় এই মিলটা প্রত্যেকের মধ্যেই ছিল।
0: তো 1921 সালে জুন মাসে পাগল পথিক শিরোনামে একটি গানে নজরুল গান্ধীর কথা উল্লেখ করছেন। অসহযোগ আন্দোলন তখন তুঙ্গে, তখন এই গানটি রচনা করেছিলেন। আর এই গানটি মানে পূর্ববঙ্গের কুমিল্লায় তিনি রচনা করেন এবং নিজেই সেই সময় পূর্ববঙ্গে কুমিল্লায় তিনি রাস্তায় রাস্তায় গিয়েছিলেন গানটি। ভেবে দেখো, নজরুল রাস্তায় রাস্তায় গান গাইছেন। আর এই গানটি দেখায় যে নজরুল কীভাবে গান্ধীজি তাঁর যে আদর্শকে স্বাগত জানিয়েছেন এবং গান্ধীকে ভারতের স্বাধীনতা সংগ্রামের ধ্বজাধারী হিসেবে তিনি চিত্রিত করেছেন। তো গান্ধীর মধ্যে যে সত্যের প্রতিমূর্তি তিনি দেখেছিলেন, এমন একজন ব্যক্তি যিনি প্রভাবশালী সম্প্রদায়গুলোকে যেমন একত্রিত করেছিলেন এবং যিনি সত্যবাদী, তো এবং একটা বিশাল দেশকে তিনি অহিংস পন্থায় বিশ্বাস করিয়েছিলেন। নজরুল লিখেছেন, গান্ধীর কৌশল বিপ্লবীদের ভয়ঙ্কর পথের একটি বিকল্প পথ দেখিয়েছিল।
1: একেবারেই। আর দেখো, এই যখন এই ধরনের পথ দিয়ে কাজী নজরুল ইসলাম চলেছেন, সেই সময় হিন্দু মুসলমানের মধ্যে যে দ্বন্দ্ব সংঘাত সেটাও ভয়ঙ্কর রকমের বেড়ে গিয়েছিল। ব্রিটিশ শাসকরাও এই বিভেদকে নিজেদের স্বার্থে কাজে লাগানোর চেষ্টা করেছিল। নজরুল এই সাম্প্রদায়িক বিভেদ কিন্তু মেনে নিতে পারেননি। তিনি চেয়েছিলেন হিন্দু মুসলমান পাশাপাশি দাঁড়াক, একসঙ্গে দেশের মুক্তির জন্য লড়ুক। আর এই কারণেই তিনি আহ্বান দিয়েছিলেন, সেই অমোঘ আহ্বান যেটা এই গানের মধ্যে আমরা পাবো।

0: এই যে গান, এই গান যা জাগরণের কথা বলে, যা চেতনার কথা বলে, যা ইতিহাস, যে চেতনা তাকে আরও বেশি সমৃদ্ধ করে। তো যে কথা উল্লেখ করছিলাম যে চৌরি চেরায় যে যখন সহিংসতা সংঘটিত হলো 22শে ফেব্রুয়ারি 1922, এবং গান্ধীজি আন্দোলন প্রত্যাহার করে নিলেন 25শে ফেব্রুয়ারি 1922 সালে, তো গান্ধী ও অহিংসার প্রতি নজরুলের সমর্থনে একটা বড় পরিবর্তন আসে। কারণ নজরুল অসম্ভবভাবে এই অহিংস অসহযোগ আন্দোলনের সমর্থক ছিলেন, কিন্তু এই আন্দোলন প্রত্যাহারটাকে তিনি কিন্তু সমর্থন করতে পারেননি, এবং জওহরলাল নেহরু সহ বেশ কয়েকজন দেশপ্রেমিক এই আন্দোলন প্রত্যাহারে গভীরভাবে হতাশ হয়েছিলেন। জাতীয় আন্দোলনের দীর্ঘমেয়াদী কৌশলগত স্বার্থেও এমন পদক্ষেপের প্রয়োজনীয়তা তারা সে সময় উপলব্ধি করতে পারেননি, এবং গান্ধীজির সিদ্ধান্তে হতাশ হয়ে নজরুলও তার লেখায় প্রকাশ্যে গান্ধীজির আদর্শের প্রশংসা করা কিন্তু বন্ধ করলেন সেই সময়। কারণ ওই যে নজরুলের চেতনা, তিনি যেটা বিশ্বাস করছেন, তিনি যেটা ভাবছেন, সেটাতে যখন তিনি পূর্ণ সমর্থন দিচ্ছেন, আবার যখন দেখছেন যে সেই ভাবনার বৈপরীত্য, তখন কিন্তু তিনি সেটাকে হ্যাঁতে হ্যাঁ মেলানো বা সমর্থন দেওয়া, এটা কিন্তু নজরুল করছেন না। তো আসলে জীবনে তিনি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সোচ্চারিত কণ্ঠ ছিলেন, বারবার তার লেখা নিষিদ্ধ হয়েছে। লেখার জন্য তিনি যখন আনন্দময়ী রাগমণি লিখছেন, আর কতকাল থাকবি বেটি মাটির ঠেলার মূর্তি আড়াল, স্বর্গ যে আজ জয় করেছে অত্যাচারী শক্তি চাঁড়াল, দেবসেনাদের মারছে চাবুক, বীরযুবাদের দিচ্ছে ফাঁসি, ভূভারত আজ কষাইখানা, আসবি কখন সর্বনাশী। এই যখন উচ্চারণ করছেন, ব্রিটিশ তাকে কারারুদ্ধ করছে। আসলে তিনি আপোষহীন ছিলেন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এ লড়াইতে। সেই আপোষহীন নজরুলকে আরও একবার আমাদের শ্রদ্ধা প্রণাম।
1: একেবারেই, সেই উনিই বলেছেন যে মন্দির মসজিদ গির্জা কোনোখানেই দেবতা নেই, হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। বারবার তার লেখায়, কবিতায়, গানে আমরা এই যে তার সোচ্চার ধর্ম সম্পর্কে যে ধারণা, সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে যার তার বার্তা, এবং পরাধীনতার গ্লানি থেকে মুক্ত করার জন্য যে এই সাম্প্রদায়িকতা থেকে মুক্ত হওয়া কত বেশি জরুরি ছিল সেই সময় প্রেক্ষিতে, সেটা নজরুলের গানগুলো শুনলেই বোঝা যায়।

0: এই শিকল পড়া ছল, মোদের এই শিকল পড়া ছল, এই শিকল দিয়েই ইংরেজদের শিকলকে বিকল করে দেবার যে মানে আর কি বলবো প্ল্যানই বলি পরিকল্পনাই বলি, সেটা যে নজরুলের গানে যে যে গানগুলো কিন্তু সেই সময়ে আগুন জ্বালিয়ে দিয়েছিল সারা মানে ভারতবর্ষের মাটিতে, এবং সেই আগুনে আমাদের সেই সময়কার যারা বিপ্লবী তারা সেই আগুনে নিজেদেরকে আত্মবলিদান দিয়েছিল বলে ভালো। তিনি বলছেন এই গানের মধ্যেই বলছেন যে আমরা ফাঁসি পরেই দেশের স্বাধীনতা নিয়ে আসব, এই গানের মধ্যে সেই যে উদ্বুদ্ধ করা মানুষকে সেই জায়গাটা।
1: এবং এবং দেখো যে আমি একটু আগেই যে গানটা আমরা বাজাচ্ছিলাম দুর্গমগিরি কান্তার, তার যে ইতিহাস চেতনা যেখানে তিনি বলছেন যে ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর, উদিবেশে রবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্পার। তো খুব এখানে ইঙ্গিত খুব
0: স্পষ্ট মানে কোথাও কোনো
1: রাগ ডাক নেই, যে যে ক্লাইভের খঞ্জর যেটা বাঙালির রক্তে লাল হয়েছে, এবং ওই গঙ্গায় মুর্শিদাবাদের ওই পাশে গঙ্গায় যেখানে বাঙালির স্বাধীনতার শেষ সূর্য অস্তমিত, মানে ভারতের স্বাধীনতার শেষ সূর্য অস্তমিত হয়েছে, সেই সূর্য কিন্তু আবার আমাদেরই রক্তে আমরা তাকে পুনরুদ্ধার করব, সে জেগে উঠবে প্রিয় স্বাধীনতা। তো আপোষহীন এই মানুষটি, এবং তার জন্য তিনি কোনো রাগঢাক রাখেননি। আমার কৈফিয়ত কবিতায় খুব পরিষ্কারভাবে বলছেন গুরুদেব রবীন্দ্রনাথ পর্যন্ত তার এই আচরণে অত্যন্ত আনন্দিত ছিলেন এবং খুব স্নেহ করতেন। তিনি বলছেন যে গুরু কহিলেন করেছিস শুধু তলোয়ার দিয়ে দাড়ি চাঁছা, প্রতি শনিবার প্রেয়সী চিঠিতে গালি দেন তুমি হাঁড়ি চাঁচা। তো যাই হোক, আবার আমরা ফিরে আসবো কথায় কবিতায় গানে গল্পে।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ জাতির জনক মহাত্মা গান্ধীর 158তম জন্মদিন যথোচিত মর্যাদায় পালিত হচ্ছে। দিনটি অহিংস দিবস হিসেবেও পালিত হয়ে থাকে। এই উপলক্ষে আজ সারা দেশে বিশেষ গ্রাম সভা আহ্বান করা হয়েছে। এই সভাগুলিতে শাসন ব্যবস্থায় পরিবর্তনমূলক সংস্কার এবং এমন সব উদ্যোগ নিয়ে আলোচনা করা হবে যার লক্ষ্য হল পঞ্চায়েত ব্যবস্থাকে শক্তিশালী করা, জনসেবার মানোন্নয়ন এবং গ্রামীণ ভারতের মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি করা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার স্পিকার ওম বিড়লা এবং কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, জেপি নাড্ডা, কিরণ রিজিজু, অর্জুন রাম মেঘওয়াল, জিতেন্দ্র সিং ও এল মুরুগান আজ নতুন দিল্লির সংবিধান সদনে মহাত্মা গান্ধী ও লাল বাহাদুর শাস্ত্রীর প্রতি পুষ্পার্ঘ্য নিবেদন করেন। এছাড়াও বিজেপি সভাপতি নীতিন নবীন, কংগ্রেস সভাপতি ও রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়গে, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সহ অন্যান্য সাংসদ, সংসদের উচ্চপদস্থ আধিকারিক এবং স্কুল শিক্ষার্থীরাও শ্রদ্ধা জানান। স্কুল সার্ভিস কমিশন SSC-র একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য সংশোধিত তালিকা অনুযায়ী ডাক পাওয়া প্রার্থীদের ইন্টারভিউ শুরু হবে 8ই অক্টোবর। তথ্য যাচাই প্রক্রিয়া ওই দিন থেকেই শুরু হবে বলে কমিশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে। ফ্লাই দুবাইয়ের উড়ানের ক্যাপ্টেন ভারতীয় নাগরিক স্মিথ মাচ্ছারকে ছুরিকাঘাতের অভিযোগে ওমানের কোপাইলটকে সৌদি আরব সংযুক্ত আরব আমিরশাহীর হাতে তুলে দিয়েছে। ককপিটের ভেতরে স্মিথ মাচ্ছারের ওপর হামলার বিষয়টি তদন্তকারীরা খতিয়ে দেখছেন। ইউক্রেন সংঘাতের সমাধান খুঁজে বের করার বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বেশ কিছু ভালো ধারণা রয়েছে যা উভয় পক্ষের কাছেই গ্রহণযোগ্য হতে পারে বলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন। ওয়ালদাই ফোরামে পুতিন উল্লেখ করেন, আলোচনার সময় নরেন্দ্র মোদী নিয়মিতভাবে যুদ্ধ অবসানের বিষয়টি উত্থাপন করেন এবং শান্তিপূর্ণ সমাধানের বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করেন। কলকাতার রাস্তা সংস্কারের কাজ পুজোর আগে পুরোপুরি সম্পন্ন করা হবে বলে জানিয়েছে কলকাতা পুরসভার কমিশনার তথা প্রশাসক স্মিতা পাণ্ডে। পুরভবনে গতকাল শহরের বেশ কয়েকটি রাস্তা দুরবস্থা প্রসঙ্গে স্মিতা পাণ্ডে বলেন, আগামী 5ই অক্টোবরের মধ্যে রাস্তাগুলি সংস্কারের কাজ সম্পন্ন করা হবে। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
2: ফিরে এলাম গানদরিয়াতে, আর আজ শুনছেন আপনারা নজরুল ইসলামের গান। আর যেহেতু আজ গান্ধীজির জন্মদিন, আমরা সেই বিষয়ে কথা বলছি, সেই প্রেক্ষাপটের কথা যেখানে ভারতবর্ষের, পরাধীন ভারতবর্ষের ভূমিতে গান্ধীজি তাঁর কাজ করছেন, কাজী নজরুল ইসলাম তাঁর কাজ করছেন লেখার মাধ্যমে, সেই প্রেক্ষিতটুকু অল্প অল্প করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এই মুহূর্তে একটা গান শুনে নিই চন্দ্রবলি রুদ্র দত্তর কণ্ঠে, তারপরে আসছি কথায়।

0: চরকার গানে কাজী নজরুল ইসলাম লিখছেন, ঘোর ঘোর রে ঘোর ঘোর রে, আমার সাধের চরকা ঘোর, ওই স্বরাজ রথের আগমনী শুনি চাকার শব্দে তোর, তোর ঘোরার শব্দে ভাই সদাই শুনতে যেন পাই, ওই খুল্ল স্বরাজ সিংহ দুয়ার আর বিলম্ব নাই, ঘুরে আসল ভারত ভাগ্য রবি, কাটল দুঃখের রাত্রি ঘোর, ঘর ঘর তুই ঘোর রে জোরে, ঘর ঘর ঘর ঘূর্ণিতে তোর ঘুচুক ঘুমের ঘোর, তুই ঘোর ঘোর ঘোর, তোর ঘুর চাকাতে বলদর্পীর তোপ কামানের টুটুক জোর। এক দীর্ঘ কবিতা, আর এই দীর্ঘ কবিতার প্রেক্ষাপটেও কিন্তু জড়িয়ে রয়েছেন গান্ধীজি। মহাত্মা গান্ধী ভারতবর্ষের মানুষকে স্বাবলম্বী করতে এবং ব্রিটিশদের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দিতে বিদেশি পণ্য বর্জন এবং ঘরে ঘরে চরকায় সুতো কেটে নিজেদের কাপড় নিজেরা বানানোর ডাক দিয়েছিলেন। চরকা তখন হয়ে উঠেছিল ভারতীয় স্বাধিকার ও স্বনির্ভরতার প্রধান প্রতীক। নজরুল গান্ধীর এই দর্শনে অনুপ্রাণিত হয়ে চরকাকে কেবল সুতো কাটার যন্ত্র হিসেবে দেখেননি, একে রূপক অর্থে স্বরাজ রথের চাকা হিসেবে কল্পনা করলেন।
1: একদমই তাই, চরকা শুধু যে সেই সময় সুতো কাটার একটা চাকা ছিল তা কিন্তু নয়, সেটা হয়ে উঠেছিল একটা জাতির পরিচয় এবং একটা প্রতিবাদী সত্তা। নজরুলও তাকে গ্রহণ করেছিলেন।
0: আমরা কি জাগো অনুসরণবন্দী গানটা শুনবো এখন?
1: একদম
0: শুনে নিই চলো, কারণ এই কবিতার পরে একটা এরকম রক্ত গরম করা গান না শুনে মনটা ভালো লাগছে না, আর বন্ধুদেরও নিশ্চয়ই গানটা শুনতে ভালো লাগবে।

0: আন্তর্নেশনাল যে সঙ্গীত সেটা তার বাংলা করেছিলেন নজরুল। আসলে নজরুল ষোলো আনা বাঙালি হলেও নজরুলের মধ্যে একটা আন্তর্জাতিক সত্তা ছিল, যে আন্তর্জাতিক সত্তা গোটা পৃথিবীর যে মানবতাবাদ, গোটা পৃথিবীর যে মানব চেতনা, গোটা পৃথিবীর যে শোষণ মুক্তি, তাতে কিন্তু তিনি দিশা খুঁজেছিলেন, দিশা খুঁজতে চেয়েছিলেন। নজরুল তার জীবনে প্র্যাকটিস করেছেন, অনুশীলন করেছেন। আমি বলি বারবার একটা কথা, আমার খুব বলতে ভালো লাগে, বলতে খুব গর্ববোধ হয়, সেই কথাটি হচ্ছে যে আমি যখন আমার কর্মক্ষেত্রে যাই, ঠিক রাস্তায় যাবার সময় ডান দিকে যে স্কুলটি পাই, সেই স্কুলটিতে দুটি আবক্ষ মূর্তি আছে, একটি নজরুল ইসলাম এবং আরেকটি শৈলজানন্দ মুখোপাধ্যায়। আর সেই স্কুলটি সিয়ারসোল রাজ হাই স্কুল, যে স্কুলে এই দুজন মানুষ এরা পড়াশুনো করেছেন। তো এবং ওই খনি শহরে, রানীগঞ্জ খনি শহরের মাটিতে এই দুজনের যে সম্প্রীতির বন্ধন, তা চিরকাল আলোকের মতন উজ্জ্বল থাকবে, তা চিরকাল উজ্জ্বল থেকে মানুষকে পথ দেখাবে। এমনও দিন গেছে যে যখন নজরুল গেছেন শৈলজানন্দের মেসে, এবং মেসে গিয়ে রাতেরবেলায় খাওয়া দাওয়া করেছেন, যখন মেসের যিনি কর্মচারী তিনি যখন জানতে পেরেছেন যে নজরুল জাতিতে মুসলমান, তো তিনি অস্বীকার করেছেন, বলেছেন না আমি তো তার বাসন আমি ধোব না। তখন শৈলজা নিজের হাতে বন্ধুর সে এঁটো বাসন মেজে দিচ্ছে, ধুয়ে দিচ্ছে। এই যে প্রতি মুহূর্তে ভালোবাসা, যে সব কিছুর উপর ভালোবাসা জয়ী হচ্ছে, তবে তো নজরুল লিখলেন মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান।
1: একেবারেই সেই 1920-30 দশকে ভারতবর্ষে ব্রিটিশ বিরোধী যে আন্দোলন, সেটাও যখন তুঙ্গে, তার মধ্যে তো ওই বীজ বোঁতা তো ছিলই, যেটা তুমি বলছিলে শৈলজানন্দ এবং কাজী নজরুল ইসলামের যে বন্ধুত্ব, এই দুই ধর্মের, দুই ভিন্ন ধর্মের মানুষের মানে শিশুর মধ্যে যে বন্ধুত্ব গড়ে উঠেছিল, সেটাও পরবর্তী সময়ে যখন তিনি দেখলেন 1920-30 দশকে ভারতবর্ষে ব্রিটিশ বিরোধী আন্দোলন যখন তুঙ্গে, তখন ব্রিটিশ শাসকেরা ভারতীয়দের এই ঐক্য ভাঙার জন্য

হিন্দু মুসলমানের মধ্যে কৃত্রিম বিভেদ এবং সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দেবার জন্য নানা রকম পদ্ধতি অবলম্বন করলেন। আর সেই মুহূর্তে দাঁড়িয়েই কিন্তু এরকম এই অনবদ্য ধর্ম সমন্বয়ের গান তৈরি হলো।

সূত্রজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: কাজী নজরুল ইসলাম কবিতা লিখেছেন 1932 সালে, যখন মহাত্মা গান্ধী যখন এসেছেন হুগলিতে, বাংলায় এসেছেন, তাকে নিয়ে লিখছেন, আজ না চাওয়া পথ দিয়ে কে এলে ওই কংস কারার দ্বার ঠেলে, আজ সব শ্মশানে শিব নাচে ওই ফুল ফোটানো পা ফেলে, আজ প্রেম দ্বারকায় ডেকেছে বান, মরুভূমে জাগলো তুফান, দেখবি দেখে উপচে পড়ে প্রাণ রে, তুমি জীবন দুলাল সব লালে লাল করলে প্রাণের রং ঢেলে, ওই শ্রাবন্তী ঢল আসলো নেমে, আজ ভারতের জেরুজালেমে, মুক্তি পাগল এই প্রেমিকের প্রেমেরে, ওরে আজ নদিয়ায় শ্যাম নিকুঞ্জে রক্ষ হরি রাম খেলে, ওই চরকা চাকায় ঘর ঘর ঘর শুনি কাহার আশার খবর, ঢেউ দোলাতে দোলে সপ্ত সাগর রে, ওই পথের ধুলা ডেকেছে আজ সপ্তকোটি প্রাণ মেলে, আজ জাত বিজাতের বিভেদ ঘুচি এক হলো ভাই বামুন মুচি, প্রেম গঙ্গায় সবাই হলো সুচি রে, আয় এই যমুনায় ঝাঁপ দিবিকে, বন্দে মাতারম বলে ওরে সব আগুন জেলে।
1: চলে যাচ্ছে একটি গানে পুতুল দত্তের কণ্ঠে, এবং ফিরে আসব দিল্লি কেন্দ্রের অনুষ্ঠানের পর।

0: কুড়ি মিনিট বাইশ মিনিট, যাই হোক, এই সময়টুকুতে আমরা গান তো অবশ্যই শুনবো, তার সঙ্গে যে কথাগুলো গান্ধীজি সম্পর্কে, কাজী নজরুল ইসলামের যে মানসিকতা সেটা তো বারবার আমরা বলেছি, বিভিন্ন লেখায় কিন্তু কাজী নজরুল ইসলাম তার মানে উল্লেখ করেছেন, মহাত্মা গান্ধীর কথা উল্লেখ করেছেন। সেই লেখাগুলোর মধ্যে একটা হচ্ছে আমার পথ, যেখানে তার সেই ভাবধারার কথা তিনি বলেছেন,
1: উল্লেখ করেছেন
0: একেবারেই, যেখানে গান্ধীজি বলছেন যে আত্মাবলম্বন করার পথ কথা বলেছেন বারবার, যে নিজের ওপর নির্ভরশীল হও, এই বার্তা সবসময় দিয়েছিলেন গান্ধীজি। সেই বার্তার কথা সেই নজরুল এই লেখাতে বারবার বলেছেন আমার পথ প্রবন্ধে। সেই রকমই এরকম নানা জায়গায় চরকার গানের কথা বললাম, আবার ভাঙার গান বিশ্বেরবাসী, এখানে অসহযোগ এবং সত্যাগ্রহ আন্দোলনের পটভূমি জুড়ে রয়েছে। আবার এই যে নজরুলের লেখা যেগুলো বেরিয়ে আসছে ওই প্রেক্ষিতে, সেই সঙ্গে মহাত্মা গান্ধীর আন্দোলন, তার মানে ভাবধারা সব কিছু কোথায় যেন মিলেমিশে একাকার হয়ে আছে,
1: মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে।
0: আমরা বরং একটা গান শুনে নিই, তারপরে আসি আবার কথায়।
1: একদম একদম,
0: ধীরেন বসু।

এই প্রসঙ্গে একটু আগে তুমি যে কথার উল্লেখ করছিলে, আমি শুধু দুটো লাইন বলবো। এই কবিতার দুটো লাইন আগে উল্লেখ করেছি, আর দুটো লাইন এখন উল্লেখ করব। আনকোরা যত নন ভায়োলেন্ট, নন কোর দল নন খুশি, ভায়োলেন্সের ভায়োলিন নাকি আমি বিপ্লবী মন্তুষী, এটা অহিংস বিপ্লবীভাবে নয় চরকার গান কেন গাবে। গোঁড়ারাম ভাবে নাস্তিক আমি, পাতিরাম ভাবে কনফুসি, স্বরাজিরা ভাবে নারাজি, আর নারাজিরা ভাবে তাহাদের অঙ্কুশি। এই যে ও যে চরকার গান গাইছেন নজরুল, এতে এই যে নজরুল একসময় চরকার গান গেয়েছেন, তিনি অহিংস আন্দোলনকে সমর্থন করেছেন, আবার অসহ

0: আন্দোলন উইথড্র হওয়ার পর, স্থগিত হওয়ার পর বা বন্ধ হয়ে যাওয়ার পর তিনি তার বিরুদ্ধাচারণ করেছেন। তো এই যে তার নজরুলের যে স্বাধীন চেতনা, স্বাধীন চিন্তা, তা কিন্তু বারবার প্রশ্নের মুখে পড়েছে। এই যে অনেকে খুশি হননি তার আচরণে, বলছেন যে ও তো চরকার গান গায়, ওটা নিশ্চয়ই অহিংস। আবার কেউ বলছে না, হ্যাঁ ও তো অহিংস নয়।
1: আমার কৈফিয়ত পুরোটা জুড়েই জানো তো, এই যে তাকে নিয়ে যত রকমের কন্ট্রাডিকশন তৈরি হয়েছিল সেই সময়ে সব কথা বলা হয়ে গেছে
0: একদম। এবং কি অনায়াস ভাবে বলছেন যে যে গোড়ারাম ভাবে নাস্তিক আমি, পাতিরাম ভাবে কনফুসি, যারা গোড়ামো। এই যে গোড়ামির বিরুদ্ধে নজরুল খুব পরিষ্কার ভাবে বলছেন, বলছেন যে হিন্দুত্ব মুসলমানত্ব দুটোই সহ্য করা যায়, কিন্তু সহ্য করা যায় না যে টিকিত্ব এবং দাঁড়িত্ব। যেখানেই অনাচার, সমাজের যেখানেই গোড়ামি, সমাজের যেখানেই অসাম্য, তিনি কিন্তু তার বিরুদ্ধে সোচ্চারে প্রতিবাদ করেছেন।
1: জবন কাফের, তাদের যে জাতিদ্বন্দ্ব সেখানে, মানে কেউ ভাবছে উনি জবন, কেউ ভাবছেন উনি কাফের। মানে এই কবিতাটার মধ্যে উনি যা বলে গেছেন, বোধহয় মানে ওনার জীবনের জীবনটা যেরকম একটা তো খোলা পাতার মতো ছিল নজরুলের জীবনটা, তো সেখানে নানা সংঘাত, নানা
0: সংঘাত এসেছে এবং সেই সংঘাতকে তিনি খুব বুক চিতিয়ে তিনি সেটাকে
1: মোকাবিলা
0: করেছেন, ফেস করেছেন। আর তারপরে তার যা প্রাপ্তি ঘটেছে তার, সেটাকে তিনি উল্লেখ করেছেন আমার কৈফিয়ত কবিতায়। একদম নির্দ্বিধায় তিনি সমস্ত কিছুকে তুলে তুলে ধরেছেন। আমরা পরের গানে চলে যাই।
1: একেবারে পুরবী দত্তের কণ্ঠে রইল এই গানটি এখন।

0: দেখো, আমরা বিভিন্ন লেখাতে, নজরুলের লেখাতে গান্ধীর প্রসঙ্গ এসে যাচ্ছে, এরকম লেখাগুলোর উল্লেখ করছি বা মত ধারার সঙ্গে মিলে যাচ্ছে, সেরকমই একটি প্রবন্ধ হচ্ছে আমার পথের কথা যেরকম বলছিলাম তেমনি হচ্ছে। এবার উপেক্ষিত শক্তির উদ্বোধন বলে একটি প্রবন্ধ লিখেছিলেন, যেখানে বিষয়বস্তুটা হচ্ছে এখানে দেখিয়েছেন গান্ধীজি সমাজের তথাকথিত ছোট লোক বা অবহেলিত দিন মজুর শ্রেণীকে বুকে টেনে নিয়েছিলেন এবং তাদের শক্তির জাগরণ ঘটিয়েছিলেন। সেখানে প্রবন্ধে নজরুল উল্লেখ করছেন, মহাত্মা গান্ধীর উদার ও জাতিভেদহীন আহ্বান ভারতবর্ষের কোটি কোটি সাধারণ মানুষকে এক সুতোয় বেঁধেছিল। তিনি গান্ধীর এই দর্শনকে দেশের গণতন্ত্র ও স্বরাজ অর্জনের মূল চাবিকাঠি
1: হিসেবে তিনি চিহ্নিত করেছেন এবং অস্পৃশ্যতার বিরুদ্ধে গান্ধীজির যে আপোষহীন লড়াই সেটাকেও কিন্তু নজরুল অন্তর দিয়ে গ্রহণ করেছিলেন এবং তাকে পূর্ণ হৃদয়ে সমর্থন করেছিলেন।
0: আমাদের এই মানে ধরো প্রকৃতি বলো, আমাদের পৃথিবী বলো, তো এখানে তো কোনো ভেদাভেদ নেই, সব মানুষ, আমাদের এই যে গাছপালা, মাটি, আকাশ, নদী, জল, সবার জন্যই তো সমানভাবে সেই প্রকৃতির কাছ থেকে বোধহয় আমাদের প্রত্যেকটি মানুষের শিক্ষা নেওয়া উচিত। এখনো আমাদের মধ্যে যে গোঁড়ামিগুলো রয়ে গেছে সেগুলো দূর করতে
1: পারে। নজরুল বলছেন, তিনি বলছেন তার আরেকটি কবিতায় ফরিয়াদে, তিনি বলছেন যে এই ধরনের যাহা সম্বল, বাসে ভরা ফুল, রসে ভরা ফল, সুস্নিগ্ধ মাটি, সুধা সমজল, পাখির কণ্ঠে গান, সকলের এতে সম অধিকার, এই তার ফরমান। এই যে কথা বলছিলেন একটু আগে,
0: রাখি সেনের কণ্ঠে একটি গান শুনে নিয়ে এরপর আসছি কথায়।

0: আর এরই মধ্যে স্টুডিওর ঘড়ি জানা দিচ্ছে যে সময়টা হচ্ছে 12:54 হয়ে 14 সেকেন্ড, মানে বোঝাই যাচ্ছে যে আজকে আমাদের অনুষ্ঠান একেবারে শেষের দিকে চলে এসেছে। কারণ এরপরেই ঠিক একটার সময় আমাদের অনুষ্ঠান শেষ হয়ে যাবে, যদিও সুদীপ্ত শাশ্বতী আবারও ফিরে আসবে ঠিক 1 ঘন্টা পর দুপুরের নাটক নিয়ে।
1: তবে
0: দুটো বেজে দু মিনিটে তবে এই যে নজরুলের নিয়ে যে আলোচনা আমরা করছিলাম এবং অনেক কথাই না বলা থেকে গেল, আসলে না বলা থাকারই কথা। একজন মানুষ যার দীর্ঘ জীবনের মধ্যে খুব অল্প অংশই তিনি পেয়েছিলেন তার সৃষ্টির জন্য, কিন্তু সেই অল্প অংশে, সেই অল্প সময়ের মধ্যে তিনি যে অসংখ্য মণিমুক্ত ছড়িয়ে রেখেছেন এবং আরও এমন অনেক গান, আরও অনেক কবিতা যা হয়তো তিনি অবলীলায় অন্য কারোর নামে যেটা প্রকাশ পেয়েছে, কারণ নজরুলের জীবদ্দশায় অনেকেই নজরুলকে খুব অল্প অর্থের বিনিময়ে বা দুখিলি পানের বিনিময়েও কবিতা লিখে
1: নিয়েছেন।
0: এবং দারিদ্রের জন্য তিনি প্রচণ্ড সাফারার হয়েছেন, প্রচুর কষ্ট তাকে সহ্য করতে হয়েছে একটা সময়। তো ফলত এমন এক মানুষকে নিয়ে আলোচনা এখনও অনেকটা অকথিত রয়ে গেল, আগামী দিনে অন্য কোনো দিন, অন্য কোনো সময়, অন্য কোনো অনুষ্ঠানে আমরা নিশ্চয়ই সে কথা তুলে ধরব। সুদীপ্ত শাশ্বতী, আজকের মতো
1: খুব ভালো থাকবেন আর অবশ্যই 107 FM রেইনবোকে সঙ্গে রাখবেন। আমরা ফিরে আসব 2:02 আর শেষ বেলায় রইল আপনাদের জন্য এই গানটি।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে সৃজিত মুখোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ফ্লাই দুবাইয়ে সাহসী ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিথ মাচারের সঙ্গে কথা বলেছেন। গত বুধবার দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাই দুবাইয়ের একটি বিমানে কোপাইলটের আক্রমণ প্রতিহত করে তিনি 180 জনের জীবন বাঁচিয়েছিলেন। কথা বলার সময় ক্যাপ্টেন মাচার প্রধানমন্ত্রীকে তার অভিজ্ঞতার বিস্তারিত বিবরণ দেন। তার সাহসিকতার প্রশংসা করে দ্রুত আরোগ্য কামনা করেন প্রধানমন্ত্রী মোদী। ক্যাপ্টেন স্মিথ মাচারকে ছুরিকাঘাতের অভিযোগে অভিযুক্ত কোপাইলটকে আবুধাবিতে নিয়ে যাওয়া হয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, চিকিৎসাগত ছাড়পত্র পাওয়ার পর উভয় পাইলট আবুধাবি গেছেন। জাতির জনক মহাত্মা গান্ধীর 137তম জন্মবার্ষিকী উপলক্ষে সমগ্র দেশ আজ তাকে শ্রদ্ধা জানাচ্ছে। এর পাশাপাশি প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর 122তম জন্মবার্ষিকীতেও শ্রদ্ধা জানাচ্ছেন সকল দেশবাসী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার স্পিকার ওম বিড়লা এবং কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, জেপি নাড্ডা, কিরণ রিজিজু, অর্জুন রাম মেঘওয়াল, জিতেন্দ্র সিং ও এল মুরুগান আজ নতুন দিল্লির সংবিধান সদনে মহাত্মা গান্ধী ও লাল বাহাদুর শাস্ত্রীর প্রতি পুষ্পার্ঘ্য নিবেদন করেন। গান্ধী জয়ন্তী উপলক্ষে আজ সারা দেশে বিশেষ গ্রামসভা আহ্বান করা হয়েছে। এই সভাগুলিতে শাসন ব্যবস্থায় পরিবর্তনমূলক সংস্কার এবং এমন সব উদ্যোগ নিয়ে আলোচনা করা হবে যার লক্ষ্য হল পঞ্চায়েত ব্যবস্থাকে শক্তিশালী করা, জনসেবার মান উন্নয়ন এবং গ্রামীণ ভারতের মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি করা। দিল্লি মেট্রো রেল কর্পোরেশন DMRC পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় রাজধানী অঞ্চলের 12টি মেট্রো স্টেশন বন্ধ রেখেছে। বন্ধ রাখা স্টেশনগুলি হল জনপথ, প্যাটেল চক, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, রাজীব চক, সেবাতীর্থ, মান্ডি হাউস, বাড়াখাম্বা রোড, লোককল্যাণ মার্গ INA, চাউরিবাজার, রামকৃষ্ণ আশ্রম মার্গ এবং নতুন দিল্লি স্টেশন। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সৃজিৎ মুখোপাধ্যায়। জাতির জনক মহাত্মা গান্ধীর 157তম জন্মবার্ষিকীতে সমগ্র দেশ তাকে শ্রদ্ধা জানাচ্ছে। আজ সকালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার স্পিকার ওম বিড়লা তাঁর সমাধিস্থল রাজঘাটে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। পাশাপাশি আজ প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর 122তম জন্মবার্ষিকীতে জাতি তাঁকে শ্রদ্ধা জানাচ্ছে। 1904 সালের 2রা অক্টোবর উত্তরপ্রদেশের মুগলসারিতে তিনি জন্মগ্রহণ করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অক্লান্ত প্রচেষ্টার বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশংসা প্রত্যেক ভারতবাসীর জন্য অত্যন্ত গর্বের বিষয়। তিনি বলেন, মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীর দিনেই প্রেসিডেন্ট পুতিনের এই মন্তব্য প্রমাণ করে যে শ্রী মোদীর নেতৃত্বে ভারত বিশ্ব শান্তির ক্ষেত্রে একটি নির্ভরযোগ্য কণ্ঠস্বর হিসেবে উঠে এসেছে। মালদার ভূতনির আলাদিয়া এলাকার ফুলহাট নদীর জলস্তর বেড়ে যাওয়ায় ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। এর জেরে নদী পার বাঁধের বিস্তীর্ণ অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় চরম আতঙ্কে রয়েছেন বাসিন্দারা। দ্রুত ভাঙন রোধে প্রশাসনের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। বক্সাকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে তৈরি করা হবে এবং আগামী 2 মাসের মধ্যে আরও 3টি বাঘ এই জঙ্গলে ছাড়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ সকালে রাজাভাতখাওয়া থেকে তিনি বক্সায় পৌঁছন। সেখানে এনক্লোজারে রাখা বাঘটিকে তাঁর উপস্থিতিতে জঙ্গলে ছাড়া হয়। তাঁর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে আজ বিকেলে উপনির্বাচনের প্রচারে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিজেপি প্রার্থী হাসিডানী রথের সমর্থনে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। দেবীপুরে তিনি একটি জনসভা করবেন। সেবা সংকল্প অভিযান কর্মসূচির অঙ্গ হিসেবে আজ থেকে 3 দিনব্যাপী সেবা সেতু অভিযান কর্মসূচি পালন করছে কলকাতা পুরসভা। কলকাতা পুরসভার 16টি বোরো এলাকাতে স্বাস্থ্যসহ 46টি প্রকল্পে শহরবাসীর জন্য পুর পরিষেবা সংক্রান্ত বিশেষ শিবিরের আয়োজন করা হয়েছে। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।

0: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো সাত সুরে সারা দিন সাত সুরে সারা দিন আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর নাটকের দুপুর 107 FM রেইনবোতে নাটকের দুপুর নাটকের দুপুর
1: আকাশবাণী কলকাতা আপনি টিউন করেছেন 107 AIR FM রেনবো স্টুডিওর ঘড়িতে সময় এখন 2:03 হয়ে 4 সেকেন্ড শুনবেন এখন বাংলা নাটক
2: আকাশবাণী কলকাতা আজকের নাটক মোহন মন্ত্র রচনা নিমাই বন্দ্যোপাধ্যায় প্রযোজনা নিত্যানন্দ গঙ্গোপাধ্যায় নাটক

এবছর সাপের উপদ্রবটা বদ্ধ বেড়েছে কিন্তু বাপু দিয়ে ঠিকই বলেছে। আমাদের আশ্রমে বিশেষ করে আমি দেখছি আমাদের আশ্রমের বাগানের চারপাশে এমন আগাছা জন্মেছে আমি ওগুলো সবাই করতে হবে তা অবশ্য করতেই হবে। ভাই আগাছা পরিষ্কার করে সাপ তাড়ানো তো হবে না, আমাদের বিশাল ভারতবর্ষে আমাদের জন্য ভালো অনেক কিছু করেছে কিন্তু এক করার যুগে এক ফোঁটা বেমূত্র যেন সব কিছু নষ্ট করে দেয় এই অস্পৃশ্যতার বিধান আমাদের সর্বনাশ করেছে। এই বাস্তব সত্যটি সম্পর্কে আমরা যতই উদাসীন থাকবো ততই আমাদের ক্ষতি। এই কথা তো অক্ষর সত্য বাবুজি, কিন্তু বাবুজি আমায় ক্ষমা করবেন এই মুহূর্তে আমাদের কোন দিকে বেশি মনোযোগ দেওয়া কর্তব্য, অস্পৃশ্যতা নাকি দেশের স্বাধীনতা? তাকে তুমি বলো তো রাজু ভাই, আমাদের শরীরের পক্ষে কোনটি বেশি জরুরি? বুঝেছি আপনি কোনো কিছু কি ছোট মনে করেন ওটাকে তো নাই, জঘন্য সামাজিক বিধান আমাদের দেশকে চরম সর্বনাশের দিকে ঠেলে দিচ্ছে। ইংরেজিরা যতটা ক্ষতি করেছে তার চেয়ে ঢের বেশি ক্ষতি করেছে এসব জাতপাতের সমস্যা। কিন্তু সেদিন দেখলাম হিন্দুরা মানুষ, তারাও আমাদের মতো রক্ত মাংস করা মানুষ ভাবেন না। বাবুজি আজ কিন্তু বড্ড ঠান্ডা পড়েছে, আপনি শালটা একটু গায়ে ভালো করে ধরিয়ে নিন না। সামনে বিনাশ না করতে পারবে না বাবুজি, সামনের উপর দিয়ে কিছু ভাবছে না তো আপনার দিকে একটা সাপ উঠেছে বললেন না, কিন্তু আমি বলব না তুমি কি করবে ভাবছো যেমন বলছিলে তেমনি কর, খুব স্বাভাবিক ভাবে ধরার চেষ্টা করো।

0: তোমার নিজের জন্য তোমার কোনো ভাবনা নেই বলে অন্য কেউ তোমার জন্য কোনো চিন্তা করে না, তাই না?
1: ব্যাপারটা
0: আসলে তোমাকে বলতে ভুলে গেছি, তোমার মনের আকাশ তো অসীম জানি।
1: তোমার
0: নতুন এক বিশাল ব্যক্তিত্বের কাছে অত্যন্ত নগণ্য মনে হয়। মনে হয় তোমার কাছে আমি নিতান্ত বেমান
1: আমার সকল কাজের সঙ্গে সব প্রচেষ্টার অনুপ্রেরণা।

0: আমাকে ভুল বুঝবেন না মা, আমাকে যে এভাবে কথা তো বলি যাবেন আমি জানি। খাবার মতো আসনের প্রত্যেকের দেখাশোনা করার দায়িত্ব এই প্রস্তুত বা কি করতে হয় এ কথা তুমি বিশ্বাস করো, আমাকে ক্ষমা করুন মা। আশ্রম সম্বন্ধে আপনার মতনই তো শেষ কথা, তবু আবাসিকদের সুখ দুঃখ সম্পর্কে কিছু কথা হয়েছিল বাপুজির সঙ্গে, তাই বলছিলাম তোমাদের বাপুজিকে তোমরা তো এত ভালোবাসো চিন্তা করো, কিন্তু আমার স্বার্থটা একটু কিছু না কে বলে সে কথা, আপনি তার যোগ্য সহযোগী নেই মীরা, এসব আমি বুঝি, আমাকে বোকা ভেবো না মা।
1: মীরা
0: ওই বাপুজি আসছে, আপনি আমাকে ক্ষমা করুন মা।
1: মীরা তোমাকে কি যেন একটা জিজ্ঞাসা করবে আশ্রমের খরচ সংক্রান্ত ব্যাপারে,
0: মহাদের বিষয় তো তোমার সুদক্ষ কর্মসূচী, বিরাবিনীর সাহায্য নিয়ে তাকে খরচের হিসেব তৈরি করতে হচ্ছে। আমি যাচ্ছি বাপুজি।
1: কি হয়েছে কস্তুরবা, তোমাকে কিছু উত্তেজিত মনে হচ্ছে?
0: আমি সাধারণ মানুষ, তোমার মতো দেবতা তো হতে পারি, তাই আমার মধ্যে উত্তেজনা থাকে, ব্যক্তিগত একটা ইচ্ছে অনিচ্ছা থাকে।
1: শান্ত হও শান্ত হও।

0: হয়নি আপনি সমস্ত বিষয়ে তোমাকে সতর্ক দৃষ্টি রাখতে হয়। আর তাতেই তুমি মাঝে মাঝে ক্লান্ত হয়ে পড়ো।
1: তুমি তো দেশের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছ, আমার কিন্তু তোমাকে বিচলিত করবে কেন?
0: আমি তো এই দেশের একজন সামান্য মানুষ, তোমার স্বার্থটাই সেটা কম কিছু নয়।
1: 13 বছর বয়সে তুমি আমাকে বিয়ে করেছ, মাত্র 5টা বছর আমরা একসঙ্গে কাটিয়েছি, তারপর তুমি বিলেতে পড়তে চলে গেলে।
0: ওই 5টা বছরই আমি তোমার সবচেয়ে কাছে ছিলাম। বিলে থেকে ফিরে তো 6 মাসের বেশি আমরা একসঙ্গে থাকতেই পারিনি।
1: না,
0: বাড়ির কাজে প্রায় আমাকে থাকতে হতো, হয় বোম্বাই না রাজকোট।
1: তারপর তুমি দক্ষিণ আফ্রিকায় চলে গেলে।
0: এত কাজে ব্যস্ত ছিলাম বিলুতে, বাল্যবিবাহের কুফল আমাকে ভোগ করতে হয়নি। ভাত
1: মোহনদাস করমচাঁদ গান্ধীকে কেউ বোধ হয় বলার যোগ্য বলে মনেও করতো না।

0: আমার প্রিয় ভাই ও মা বোনেরা, বেঙ্গল রেল স্টেশনে আপনারা আমাকে আপনাদের ভালোবাসার যে ছোঁয়া দিলেন তাতে যে কেউ গর্বিত হতেই পারে, কিন্তু আমার প্রতি এরকম উৎসাহ দেখালেই তো হবে না। আপনাদের নিজেদের পায়ে দাঁড়াতে হবে, শিশুকে মা হাত ধরে হাঁটতে শেখান, কিন্তু আস্তে আস্তে নিজে চেষ্টা শেখা শেখার দায়িত্ব শিশুকে নিজেকেই নিতে হয়। তাই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা নিজেদের কখনোই ছোট ভাববেন না। আপনাদের প্রতি আমাদের তথাকথিত উচ্চ বর্ণের সমাজ যে অন্যায় করে চলেছে তাকে শান্তিপূর্ণ ভাবে প্রতিরোধ করতে হবে।
1: আপনাকে সম্মান দেখাবার জন্য বাবুজি, এটাই আমাদের নিয়ম।
2: নিয়ম করে নিজেকে অপমানিত করছো?
1: আপনি একজন এত বড় মানুষ, আমরা তো সামান্য ভাঙ্গি ময়লা সাপ করি।
2: কাছে এসো, কাছে এসো, আরো কাছে,
1: আরো কাছে গেলে
2: দেখি আপনি আমার ঠিকই হাত রাখলেন, কিন্তু আপনি যে নোংরা হয়ে গেলেন বাপুজি।
1: তোমার স্পর্শ না পেলে একটু নোংরা রয়েই যেতাম কালুয়া। এখন আমি পবিত্র, কিন্তু এটি যে আমার পাপ করে আপনি আমাকে পাপি করবেন না বাপুজি। তোমাদের দূরে সরিয়ে রেখে আমরাই এতদিন পাপে ডুবে আছি, অপরাধ তো আমরা করেছি। কালুয়া, প্রত্যেক মানুষের মধ্যে যে ভগবান আছেন, তোমাদের ঘৃণা করে আমরা সেই ভগবানকে অপমান করেছি। এবার আমাদের প্রায়শ্চিত্তের সুযোগ দাও তোমরা।
2: বাপুজি,
1: আমি আজ তোমার কাছে কিছু ভিক্ষা চাই।
2: কি বলছেন? আমার কাছে ভিক্ষা চাইছেন?
1: আপনি না, তোমাকে পয়সা দিতে হবে না। তোমার কাছে আমি একটা প্রতিজ্ঞা ভিক্ষা করছি।
2: প্রতিজ্ঞা?
1: কিসের প্রতিজ্ঞা বাবুজি বলো? জীবনে কখনো কারোর সামনে তাকে ঘর চেপে দিনটা প্রকাশ করবে না।
2: বাবুজি বলা ভালো, প্রতিজ্ঞা করো বাবুজি। আমার পাপ হবে যে পাপ নয় কারো। আমি
1: বারবার বলছি তোমাদের মধ্যে ঈশ্বর আছেন, তাকে অসম্মান করা তোমারও উচিত নয়। প্রতিজ্ঞা করো।
2: হ্যাঁ
1: বেশ, প্রতিজ্ঞা করলাম জীবনে কারোর সামনে দাঁতে খরচে ভাবো না। এই তো চাইতাম, এইভাবেই তোমরা তোমাদেরই অধিকার, তোমাদের বাঁচার অধিকারকে আদায় করে নেবে। কোন শক্তি তোমাদের আটকে রাখতে পারবে না।

0: সন্ধ্যা, তোমাকে বেশ সমস্যা করা গেল, কি করা যায় বলতো?
1: সমস্যা তো নিত্য নতুন আছে, কিন্তু কোন সমস্যার কথা বলছেন মহাদেব ভাই?
0: বাপুজিকে আমি কখনই বলেছিলাম, এত তো বোধ হয় ভালো হচ্ছে না, তাকে নিয়ে আসতে চলবে কি করে সেটাই তো বুঝতে পারছি না।
1: আপনি হয়েছে বলবেন তো, আসতেন চলবে না কেন? শহরে অনেক ব্যবসায়ী তো টাকা দিচ্ছেন।
0: সমস্যাটা তো সেইখানে নিয়ে যাবেন, আজ সকালে এসেছিল।
1: কারা?
0: হ্যাঁ, বিড়াল এভাবে আশ্রমের মধ্যে অনাচার চললে টাকা দেওয়া বন্ধ করে দেবে।
1: অনাচার? বাপুজি ওদের আশ্রমে থাকার অনুমতি দিয়েছেন।
0: সেটাই রাগের কারণ বোঝাবে, বলছে অধর্ম, সুতরাং অনাচার।
1: তাহলে তো সত্যি চিন্তার কথা মহাদেব ভাই,
0: এখনো বলিনি, বাপুজি আসুন তাদের আগে সব কথা জানাই। আমি জানি মহাদেব, বাপুজি এখন শিখেছে জানি, আজ সকালে জানি রাস্তায় ওদের সঙ্গে আমার দেখা হয়েছে, এটা সত্যি করুণা পাত্র মহাদেব।
1: বাপুজি ওরা নাকি আসনের জন্য অর্থ সাহায্য বন্ধ করে দেবে বলেছে?
0: দুই তো বলছি মীরা, করুণার পাত্র অজ্ঞানতার অন্ধকারে ওরা ডুবে আছে। ওরা বলে গেছে হয় ওই হরিজন পরিবারকে আশ্রম থেকে পালাতে হবে, ওরা যদি বলে যে হাত দিয়ে আমি ওদের অঙ্গ স্পর্শ করেছি সেটাকে বাদ দিতে হবে। হ্যাঁ শুনো মহাদেব, আমি ওদের সব সাফ জানিয়ে দিয়েছি, ওই হরিজনদের নিরাশ্রয় অবস্থার কথা জেনে আমি ওদের আশ্রয় দিয়েছি, আর প্রয়োজন হলে ওদের আশ্রমে রেখে আমরাই ভাঙ্গি কলোনিতে চলে যাবো। বলছেন বাপুজি, ছোটবেলায় রাজা হরিশ্চন্দ্রের গল্প করেছিলাম, সত্য রক্ষা করতে তিনিও তো হরিজন পল্লীতে বাস করেছেন।
1: আপনার সিদ্ধান্ত সঠিক বাপুজি, কোন রকম চাকরির কাছে আমরা নথি স্বীকার করবো না।
0: আশ্রম থাকবে কি না কোন কথা আমি মানি না, আমি ভাবছি অন্য কথা। গ্রামে গঞ্জে আমি ঘুরে দেখেছি হরিজন ভাইরা সেখানে কত না অত্যাচার সহ্য করছে, সাধারণের যে কুয়ো থেকে জল পায় সেখান থেকে জল পর্যন্ত খেতে দেওয়া হয় না, মাইলের পর মাইল পেরিয়েও যেতে হয় ওদের পানীয় জলের খুঁজে।
1: আর গ্রামে আমিও দেখেছি হরিজনদের ছেলে মেয়েদের সাধারণ স্কুলে পড়তে দেওয়া হয় না।
0: গোটা দেশে তো ওরা অবহেলিত মীরাবেন, সমস্যা কি সেজন্য তো এত বিশাল সব সমস্যার সমাধান করতে হবে, গ্রামে গ্রামে ওদের জন্য পানীয় জলের ব্যবস্থা করতে হবে, স্কুল প্রতিষ্ঠা করতে হবে, আরো অনেক অনেক কাজ আছে। আমি চাই এত এত সংগ্রহ করা তো অসাধ্য সাধন বাপুজি, ঠিকই কি করা যায়।

নাকে এসব বড় বড় কথা বললে কি জীবন বাঁচবে? তুই মরে গিয়ে কত হাত পাততে যাবি? আমাদের দেখে লাঠি মারতে এখন না করে আমাদের মুখে ফুটি ছিটিয়ে দেয়, ফুটি মুখে ফেললেই হবে। তারপর দিলেই এক মুখ এসে ডালা রুটি ছুঁড়ে দেয় না, সেটা বল ঘৃণা করে, সবই ঘৃণা করে। তুই ঘৃণা করবি কি না, তুই বামুন করলি নাকি? তবু যদি না হয় ভঙ্গি হয়ে জন্মাতি, শেষ করে তো ভঙ্গি হয়ে জন্মাতি। ময়লা পরিষ্কার করে মাথার ঘাম পায়ে ফেলে পয়সা উপায় করি, কারো কাছে হাত পাততে যাই না তোর মতো। কি জানিস, আমরা তো গরিব দুঃখী, কি করি বল? এসব আমাদের আগের জন্য ফল রে, এই জন্য আমাদের দুঃখ পেতেই হবে। এসব বাজে কথা কালুয়া, জাতের লোকেরা আমাদের বোকা বানাবার জন্য এসব কথা আমাদের শেখায়, যাতে আমরা তাদের অন্যায় অত্যাচারকে সমস্ত মুখ দিতে মেনে নিই। তুমি এসব করে কোথেকে শিখলে বলতো হীরা? বাপুজির কাছে শুনেছিস না? বাবুরা যে রেগে যায় সত্যি কারণ আছে যে কালুয়া, বাপুজির নামে কিচ্ছু বলবি না, বললে পাপ হবে। বাপুজি মানুষ না, ভগবান, হরিচন্দ্র ভগবান, রাজা অশোক ভগবান দেখেছে। ভগবান অর্জুন একটা ভঙ্গি কোটা ইমালাস আপনা করলে তো পেটে রুজি করে না, তার বড় বড় কথা

0: করো, এটা করছো তুমি?
1: আমাকে টেলিফোন করে মারছি, ওরা ঘুমোতে যাবে।
0: টেলিফোন করে নাকি ঘুমাবে? তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি?
1: ডাক্তার বলেছে টেলিফোন করে মুখে গায়ে মারলে মশা কামড়ায় না। আমাদের দেশের মানুষ এত গরিব, তারা খেতেই পায় না, মশার ব্যাপারে তারা চিন্তাও করতে পারে না। তাই তো ডাক্তারকে জিজ্ঞাসা করলেন, মশার না থাকলে মশার হাত থেকে বাঁচা যায় কি করে? ডাক্তার এই কেরোসিনের কথাই বলল।
0: সে কথা গরিব মানুষদের বলো, ওরাও মশার হাত থেকে বাঁচে?
1: বলবে বলেই তো নিজে কেরোসিন তেল মাখি।
0: তার মানে এই সরল সত্যটা বুঝবে না? বা
1: আমি ওদের কেরোসিন তেল নাকি শুতে বলবো, আর আমি নিজে মশারির মধ্যে ঘুমাবো, এটা হয় না।
0: তুমি তুমি সত্যি মানুষ না?
1: আমি তো কি মানুষ? কংগ্রেসের অধিবেশন শেষ হয়েছে, এবার একটা সমস্যার সমাধানে আমাকে বেশি বেশি ঘুরতে হবে। কিছু
0: সত্যাগ্রহ করবে বুঝি?
1: সত্যাগ্রহ নয়, অর্থ সংগ্রহের ব্যাপারে। হরিজনদের জন্য অনেক কিছু করা দরকার।
0: অর্থ সংগ্রহ করার জন্য তোমাকে ঘুরতে হতো না যদি সেদিন তুমি আমার কথা শুনতে।
1: কোন কথা বলো তো? ও, নাটালের ভারতীয়দের দান সামগ্রীর কথা বলছি।
0: দক্ষিণ আফ্রিকায় তোমার সেবায় মুক্ত হয়ে নাটালের ভারতীয়রা তোমাকে কত উপহার দিয়েছিল, সোনার হার দিয়েছিল।
1: ভালোবাসার দান বলে ভারতে আসার সময় ওগুলো না নিয়ে পারিনি, কিন্তু 8 বছর ধরে আমি নাটালে যে কাজ করেছি তার পারিশ্রমিক হিসেবেই কি এইসব উপহার আমার প্রাপ্য ছিল? কস্তুরবা,
0: তোমার ছেলেরাও তো একই কথা বলেছিল। হরিলাল, মণিলাল, দেবদাস, তোমরা সবাই মিলে আমাকে এই কথাটাই বুঝিয়েছিলে। তোমাদের সকলের ইচ্ছা তাই ওগুলোকে জনসাধারণের সম্পত্তি করতে, আমি আর আপত্তি করিনি। কিন্তু ভেবে দেখো, আজ হরিজনদের জন্য তুমি যে চিন্তা করছো, ওসব সম্পত্তি নিজের কাছে রাখলে তোমার আর কোনো চিন্তাই ছিল না।
1: চিন্তা করছি না কস্তুরবা, ব্যবস্থা করতেই হবে। আমি সব শ্রেণীর মানুষের কাছে যাব, তবে হরিজনদের তহবিলে গরিবদের দানে আমি সাগ্রহে গ্রহণ করব।
0: কেন? তুমি ডাক দিলে অনেক বড় লোক এগিয়ে আসবে, তোমার তহবিলে ভরে উঠবে খুব
1: তাড়াতাড়ি। যত বেশি সাধারণ মানুষের দান আমি পাবো, তত বেশি মানুষকে আমি হরিজনদের কল্যাণে নিয়োজিত করতে পারবো। শুধু আর্থিক নয়, এই বিরাট কর্মকাণ্ডে আমি সাধারণ মানুষের মানসিক সহযোগিতাই পাবো।

চাই। দেশের মানুষ ব্যক্তিগত প্রশ্নে স্বেচ্ছায় এগিয়ে আসে, দয়া নয় কস্তুরবা। তাদের প্রতি আমরা যে অমানসিক ব্যবহার করেছি তারই প্রায়শ্চিত্ত হিসেবে এগিয়ে আসুক ভারতের আপামর জনতা।

0: আমাদের জন্য আমাদের জন্য এর আগে এমন করে কেউ ভাবেনি বল মহাত্মার নামকে মুনি হয় রে। হ্যাঁ কিন্তু সেই জন্যই শিক্ষা এত এত টাকা পয়সা জিনিসপত্র বাপুজির শরীর থেকে যেন একটা জ্যোতি বেরোচ্ছে।
1: আমার মা বোনেদের কাছে ভিক্ষা চাইছি, আপনারা আপনাদের যা কিছু সোনা দানা আছে আমার কাছে দিয়ে যান। হ্যালো এগিয়ে আসছেন না কেন? আমি অলঙ্কারের উপর আপনাকে সহজাতে মহা আছে, কিন্তু একবারও ভেবে দেখেছেন কি আপনাদের প্রতিটি দান খরচ করা হবে হরিজন ভাইদের উন্নতির জন্য?
0: সবার আগে আমি কিছু দিতে চাই বাপুজি।
1: নাম তোমার?
0: আমার নাম সৌমতি, কিন্তু আমার একটি শর্ত আছে।
1: দানের ব্যাপারে কোন শর্ত থাকা ঠিক নয় সৌমতি, তুমি বলো কি তোমার শর্ত?
0: আপনাকে আমার এই খাতাতে একটু সই করে দিতে হবে।
1: আপনাদের কেরালার বাবা গাড়িতে হরিজন উন্নয়ন তহবিলে প্রথম দান হিসাবে কৌমুদীর ওই চুরিটি আমি গ্রহণ করলাম।
0: আমি আমার মেয়েকে দিতে চাই।
1: কিনাম তোমার?
0: কিনাক্ষী, আমি কৌমুদীর সঙ্গে এসেছি। সব গয়না দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে বাপুজি,
1: কিন্তু ওর জন্য আমাদের বাবা মায়ের মত নিয়েছে তো?
0: হ্যাঁ, তাদের পূর্ণ সমর্থন আছে। আমার এই একজনকে অনেকগুলো নিয়ে কমু যে তুই তো জানিস আমি আজ মনে কি করে এসেছি।
1: তোমাদের দান আমি দিন শোধ করতে পারবো না। এই মুহূর্তে আমার তোমরা আরেকজনের কথা মনে করছে।
0: কার কথা বলছেন বাপুজি?
1: আমিও করি না, সে ছিল বিবাহিতা, কিন্তু স্বামীর অনুমতির অপেক্ষা না করে সেটা সব অলঙ্কার হরিজন উন্নয়ন তহবিলে দান করেছিল। তাই নয়, প্রতিজ্ঞা করেছিল জীবনে আর কোনো দিন অলঙ্কার করবে না। সে প্রতিজ্ঞা মৃত্যুর সময় পর্যন্ত সে রেখেছিল।
0: আমি কি মারা গেছি না কিছু?
1: হ্যাঁ, আমার দুর্ভাগ্য আমি একজন নির্লোভ মহিলাকে মৃত্যু আকালে ছিনিয়ে নিয়ে গেছে। কিছুদিনের মধ্যে ওর স্বামী ভগ্নিত বাপি মিরু আমাকে একটি চিঠি লিখেছিল। সে চিঠিতে মৃত্যু তিরস্কারও করেছে আমাকে, অন্নপূর্ণা আমার আদর্শকে মনোপ্রাণী গ্রহণ করে নিজ শরীরের প্রতি উত্তর নজর দেয়নি। তাই
0: খুবই দুঃখের কথা, আজই আনন্দের মুহূর্তে আজ এটি আপনাকে খুবই কষ্ট দিচ্ছে।
1: একটা কথা জানতে ইচ্ছে করছে,

0: আমাদের বিয়ের পরে আমাদের স্বামীরা যদি এই অলঙ্কার করতে বাধ্য করেন তোমাকে,
1: আমরা প্রতিজ্ঞা করছি স্বামী নির্বাচন করব আমরা এমন ভাবে যে বিয়ের পরও তারা আমাদের অলঙ্কার পরতে অন্তত বাধ্য করবেন না।
0: আশীর্বাদ করি।

0: বাবাদের ভাই খবর শুনেছেন?
1: খবর মিলাবে
0: বাপুজি আবার সত্যাগ্রহের সিদ্ধান্ত নিয়েছেন। মন্দিরে হরিজনদের ঢুকতে দেওয়া হয় না, তারই প্রতিবাদে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
1: দেশ থেকে অস্পৃশ্যতার অভিশাপ কবে যে শেষ হবে, জাতি হিসেবে আমরা ক্রমশ দুর্বল হয়ে পড়ছি। মহাত্মা জি সেই জন্য রাজনৈতিক সংগ্রামের পাশাপাশি হরিজন আন্দোলনের ব্যাপক কর্মসূচি নিচ্ছেন।
0: এ শুধু তার পক্ষেই সম্ভব। এরকম বিশাল কর্মযজ্ঞ নিজেকে উৎসর্গ করতে আর কাউকে আমি দেখিনি।
1: সেদিন প্রার্থনার পর এক হরিজন এসে তার উদ্ধারের কথা বলছিল। বাপুজি শিশুর মতো কান্নায় ভেঙে পড়েছিল।
0: এজন্য তিনি বলতে পারেন, আমার জীবনই আমার বাণী।

0: ではなくしてさ、そこに売ってんとは何かあちこでしょ。
1: あみて水筋肉そこに、あっため筋肉をつ
0: っ青筋肉をつっこれ以上にないとあふれたか、シャンプーのなるじゃなくね、シャンプーって。だってあっため筋肉、一気にパイ軽くからロビカ止まるね。আমাদের পাওয়ার হবে
1: কিন্তু সেদিন তুমি সকলের সামনে আমাকে তিরস্কার করলে আমি কি আমি কিছু অন্যায় করেছি
0: এই তিরস্কার ব্যক্তি কস্তুর বাকি নয় এই তিরস্কার নীতিহীনতাকে আদর্শের বিচ্যুতিকে এখানে সহধর্মিনী হলেও আমাকে সমালোচনা করতেই হয়েছে শুধু তাই নয় তোমার জন্য আমাকে জনগণের কাছে ক্ষমাও চাইতে হবে
1: তুমি ক্ষমা চাইবে
0: হ্যাঁ হরিজন পত্রিকায় আমি প্রত্যেকটি দাতার নাম দানের পরিমাণ প্রকাশ করে থাকি তোমার অন্যায় কাজের খবরও আমাকে হরিজন পত্রিকাতেই প্রকাশ করে ক্ষমা চাইতে হবে মানুষের বিশ্বাস ধরা পড়া
1: তুমি এত বড় শাস্তি দেবে আমাকে
0: শাস্তি নয় আত্মশুদ্ধির জন্যই এটুকু দরকার আচ্ছা তুমি ভুলে যাও এ ব্যাপারে আমি নিজেকেও ক্ষমা করি না আমার ছেলেবেলাকার কথা তোমাকে বলেছি তো এক বন্ধুর পরামর্শে ইংরেজের সঙ্গে লড়াই করবার যোগ্য শক্তি অর্জনের ইচ্ছায় আমি মাংস কিনছিলাম কিন্তু আমার সেই অন্যায় কাজ আমি বেশিদিন গোপন রাখতে পারিনি সব কথা নিঃসংকোচে বাবাকে বলে চোখের জলে প্রায়শ্চিত্ত করেছিলাম
1: স্বীকার করছি আমি ঠিকঠাক করিনি কিন্তু স্ত্রী হিসেবে কি আমি তোমার ক্ষমা পাবো না
0: যাতে ভোট সমর্থন করতেন বলে আমি আমার মাকেও ক্ষমা করে জিজ্ঞেস করতাম কোথায় নামে একটি ছেলে আমাদের বাড়িতে কাজ করতো মা বলতেন আমি যেন ওকে না ছুঁয়ে ফেলি আমি প্রতিবাদ করেছিলাম এই একবারই আমি মায়ের অবাধ্য হয়েছিলাম সে শুধু আমার নীতিবোধের জন্যে এখানে আমি

0: মনে হচ্ছে জঘন্য জাতিভেদ প্রথা এবার দেশটিকে নির্মূল করা যাবে।
1: দিনের পর দিন সত্যাগ্রহ আর অনশনে বাবুজির শরীর কিন্তু অবসন্ন হয়ে যাচ্ছে।
0: নিজের শরীর স্বাস্থ্যের দিকে ওরা কবে যত্ন ছিল মহাদেব ভাই? সেবা হরিজন তহবিলের জন্য যখন বাবুজি উড়িষ্যা গেলেন, ওখানকার হরিজনের দুঃখ কষ্ট অভাব অন্তন দেখে উনি কিছুদিন থেকেই গেলেন ওদের পল্লীতে।
1: ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আমরা লড়াই করছি, আপনার কাল ভারতবর্ষ স্বাধীনতা সূর্য নিশ্চয়ই দেখবে। স্বাধীনতা সংগ্রামের সেনাপতি হিসাবে ভবিষ্যৎ প্রজন্ম মহাত্মা জিকে অবশ্যই স্মরণ করবে। কিন্তু লাঞ্ছিত নিপীড়িতদের জন্য তার এই অবদান ভোলার না নিরাবেন।
0: প্রার্থনা সভা তো অনেক শেষ হয়ে গেছে, বাপুজি এখন আসছেন না কেন?
1: ওই তো এটা তিনি আসছেন, সঙ্গে মাও আসছেন। তোমাদের মেয়েরা এটা তোমরা সবাই আছো। কস্তুরবা বলছিল আমার অস্পৃশ্যতা বিরোধী আন্দোলনের এটা উপযুক্ত সময় নয়। অনেক রাজনৈতিক নেতা নাকি এরকম মন্তব্য করছেন।
0: ওরা তোমার কাজে সঠিক মূল্য দিচ্ছে না। তোমার হরিজন আন্দোলনের বিরোধিতা করছে অনেক হরিজন, এটা সব থেকে দুঃখ।
1: না কস্তুরবা, দুঃখের ঠিক নয়, এটা ওদের রক্ততা। ধর্ম আর কুসংস্কারকে আমাদের দেশে এমন ভাবে মিশিয়ে ফেলা হয়েছে যে হরিজনরাও বিশ্বাস করে লাঞ্ছিত হয় তাদের অদৃষ্ট দুঃখন। এদের মধ্যে আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে হবে, এটাই তো আমার আন্দোলনের মূল কথা।
0: তোমার বিরাটত্ব বুঝতে আমার অনেক তৈরি হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করো।
1: তোমার লজ্জিত হওয়ার কোন কারণেই করছো না। আমি তো নিজের বিরাটত্ব প্রচার করতে চাই না। তবে এটা ঠিক, আমি তোমার জন্য গ্রহণ করতে চাই না, কিন্তু যদি আমাকে আবার জন্মাতে হয় তবে আমি যেন ওই হরিজনের ঘরে জন্মাই, যাতে ওদের দুঃখ কষ্ট ওদের অভাব অনটনের আমিও একজন শরীর।

অসাধারণ মঞ্চ নাটকটির অভিনয় এইখানে শেষ হল। রচনা নিমাই বন্দ্যোপাধ্যায়, বিভিন্ন চরিত্রে রূপদান করলেন গান্ধীজি, ব্রজ সুন্দর দাস, রাজ্জি ভাই, নির্মল গুহ, কালুয়া, সৌমদেব বসু, হীরা, শ্যামলেন্দু মজুমদার, মহাদেব দেশাই, পরিতোষ মুখোপাধ্যায়, মীরাবেন, শেফালী বন্দ্যোপাধ্যায়, কৌমুদী, জলু চট্টোপাধ্যায়, মীরাক্ষী, সঞ্জামী হালদার এবং কস্তুরবার ভূমিকায়

0: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন।
1: এতক্ষণ শুনছিলেন বাংলা নাটক, এবার শুনবেন আধুনিক গান।

দূরে ওই শোনা যায় ঢোলের মতন ডাকের বলি, মনে হয় আর কিছু নয় তালে তালে মেতে চলি। দূরে দূরে ওই শোনা যায় ঢোলের মতন ডাকের বলি, মনে হয় আর কিছু

0: পরের গানটি শুনব হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।
1: রানার গ্রামের ডাকর করা, রাতের পর রাত ক্লান্তিহীন মানুষের সুখ দুঃখের খবরের বোঝা বয়ে সে পৌঁছে দেয় দোরে দোরে, কিন্তু তার খবর কে রাখে? রানার ছুটেছে তাই ঝুম।

0: আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর, নাটকের দুপুর 107 FM রেইনবোতে। নাটকের দুপুর, নাটকের দুপুর।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন।
1: আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। রাজ্যে বাঁশের ফেরিঘাটের মাধ্যমে ফেরি পরিষেবা অবিলম্বে বন্ধ করতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে এবং বিচারপতি ওম নারায়ণ রায়ের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছেন, সারা রাজ্যে কোথাও বাঁশের জেটি ব্যবহার করে নৌকো অথবা ভেসেলে মানুষসহ কোনো যানবাহন পারাপার করা যাবে না। পুজোর পাস দুর্নীতিতে ইন্দ্রনীলকে তলব করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জেরার পর এবার টেন্ডার দুর্নীতিতে জড়ালো প্রাক্তন মন্ত্রীর নাম। তথ্য সংস্কৃতিমন্ত্রী থাকাকালীন রাজ্য সরকারের একটি প্রকল্পে বিপুল টাকার টেন্ডার দুর্নীতির অভিযোগ উঠেছে ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে, তারই তদন্ত শুরু করেছে রাজ্য সরকার। পদ্মভূষণ প্রাপ্ত লুধিয়ানার শিল্পপতি এসপি ওসওয়ালকে ডিজিটাল গ্রেপ্তারির মাধ্যমে প্রতারণার ঘটনায় কলকাতা থেকে সোহেল আক্তার ওরফে রাজুকে গ্রেপ্তার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি জানিয়েছে, আর্থিক তছরূপ প্রতিরোধ আইন 2002 এর অধীনে সোহেল আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। কলকাতার ইডির বিশেষ আদালতে ট্রানজিট রিমান্ড মঞ্জুর হওয়ার পর সোহেলকে জলন্ধারে নিয়ে যাওয়া হয়েছে। দীর্ঘ প্রতীক্ষা শেষে আলিপুরদুয়ারের বক্সার মুক্ত অরণ্যে ছাড়া হল বিহারের বাল্মীকি জঙ্গল থেকে আনা বাঘিনীকে। আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় পরিবেশ ও বনমন্ত্রী ভূপেন্দ্র যাদব, রাজ্যের বনমন্ত্রী মনোজ ওরাও সহ একাধিক রাজ্যের মন্ত্রীরা উপস্থিত ছিলেন এদিন। বাঘছাড়ার পাশাপাশি আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে বিশেষ সভাও করেন মুখ্যমন্ত্রী। সেখানে স্থানীয় বাসিন্দা ও স্কুল পড়ুয়াদের উদ্দেশ্যে বার্তা দেন তিনি, ধন্যবাদ জানান বিহার সরকারকেও। পাশাপাশি বাঘকে কেন্দ্র করে পর্যটনের আমূল পরিবর্তনেরও দাবি করেছেন মুখ্যমন্ত্রী। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ জাতির জনক মহাত্মা গান্ধীর 158তম জন্মদিন যথোচিত মর্যাদায় পালিত হচ্ছে। দিনটি অহিংস দিবস হিসেবেও পালিত হয়ে থাকে। ভারতের মহিলা রিকার্ভ তীরন্দাজ দল এশিয়ান গেমসে প্রথম স্বর্ণপদক জিতে ইতিহাস করেছে। 12টি সোনা জিতে এই মুহূর্তে ভারত পদক তালিকায় ষষ্ঠ স্থানে উঠে এসেছে। ভারত ও ব্রাজিলের মধ্যে ঐতিহাসিক ফুটবল ম্যাচ খেলতে পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিল গতকাল কলকাতায় এসে পৌঁছেছে। খেলা আগামীকাল। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নমামি বসু রুদ্র। যথোচিত মর্যাদায় দেশ জুড়ে আজ জাতির জনক মহাত্মা গান্ধীর 157তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে। একই সঙ্গে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর 123তম জন্মদিনে আজ তাঁকে স্মরণ করা হচ্ছে। ভারতের মহিলা রিকার্ভ তীরন্দাজি দল এশিয়ান গেমসে প্রথম স্বর্ণপদক জিতে ইতিহাস করেছে। 12টি সোনা জিতে এই মুহূর্তে ভারত পদক তালিকায় ষষ্ঠ স্থানে উঠে এসেছে। অন্যদিকে 2026 এশিয়ান গেমসের মহিলাদের স্কিফ ইভেন্টে ব্রোঞ্জ পদক অর্জনকারী হর্ষিতা তোমার ও শীতল বর্মাকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল মার্কিন যুক্তরাষ্ট্রের মিলওয়াকিতে G20 বাণিজ্য মন্ত্রীদের বৈঠকের ফাঁকে ফ্রান্স, কানাডা, সৌদি আরব এবং দক্ষিণ কোরিয়া সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। দিল্লি মেট্রো রেল কর্পোরেশন DMRC পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় রাজধানী অঞ্চলের 12টি মেট্রো স্টেশন বন্ধ রেখেছে। বন্ধ রাখা স্টেশনগুলি হল জনপথ, প্যাডেল চক, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, রাজীব চক, সেবাতীর্থ, মান্ডি হাউস, লোককল্যাণ মার্গ, INA, চাউরিবাজার, রামকৃষ্ণ আশ্রম মার্গ, বারখাম্বা রোড এবং নতুন দিল্লি স্টেশন। মহারাষ্ট্রের অমরাবতী জেলার ধামানগাঁও রেল স্টেশনের কাছে নাগপুর মুম্বাই সমৃদ্ধি এক্সপ্রেসওয়েতে একটি ট্রাক ও টেম্পো সংঘর্ষে অন্তত 5 জন প্রাণ হারিয়েছেন, আহত 21 জন। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। পাশাপাশি আগামীকাল পর্যন্ত হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, কেরালা, মাহে এবং সিকিমে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা আছে। শতাব্দী প্রাচীন পুরুলিয়ার মৌতর কালী মন্দির থেকে আজ ভোরে দুষ্কৃতীরা প্রায় 60 লক্ষ টাকার গয়না চুরি করে পালিয়ে যায়। দেবীর গায়ে সমস্ত গয়না নিয়ে গেলেও হাতের রূপোর খড়্গ, সোনার জিভ এবং নাকের নথ তারা খুলতে পারেনি। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে আজ বিকেলে উপনির্বাচনের প্রচারে যেতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিজেপি প্রার্থী হাসিরানী রথের সমর্থনে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। এই মুহূর্তে হেডলাইন্স আপাতত এটুকুই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। তুমি শুনছ উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।

0: হ্যাঁ মানে কালকে দেবে কি না সেটা আমরা জানি না, কিন্তু এটুকু বলতে পারি কাল একদম চোখ জুড়ানো ব্যাপার স্যাপার ঘটবে। কোথায় সেটা তো জানাবো, ইয়েস কোথায় জানাবো, 107 FM রেইনবোতে আজ মহু আর অমরজিৎ রয়েছে।
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেইনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
2: এইভাবে যদি কেউ একটু বলতো কিউটি বিউটি এরকমভাবে যদি কেউ ডাকতো, বিশ্বাস করো অনেকদিন হয়ে গেল এই ডাকগুলো। যাই হোক না কেন,
0: কিছু কিছু বিষয় আমি বলতে চাই। সেটা হচ্ছে যে মাঝে মাঝে পাশে বসে বসে এরকম ডাহা মিথ্যে কথা বলার জন্য কোনো না কোনো ট্যাক্স একেবারে ধার্য করে দেওয়া উচিত ছিল। কি বলতে চাইছো,
2: এইভাবে বলার কি দরকার ছিল? যাই হোক,
0: তোমাকে কেউ কিউটি বিউটি ডুড হ্যান্ডসম এসব বলে না আমার?
2: ও মা, সে কি,
0: ডোন্ট ডোন্ট টেল আ লাই।
2: সাড়ে ছটা পর্যন্ত যখন অমরজিৎ এবং মহুয়া থাকবে তখন যে খানিক হইচই হবে এটা তো খুব স্বাভাবিকই ব্যাপার।
0: ঠিক কথা, ঠিক কথা। তবে হ্যাঁ, মাথাটা জাস্ট পাগল হয়ে যাবে কালকে যুব ভারতী ক্রীড়াঙ্গনে। এই যে এত কিছু মেসি ব্যাপার কাপার হয়ে গেল আর কি, এত কিছু, মানে মেস আপ করতে যাবেন না। কালকে যেটা ঘটবে সেটা হচ্ছে ইন্ডিয়ান ব্রাজিল এর খেলা আছে। উফ বাবা গো,
2: আসলে মোমো আজকে যখন ইএম বাইপাস দিয়ে আসছিল তখন দেখছিলাম একটা ভিডিও করতে করতে আসছিল আর কি, ওই ভিডিওটা অলরেডি পোস্ট করে দিয়েছে, তখনই বুঝেছিলাম ডাল মে কুছ কালা হ্যায়। না না না,
0: ডাল মে প্রচুর সারা হলুদ হ্যায় এবং সবুজ হ্যায়, তার কারণ হচ্ছে ওদের ড্রেস তাই হচ্ছে সবুজ এন্ড হলুদ। উফ বাবা গো, কি সুন্দর যে বিষয় আশয় করে দিয়েছে। না আমি শুধু এটাই ভাবছিলাম যে আচ্ছা আমরা কোনটা বেশি ভালোবাসি, বিরিয়ানি দিয়ে চাপ খেতে ভালোবাসি নাকি আমরা বেশি ফুটবল দেখতে ভালোবাসি?
2: আমরা চাপ নিতে ভালোবাসি। আসলে ব্যাপারটা হচ্ছে বিরিয়ানির সাথেও চাপ, চিকেনের সাথেও চাপ, সবকিছুর সঙ্গে এই যে চাপ থাকে। ছোটবেলায় একবার ভাবতাম যে চপ আর চাপের মধ্যে হোয়াটস দ্য বেসিক ডিফারেন্স।
0: আমি তো সেই ডিফারেন্সটা বুঝতে পারলাম যখন আমি বসের কেবিনে গেলাম।
2: আচ্ছা,
0: সেখানেই বোঝা গেল যে চাপটা কাকে বলে, বুঝতে পেরেছো? যুব ভারতী ক্রীড়াঙ্গন কিন্তু এখন বিশ্বের অন্যতম ক্রীড়াঙ্গন, এবং সেটাই বলছেন ব্রাজিল থেকে আসা ইভান। তিনি বললেন একটা অসাধ্য সাধনের গল্প, মানে তিনি বলছেন না না না না না, কোনো যন্ত্রপাতি এক্সট্রা ইউজ করতে হয়নি।
2: না না না না না না না, যাত্রা শুনতে যাব কি যাব না সেই বিষয়ে কোনো কথা বলবো না, আমরাই তো যাত্রা করব, আমরা ফুল প্যাকেজ।
0: ইয়েস, তিনি বলছেন যে তিনি মামুলি জুতো পরে যখন এখানে ঢুকছিলেন তখন তার ইতস্ততই লাগছিল, যুব ভারতীটা এত সুন্দর করে সাজানো হয়েছে, ইভান নাতিজমেন্তো এবং মিগুয়েল মার্সেডো সবাই আসছেন কিন্তু। এবং তারা বলছেন যে যখন এসেছিলাম তখন কিন্তু সেই সময়টা বৃষ্টি হচ্ছিল, বলো? আমরা তো জানি বৃষ্টির মধ্যে আমরাও ভিজছিলাম,
2: কিন্তু আমরা ছাতা নিয়ে দাঁড়িয়েছিলাম।
0: আগে যখন ডুরান্ট কাপের সময় তিনি এসেছিলেন তখন ছিল সেটা সেমিফাইনাল, মাঠের অবস্থা দেখে মানে ভয়াবহ, তিনি ভেবেছিলেন এখানে কি করে খেলতে আসবো রে বাবা, অসমান এবড়ো খেবড়ো জায়গা। কিন্তু তারপর যখন তিনি এলেন তিনি বললেন এটা অসাধ্য সাধন করে ফেলেছে এই কলকাতার বুকে, কি করে কি করে। তিনি বলছেন না এক্সট্রা কোনো রকম যন্ত্রপাতি ইউজ করেননি এরা, কিন্তু অক্লান্ত পড়ে

0: করেছেন যার কোনো তুলনা হয় না, একটা এমন মাঠ দিয়েছেন যেটাকে ইন্টারন্যাশনাল গেম খেলার জন্য অপরিহার্য বলা যেতেই পারে।
1: বিশ্বাস করো ওইখানে আমাকেও তো ডেকেছিল, আসলে সেই সময় আমার ফোনে অ্যাকচুয়ালি রিচার্জ ছিল না তাই ফোনে পাইনি আর কি।
0: না অ্যাকচুয়ালি কি বলতো, ওই যে বলছিল একটু আগে যে ওকে কেউ কোনোদিনও ডুড হ্যান্ডসাম তুমি দারুণ দেখতে ওগো একটু আসবে নাকি এই সমস্ত বলে না, ও কিন্তু তখন তাদেরই ফোনটাকে জাস্ট অ্যাটেন্ড করছিল। প্লিজ এনজয় দিস ওয়ান্ডারফুল সাউন্ডট্র্যাক জুবিন গার্গ, যেটা তোমাকে অনেকটা ওই কাপ অফ লাইফের কথা মনে করিয়ে দেবে।
1: ইয়েস পাপা,
0: ইয়েস, রং রুট ফিল্ম থেকে তোমার জন্য থাকছে এই গান জুবিন গার্গ, রাইট ডাউন দ্য ট্র্যাক।

0: চেষ্টা করলে তোমারও হবে, এবং তুমি নিজে একটা এক্সেল শিট বানিয়ে নিতে পারবে যেখানে সোম থেকে একেবারে সোমবার পর্যন্ত নানান রকমের নামে ভরা থাকবে।
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
2: তা বলে কি বাপু প্রেম দেবে না?
0: তাই তো,
2: আসলে ব্যাপারটা হচ্ছে কি, ছোটবেলা থেকে আমি না যেরকম ছিলাম তিমির বিশ্বাস একদম ঠিকটা বুঝেছে, ডান পিটে ছেলেটা, মানে ছোটবেলা থেকে এরকম ডান পিটে দস্যিপনা করেই যে আস্তে আস্তে আস্তে আস্তে কিভাবে বড় হয়ে গেলাম
0: সেটাই। অঞ্জন দত্তের কিন্তু আরো একটা গান আছে, ঠিক আছে, হ্যাঁ, সেখানে উনি বলেছেন ছাদে বেশি উঠো না, তারপরে কিন্তু ড্যাশ, তারপরে সব
2: কোথা কি হয়ে গেল যাই হোক, বুঝতে পারছি না তো কি হলো, যাই হোক, আসলে ব্যাপারটা হচ্ছে কি, আজ কিন্তু বাপুর জন্মদিন, সেটা আমরা সবাই জানি। আজ ছুটি, হই হই কাণ্ড, একেবারে মানে রুই রুই ব্যাপার আর কি, মানে যাকে বলে আর কি একদিন বাড়িতে থাকা, মানে 2nd অক্টোবর আমরা কবে থেকে দিনটা আসবে এটা অপেক্ষা করছি,
0: মানে মোহনদাস করমচাঁদ গান্ধী তার আজকে জন্মদিন, এবং সেটা আমরা সমস্ত দেশ জুড়েই সেলিব্রেট করছি।

0: এলিগ্যান্ট ভাবে আমরা সেলিব্রেট করছি, কেউ আমার নিজের পকেটটাও একবার দেখে নিচ্ছে, তারা বলে নিচ্ছেন যে আপনি কিন্তু প্লিজ থাকছেন স্যার।
1: ইয়েস, একদমই তাই। এবং অনেকেই কিন্তু সোশ্যাল মিডিয়াতে স্ট্যাটাস দিয়েছেন আজকাল বাড়িতে নাকি দারুণ দারুণ রান্না বান্না বানাচ্ছেন, বাড়িতে কি করছেন না করছেন, আজকের দিনটা ছুটি পাওয়া গেছে। কিন্তু এই যে যে ব্যাপারটা আজকে ছুটি, তার কারণ হচ্ছে আজকে একটা হই হই কাণ্ড, ওই ওই ব্যাপার তোমাকে বলেছিলাম, নাচে গানে মন মাতবে সবার সেটা আমরা জানি, কিন্তু ব্যাপারটা হচ্ছে অমরজিৎ এবং মহুয়া শুধু তো থাকলে হবে না, তোমাকেও তো থাকতে হবে 9 0 3 6 5 9 2 তে। তাই জন্য বলি বাড়িতে এই বিশেষ ভদ্রলিক্টর কিন্তু বিশেষ প্রতাপ রয়েছে আর কি, মানে প্রভাত প্রতিম প্রতাপ।
0: মানে তুমি কি শুধুমাত্র আজকে দেশের জনকের কথা বলছো, না আমাদের জনকের কথা বলছো, মানে যাকে আমরা বাবা নামে জানি, নানান রকমের ডাক নাম আছে কিন্তু বাবার।
1: একদম তাই, বাপি। যাই হোক, সেই বিষয়টা আমরা যাচ্ছি না, কিন্তু যেটা বলবো সেটা হচ্ছে বাবা যখন প্রচন্ড রেগে টেগে যায় তখন কি করলে তিনি চট করে আবার শান্ত হয়ে যান, সেইটারই কিন্তু খবর নেব, যে খোঁজ খবর করব যে বাবা হট করে রেগে গিয়ে হট করে শান্ত হয়ে গেল আর কি, হট সিটে এইটা বসে বসে পড়বো। কারণ 9 9 0 3 6 5 9 2 ইজ ফর ইউ। এবং এইখানেই কিন্তু তুমি জানিয়ে দাও যে আমাদের বাবা যখন প্রবল রেগে যায় তখন কি করলে তিনি আবার চট করে শান্ত হয়ে যায়।
0: আমরা সবসময়তেই একটা জিনিস সেই করোনার দিন থেকে বিশ্বাস করে এসেছি, এবং সেটা হচ্ছে কি বলতো,
1: কি বলতো,
0: সোশ্যাল ডিস্টেন্সিং।
1: ইয়েস, যেটা আমরা একদম মেনটেন করি না।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে। FM রেনবোতে ইন্ডি পপ প্লেলিস্ট, ইন্ডি পপ প্লেলিস্ট, ইন্ডি পপ প্লেলিস্ট।
1: Yes, Dr. Palash and Euphoria. এই যে গানটা, এই গানটাও কিন্তু পুজোর সময়তেই রিলিজ হয়েছিল এবং সেই সময় একটা মিউজিক্যাল চ্যানেলে এটা যখন রিলিজ করা হয়েছিল, আই ওয়াজ দ্য ওয়ান খালি ভাবছিলাম এমন একটা অ্যালবামও রেডি করা যায় যেটা কমপ্লিটলি শ্যুট করা হয়েছিল বারাণসীতে। What a song!

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেইনবো তে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
2: একটা ছোট্টবেলায় গান শুনেছিলাম আভি যা, আভি আমরা যাচ্ছি না, কারণ এখনো পর্যন্ত দু ঘন্টা অমরজিৎ এবং মহুয়ার এই বকবকানি শুনতেই হবে। তার কারণ হচ্ছে পুজোর কাউন্টডাউন স্টার্ট হয়ে গেছে, আর অমরজিৎ এবং মহুয়া থাকা মানেই কিছু না কিছু হইচই তো হওয়াই।
3: একদমই তাই। কালকে আমি একটা সিনেমা দেখছিলাম, সিনেমাটার নাম ছিল কিক, এবং কিকে একটা ডায়লগ ছিল, সেটা হচ্ছে ক্যা মে আপকো জানতা হুঁ, তারপরেই বলছে আরে ক্যা মে আপকো জানতা হুঁ। মানে ব্যাপারটা দুটো ভাবেই হয়, যেরকম আমরা বাংলায় বলি আসুন, তারপরে বলি আসুন, দুটোরই কিন্তু দু রকমের মানে হয়। একটা আসুন মানে হচ্ছে বাড়িতে ভেতরে ঢোকো, আর আরেকটা হচ্ছে এবার কিন্তু আসুন।
2: একদম তাই, কিন্তু আমরা কিন্তু আসছি না, আমরা আসছি না। জাস্ট 4:30 থেকে 4:35 পর্যন্ত কিন্তু একটা পিরিয়ডিক আপডেট রয়েছে, সেটা কিন্তু তুমি জানো অলরেডি। 20th এশিয়ান গেমস 2026 এর একটা আপডেট তুমি এই মুহূর্তে শুনে নেবে, এবং তারপরে 4:35 অমরজিৎ এবং মহুয়া কিন্তু আবারও হইচই করতে করতে তোমার সঙ্গে 107 FM রেইনবো উইকেন্ড ক্যাফে নিয়ে।

0: ওই সময়টায় যে ওই যে 1100 কথা বলছিলেন সেটা কিন্তু একদম ঠিকঠাক ছিল। আজকের সময় যদি এই 1100 হতো, কতগুলো যে চাকরি আমাকে একসাথে করতে হতো। মানে বাড়িতে যারা হেল্পে আসে তারাও তো 15,000 মাইনে পায় ভাই।
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
2: না মানে একসাথে একটাই চাকরি করা যায় বলে আমি জানি আর কি। একসাথে অনেকগুলো চাকরি করতে গেলে যদি সব কটাতে কি এরকম 1100 1100 1100 এবং সব কটাতে পেনশন ইনসেন্টিভ সমস্ত কিছু থাকে, তাহলে আমি একসাথে অনেকগুলো চাকরি করতে রাজি রয়েছি। বিশ্বাস
0: করো তো, একটা মানুষ একসাথে এতগুলো জায়গায় কি করে তার অমনি প্রেজেন্স দেবে? সে তো একটা জায়গাতেই প্রেজেন্ট থাকতে পারে। হ্যাঁ, তবে এক জায়গা থেকে কিন্তু তুমি অনেক জায়গায় একসাথে প্রেজেন্ট থাকতে পারো। আজকেই আজকে শুনতে পাচ্ছিলাম জানো তো, যে ম্যারাথন রেস হবে, তুমি ভার্চুয়াল ম্যারাথন রেসেও যোগ দিতে পারো। ব্যাপারটা হচ্ছে কি যে তুমি নাকি নিজের রুটটা নিজেই ক্যালকুলেট করে নেবে, তারপরে তুমি সেটাকে দিয়ে দেবে যে আমি এই সময় এই জায়গা দিয়ে যাব। তারপরে তুমি যখন ওইখান দিয়ে দৌড়চ্ছ তখন তোমার শুধু মোবাইলটা অন রাখবে। এখানে ম্যারাথন ধরো কলকাতায় এখান থেকে ওখান হচ্ছে, তুমি হয়তো দিল্লিতে ওখান থেকে এখান দৌড়চ্ছ, ব্যাস। তাহলে তুমিও কিন্তু ম্যারাথনেই দৌড়লে, এইভাবেই হয়ে গেল ভার্চুয়াল ম্যারাথন।
2: মানে ধরো কারুর ওজন হয়তো 110 কি 120 কেজি, তিনি ম্যারাথনে দৌড়চ্ছেন। মানে ভাবতে পারছো ব্যাপারটা? হাতে মোবাইলটা নিয়ে শুধু
0: তিনি ভুল গ্রহেতে জন্মগ্রহণ করেছেন, চাঁদে চলে যাক।
2: এরকম চাঁদ পনা মুখ নিয়ে তোমার পাশে বসে রয়েছি, তুমি আমাকে চাঁদ দেখাচ্ছ। যাই হোক না কেন, কি আর বেশ বাংলায় বিখ্যাত প্রবাদ রয়েছে জানো, কাকে কি যেন বেশ একটা দেখানো এবং সেই মেসেজটা কিন্তু পড়ে দেবো। সাঁকড়াইল হাওড়া থেকে শর্মিষ্ঠা মুখার্জি মেসেজ করে দিয়েছো, শুভ বিকেল দাদা ভাই ও দিদি ভাই, কাল ছিল বর্ষাকাল, আজ আবার শরৎকাল, ফোন থেকে কালী পুজোর জন্যে। আচ্ছা, মোম কেনা হলো, আরম্ভ করে দিয়েছে। আচ্ছা, মানে সমস্ত কিছু নিয়ে একসাথে, মানে এখন থেকে কালী পুজোর প্ল্যানিং কেন বাবা? হ্যাঁ, মানে এখনো পিতৃপক্ষের অবসানটা তো হয়নি, আমরা এখনো বেঁচে পড়তে রয়েছি। সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে কি মেসেজ করে দিয়েছে।

0: দেখবো অমরজিতেন মহুয়া, গুড ইভিনিং। বাবা ভীষণ রেগে গেলে বাবাকে হাসি মুখে বলতাম, বাবা রাগ করো না, আমি হলাম বাপকা বেটা। আমার এমন মিষ্টি কথায় বাবার রাগ গলে জল হয়ে যেত আর ঠান্ডা হতো বাবা। বাবাকে ঠান্ডা করা কিন্তু চারটিখানি কথা না, মনে রেখো তোমার বাবার সাথে আমার কথা হবে।
1: ইয়েস, বাবার কিন্তু ফেভারিট হচ্ছে মার্জিনা আব্দুল্লার গান।
0: এই সমস্ত ঝাড়ু টাড়ু আসলে ব্যাপারটা হচ্ছে কি, কবে যে আইবে আমার পালা, কবে দিব গলায় মালা, সেই সমস্ত নিয়ে একটা সমীকরণ টমীকরণ আমাদের লাইফে তৈরি হয়েছিল। কিন্তু পুজোর যখন কাউন্টডাউন স্টার্ট হয়ে গেছে, এবার কিন্তু আমি আর এদিক ওদিক দেখবো না, চোখ কান বুঝে সামনে এগিয়ে যাব, যে সামনে চলে আসবে মালা গলিয়ে দেব।
1: একদমই তাই। আর যেটা করব সেটা হচ্ছে ওই কেসিনাগের অঙ্ক কোয়েশ্চেন পেপারের উত্তরাবলিটা জাস্ট একটু চেক করে নেবো। প্লিজ এনজয়।

0: আরে ওরে খ্যাপা, যদি সব আগুনই জল ছিটিয়ে নিভিয়ে দেওয়া যেত তাহলে আর দমকলকে ডাকতে হতো না।
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে,
0: ইয়েস 107 FM রেইনবোতে। তোমাকে জিজ্ঞাসা করেছিলাম বাড়িতে যিনি আমাদের নানান নামে পরিচিত, মানে রয়্যাল বেঙ্গল টাইগার থেকে শুরু করে, বাপু থেকে শুরু করে, বাবুজি থেকে শুরু করে, বাপি থেকে শুরু করে অনেক রকম নাম রয়েছে তার, কিন্তু তার যে ধার, মানে তিনি যেখানে যে ঘরে থাকেন তার অন্তত 100 গজের মধ্যে আমরা থাকি না, আমরা জানি যে ওইটা হচ্ছে বিপদসংকুল এরিয়া। যদি একবার অঙ্ক নিয়ে বসিয়ে দেন তাহলে তো আর শেষ হয়ে গেল। আর তারপরে তিনি যদি বলেন যে আজকে নিম পাতা বাটা যখন খাওয়া হবে, মানে খাওয়াতেই হবে, আর উনি যখন নখ কেটে দেন না, তারপরে মনে হয় ঠিক যেন ইগলু পাখির মতো বসে আছি গো। তারপরে আর কোনো কথা কোনো কাজ মাথায় জাস্ট ঢোকে না।
2: আই ফুলু, আমার ফুলু, মানে ফুলঝুরি আমার পাশে বসে রয়েছে, ওই কারণের জন্যই তো নতুন করে একটা ছোট্ট করে ফুলু বলে ডাকছি আর কি।
0: ও মাই গড, থ্যাংক ইউ সো সো মাচ।
2: আসলে আমাদের যিনি মেসেজ করেছো, উত্তম দালাল খরসরাই হুগলি থেকে, হ্যাঁ এবার ঠিকঠাক বলেছি, উত্তম দালাল খরসরাই হুগলি থেকে, প্রথমেই যে গান তোমরা বাজিয়েছো একেবারে জমিয়ে দিয়েছো। প্রিয় ফাটাফাটি দুই উপস্থাপক, উপস্থাপিকা মহুয়া ফুলঝুরি আর অমরজিৎ টনিক দাদা ভাই,
0: থ্যাংক ইউ।
2: বাবা পড়াশোনায় খুব ভালো ছিলেন, কাজের ফাঁকে তিনি বই ছাড়া আর কিছু বুঝতেন না, অতএব কাজ থেকে ফিরে যখন তিনি আমাকে পড়াশোনা করতে দেখতেন না, তখন তিনি মায়ের উপর প্রচন্ড রেগে যেতেন, একটা ব্যাপার স্যাপার হতো আর কি, এর জন্য মাকেই দায়ী করতেন। তখন আমি বুঝতে পেরেছিলাম বাবার ওই রাগ ভাঙানোর জন্য একটাই, পড়াশোনা করা। অতএব বাবা বাইরে থেকে এলেই বই নিয়ে বসে পড়তাম, বাবার হাসি মুখ দেখতে পেতাম, বলা বাহুল্য আজ আমি বাবা। ছেলের পড়াশুনো নিয়ে যখন রেগে যাই তখন ছেলে ওই একই কাজ করে, আসলে সেই ট্র্যাডিশন সমানে চলছে, তোমাদের পেয়ে আজ আমি খুব খুশি, ভালো থেকো।
0: ইয়েস, তবে হ্যাঁ এই সমস্ত কিছুর মাঝখানে এটুকু বলে রাখি যে বাবাকে কিন্তু তুষ্ট করাটা জাস্ট একটুখানি চেষ্টা করে হয়ে যায়, তার কারণ হচ্ছে মা কিন্তু সাধ্য সাধনার পর আসেন, বাবাকে শুধুমাত্র একটুখানি ভালো রেজাল্ট করে দিলে খুব খুশি হয়ে যান। তবে হ্যাঁ, আজকের দিনটার সাথে কিন্তু হরভজন সিং এর দারুণ একটা মিল রয়েছে, কি বলতো?
2: কি গো?
0: তার কারণ হচ্ছে হরভজন সিং ও দুসরা দিতেন, আর আজকেও অক্টোবর মাসের দুসরা।

0: আহা দেখেছো, শিলা ভাত ঘুম দিচ্ছিল আর আমরা তাকে ডেকে দিলাম।
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
2: না ঠিক আছে, শিলা নিয়ে অনেক কিছু ব্যাপার স্যাপার হয়েছে, এখন আপাতত পূজা। ইয়েস, মানে ব্যাপারটা হচ্ছে কি, কেন পূজার কথা বলছি।
0: আমার একটাই বক্তব্য, সেটা হচ্ছে তুমি এই শিলা পূজা এই সমস্ত ছাড়া কোনো কথা বলতে পারো নাকি?
2: মানে সানডে দিলাম শিলাকে, ওয়েডনেসডে ওয়েন্ড্রিলাকে, মানডে দিলাম কি যেন ভুলে গেছি আর কি। প্রতি সপ্তাহে নতুন এত ভ্যারিয়েশন হলে তো মুশকিল হয়ে যাবে না। আসলে ব্যাপারটা পূজার কথা কেন বলছি, সামনেই তো পূজা, ওই কারণের জন্য। আর একেবারে আজকের দিনেও একটা পূজা রয়েছে, মানে পূজা মেরি জানের কথা বলছি, সেইটা কিন্তু রিলিজ করে গেছে।
0: ইয়েস, আমি সবাইকে সকলের জ্ঞাতার্থে আমি একটা কথা বলতে চাই, পূজো বানান হচ্ছে পয় হর্ষ বর্গের জয় ওকার, এবং পূজা বানান দীর্ঘ, মনে থাকে জানো?
2: মনে থাকে জানো যদি না মনে থাকে তাহলে কিন্তু স্পেশাল ব্রাঞ্চ থেকে লোকজন চলে আসবে।
0: এইগুলো বলার কারণ হচ্ছে যে পূজোর সময় আমরা থাকছি, এবং তারপরে তোমরা যে SMS গুলো পাঠাবে তাতে যদি পূজো এবং পূজা বানান দুটোই ভুল থাকে, কান ধরে ওট বস বাপু করাবেন।
2: এটা যে কি ভালো টনিক সেটা তো আপাতত বলে বোঝানো যাবে না, কিন্তু আমাদের হাতেও কিন্তু টনিক রয়েছে। সময় বলছে আমাদের একদম টনিক দিয়ে ছাড়বে আর কি। 5:02 আমরা কিন্তু আবারও ব্যাক করবো অমরজিৎ এবং মহুয়া। আপাতত তোমরা যখন আমাদের এত ভালোবেসে ফুলঝুড়ি এবং টনিক এই মিলনটা করিয়েই দিয়েছো, তখন হাত বাড়ালেই বন্ধু তোমার হবে।
3: দেবে তোমায় লাল বা হলুদ রং, গল্প আছে কল্পনা বাস্তবে।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নমামি বসু রুদ্র। জাতির জনক মহাত্মা গান্ধীর 157তম জন্মবার্ষিকীতে সমগ্র দেশ আজ তাকে শ্রদ্ধা জানাচ্ছে। আজ সকালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা তাঁর সমাধিস্থল রাজঘাটে শ্রী গান্ধীর স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। পাশাপাশি আজ প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর 122তম জন্মবার্ষিকীতে জাতি তাঁকে শ্রদ্ধা জানাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ফ্লাই দুবাইয়ের সাহসী ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিথ মাচ্ছারের সঙ্গে কথা বলেছেন। গত বুধবার দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাই দুবাইয়ের একটি বিমানে কো পাইলটের আক্রমণ প্রতিহত করে তিনি 180 জনের জীবন বাঁচিয়েছিলেন। কথা বলার সময় ক্যাপ্টেন মাচ্ছার প্রধানমন্ত্রীকে তাঁর অভিজ্ঞতার বিস্তারিত বিবরণ দেন এবং সেই ঘটনায় কি তাকে সাহস যুগিয়েছিল সে বিষয়ে কথা বলেন। ক্যাপ্টেন স্মিথ মাচ্ছারকে ছুরিকাঘাতের অভিযোগে অভিযুক্ত কো পাইলটকে আবুধাবিতে নিয়ে যাওয়া হয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, চিকিৎসাগত ছাড়পত্র পাওয়ার পর উভয় পাইলট আবুধাবি গেছেন। আবুধাবিতে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছিল, ক্যাপ্টেন মাচ্ছারকে সংযুক্ত আরব আমিরাতে নিয়ে আসা হয়েছে এবং তিনি সুস্থ হয়ে উঠছেন। প্রধানমন্ত্রীকে উপহার হিসেবে দেওয়া সামগ্রীর অষ্টম পর্যায়ের ই নিলামের সময়সীমা বাড়িয়ে চলতি মাসের 31 তারিখ করা হয়েছে। সংস্কৃতি মন্ত্রক জানিয়েছে, এই পর্যায়ের নিলামে রাখা মোট 30টি স্মারক সামগ্রীতে দিল্লির বিভিন্ন দিক প্রতিফলিত হয়েছে। এর মধ্যে রয়েছে 9টি ফটো ফ্রেম, 9টি স্মারক এবং 6টি মূর্তি, ভাস্কর্য ও প্রতিকৃতি। এশিয়ান গেমসে ভারতীয় ক্রীড়াবিদদের স্বর্ণপদক জয়ের ধারা অব্যাহত। প্রতিযোগিতার 13তম দিনে আজ 5টি স্বর্ণপদক এসেছে ভারতের ঝুলিতে। বক্সিংয়ে 3টি, কুস্তিতে ও তীরন্দাজিতে 1টি কর্ণে স্বর্ণপদক জিতেছেন ভারতীয় প্রতিযোগীরা। এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় ক্রীড়াবিদদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মুহূর্তে হেডলাইনস আপাতত এটুকুই।
1: কানে বাজুক মনের রেডিও শুনছ 107 এফএম রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। উইকেন্ড ক্যাফে

107FM রেইনবোতে আজ মহুয়া আর অমরজিত এই যে উইকেন্ড ক্যাফে তাতেই তো রয়েছি এবং সেখানে তোমার জন্য ফ্রম দ্য ফিল্ম হিরোগিরি থেকে রাখলাম এই গানটা ইউ ক্যান টুইস্ট

0: 107 FM রেইনবোতে মহুয়া আর অমরজিৎ রয়েছি।
1: 107 FM রেইনবোতে উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
0: আজকের কোশ্চেনটা একদম কমন পড়েননি, তার কারণ হচ্ছে যে তিনি হচ্ছেন বাবা এবং তিনি হচ্ছেন বাবা রে বাবা। সুতরাং তার কথা জিজ্ঞাসা করেছিলাম যেহেতু আজকে 2nd অক্টোবর এবং বাপুজির মানে হচ্ছে মোহনদাস করমচাঁদ গান্ধীজির জন্মদিন, সেই কারণে আমরা ভাবছিলাম আমাদের বাড়িতে জলজ্যান্ত যিনি আমাদের সবসময়তেই একটা ওই GPS-এর মতো সবসময় রুট ম্যাপটা দিয়ে দেন, এইখান থেকে ওইখানে যাবি তাহলে একদম ঠিক রুটটা পেয়ে যাবি, সেই মানুষটাকে একটু শ্রদ্ধা জানাচ্ছিলাম। আর বলছিলাম যে সেই মানুষটার মাথাটা যখন দাম করে গরম আমরাই করে দিই, তখন আবার তিনি কি বললে মোটামুটি তিনি একটু শান্ত হয়ে যান।
2: তো এক্স্যাক্টলি তাই, 9903659992 তে বাবাকে শান্ত করার কত রকম যে তরিকা রয়েছে, সেই তরিকাগুলো কিন্তু তোমাদের থেকে কিন্তু আমরা নিচ্ছি।
0: ইয়েস, বহরু ঘোষ পাড়া থেকে মাধাই দাস লিখছেন, শরতের পরন্ত বিকেলে শুভেচ্ছা জানালাম অমরজিৎ দা ও মহুয়া দিদি ভাইকে। উইকেন্ড ক্যাফে আজ দা কথায় গানে জমে উঠেছে, অসাধারণ দক্ষতার সঙ্গে পরিবেশন করছেন উইকেন্ড ক্যাফে, খুব খুব খুব ভালো লাগছে। বিষয়টি স্পর্শকাতর, বাবা রেগে গেলে রাগ কমাতে সন্তানদের কি করণীয় এই অভিজ্ঞতা নেই, কারণ জ্ঞান হওয়ার পর থেকে বাবা যতদিন বেঁচেছিলেন কখনো আমাদের ওপর রাগ করতে দেখিনি, তাই বাবার রাগ কমাতে কি করা উচিত এই অভিজ্ঞতা হয়নি। তবে আমি এখন বাবা, তাই আমি রেগে গেলে আমার সন্তানরা আমার রাগ ভাঙাতে গলা জড়িয়ে ধরে আদর করে বলে, বাবা তুমি রাগ করেছ, তখন না হেসে উপায় কি, রাগ তখন গলে জল হয়ে যায়। লিখছেন মাধাই দাস উত্তর, না মাধাই দাস বহরু ঘোষ পাড়া থেকে।
2: ভয় আছে না এইরকম এইরকম রাস্তাগুলো, মানে একটু একটু হালকা করে মানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তুমি কি রাগ করেছো, পথিক তুমি কি পথ হারাইয়াছো,
0: এটা বাবাকে দেখলে আমি পথ হারিয়ে ফেলি,
2: বাবা তুমি কি রাগ করিয়াছো, বাবা তুমি কি পথ হারাইয়াছো, ব্যাপারটা এই রকম জায়গায় যদি চলে যায় ব্যাস আর দেখতে হবে না, আর দেখতে হবে না।
0: রাইট রাইট। এরপর সৌভিক ঢাকুরিয়া থেকে লিখছে, বাহ দারুণ হচ্ছে অনুষ্ঠান, এটা কিন্তু বাহ রয়েছে, বুঝতে পেরেছো তো,
2: বাহ
0: মানে
2: মানে এই বাটা অন্যরকম ভাবে হতে পারে, বাহ
0: বিস্ময়বোধক চিহ্ন কোথায় কোথায় দিতে হয় তিনি বুঝিয়েছিলেন, এখানে বিস্ময়বোধক চিহ্নটি বিস্ময়কর ভাবে নেই, তো আমরা যেটা বলতে পারি
2: বিস্ময়কর ব্যাপারটা আউট এবং হাস্যকর ব্যাপারটা ইন হয়ে গেছে, কারণ অমরজিৎ মহুয়া রয়েছে।
0: ইয়েস, এখানে এখানে কি হচ্ছে, বাহ দারুণ হচ্ছে অনুষ্ঠান, কাল যাচ্ছি খেলা দেখতে, ওরে বাস, মানে তুমি ভাবতে পারছো ইন্ডিয়া অ্যান্ড ব্রাজিল দুজনে মুখোমুখি হচ্ছে এবং সেই খেলা দেখতে যাচ্ছে সৌভিক ঢাকুরিয়া থেকে। তারপরে অফিস থেকে টিকিট পেলাম এইবার ভিনিসিয়াস এন্ট্রেক ব্রুনো গিমারিয়াস দে কে আমরা দেখবো, এবং আমাদের গর্ব গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু, রায়ান উইলিয়ামস এবং মনবীরের খেলা দেখার জন্য একেবারে মুখিয়ে আছি আমি। এর মধ্যে কিন্তু দুটো নাম আমার কাছে খুব আনকমন ছিল, আমি কিন্তু জানতাম না, যাই হোক সবার কাছে থ্যাংক ইউ।
2: যাক আমরা নতুন করে দাঁত বাঁধাইনি, আমরা নিজেদের যা আছে না কেন সেই অস্ত্রেই বলিয়ান হয়ে আমরা সবসময় এগোবো, সেটা কিন্তু আমরা জানি। উমা কে যেন একটা কিরকম ভাবে হেসে উঠলো, স্টুডিওতে তো কাউকে দেখতে পাচ্ছি না, যাই হোক না কেন বাবা, এখন আবার 5:10, তো আস্তে আস্তে সন্ধ্যের দিকে যাচ্ছে, তেনাদের কথা নতুন করে বলতে চাই না,
0: তেনাদের কথা বলতে চাই না, আমাকে তুমি বেদের মেয়ে জোছনা বলে রাখতেই পারো।
2: আসলে ব্যাপার

0: হচ্ছে কি, বেদে এবং যোচনা এই একসাথে যখন মিলনটা হয় তখন একটা এরকম হাসি হয় আর কি।
1: তবে হ্যাঁ, এরপরে আমি আরেকটা বরঞ্চ পড়ে দিই, তার কারণ আমাদের এরপরে কিন্তু ছড়া কাটিং এ নেমে যেতেই হবে। এখানে লালমোহন মাঝি জালাল সি বউ বাজার হাওড়া থেকে লিখছে, ছেলেবেলায় যাকে ভয় পেতাম প্রতিদিন বাড়ি থাকতেন না, বাবার কলকাতার চায়ের দোকান ছিল, সপ্তাহে বাড়ি আসতেন রোববার অথবা অকেশনে, তখন পড়াশুনোর ছুটি, বকার স্কোপ নেই, আর মাকে ভয় পেতাম না, তাই ছেলেবেলাটা বেশ মজাতেই কাটিয়েছি।
0: না, কাটিয়েছিটা ঠিক করে বলতে হবে, কাটিয়ে আজকে
1: যদি আমাকে আফগান পাঠান হিসেবে দেখতে চাও তাহলে প্লিজ 107FM রেইনবো কলকাতা ইজ আওয়ার ইনস্টা হ্যান্ডেল, সেখানে আমাদের দুজনকে দেখতে পারবে। রক্তারক্তি কাণ্ড হচ্ছে, ম্যানি সেখানে মারামারি হতেই পারে,
0: ম্যানিটার ম্যানিটার ফিলিং হচ্ছে আর কি, মানে ক্লাসে ছোটবেলায় মনিটরের কথা বলছি।

0: শাবাব্বা নয়, ওটা শাবাব্বা নয়, ওটা কি বলেছে বলতো আলটিমেটলি?
1: ইয়া হাবিবি চা খাবি কি?
0: না না না না না, ওটা কি বলেছে বলতো? শাবুখা
1: শাবুখা।
0: ইয়েস, একদম তাই। আসলে আমরা শাবু খেয়ে নিয়ে কিরকম জোর পেয়ে গেছি দেখেছো? সবসময় বলো কি কথা বলতে পারছো না কেন, শাবু খেয়ে এসেছো নাকি?
1: চোখে চোখে কথা বলে মুখে কিছু বলো না, তাহলে ব্যাপারটা হচ্ছে কি আমাদের এনার্জিটা এরকম ভাবে সিকিউর করে রাখা যায়।
0: চলো না, আবার আবার কোথার থেকে যাই হোক, রাত বাড়ছে মানে আমার মনে মনে ভয় বাড়ছে আর কি। দেখেছো পিতৃপক্ষের অবসর না হতে হতেই কেমন দেবীপক্ষের সূচনা হয়ে গেছে।
1: তবে হ্যাঁ, তোমাদের কাছে আরো একবার মনে করিয়ে দিই যে আজকে হচ্ছে 2nd অক্টোবর, সুতরাং আজকের দিনটা আমরা দেশের এবং জাতির জনকের জন্মদিন হিসেবে যেমন পালন করি ঠিক তেমনই আজকে কিন্তু লাল বাহাদুর শাস্ত্রীজিরও জন্মদিন।
0: এক্স্যাক্টলি,
1: সেই কারণে আমাদের নানান রকম অনুষ্ঠানের মধ্যে কিন্তু তার জন্মদিনও যেমন সেলিব্রেট করা হচ্ছে, ঠিক তেমনই আমরা বাড়িতে থাকা আমাদের বাবারকেও কিন্তু একটু শ্রদ্ধা জানাচ্ছি 9903653992 তে। তাকে নিয়ে এই রমস্ত কথা বলার জন্য যেটা দরকার সেটা হচ্ছে একটা সেকেন্ড হার্ট, এবং সেই সেকেন্ড হার্টটা হচ্ছে তোমরা, এবং তোমরাই আমাদের মাঝে মাঝে উত্তর টুত্তর দিয়ে দিচ্ছ। জিজ্ঞাসা করেছিলাম এই যে বাবা মাঝে মাঝে যখন একবার ক্ষিপ্ত হয়ে যান, যখন মনে হয় যে তিনি এবার রণেতে খড়গ নিয়ে নেমেই পড়বেন এবং মুন্ডুটা জাস্ট কেটে দেবেন,
0: ওই কারণের জন্যই তো এনারা ইন্সপায়ার্ড হয়েছেন, আমি কিন্তু তোকে আজকে ছাড়বো না।
1: তখন একটাই কথা মনে মনে হয়, মুন্ডু এলে খাবো টাকি, মুন্ডু ছাড়া বাজিবো নাকি।
0: ইয়েস, মানে ব্যাপারটা হচ্ছে কি ওই যে পেলার ঘটনাটা মনে আছে, গচাং ফু খাবো তোকে।
1: ইয়েস, নুন দিয়ে ঝাল দিয়ে মেখে মেখে মেখে মেখে খাবো তোকে।
0: ইয়েস, এবং সেই অত বড় ওই যে কড়াইটা, ওই কড়াইটা বিশ্বাস করো আমি বিরিয়ানির দোকানের সামনে ওর থেকে বড় কড়াই হাড়ি আমি কিন্তু দেখেছি।
1: আচ্ছা,
0: ওখানে বড় বড় বড় বড় বিরিয়ানি তৈরি হয়, ভাবা যাচ্ছে না, এরকম সলিড।
1: আচ্ছা অমর, আমরা কি একটু ভুল ব্যাকরণ বলে ফেললাম না
0: আমরা?
1: শুভবিকাল
0: অমরজিত ও মহুয়া, বাবা করিলে চোখ গরম ক্ষিপ্ত হয় মোরে, অঙ্ক বই নিয়ে সম্মুখে শান্ত করতাম তারে, বাবা মোর এগিয়ে এসে জড়িয়ে ধরতো আমাকে, আদর করে বলতো সে মানুষ হতে হবে তোকে। শ্যামসুন্দর দাস নারকেল বাঙার লস্করপুর গড়িয়া 153 থেকে কিন্তু আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ।
1: এই সমস্ত বিষয়গুলো না বড্ড ভালো লাগে জানেন তো। তবে হ্যাঁ, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই বিষয়টাকে আমরা খানিকটা স্থগিত রাখবো, না মানে এটাকে একটু সাইড করে রাখবো, কারণ বাবাকে নিয়ে বেশি আলোচনা করলে সেটা যদি তার কানে পর্যন্ত পৌঁছে যায় তাহলে কিন্তু আমাদের শরীরের পক্ষে একদম ভালো হবে না, যে কোনো জায়গায় তিনি দাঁড় করিয়ে নির্ধারণ করে দিতে পারেন। সুতরাং আজকে যখন 5:18 বাজে তখন আমরা আর একটু সময় ধরে তার কথা বলবো, তারপরে চলে যাবো ছড়া দা কাটিং এ।
0: একদমই তাই, ছড়া দা কাটিং এ যাওয়ার আগে বলছে এই একটা অভিযোগ রয়েছে, এই আমার মেসেজটা কেন পড়লে না? পড়ছি, আসলে রাস্তা জ্যাম রয়েছে, মেসেজ আর রাস্তার কথা বলছি আর কি। হ্যালো সিঙ্গেল দাদা দিদি, আমি প্রকাশ দে হৃদয়পুর তেঁতুলতলা থেকে বলছি।
1: পঞ্জিকা মতে এই সময় কিন্তু সামওয়াট ঘং, তোর কিন্তু বিপদ হতে পারে।
0: তাই নাকি? আমি তো 5:15 কথা বলছিলাম আর কি। যাই হোক, আমার বাবা খুব রেগে থাকলে আমি পড়ছি বা পড়তে বসেছি এরকম দেখলে আমার বাবার রাগ ঝট করে ঠান্ডা হয়ে যায়। বাবা বাবা বা কি ভালো, কি ভালো। সুব্রত রায়, না সুব্রত দে, রাইট, সুব্রত দে, আমি তোরলপাড়া জলপাইগুড়ি থেকে বলছি। আমার বাবা যখন রেগে যান তখন আমি তার সাথে কথা বলি না, তখন তিনি কি আর করবেন, তাই আমি চুপ করে থাকেন। আচ্ছা, আমি টেনে পড়ি, পিতা ধরামং, আচ্ছা পিতা হি পরমং তপা, আচ্ছা ওকে, আর একটা গান অবশ্যই শোনানোর চেষ্টা করবেন, ভালো থাকবেন, থ্যাংক ইউ, আমার তা পড়ুন, পড়ে দিয়েছি, পড়ে দিয়েছি।
1: আমি কিন্তু এবার একটুখানি শাস্ত্রীয় সঙ্গীতের মধ্যে যেতে চাইছি, সকলের জন্য এই বিশেষ গান আমি রাখলাম ফ্রম দ্য ফিল্ম সঞ্জু, প্লিজ এনজয়। এখানে রয়েছেন মানে শিল্পীরা হলেন, শিল্পীর দ্বয় তারা হচ্ছেন সোনু নিগম এবং সুনিধি চৌহান।
0: আমাদের

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে উইকেন্ড ক্যাফে উইকেন্ড ক্যাফে মাঝে মাঝে যন্ত্রগুলো এমন যন্ত্রণা দিতে শুরু করে না, সেখানে 9903652992 একমাত্র অক্সিজেন। যাই হোক, জিজ্ঞাসা করেছিলাম যে এই যে বাবা মাঝে মাঝে বাড়িতে রেগে যান, সেই সময় এমন কি করলে মোটামুটি তিনি একটুখানি মাথাটা ঠান্ডা করে ফেলেন। আমি না এই বানানগুলো দেখলে, আমার বাবা যদি এই বানানগুলো দেখতেন না,
1: আটকে উঠতেন। মানে এই যে ব্যাপারটা হঠাৎ করে এই যে রেগে যাওয়া, মেসেজ দেখে মাঝে মধ্যে রেগে যাওয়া,
0: মাও মাও মাও দি, আমি না আমি এই বানানগুলো আমার ডিকশনারিতে রেখে দেবো। সেটা হচ্ছে হেল আউ সুইট কমিক্স

0: গার্ল মাউদি
1: বাহ আর একবার যদি একটু পড়তে খুব ভালো হতো আর কি
0: আর একবার পড়ি হেল আউ সুইট কমিক্স দিদি মাউদি স্ল্যাশ আছে ঠিক আছে
1: আমার মনে হচ্ছে এটা তুমি স্প্যানোলের কোনো ভাষায় পড়ছো আর কি
0: আচ্ছা আমার বাবুর বার্থডে মানে গান্ধীজির শুভেচ্ছা জানাই আমার নামেতে বলো না অ্যান্ডি আচ্ছা নামটা বলো না কেন বলবো এই কেন বলবো না

0: বার্থডে রয়েছে আজকে, তাদের সবাইকে কিন্তু হ্যাপি বার্থডে প্লিজ, কেকটা আমাদের দিকে ছুঁড়ে দিলেও আমরা কিন্তু ধরে নিতে পারি। ওকে, এরপরে হাউ আর ইউ? আমাদের কেউ কখনো জিজ্ঞেস করেছে তোমার কিউটি নানা তোমরা কেমন আছো গো, তোমরা কি বাইরে টাইরে পেয়েছো?
1: প্রচন্ড বিশ্বাস করে এইরকম ভাবে বলতে গেলে আমাকে এরকম ভাবে উত্তর দিতে হবে, কোনো উপায় নেই।
0: সৌগত দাস লিখছে সোনারপুর 7150 নম্বর বাড়ি থেকে, না 7150 হচ্ছে তার পিনকোড, ঠিক আছে। গুড ইভিনিং দাদা ও দিদি, বাবা হাঁপিয়ে গেলাম। আমার বাবা কখনো আমার ওপর রাগ করতেন না, আমি যখন যা চাইতাম আমাকে দিয়ে দিতেন। এই এই, তার মানে রাগ করতেন না নয়, তিনি উপবিবাস থে, উনি অসহ্যকর একটা অবস্থার মধ্যে থেকে তোমাকে সবকিছু দিয়ে দিতে বাধ্য হতেন।
1: আসলে ওই অনেক সময় কন্ট্রোলের বাইরে সমস্ত কিছু বেরিয়ে চলে যায় তো ওই কারণের জন্য।
0: না আসলে এটাই বলতে চেয়েছি, বাবা কিন্তু নিজের সবটুকু দিয়ে তাদের সন্তানের সমস্ত স্বপ্ন পূরণ করার চেষ্টা করেন। সৌগত, আর ভেরি ভেরি মাচ লাকি বলতে হবে যে তোমাকে সেই অনুযায়ী বকা খেতে হয়নি, কিন্তু তুমি যা চেয়েছিলে তুমি অন্তত সেইগুলো পেয়ে গিয়েছিলে। তোমার জন্য থাকছে গান, রেডি করেছে কিন্তু অমরজিৎ। ইয়েস, সুতরাং গানটা তো আমাদের শুনতেই হবে, কথা বলবে না, চুপ করে লাস্ট বেঞ্চে বসে থাকো।
1: আর তার সঙ্গেই তোমাকে বলে দিই আমরা কিন্তু আবারও 5:35 ফেরত আসবো, তার কারণ 5:30 থেকে কিন্তু রয়েছে তোমার জন্য পিরিয়ডিক আপডেটস অফ এশিয়ান গেমস।

0: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: ইয়েস, 107 FM রেইনবোতে এই স্টুডিওর মাঝখানে যে কি কাণ্ড ঘটে যায় সে আর কি বলবো। তবে হ্যাঁ, আমাদের দুজনকে যদি শরীরের স্বমহিমায় দেখতে চাও তাহলে কিন্তু 107 FM রেইনবো কলকাতা ইজ আওয়ার অফিশিয়াল ইনস্টা হ্যান্ডেল, সেখানে পৌঁছে যেতেই পারো। এরপরে থাকছে তিনটে পরপর গান এবং সেখানে আমাদের ফুল মাস্তি অন থাকছে। কোথায় আমাদের দেখতে পাবে বললাম তো, 107 FM রেইনবো কলকাতা ইজ আওয়ার অফিশিয়াল ইনস্টা হ্যান্ডেল।
2: এক্স্যাক্টলি তাই। আর এই পুজোর সময়টা, এই সময়টা কিন্তু যখন তোমার হাতে ছুটিটা হব হব

0: ওবো হবো ছুটির গ্র্যান্ড হয়ে যাবো এইরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে যাচ্ছে, তখন কিন্তু অনেকেই অনেক জায়গায় ঘুরতে পছন্দ করেন, চলে যেতে পছন্দ করেন, এবং সেক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হচ্ছে যে তাজমহল দেখতে পছন্দ করেন, জয়পুর যেতে পছন্দ করেন, বারাণসী পছন্দ করেন, লে লাদাখ অবধি পছন্দ করেন, কিন্তু রিসেন্টলি একটা জায়গায় গিয়ে লোকজন প্রচুর ছবি টবি দিচ্ছে এবং সেটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপলোড করছে, দ্যাট ইজ কেরলের ব্যাকওয়াটারের যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেই সব জায়গাগুলোতে, মানে কেরলের পর্যটন কেন্দ্রের তালিকা কিন্তু অনেক অনেক বড়, লিস্টটা এইরকমভাবে জাস্ট লম্বা একটা লিস্ট রয়েছে, পাহাড় সমুদ্র সব কিছুই রয়েছে, এবং সেখানে গিয়ে তোমার যদি মনে হয় জিয়া জালে গানটা রিল বানিয়ে ফেলবে তাহলে মহুয়াকে অবশ্যই ফোন করে খবর দিয়ে দিও আর কি। হ্যাঁ, সুন্দর একটা BTS জুড়ে দেবে আর কি সেখানে।
1: সেখানে যদি BTS কে নিয়ে কথা বলতে হয়, হ্যাঁ, কিছুক্ষণ আগে আমাদের জিজ্ঞাসা করা হয়েছিল যে প্লিজ দিদি একটু BTS নিয়েও কথা বলো, কে লিখেছিল, হ্যাঁ সেখানে কি নামটাম দিয়েছে, না নামটা দেয়নি। হাই দিদি, আমি শিলিগুড়ি থেকে বলছি যে আপনি যদি BTS কে নিয়ে কিছু বলেন, অফকোর্স আমার ফেভারিট হচ্ছে জাংকুক, এবং সেই সাথে আমার ভীষণ ভালো লাগে ভি কে, মানে কিম তে আংকে, এবং সেই সাথে সাথে বলতে পারি যে যদি আমি বলি ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান র্যাপ করার কোনো যদি কেউ থেকে থাকে, র্যাপ মনস্টার যদি কেউ থেকে থাকে, সে RM অর্থাৎ কিম নামজুম, এবং সেই সাথে সাথে আরেকজনের কথা যার কথা বললে না বললেই নয়, তিনি হচ্ছেন সুগা। সুগাকে কিন্তু আমরা সাইয়ের সাথে গানে পেয়েছি That I want you, এই গানটা কিন্তু yes chartbusters এ ছিল,
0: exactly আর 5:42 হয়ে 2 সেকেন্ড হয়ে গেছে, অমরজিত এবং মহুয়া কি শুধুমাত্র এখানেই কথা বলে যাবে তা কিন্তু নয়, 107 FM রেইনবো কলকাতা, দ্যাটস আওয়ার ইনস্টা হ্যান্ডেল, সেখানে কিন্তু আমরা এক্ষুনি আসছি, তার জন্য তিনেকে তিনের একটা ব্রেক লাগবে, তিনেকে তিনের পরপর তিনটে গান তোমার জন্য থাকুক, উইকেন্ড ক্যাফেতে কিন্তু অমরজিত এবং মহুয়া তোমার জন্য রয়েছে।
2: FM রেইনবোতে তিনেকে তিন গানের হ্যাট্রিক।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নমামি বসু রুদ্র। জাতির জনক মহাত্মা গান্ধীর 157তম জন্মবার্ষিকীতে সমগ্র দেশ আজ তাকে শ্রদ্ধা জানাচ্ছে। আজ সকালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী,

0: লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা তাঁর সমাধিস্থল রাজঘাটে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। পাশাপাশি আজ প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর 122তম জন্মবার্ষিকীতে জাতি তাঁকে শ্রদ্ধা জানাচ্ছে। সারা দেশের সঙ্গে এরাজ্যেও আজ যথোচিত মর্যাদায় মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে মূল অনুষ্ঠানটি হয় ব্যারাকপুরের গান্ধীঘাটে। সেখানে রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত প্রার্থনা সভায় যোগ দেন, পুষ্পার্ঘ্য অর্পণ করেন গান্ধী স্মৃতিস্তম্ভে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ফ্লাই দুবাইয়ে সাহসী ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিথ মাচ্ছারের সঙ্গে কথা বলেছেন। গত বুধবার দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাই দুবাইয়ের একটি বিমানে কো পাইলটের আক্রমণ প্রতিহত করে তিনি 180 জনের জীবন বাঁচিয়েছিলেন। কথা বলার সময় ক্যাপ্টেন মাচ্ছার প্রধানমন্ত্রীকে তাঁর অভিজ্ঞতার বিস্তারিত বিবরণ দেন এবং সেই ঘটনায় কি তাকে সাহস জুগিয়েছিল সে বিষয়ে কথা বলেন। তাঁর সাহসিকতার প্রশংসা করে দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে বিধানসভা উপনির্বাচনের আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ সেখানে প্রচারে যান। বিজেপি প্রার্থীর সমর্থনে বিরুলিয়ায় এক নির্বাচনী সভায় যোগ দেন তিনি। এই উপনির্বাচনের প্রচার পর্ব শেষ হবে আগামী রবিবার 4 অক্টোবর। ভোট নেওয়া হবে মঙ্গলবার 6 তারিখ ও গণনা 9 অক্টোবর। রাজ্য সরকার পুজোর আগে সব শ্রেণীর রেশন গ্রাহকদের জন্য বিশেষ খাদ্য প্যাকেজ দেওয়ার কথা ঘোষণা করেছে। এই প্রথম জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের পাশাপাশি রাজ্য প্রকল্পের আওতাধীন রেশন গ্রাহকরাও সুবিধা পাবেন। পরিবার পিছু 1 কেজি করে চিনি, ময়দা এবং 250 গ্রাম সুজি দেওয়া হবে। এশিয়ান গেমসে ভারতীয় ক্রীড়াবিদদের স্বর্ণপদক জয়ের ধারা অব্যাহত। প্রতিযোগিতার 13তম দিনে আজ 5টি স্বর্ণপদক এসেছে ভারতের ঝুলিতে। বক্সিংয়ে 3টি, কুস্তি ও তীরন্দাজিতে 1টি করে স্বর্ণপদক জিতেছেন ভারতীয় প্রতিযোগীরা। এই মুহূর্তে হেডলাইন্স আপাতত এটুকুই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেইনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।

0: এই যে বিষয়টা, এটা কিন্তু আমার ভারী ভালো লেগেছিল। জানি না কেন রুক্মিণীকে নিয়ে মানুষজন এত ছিলিমিনি খেলছে।
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
0: ইয়েস, তবে হ্যাঁ, ছড়াকাটিং এর দুটো লাইন আমি বরঞ্চ তোমাকে ঝট করে বলে দিই, কারণ এই তো সময় একেবারে শেষ হয়ে এসেছে। কুমোর টুলির অলিতে গলিতে ডিপি তোলা মাস্ট, ডিপি তোলাটা মাস্ট। আরেকবার বলছি, কুমোর টুলির অলিতে গলিতে ডিপি তোলাটা মাস্ট। এরপরে তুমি এই পুরো বিষয়টা আমাকে কোথায় পাঠাবে? 9903653992 একেবারে জবলেস হয়ে আমরা দুজন বসে আছি, একজনের নাম মহুয়া, আরেকজনের নাম অমরজিৎ।
2: আসলে ব্যাপারটা হচ্ছে কি, এই যেমন রুক্মিণীর কথা তুমি বলছিলে না, এই কথাটা যেন বারবার করে মনের মধ্যে আর কি ঘুরপাক ঘুরপাক ঘুরপাক ঘুরপাক কাটছে আর কি, ওই জন্যই তো। আর আমরা কিন্তু একটু আগেই আমরা যেটা করে ফেলেছি সেটা একটা বড় কাজ করে ফেলেছি, সেটা হচ্ছে আমাদের একটা ইনস্টা হ্যান্ডেল রয়েছে, সেইখানে কিন্তু গিয়ে আমরা লাইভ ছিলাম এবং সেইখানে কিন্তু তোমরা এসে এসে বিশ্বাস করো আজকে মহুয়াকে অসাধারণ সুন্দর দেখতে লাগছিল, কিন্তু সেইটা তোমরা বলে ফেলেছো এবং প্রেজ করেছো। প্রেজ, এরকম প্রেজ করতে থাকো, এটাই তো আমরা চাই। আমাদের ইনস্টা হ্যান্ডেলে যাও এবং সরাসরি আমাদের ফলো করে দেখে নাও আমরা আজকে কি বলেছি, কি করেছি না করেছি।
0: ইয়েস, এই সময় 6:07 হয়ে গেছে, তখন তোমাকে আরো একবার আমাদের এই ফেভারিট যে বিষয়টা সেটা হচ্ছে এই, আমরা এইটা তো ঢং করে বাজিয়েই দিতে পারি।
1: ছড়া কাটিং, ছড়া কাটিং, ছড়া কাটিং।
0: আসলে ঢং করতে আমরা ভীষণ ভালোবাসি। বিষয়টা হচ্ছে যে দুটো লাইন তোমার জন্য দিলাম, কুমোর টুলির অলিতে গলিতে ডিপি তোলাটা মাস্ট। আরো একবার, কুমোর টুলির অলিতে গলিতে ডিপি তোলাটা মাস্ট। মনের কথা বলে দিচ্ছি, আমি জাস্ট এখানে বসে আছি, জাস্ট
2: জাস্ট মাস্ট, সমস্ত কিছু একসাথে। না বিশ্বাস করো, আমরা কোনো কিছু কন্ট্রোভার্সির মধ্যে থাকবো না, আমরা যেটা করবো সেটা একদম। ওই একটা গান ছিল না, জ্বালিয়ে পুড়িয়ে কি ছিল না, একদম তাই। ঘুমটুম যদি পুজোর আগে না উড়ে যায় তাহলে আর পুজো পুজো কি রকম ব্যাপারটা থাকলো, তাই না বলো?

0: না তো কারওয়া কি তলাশ হ্যায়, মান্নাদের কথা যেমন মনে রাখতে হবে, আমরা কিন্তু নিজেদের বিজ্ঞাপন একদম করতে চাই না, কিন্তু এই যে শাশ্বত শাশ্বত সচদেব, এর সাথে কিন্তু এই যে আমার পাশে বসে আছেন অমরজিৎ, এ কিন্তু একটা সময় ইয়ে সঙ্গত করেছিল অ্যাজ এ পকেশনিস্ট, ও কিন্তু এই শাশ্বতের সাথে কাজ করেছে।
1: মানে জাস্ট নিজেই ভুলে গেছিলাম এই কথাটা, যখন মুয়া মনে করালো বিশ্বাস করো এত ভালো লাগছিল, মনটা না পুরো গর্বে আনন্দে ভরে।
0: ওই জন্যই তো আমি তোকে বলেছি যে তুমি নয় আমাকে বিয়ে রেখে নাও, নয় তুমি আমাকে দত্তক নিয়ে নাও।
1: আমি তোমাকে এই কারণের জন্য আজকে একটা দারুন দারুন দারুন এক্সপ্রেসো কফি খাওয়াবো।
0: অলরাইট,
1: ইয়েস,
0: বলে ভালো
1: কেন, তার কারণ হচ্ছে গতকাল কিন্তু আমরা ইন্টারন্যাশনাল কফি ডে গেছে, সেটা আমরা সবাই জানি, এবং সেখানে চা না কফি কে এগিয়ে এটা নিয়ে কিন্তু একটা দারুন আলোচনা করেছিলাম। দেব এবং অমরজিৎ তোমার সঙ্গে ছিল, কিন্তু আজকে যখন মানে এই কফি এই সমস্ত নিয়ে ঘাঁটাঘাঁটি করছিলাম একটুখানি, দেখলাম যে একটা দারুন ছোট্ট ইনফরমেশন রয়েছে, যে ইনফরমেশনটা তোমাদের সঙ্গে শেয়ার না করে কিন্তু থাকতে পারলাম না। সেইটা হচ্ছে আমরা সবাই জানি যে আমাদের এনসাইক্লোপিডিয়া রয়েছে, মানে এখন তো আমরা সবাই উইকিপিডিয়া ঘাঁটতেই বেশি ব্যস্ত আর কি, কিন্তু এনসাইক্লোপিডিয়াতে একটা ছোট্ট তথ্য রয়েছে, সেটা হচ্ছে যে যে কফি সারা বিশ্বজুড়ে সারা ফেলে দিয়েছে সেই কফি কিন্তু ইথিওপিয়া থেকে নাকি পাওয়া গিয়েছিল, এবং সেখানে একটা ছোট্ট মানে বিষয় লক্ষ্য করা গিয়েছিল যে একটা বিশেষ গাছের লাল ফল, সেই ফল খাওয়ার পর থেকে সেখানকার কতগুলো পশু, গৃহপালিত পশু থেকে শুরু করে সমস্ত ধরনের পশু, সেই পশুগুলো নাকি একটু অদ্ভুত আচরণ করা শুরু করেছিল। এবং দৃশ্যটি দেখার পর সেখানকার একজন মানে লোকাল একজন, তার নাম হচ্ছে কালদি, তিনি তার খুব কৌতূহল হয়েছিল যে কী ব্যাপার, এই ফল খাওয়ার পর থেকেই আমার যারা গৃহপালিত পশুগুলো রয়েছে তারা একটু অন্য ধরনের আচরণ করা শুরু করছে। তিনি সেখানে একটি মঠ ছিল, সেই মঠের সন্ন্যাসীদের জানান, এবং ফাইনালি যেটা হয়, সন্ন্যাসীরা প্রথমে কিন্তু ব্যাপারটাকে একদম পাত্তাই দেননি জাস্ট বলতে গেলে, কিন্তু পরে যখন দেখা যায় তখন দেখা যাচ্ছে যে এই ফলগুলোকে যদি একটু প্রসেস করে খাওয়া যায় তাহলে নাকি মানুষ অনেকক্ষণ অনেকক্ষণ জেগে থাকতে পারে, ব্যাস কফি আবিষ্কার হয়ে গেল।
0: হ্যাঁ, আর সালমান খানের হাতে যেটা ছিল সেটা আমরা খেতে চাই না, আমরা যেটা খেতে চাই সেটা হচ্ছে কফি, কফি অ্যান্ড কফি। আজ যেহেতু ঝুমেকি রাত, সো আমরা কফি খেতেই পারি, এবং সেটা এক্সপেন্সিভ হতে পারে কিংবা ক্যাপোচিনো হতে পারে। এখন বাজে 6:14, ইয়েস। আরেকটা কথা জানিয়ে দিই, এখন কিন্তু মা কখনোই মুখ ভার করবেন না যে এবারে পদ্ম ফুলগুলো একদম পচা এসছে, কারণ নয়াঞ্জলি একেবারে তোমাকে ভাসিয়ে দেবে পদ্মে, প্রচুর পদ্মের উৎপাদন হয়েছে এবং এবারে 108টার অনেক অনেক বেশি সুন্দর সুন্দর ফুল পাওয়া যাবে।

0: Yes, of course. ছড়া কাটিং এ জাস্ট আমরা ভেবেছিলাম যে ছটার পরে তোমাদের ছড়া কাটিং দিয়ে এবার বোধহয় ছড়িয়ে দেবেই তোমরা। ইয়েস, কুমোর টুলির অলিতে গলিতে ডিপি তোলাটা মাস্ট। ও মা গো, সবাই একেবারে ঝাঁপিয়ে পড়ে লিখেছে গো,
1: প্রচুর দুর্গা বেরিয়ে পড়েছেন কুমোর টুলি থেকে এই মুহূর্তে প্রচুর। এবং সেই সমস্ত দুর্গারা সবাই সানগ্লাস পরা দুর্গা, সোশ্যাল মিডিয়া ভর্তি হয়ে গেছে। মানে সত্যি আমরা যে এদিকে ওদিকে প্রচুর দুর্গা দেখতে পাবো। কাশবন থেকে উঠে আসবেন, কখনো জল থেকে উঠে আসবেন, কখনো কুমোর টুলি থেকে বেরিয়ে আসবেন।
0: তো এমন দুর্গা দেখেছি হাফ জলে শুয়ে আছেন, মুখে তার সন্দেশ ঠোসা, তার উপর থেকে সবাই ছবি তুলছে, সেটা নাকি বিসর্জনের বিষণ্ন দুর্গা। বাবা রে,
1: ভয় হচ্ছে না? কিশোরী কিশোরী, উঠে পড়ো উঠে পড়ো, ঠান্ডা লেগে যাবে
0: একদম।
1: কুমোরটুলির অলিতে গলিতে ডিপি তোলাটা মাস্ট, এতদিন ফ্রি ছিল, এবার যে টাকা লাগছে। দোস্ত শাওন বারাসাত থেকে আমাদেরকে মেসেজ করে দিয়েছে।
0: সত্যি নাকি?
1: ওমা, কি করে বুঝলে এত মনের কথা?
0: শাওন মনের কথা, শাওন কি করে বুঝে যায়?
1: অমরজিৎ ছড়া কাটিং মহুয়া।
0: অলরাইট, সুতরাং এই যখন দিয়ে দিয়েছো তখন তোমাকে এই এগ রোল খেয়ে বাজাতে থাক।
1: থাকছেন শুভ সন্ধ্যা দাদা অমরজিৎ ও দিদি মহুয়া। ছড়া কাটিং হলো না, ছড়া কাটিং আজ কি তবে বাদ? না, এই তো ছড়া কাটিংই তো চলছে।
0: কুমোরটুলির অলিতে গলিতে
1: ডিপি তোলাটা মাস্ট,
0: অ্যাবসলিউটলি। তারপরেরটা তুমি দিয়ে ফেলো জাস্ট,
1: একদমই অমরজিৎ এবং মহুয়া।
0: ইয়েস, তারপরে কি কিছু লিখেছে?
1: হ্যাঁ, এরপরেও কিন্তু মেসেজ রয়েছে। শেখ ইলিয়াস বজবজ জড়িয়াল থেকে আমাদেরকে মেসেজ করে বলে দিচ্ছে, হ্যালো দুই আর জে দাদা ও দিদি, আপনাদের অনুষ্ঠান আমি রোজ শুনি, আমার খুব ভালো লাগে। ইয়েস, ইউ আর আওয়ার রেগুলার লিসনার, এটা কিন্তু সত্যি আমাদের কাছে অনেক অনেক বড় পাওয়া। পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে আমাদেরকে মেসেজ করে জানিয়ে দিচ্ছে, কুমোরটুলির অলিতে গলিতে ডিপি তোলাটা মাস্ট, টাকা খরচ বেশি করলে আমার মাথা করবে বার্স্ট, পূজোর দিনে এক হব সবাই, থাকবে না কোনো কাস্ট। ওয়াও,
0: একদমই তাই, আমাদের প্রত্যেকের মনের কথা 107 FM রেইনবোতে আমরা কখনোই ওই লোকেশন আর কাজটা জিজ্ঞাসা করি না। ইয়েস, তুমি আমাদের জানিয়ে দিতে পারো ছড়া কাটিং এর দুটো লাইন, কুমোরটুলির অলিতে গলিতে ডিপি তোলাটা মাস্ট। তবে হ্যাঁ, আমরা এখন একটা হালকা করে গানই শুনিয়ে একটু হুলকু করে নেচে আসবো, সেই নাচাটার পরে আবার ফিরে আসবো বাপি লহরি অ্যান্ড শ্রেয়া ঘোষাল। প্লিজ এনজয়।

0: 107FM রেইনবোতে এই যে আমাদের নাচা কোদা, আমরা ভারী ভালোবাসি। কোমরে যতই স্লিপ ডেস্ক হোক না কেন, তবু আমরা এইভাবেই বসে থাকি 107FM রেইনবোতে। ছড়া কাটিংয়ে তোমাকে দুটো লাইন দিয়েছিলাম, কুমোর টুলির অলিতে গলিতে ডিপি তোলাটা মাস্ট।
1: কুমোর তোলির অলিতে গলিতে ডিপি তুলবই তুলবো তুলবই তুলবো। পবিত্র সন্ধ্যার শুভক্ষণে অমরজিৎ দা ও মহুয়া দিদিকে জানালাম স্নিগ্ধ ভালোবাসা। সরাসরি ছড়া কাটিংয়ে আসি, কুমোর টুলির অলিতে গলিতে ডিপি তোলাটা মাস্ট। এই জিপি না ডিপি,
0: ডিপি ডিপি,
1: ইয়েস একদম তাই। ডিসপ্লে পিকচার কুমোর টুলির অলিতে গলিতে ডিপি তোলাটা মাস্ট। মণ্ডপে মণ্ডপে সদা সজাগ থাকতে হবে, নইলে যাই হোক না কেন, আমাদের আপাতত সমস্ত বিষয়ে জল ঢেলে দিতে আমরা একদম মানে ওস্তাদ, সিদ্ধহস্ত। বিশ্বাস করো, শুধুমাত্র আমরা নয়, অনুপম রয়ও কিন্তু একই রকম ভাবেই বলছে, ইয়েস উনিও কিন্তু জল ঢালাতে সিদ্ধহস্ত।

0: আমরা কেউ তোমাকে বিরক্ত করি না, তার কারণ একটু পরেই কিন্তু তোমার জন্য থাকছে পিরিয়ডিক এফএম আপডেট। 20th এশিয়ান গেমস যেটা 2026 এ রয়েছে, আমরা অনেক অনেক পদক পেয়েছি এবং পদক তালিকায় 6th এ রয়েছি আপাতত। এবং যদি তুমি কোনো সিনেমা নিয়ে হেড ব্যাং করতে চাও, তাহলে ইয়েস ওয়েস্টার্ন গান নিয়ে তোমার সাথে থাকবে সুকন্যা। আপাতত আমরা বলবো টাটা বাই বাই।
1: ইয়েস একদম, আমরা টাটা বাই বাই করব, তার কারণ আমাদের কিন্তু এখন বিশ্বাস করো প্রচন্ড খিদে নিতে পেয়ে গেছে। অমরজিৎ এবং মহুয়া কিন্তু এবার খাবার দাবার জাস্ট ভাবা যাচ্ছে না, পুজো চলে এসছে ন্যাচারালি, এখন খাবার দাবার নিয়ে কোনো ডায়েট ফাইট হবে না।
0: যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে একটা প্রেমের গান শোনাতে পারি।
1: নতুন করে আবার
0: চেষ্টা তো করতেই পারি। যিনি রোল বানাচ্ছেন তার দিকে তাকিয়েও কেমন যেন একটা ভালোবাসা ভালোবাসা জাগে না, কিরকম একটা ফুচকা যিনি দিচ্ছেন আত্রে যখন নিয়ে যখন তার দিকে এগোই না। বেশি কথা বলা হয়ে যাচ্ছে 107 FM রেনবো থেকে। আজকে মহুয়া আর অমরজিৎ বলছে প্লিজ ভালোবাসায় থেকো, কেমন

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি দেবব্রত মণ্ডল। রাজ্য সরকার পুজোর আগে সব শ্রেণীর রেশন গ্রাহকদের জন্য বিশেষ খাদ্য প্যাকেজ দেওয়ার কথা ঘোষণা করেছে। এবার প্রথমবার জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের পাশাপাশি রাজ্য প্রকল্পের আওতাধীন রেশন গ্রাহকরাও এই সুবিধা পাবেন। পরিবার পিছু 1 কেজি করে চিনি ও ময়দা এবং 250 গ্রাম সুজি এক দফায় দেওয়া হবে। 50% ভর্তুকিতে এই সামগ্রী মিলবে, তবে বিক্রয় মূল্য সংক্রান্ত বিজ্ঞপ্তি এখনও জারি হয়নি। খাদ্য দপ্তর ইতিমধ্যেই নির্দেশ দিয়েছে আগামী 14 অক্টোবরের মধ্যে রাজ্যের সমস্ত রেশন দোকানে এই সামগ্রী পৌঁছে দিতে হবে। প্রধানমন্ত্রীকে উপহার হিসাবে দেওয়া সামগ্রীর অষ্টম পর্যায়ের ই নিলামের সময়সীমা বাড়িয়ে চলতি মাসের 31 তারিখ করা হয়েছে। সংস্কৃতি মন্ত্রক জানিয়েছে, এই পর্যায়ে নিলামে রাখা মোট 30টি স্মারক সামগ্রীতে দিল্লির বিভিন্ন দিক প্রতিফলিত হয়েছে। এর মধ্যে রয়েছে 9টি ফটোফ্রেম, 9টি স্মারক এবং 6টি মূর্তি, ভাস্কর্য ও প্রতিকৃতি। এছাড়াও রয়েছে দিল্লি মেট্রোর 2টি মডেল, 1টি ক্রীড়া স্মারক, ধর্মীয় সামগ্রী, 1টি চিত্র এবং বিভিন্ন কলা ও হস্তশিল্প সামগ্রী। ব্যবসায়ীদের সহায়তা লক্ষ্যে রপ্তানিকৃত পণ্যের ওপর শুল্ক ও করমুকুব প্রকল্প রোড টেপের মেয়াদ চলতি বছরের 31 ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। সরকার জানিয়েছে, অভ্যন্তরীণ শুল্ক ইউনিট, অ্যাডভান্স অথরাইজেশন হোল্ডার, বিশেষ অর্থনৈতিক অঞ্চলের ইউনিট এবং এক্সপোর্ট ওরিয়েন্টেড ইউনিটগুলিতে রপ্তানির ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যাবে। টুলু মণ্ডলের জামিন মামলায় পাওয়ার পর ফের গ্রেপ্তার নইমুদ্দিন মণ্ডল। গ্রেপ্তার তার ভাই মনিরুদ্দিন মণ্ডলও। আজ সকাল থেকে তাদের বাড়িতে অভিযান ও জিজ্ঞাসাবাদ করে পুলিশ, পরে তাদের গ্রেপ্তার করা হয়। এরা দুজনেই টুলু মণ্ডলের আত্মীয়। টুলু মণ্ডলের মামলায় কয়েকদিন আগে জামিন পাওয়া টুলু মণ্ডলের আত্মীয় নইমুদ্দিনের বাড়িতে ফের পুলিশি তল্লাশি চলে আজ সকাল থেকেই। এশিয়ান গেমসে আজ ইতিহাস গড়েছে ভারতীয় মহিলা হকি দল। চীনকে 1-0 ব্যবধানে হারিয়ে স্বর্ণপদক জিতেছে ভারতীয় মহিলা হকি দল। ভারতের হয়ে একমাত্র গোলটি করেন লাল রেম সিয়ামি মার্জোটে। গত 44 বছরে এই প্রথম এশিয়ান গেমসে সোনা জিতল ভারতের মহিলা হকি দল। প্রতিযোগিতার 13তম দিনে আজ 6টি স্বর্ণপদক জিতেছে ভারত। এই মুহূর্তের খবর এ পর্যন্ত।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে ধৃতি সেন শর্মা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, নন্দীগ্রামের উন্নয়নে তার সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এবারের উপনির্বাচনে জয়লাভ করলে সেখানকার মানুষের স্বার্থ রক্ষায় আরও অনেক ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন। শ্রী অধিকারী আজ নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের আগে দলীয় প্রার্থীর সমর্থনে বিরুলিয়ায় এক জনসভায় যোগ দেন। রাজ্য সরকার পুজোর আগে সব শ্রেণীর রেশন গ্রাহকদের জন্য বিশেষ খাদ্য প্যাকেজ দেওয়ার কথা ঘোষণা করেছে। এই প্রথম জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের পাশাপাশি রাজ্য প্রকল্পের আওতাধীন রেশন গ্রাহকরাও এই সুবিধে পাবেন। পরিবার পিছু 1 কেজি করে চিনি, ময়দা এবং 250 গ্রাম সুজি দেওয়া হবে। আলিপুরদুয়ারের বক্সাকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। গান্ধী জয়ন্তী উপলক্ষে

আজ সকালে বক্সায় তার উপস্থিতিতে এনক্লোজারে রাখা বাঘটিকে জঙ্গলে ছাড়া হয়। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব। সারা দেশের সঙ্গে এরাজ্যেও আজ যথোচিত মর্যাদায় মহাত্মা গান্ধীর 158তম জন্মজয়ন্তী উদযাপিত হচ্ছে। এই উপলক্ষে মূল অনুষ্ঠানটি হয় ব্যারাকপুরের গান্ধীঘাটে। সেখানে রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত প্রার্থনা সভায় যোগ দেন। বিজেপি সাংসদ বিধায়ক ও নেতারা আজ খাদি বস্ত্র কিনে দিনটি পালন করছেন। এশিয়ান গেমসে আজ ইতিহাস গড়েছে ভারতীয় মহিলা হকি দল। চীনকে 1-0 ব্যবধানে হারিয়ে স্বর্ণপদক জিতেছে তারা। গত 44 বছর এই প্রথম এশিয়ান গেমসে সোনা জিতল ভারতের মহিলা হকি দল। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নমামি বসু রুদ্র। জয়ের ধারা অব্যাহত রেখে এশিয়ান গেমসে আজ ছটি সোনা জিতেছে ভারত। স্বর্ণপদকের লড়াইয়ে চীনকে 1-0 ব্যবধানে হারিয়ে এশিয়ান গেমসে আজ ইতিহাস গড়েছে ভারতীয় মহিলা হকি দল। দেশের হয়ে একমাত্র গোলটি করেন লাল রেমসিয়ামি মার্জোটে। গত 44 বছরে এই প্রথম এশিয়ান গেমসে সোনা জিতল তারা। এর ফলে 2028-এর লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সেও জায়গা করে নিল ভারতীয় মহিলা দল। এছাড়াও বক্সিংয়ে তিনটি, কুস্তিতে ও তীরন্দাজিতে একটি করে স্বর্ণপদক পেয়েছেন ভারতীয় ক্রীড়াবিদরা। এই মুহূর্তে এশিয়ান গেমসের পদক তালিকায় বর্তমানে পঞ্চম স্থানে উঠে এসেছে ভারত। তাদের দখলে রয়েছে 16টি সোনা, 25টি রূপো ও 35টি ব্রোঞ্জ সহ মোট 76টি পদক। কুস্তিতে পুরুষদের 65 কেজি ফ্রিস্টাইল বিভাগে সোনা জিতেছেন সুজিত কালকাল। বক্সিংয়ে মহিলাদের 65 কেজি বিভাগে সোনা জেতেন পারভিন হুডা। পুরুষদের 80 কেজি বিভাগে সোনা জিতেছেন অঙ্কুশ পাঙ্ঘাল। এছাড়াও বক্সিংয়ে মহিলাদের 75 কেজি বিভাগে সোনা জেতেন আজ লাভলিনা বরগোহাঁই। যুব ভারতী ক্রীড়াঙ্গনে আগামীকাল ভারত ও ব্রাজিল ফিফা প্রীতি ম্যাচে মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধে 7:30। এই ম্যাচকে ঘিরে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে। ব্রাজিলের অধিনায়ক মার্কুইন হোস বলেছেন, ভারতের মতো দেশে এত সমর্থকের সামনে খেলতে পারা সম্মানের বিষয়। কলকাতায় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেসে আজ পূর্ব ভারতের প্রথম গামা নাইফ সেন্টারের উদ্বোধন হয়েছে। রাজ্যসভার সাংসদ বিজেপির রাজ্যসভাপতি সমীক ভট্টাচার্য এই সেন্টারের উদ্বোধন করেন। আসন্ন উৎসবের মৌসুমে সাধারণের নিরাপত্তা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজ্য সরকার সব পুলিশ কর্মীদের ছুটি বাতিল করেছে। আগামী 8 অক্টোবর থেকে 20 নভেম্বর পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া কোনো ছুটি নেওয়া যাবে না বলে রাজ্য পুলিশের তরফে সব জেলা পুলিশ সুপারদের জানানো হয়েছে। সারা দেশের সঙ্গে রাজ্যেও আজ যথাযথ মর্যাদায় মহাত্মা গান্ধী জন্মজয়ন্তী পালিত হচ্ছে। এই উপলক্ষে আজ বিজেপি সাংসদ বিধায়ক নেতারা খাদি বস্ত্র ক্রয় করে দিনটি পালন করেন। এই মুহূর্তে হেডলাইন্স আপাতত এটুকুই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার ওনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন ভালোবাসার অনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।
1: শুক্রবারের রাত এলেই মনটা যেন একটু উড়ু উড়ু করে। মন বলে আজ এমন একজন বন্ধুর সঙ্গে কথা হবে যার সঙ্গে মন খুলে আমার মনের কথা মানে আমার ভালোবাসার কথা বলা যাবে। কারণ শুক্রবারের রাত মানে একটুখানি ভালোবাসার কথা বলার রাত। যে সমস্ত কনফেশনসগুলো আজও মনের মানুষকে বলা হয়ে ওঠেনি, কিংবা যে সমস্ত কনফেশনসগুলো মনের কোনো একটা কোনায় পড়ে আছে, কিংবা কখনো কাউকে মন থেকে ভালোবেসে ফেলা হয়েছিল কিন্তু তারপরেও তাকে সেই কথাটা কখনোই বলা হয়ে ওঠেনি, সেই সমস্ত কথা আজ তুমি লিখে পাঠাতে পারো তোমার লাভ জাংশনে। হ্যাঁ, চুপটি করে তোমার দুজন বন্ধু আজ সেই কথা পৌঁছে দেবে তোমার মনের মানুষের কাছে। ভালোবাসা মানে শুধুমাত্র গোলাপ ফুল আর হাতে হাত রেখে তো পথ চলা নয়, ভালোবাসারই পথে থাকে অনেক উত্থান অনেক পতন। কিন্তু সব কিছুর পর যেটা থাকে সেটা হচ্ছে সেই দুটো মানুষের মধ্যে বেঁচে থাকা সেই অনুভূতি, আর সেই অনুভূতির নাম লাভ জাংশন।
2: সত্যি তাই, এই যে তুমি আজকে যখন মার্কেটিং করতে বেরিয়েছিলে, তুমি একাই বেরিয়েছিলে, তোমার তখন বেরিয়ে মনে হচ্ছিল যে যদি আমার একজন সঙ্গী থাকতো বা একজন সঙ্গিনী থাকতো তাহলে বোধহয় আমার জিনিসটা চয়েস করতে আরেকটু বেশি সুবিধে হতো। বা আজকে যখন তুমি ওই এসপ্ল্যানেড ভিড়ের মধ্যে দিয়ে যখন যাচ্ছিলে, ওই যে ডান দিকে যে মেয়েটা দাঁড়িয়েছিল যার ওই খোলা চুলটা দেখে তোমার মনের মধ্যে একটু ধুকপুক করছিল, মনে হচ্ছিল যে কি করে তার সঙ্গে যদি একটু কথা বলা যায়, কিন্তু না, আননোন পার্সন, হঠাৎ করে তো এইভাবে কথা বলতে পারবো না, যদি কিছু ভুল বুঝে ফেলে বা যদি আমার কিছু একটা ব্যাড ইমপ্রেশন তৈরি হয় তাহলে তো হিতে বিপরীত। তাহলে কি করতে হবে? যেটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেক শুক্রবার যেটা করতে হয় 9903652992 তে মেসেজ করতে হবে তোমার ফিলিংসের কথাগুলো, তোমার মনের কথাগুলো। ভালোবাসা সম্পর্কে আমাদের তো অনেকের অনেক রকম ধারণা, অনেকের অনেক রকম ডেফিনেশন, অনেকের অনেক রকম ফেজ, অনেকের অনেক রকম দৃষ্টিভঙ্গি, সব কিছু মিলেমিশে একাকার হয়ে যায় যে স্টেশনে তার নাম লাভ জাংশন। 9903652992 তে তোমার মনের কথা শোনার জন্য আজকে সৌমিক এবং সুনন্দা একসঙ্গে রাত 12টা পর্যন্ত থাকবো।
1: আর এই লাভ জাংশনের আজকের প্রথম পথ চলা হোক তোমার ভালোবাসার গল্প দিয়ে। কখনো কখনো ভালোবাসাটা খানিকটা মিষ্টি হয়ে যায়, অনেকটা চাশনির মতন। সে চাশনি যেন আজীবন তোমার ভালোবাসার এই সুন্দর বাগানে, বা আমি বলতে পারি ভালোবাসার রসগোল্লায় ভরপুর থাকুক।

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার ওনলি ডেস্টিনেশন, লাভ জাংশন, 107 FM রেইনবোতে।
1: ভালোবাসার ওনলি ডেস্টিনেশন লাভ জাংশনে আরও একবার তোমাকে ওয়েলকাম। জানি পুজোটা খুব কাছে, এবং পুজো মানে যে শুধুমাত্র ঠাকুর দেখা মতো নয়, আমাদের মতন বাঙালিদের কাছে পুজো মানে একটুখানি প্রেমে পড়াও বটে। যে পুজোতে সেজে গুজে আমরা যখন খুব ছোট ছিলাম, বা বলতে পারি আমরা যখন স্কুলে কলেজে পড়ি, তখন ওই ঝাড়ি মারার ব্যাপারটা কিন্তু দুর্গাপুজোতে আর সরস্বতী পুজোতেই বেশি হতো। কারণ সেই সময় আলাদা করে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করার মতন ব্যাপার স্যাপার ছিল না। তো দুর্গাপুজো এলে যখন এই প্রথমেই শপিংয়ে যাওয়া হয়, বা পুজো হপিংয়ে মানে প্যান্ডেল হপিং করতে যাওয়া হয়, তখন না সেজে গুজে প্রতিটি মানুষ যায় তার মনের মানুষকে খুঁজতে। এই কথাটা আমার এক বান্ধবী আমাকে বলেছিল যখন আমার বয়স খুব কম, ক্লাস 12-এ পড়ি। তো তার সঙ্গে বিশাল ঝামেলা হয়েছিল কথার প্রেক্ষিতে। আমি বললাম যে কেন, আমি সাজছি আমার ইচ্ছে, আমার জন্যে, পুজো মানে আমি আমাকে নতুনভাবে খুঁজে পাওয়ার চেষ্টা করছি। আমি

0: তোমার জন্য সাজছি সেটা থুড়ি কারোর জন্য বলছে না, এখন হয়তো বলছিস, বাট একটা সময় পর এটা রিয়েলাইজ হয় যে হ্যাঁ, এই সাজটাকে যদি কেউ অ্যাপ্রিসিয়েট করে তখন মনে হয় যে ওকে ফাইন, তাহলে আমিও হয়তো কোথাও ওয়ার্থ। তো সেদিন আমি বলেছিলাম যে আমার ওয়ার্থ কি সেটা হয়তো আমি ভালো করে জানি, কারোর ভালো লাগা মন্দ লাগাতে যদি ডিপেন্ড করে যে তুমি কতটা ওয়ার্থ, তাহলে তো মুশকিল, তাই না? যদি ওটা খুব প্র্যাকটিক্যাল কথা ছিল, বাট যখন বয়সটা একটু একটু করে বাড়তে শুরু করে তখন একটু একটু রিয়েলাইজেশন হতে শুরু হয় যে হ্যাঁ, যদি একটা চোখ দূর থেকে একটু বাঁকা দৃষ্টিতে আমার দিকে তাকায় মন্দ লাগে না। কিংবা কখনো পাড়ার সেই ক্রাশ যখন পাড়ার পুজোতে আসে তখন খুব তাড়াহুড়ো করে সেজে গুজে শাড়ি ঠাড়ি পরে অঞ্জলি দেওয়ার জন্য মণ্ডপে দৌড়ে যাওয়া, সেটাও তো খানিকটা ভালোবাসা।
1: সত্যি তাই, এবং সেটা ভালোবাসা কিনা জানি না, তবে সেটা একটা অন্য রকমের ফিলিংস, এবং এই ফিলিংসটার কী মানে বা এই ফিলিংসটাকে আমরা কীভাবে বলবো সেটা আমরা জানি না। তবে সুনন্দা, আজকাল আমি দেখেছি মানে সোশ্যাল মিডিয়ায় তুমি সরস্বতী পুজোর কথা বললে এবং দুর্গা পুজোর কথা বলছোই, যখন সেটা ট্রেন্ড চলছে আমি দেখেছি, বিশেষ করে সরস্বতী পুজোর সময় ট্রেন্ডটা চলে যে কুঁচি ধরার লোক চাই, সেরকমই আজকাল দুর্গা পুজোর আগেও বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কে এরকম এক পোস্ট বিভিন্ন লোক দিচ্ছে, আমি নিজে দেখেছি আর কি, যে ষষ্ঠীর দিন বেরোতে চাই, ফাঁকা আছি, কেউ কি বেরোতে চান আমার সঙ্গে, বা অষ্টমীর দিন সকালবেলা একসঙ্গে অঞ্জলি দিতে চাই অমুক জায়গায় গিয়ে, মানে নিজের পাড়ায় নয়, একটা পার্টিকুলার জায়গায় গিয়ে, তো সেখানে কি একসঙ্গে অঞ্জলি দেওয়া যায়, আমরা কিন্তু বিলটা শেয়ার করব একে অপরের সঙ্গে, বা এরকম ধরনের বিভিন্ন পোস্ট আজকাল সোশ্যাল নেটওয়ার্কে খুব ঘুরছে। আমি জানি না মানে এটা ব্যাপারটা কি, মানে বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড ভাড়া করা যায় আজকাল?
0: আমি সত্যি জানি না, এক সময় যখন আমিও সোশ্যাল মিডিয়ার এই নতুন খেলাটার দিকে তাকাই, যখন আমার চোখ পড়ে তখন না আমার মনে হয় যে উই আর রিয়েলি ব্লেসড, কারণ আমরা এমন একটা জেনারেশন থেকে বিলং করি যেখানে এই ধরনের বিষয়টা আমাদের চোখে আগে পড়েনি। আমার মনে হয় সেই কারণে আমরা আমাদের জীবনের সেই সব থেকে ইম্পর্টেন্ট সময়টা, মানে আমাদের টোয়েন্টিজটা, আমরা খুব ভালোভাবে কাটাতে পেরেছি, যেখানে অ্যাকচুয়াল ভালোবাসা, যেখানে ঠিক আছে হার্ট ব্রেক তো হবেই, সেটা খুব ন্যাচারাল একটা বিষয়, মন থাকলে মনটা ভাঙারও একটা কারণ বা উদ্দেশ্য সেটা থাকবে, কিন্তু তারপরেও কোথাও গিয়ে সত্যিকারের ভালোবাসা খুঁজে পাওয়ার যে একটা অভিনব রাস্তা এবং অপেক্ষা সেটা ছিল আমাদের। বাট এখন সত্যি আমার মনে হয় এটা হয়তো কেউ বা কোনো একটা পার্টিকুলার দল মজার ছলে করছে, অথবা হয়তো আজকাল জেনারেশনটা এমনভাবেই বদলে গেছে। জেনারেশন মিনস আমি কিন্তু পার্টিকুলার কোনো একটা বয়সের লোকের কথা বলছি না, তুমি দেখবে যে সমস্ত মিমসগুলো আজকাল সার্কুলেট হয় সোশ্যাল মিডিয়াতে যার কথা তুমি বললে, সেখানে আমাদের বয়স বলো, আমাদের থেকে মানে আরও একটা জেনারেশন ওপরের বয়সের লোক বলো বা তারও ওপরের বয়সের লোক বলো, তারাও কিন্তু ইনভলভড, তাই না? তো আমি বলবো এটা একটা অন্য মেন্টালিটি জেনারেশন, যেখানে সব এজ গ্রুপের মানুষ হয়তো আজকাল নিজেদের অভিলাষাকে পরিপূর্ণ করার জন্যে নিজের সময়টা মনটা ফিলিংসগুলো ইনভেস্ট করছে। বাট এটা আমার সত্যি মাথায় ঢোকে না, আমি সত্যি জানি না যে ফাঁকা আছি ভাড়া পাওয়া যাবে বয়ফ্রেন্ড কিংবা গার্লফ্রেন্ড। সো আজকে 107 FM রেইনবোর ইনস্টা হ্যান্ডেলে কিন্তু তোমাদের জন্য একটা ছোট্ট লাভ মিটার রয়েছে,
1: তো সেই লাভ মিটারে গিয়ে তোমরা কমেন্ট বক্সে গিয়ে তোমরা ভোট করতে পারো। একটা কথা পোস্ট করা রয়েছে, এটা আমরা এখন বলছি না, 11টার পর আমরা বলবো, সেখানে তুমি যদি কথাটাকে সাপোর্ট করে থাকো তাহলে অবশ্যই সেখানে ইয়েস বলে ভোট করবে, এবং যদি তোমার মনে হয় যে না, তুমি কথাটার সঙ্গে একদমই সহমত নও, সেক্ষেত্রে তুমি নো ভোট করবে, এবং সেক্ষেত্রে দুক্ষেত্রেই আর কি, যদি তোমার কোনো কমেন্ট থেকে থাকে সেটাও কিন্তু তুমি কমেন্ট বক্সে লিখতে পারো,
0: এবং তারই সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ফোন মেসেজে তোমার মেসেজেস ঢুকছে। তো এমনই একটি মেসেজ 9903658992 এই নাম্বারে একজন পাঠিয়েছেন, তিনি শুরুতেই বলেছেন যে আমি আমার নামটা বলতে ইচ্ছুক নই, অনিচ্ছুক, তবে তিনি বলছেন আমি দুর্গাপুর থেকে আছি। ভেরি গুড, শুরুতেই আপনি এটা লিখেছেন বা তুমি এটা লিখেছো, তার জন্য থ্যাংক ইউ, কারণ অনেক সময় একেবারে নিচে তোমরা লেখো ততক্ষণে আমরা অলরেডি সবটা পড়ে ফেলি। সো তিনি বলছেন যে আমার একটা ছোট্ট কনফেশন আছে, আমি এমন একজন ফিমেল পার্টনার খুঁজছি যে শুধুমাত্র রিলেশনশিপের জন্য নয় বরং জীবনের সুখ দুঃখ ভালো মন্দ সবটা সময় আমার পাশে থাকবে। আমি নিজে এক সাইবার ক্যাফে চালাচ্ছি।

0: করেছি, আমি চাই ভবিষ্যতে সেটাকে আরও সুন্দর করে গড়ে তোলার আমি চেষ্টাটাও করছি। খুব বেশি কিছু চাই না আমি আমার জীবন থেকে, শুধু একজন এমন লয়্যাল, কেয়ারিং এবং অনেস্ট মানুষ চাই, যার সঙ্গে আমি আমার বাকি জীবনটা সঠিকভাবে চালাতে পারবো, যে আমাকে সাপোর্ট করবে, একসঙ্গে আমরা দুজন গ্রো করব, যার সঙ্গে আমি কোথাও কোনো ব্যারিয়ার ছাড়া নির্ভয়ে নিজের মনের সমস্ত কথাগুলো শেয়ার করতে পারবো, এমন মানুষ খুঁজছি আমি আমার জীবনের জন্য। আমার মনে হয় সেই মানুষটি আমার জন্য রাইট পার্সন। বাকি সে দেখতে কেমন, কী তার এডুকেশন কোয়ালিফিকেশন, কী তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, কী তার কাজ কর্ম, আমি আর কিছুই চাই না। মানুষটা যদি সত্যি সত্যি এতটুকু আমাকে দিতে পারে, আমার মনে হয় সেই মানুষটা আমার জন্যে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। আহা, কি সুন্দর একটা কনফেশন!
1: দারুণ দারুণ দারুণ, ভীষণ সুন্দর একটা মেসেজ। আজকের প্রথম মেসেজটা ভীষণ সুন্দর এবং এত অনেস্ট কথাগুলো তুমি লিখেছো, যেই লিখেছো। তো তোমার নামটা বলতে বারণ করছো তাই তোমায় মেনশন করবো না। তো তোমাকে এটুকুই বলার যে তুমি ডেস্টিনিতে বিশ্বাস রাখো, টাইমের ওপর বিশ্বাস রাখো, নিজের ওপর বিশ্বাস রাখো, এবং তুমি ঠিক যে যে ক্যারেক্টারিস্টিক্সগুলো তোমার পার্টনারের মধ্যে চেয়েছো তুমি নিশ্চয়ই সেরকম পাবে। তবে তোমায় একটা ছোট্ট সাজেশন, সেটা হচ্ছে যে এর মধ্যে হয়তো এরকম অনেক সময় আমাদের হয়, দেখবে আমাদের প্রত্যেকটা মানুষের মনে না একটা নিজস্ব চেক বক্স থাকে, যে আমি এই রকম এই রকম ক্যারেক্টারিস্টিক্সের মানুষ যদি হয় তাহলে আমার খুব ভালো লাগবে। দেখা গেল তার মধ্যে হয়তো পাঁচটা এরকম চেক বক্স রয়েছে যেগুলো খুব ইম্পর্টেন্ট, এবং পাঁচটা এরকম রয়েছে যেগুলো অতটা ইম্পর্টেন্ট নয়। তুমি যেগুলো লিখেছো এগুলোর মধ্যে যদি তোমার এরকম কখনো মনে হয় যে ঠিক আছে আমি চারটে পেয়েছি, এই মানে চারটে চেকবক্সে আমি টিক দিলাম, একটাতে দিতে পারলাম না, সেক্ষেত্রেও কিন্তু যদি তোমায় মনে করো যে তোমার লাইফটা তাতেও সুন্দরভাবে চলে যাবে, তাহলে বলবো প্লিজ তুমি এগিয়ে যেও। কারণ তুমি একটা কথা নিজেই লিখেছো না যে পারফেক্ট কাউকে খুঁজছি না, সত্যিই তাই, এই দুনিয়ায় কেউ পারফেক্ট হয় না, না সৌমিক পারফেক্ট, না সুনন্দা পারফেক্ট, না তুমি পারফেক্ট, না তুমি যাকে খুঁজছো সে পারফেক্ট। অ্যাকচুয়ালি আমরা দেখবে ছোটবেলায় না, আমার মনে আছে আমি ক্লাস টেনে বোধহয় আমাদের ভৌত বিজ্ঞান ছিল, ফিজিক্যাল সায়েন্স, একটা জিনিস ছিল সেখানে আদর্শ কৃষ্ণ বস্তু, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি সেটা লাইফে এক্সিস্টই করে না, সেটা একটা থিওরিটিক্যাল কনসেপ্ট। আজকে আমরা যখন মানে যখন তোমার বয়সে আমরা ছিলাম, আমি ধরে নিচ্ছি যে তুমি আমাদের দুজনের থেকে হয়তো একটু ছোট হবে, হয়তো এক্সপিরিয়েন্সে একটু ছোট বা যাই হোক বয়সে একটু ছোট হবে, সুনন্দা এবং সৌমিক এতদিন ধরে জীবনে যা যা এক্সপিরিয়েন্স করেছে সেই এক্সপিরিয়েন্সের জায়গা থেকে বলছি, বিশ্বাস করো ভাই, জীবনে পারফেক্ট বলে কিছু হয় না, কিছু হওয়ার দরকারও নেই। তার কারণ যদি সব কিছু পারফেক্ট হয় তাহলে তো মানে হয় না, ওই দেখবে তুমি ইসিজির গ্রাফ তো আমরা প্রত্যেকেই দেখেছি, সেটা যত বেশি উপর নিচ, যত বেশি এবড়ো খেবড়ো, তত দেখবে আমাদের হার্ট সুন্দর। এটাকে যদি আমরা অন্যভাবে দেখি যে আমাদের লাইফে যত বেশি এবড়ো খেবড়ো, যত বেশি আমাদের হার্ডেলস পার করতে হয় আমরা তত বেশি শিখি, আমরা তত বেশি আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সাহস পাই। কিন্তু এই গ্রাফটা যদি একদম সোজা চলে যায় তাহলে তো আমরা কেউ নেই পৃথিবীতে। সেরকমই যদি তোমার রাস্তাটা একদম সমান হয়ে যেত, মানে তোমার মেসেজের উত্তরের ক্ষেত্রে যদি এরকম হয় যে তোমার মনে হলো তুমি এই কনফেশন, এটা একটা কনফেশন আকারে তুমি মানে সোশ্যাল মিডিয়াতে লিখলে এবং সেখান থেকে তুমি একজন কেউ তোমায় ডিরেক্টলি মেসেজ করলো, হ্যাঁ আমি আপনার পার্টনার হতে চাই, আমরা চলুন একসঙ্গে রিলেশনশিপ শুরু করি, এরকম যদি হয় না তুমি দেখবে কোনো গণ্ডগোল আছে। একটু ধৈর্য ধরো, একটু বিশ্বাস রাখো নিজের উপর, নিজের আয়নার উপর, নিজের কাজে সৎ থাকো, তুমি ডেফিনেটলি তোমার মনের মতো একজন মানুষ অবশ্যই পাবে।
0: একদমই তাই। আর তোমার জন্য স্পেশালি একটা দুর্দান্ত গান এই মুহূর্তে আমাদের কাছে আছে, এই গানটি তোমার জন্য রইলো।

0: আজকের লাভ শর্টসে সৌমিকের লেখা গড়িয়াহাটের ভিড়ে আবার, গল্পের নারেশনে আত্রেয়, অন্যান্য চরিত্রে রাজীব, দেবারতি ও তৃষ্ণা। শুরু হচ্ছে লাভ শর্টস গড়িয়াহাটের ভিড়ে আবার।
1: কলকাতার দুর্গাপুজোর একটা আলাদা গন্ধ আছে। পুজো আসার কয়েক সপ্তাহ আগে থেকেই শহরটা যেন একটু অন্যরকম হয়ে যায়। রাস্তার ধারে নতুন জামা কাপড়ের দোকান, ফুটপাতে শাড়ির পসরা, প্যান্ডেলের বাঁশ বাঁধার শব্দ, সব মিলিয়ে শহরটা যেন পুরনো ক্লান্তিটা ভুলে নতুন করে সাজতে শুরু করে। আর সেই সময় গড়িয়াহাট তখন আর শুধু একটা বাজার থাকে না, হয়ে ওঠে কলকাতার একটা ছোট্ট পৃথিবী। সেদিন বিকেলেও সেই পৃথিবীর ভিড়ের মধ্যে শপিং করতে এসেছিল নন্দিনী আর তার বন্ধু তিতলি। নন্দিনীর হাতে ইতিমধ্যে তিনটে ব্যাগ, তিতলির হাতে চারটে।
2: নন্দিনী, আমি কিন্তু সত্যি বলছি, আর একটা দোকানে ঢুকলে আমি তোকে একা রেখে বাড়ি চলে যাব।
3: আরে বাবা, আর একটা দোকান মাত্র?
2: এই আর একটা কথাটা তুই গত এক ঘন্টায় চারবার বলেছিস।
3: কিন্তু পুজোর আগে শপিং করতে এসে একটা ভালো শাড়ি না কিনে বাড়ি ফিরবো?
2: আরে, তুই একটা শাড়ি কিনতে বেরিয়েছিলি, গুনে দেখ এখন তোর কাছে তিনটে শাড়ি, দুটো কুর্তি আর একটা ব্যাগ রয়েছে।
3: ব্যাগটা ভালো লেগেছিল।
2: উফ, আমার জীবনটা না তোর সঙ্গে ঘোরার জন্যই নষ্ট হচ্ছে জানিস তো।
1: দুজনেই হেসে ফেলল। নন্দিনী একটা দোকানের সামনে দাঁড়িয়ে একটা নীল শাড়ির দিকে তাকাচ্ছিল। ঠিক তখনই তার হাসিটা থেমে গেল। দোকানের কাঁচের ওপারে, রাস্তার ওপারে দাঁড়িয়ে থাকা একটা মানুষকে সে দেখতে পেল। সাদা পাঞ্জাবি, কালো ঘড়ি, হাতে একটা কাগজের ব্যাগ, আর সেই চোখ। নন্দিনীর বুকের মধ্যে যেন হঠাৎ করে কেউ চার বছর আগের একটা দরজা খুলে দিল। ঋত্বিক, তার প্রাক্তন প্রেমিক।

0: 4 বছর, পুরো 4 বছর ধরে যার সঙ্গে কোনো যোগাযোগ নেই, যে মানুষটা একদিন কোনো কারণ না বলে তার জীবন থেকে চলে গিয়েছিল। নন্দিনী স্থির হয়ে তাকিয়ে রইল, ঋত্বিকও তাকে দেখে ফেলেছিল, তাদের চোখ এক হয়ে গেল। চারপাশে তখনও হাজার মানুষের ভিড়, হর্ন বাজছে, মানুষ দরদাম করছে, কিন্তু নন্দিনীর কাছে সেই মুহূর্তে সব কিছু যেন নিঃশব্দ। তারপর সে দেখল ঋত্বিক একা নয়, তার পাশে একটা মেয়ে দাঁড়িয়ে। মেয়েটা ঋত্বিকের খুব কাছাকাছি, একসময় মেয়েটা ঋত্বিকের হাত ধরল, নন্দিনীর বুকটা কেমন করে উঠল।
1: এই কি হয়েছে?
0: নন্দিনী চোখ সরিয়ে নিল।
2: কিছু না।
1: কাকে দেখছিলি তুই?
0: নন্দিনী উত্তর দিল না।
1: নন্দিনী
2: চল।
1: আরে দাঁড়া, কোথায়?
2: বাড়ি।
1: তাহলে শাড়িটা?
2: আর শাড়ি লাগবে না।
0: সে দ্রুত দোকান থেকে বেরিয়ে গেল, কিন্তু বেরিয়ে আসার আগে একবার পিছনে তাকালো। ঋত্বিক তখনও তার দিকে তাকিয়েছিল। 4 বছর আগে নন্দিনী আর ঋত্বিকের সম্পর্কটা ভেঙেছিল খুব অদ্ভুতভাবে। কোনো ঝগড়া নয়, কোনো বিশ্বাসঘাতকতাও নয়, কোনো তৃতীয় মানুষ নয়। শুধু একদিন ঋত্বিক নন্দিনীকে বলেছিল,
3: আমাদের এখানেই থেমে যাওয়া উচিত।
0: নন্দিনী কারণ জানতে চেয়েছিল, ঋত্বিক কিছু বলেনি। ফোন বন্ধ, মেসেজের কোনো উত্তর নেই, কাজ ছেড়ে অন্য শহরে চলে গিয়েছিল ঋত্বিক। নন্দিনী বহুদিন অপেক্ষা করেছিল, তারপর একদিন অপেক্ষা করাটাও ছেড়ে দিয়েছিল। কিন্তু কিছু মানুষকে জীবন থেকে সরিয়ে দেওয়া যায়, মনের ভেতর থেকে নয়। সেদিন রাতে নন্দিনী ঘুমোতে পারল না, বারবার সেই দৃশ্যটাই চোখের সামনে আসছিল, ঋত্বিক আর সেই মেয়েটা। অবশেষে রাত 1টা নাগাদ তিতলিকে ফোন করল।
2: হ্যালো, ঘুমাচ্ছিলি? সরি।
4: না, ঠিক আছে, বল বল কি হয়েছে।
0: কিছুক্ষণ চুপ থেকে নন্দিনী বলল,
2: ঋত্বিক বিয়ে করেছে।
0: তিতলি এবার পুরোপুরি জেগে উঠল।
4: আমি কি করে জানবো?
2: ওর সঙ্গে একটা মেয়ে ছিল,
4: বন্ধু টন্ধু হবে হয়তো,
2: ওর হাত ধরেছিল। 4 বছর আগে ও যদি আমাকে বলতো যে ও অন্য কাউকে ভালোবাসে, তাহলে এত কষ্ট হতো না।
4: তুই কি এখনো ওকে ভালোবাসিস?
0: দীর্ঘ নীরবতা। তারপর নন্দিনী বলল,
2: জানি না।
0: পরদিন দুপুরে নন্দিনীর ফোনে একটা মেসেজ এলো, অচেনা নাম্বার।
3: কাল তোমাকে গড়িয়াহাটে দেখেছিলাম, তোমার সঙ্গে কথা বলা দরকার, ঋত্বিক।
0: নন্দিনীর হাত কেঁপে উঠল। 4 বছর পর ঋত্বিক নিজে থেকে যোগাযোগ করেছে? নন্দিনী কিছুক্ষণ মেসেজটার দিকে তাকিয়ে রইল, তারপর লিখল,
2: কি কথা?
0: উত্তর এলো কয়েক মিনিট পরে। 4 বছর আগের কথা। বিকেল 5টা, আবার গড়িয়াহাট, আবার সেই ভিড়। নন্দিনী একটা চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর ঋত্বিক এলো একাই। নন্দিনী তাকিয়ে রইল।
3: অনেকক্ষণ অপেক্ষা করছ?
2: না,
3: মিথ্যে বলার অভ্যাসটা এখনো যায়নি।
2: তোমারও মানুষের জীবন থেকে হঠাৎ চলে যাওয়ার অভ্যাসটা যায়নি?
3: আমি জানতাম তুমি রাগ করবে।
2: রাগ?
0: নন্দিনীর গলাটা ভারী হয়ে এলো।
2: 4 বছর ধরে আমি ভাবছি আমার কি ভুল ছিল।
0: ঋত্বিক কিছু বলল না।
2: আমি কি তোমাকে খুব বেশি ভালোবাসতাম?
3: না।
2: তাহলে?
3: তোমাকে আমি যতটা ভালোবাসতাম তার চেয়েও বেশি ভয় পেতাম।
2: আমাকে?
3: তোমাকে হারানোর ভয়।
2: কিন্তু হারালে তো?
0: ঋত্বিক চোখ নামিয়ে নিল। কিছুক্ষণ দুজনেই চুপ। তারপর নন্দিনী বলল,
2: কাল যে মেয়েটা তোমার সঙ্গে ছিল

0: বাবুকে দেখেছ?
1: হ্যাঁ।
0: ওর নাম তিতাস।
2: নন্দিনীর মুখ শক্ত হয়ে গেল।
0: আমার বোন।
2: নন্দিনী কিছুক্ষণ কিছু বলতে পারল না।
1: বোন?
0: হ্যাঁ, কোনোদিন তো আমার ফ্যামিলির কারোর কথা বলিনি তোমায়। সামনেই ওর বিয়ে, পুজোর আগে শপিং করতে এসেছিল।
2: নন্দিনী একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল, কিন্তু তার আসল প্রশ্ন এখনো বাকি।
1: তাহলে আমাকে ছেড়ে গিয়েছিলে কেন?
2: ঋত্বিক অনেকক্ষণ চুপ করে থাকল, তারপর বলল,
0: মা তখন খুব অসুস্থ, বাবা মারা যাওয়ার পর সংসারের সব দায়িত্ব আমার ওপর এসে পড়েছিল। লোন ছিল, তিতাসের পড়াশোনা ছিল, মায়ের চিকিৎসা ছিল।
1: তুমি আমাকে বলতে পারতে?
0: পারতাম।
1: বলো নি।
0: কারণ জানতাম তুমি আমার পাশে দাঁড়াবে।
1: এটাই তো চাইছিলাম।
0: কিন্তু আমি চাইনি, তুমি আমার জন্য তোমার জীবনটা বদলে দাও।
2: নন্দিনী কাঁদতে কাঁদতে বলল,
1: আমার ওই সিদ্ধান্ত নেওয়ার অধিকার তোমাকে কে দিয়েছিল?
2: ঋত্বিকের কোনো উত্তর ছিল না। কিছুক্ষণ পর ঋত্বিক পকেট থেকে একটা ছোট্ট খাম বের করল।
0: এ নাও, এটা তোমার।
2: নন্দিনী অবাক হয়ে খামটা নিল। খামটা খুলে ভেতর থেকে একটা পুরনো চিঠি বেরোল। চিঠির ওপরে লেখা, নন্দিনীর জন্য। নন্দিনীর হাত কাঁপতে লাগল।
1: এটা কি?
0: যেদিন তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম সেদিন এটা লিখেছিলাম।
1: তাহলে আমাকে দাওনি কেন? এটা তুমি লেখনি।
2: ঋত্বিক মাথা নিচু করল।
0: না।
1: কে লিখেছিল?
2: ঋত্বিক এবার উত্তর দিল না। ঠিক তখনই তিতলি সেখানে এসে পৌঁছল।
3: নন্দিনী?
2: নন্দিনী তিতলির দিকে তাকাল, তারপর চিঠিটার দিকে। চিঠির শেষ লাইনে লেখা ছিল, ওকে ছেড়ে দাও, ওর ভবিষ্যৎ তোমার সঙ্গে নয়। নন্দিনীর মুখ ফ্যাকাশে হয়ে গেল।
1: ঋত্বিক, এই চিঠিটা কে লিখেছিল?
0: আমার মা। মা জানতেন তুমি আমার সঙ্গে থাকলে আমার সমস্যাগুলো নিজের কাঁধে তুলে নেবে। উনি তোমার সঙ্গে দেখা করেছিলেন, তোমাকে বলেছিলেন ঋত্বিককে ছেড়ে দাও।
2: নন্দিনীর চোখ দিয়ে তখন জল পড়তে লাগল।
0: কিন্তু মা মারা যাওয়ার আগে আমাকে একটা কথাই বলেছিলেন। উনি বলেছিলেন, আমি হয়তো ভুল করেছি, যদি মেয়েটা এখনো তোমাকে ভালোবাসে তাহলে আর ওকে দূরে রেখো না।
2: নন্দিনী চোখ বন্ধ করল। চার বছর ধরে যে অভিমানটা সে ঋত্বিকের ওপর রেখেছিল তার একটা বড় অংশ আসলে ভুল বোঝাবুঝি ছিল। কিন্তু ওই চারটে বছর তো আর ফিরে আসবে না।
1: এখন কেন?
0: কারণ এবার আমি তোমার হয়ে কোনো সিদ্ধান্ত নিতে চাই না।
1: যদি আমি না বলি
0: তাহলে চলে যাব?
1: আর যদি হ্যাঁ বলি?
0: তাহলে ধীরে ধীরে কথা বলা শুরু করতে পারি।
2: নন্দিনী কিছু বলল না, শুধু মাথা নাড়ল।
1: আমার একটু সময় লাগবে।
0: নাও।
1: আর একটা কথা, আমার হয়ে আর কোনো সিদ্ধান্ত নেবে না।
0: কথা দিলাম।
2: দুজন দুদিকে হাঁটতে শুরু করল, কেউ কাউকে থামাল না। সেদিন নন্দিনী বাড়ি ফিরে কোনো রোম্যান্টিক গান শোনেনি, ঋত্বিককেও ফোন করেনি, বরং চুপচাপ সেই পুরনো চিঠিটা আবার পড়ল। চার বছর আগে যে উত্তরটা পাওয়া যায়নি আজ সেটা সামনে এসেছে। কিন্তু উত্তর পাওয়া আর সম্পর্ক ফিরে পাওয়া এক জিনিস নয়। নন্দিনী সেটা জানত, তাই সে কোনো তাড়াহুড়ো করল না, ঋত্বিকও করল না। পরের কয়েকদিন কোনো কথা হলো না। তারপর অষ্টমীর সকালে একটা মেসেজ এলো,
0: শুভ মহাষ্টমী, ভালো থেকো।
2: নন্দিনী অনেকক্ষণ মেসেজটার দিকে তাকিয়ে রইল, তারপর লিখল,
1: তুমিও।
2: ব্যাস, সেদিন আর কোনো কথা হয়নি। পরের দিনও না। পুজো কেটে গেল। একদিন নন্দিনীর অফিসের সামনে হঠাৎ ঋত্বিকের সঙ্গে দেখা হয়ে গেল।
1: তুমি এখানে?
0: আসলে এদিকে একটু কাজ ছিল।
1: চা খাবে?
2: ঋত্বিক একটু অবাক হয়ে তাকালো, তারপর হাসলো।
0: খেতে পারি?
2: দুজনে কাছের একটা ছোট্ট চায়ের দোকানে বসল। প্রথম 5 মিনিট তারা শুধুই সাধারণ কথা বলল, কাজ, বাড়ি, পুজো কেমন গেল, তিতাসের বিয়ের প্রস্তুতি, কোনো পুরনো প্রেমের কথা নয়। তারপর নন্দিনী নিজেই বলল,
1: তুমি এখন কোথায় থাকো?
2: ঋত্বিক বলল, তার কাজের কথা বলল, মায়ের কথাও বলল, তিতলির বিয়ের কথাও বলল। নন্দিনী শুনল, এই প্রথম 4 বছর পর সে ঋত্বিকের বর্তমান জীবনটার সঙ্গে পরিচিত হল। ঋত্বিকও জানতে চাইল,
0: তোমার জীবন কেমন চলছে?
1: চলছে।
0: খুশি?
1: কখনো কখনো।
2: ঋত্বিক আর কিছু জিজ্ঞেস করল না। এই না জিজ্ঞেস করাটাই নন্দিনীর ভালো লাগলো। এরপর থেকে মাঝে মাঝে কথা হতে লাগলো, তবে প্রতিদিন নয়, সারাদিন তো নয়ই, কখনো 2 দিন পর একটা মেসেজ, বা কখনো 1 সপ্তাহ কোনো কথাই নেই, কিংবা কখনো অফিস থেকে বেরিয়ে 10 মিনিটের জন্য দেখা। তারা পুরনো প্রেমিক প্রেমিকার মতো কথা বলতো না, দুজন নতুন মানুষের মতো একে অপরকে চিনতে শুরু করেছিল। নন্দিনী জানতে পারল ঋত্বিক এখন কফি খায় না, ঋত্বিক জানতে পারল নন্দিনী আগের মতো রাত জাগে না, নন্দিনী জানল ঋত্বিক এখনো পুরনো গান শোনে, ঋত্বিক জানল নন্দিনী এখন একা একা সিনেমা দেখতে ভালোবাসে। ছোট ছোট তথ্য, অথচ এই ছোট তথ্যগুলোর মধ্যেই একটা নতুন সম্পর্ক তৈরি হচ্ছিল। একদিন নন্দিনী হঠাৎ জিজ্ঞেস করল,
1: ঋত্বিক, তুমি কি আবার সম্পর্কের কথা ভাবছ?
0: তুমি?
1: আমি এখনো জানি না।
0: আমিও না।
2: এই উত্তরটা নন্দিনীর ভালো লাগলো, কারণ 4 বছর আগে ঋত্বিক সব কিছুর উত্তর জানত, আজ সে জানে না। আর সেই জানি নার মধ্যেই যেন সত্যিকারের সম্ভাবনা ছিল। আরো 2 মাস কেটে গেল। একদিন সন্ধ্যায় নন্দিনী তিতলির সঙ্গে আবার গড়িয়াহাটে গেল। তিতলি হেসে বলল,
3: মনে আছে গতবার এই জায়গায় তোর জীবনটাই ওলট পালট হয়ে গিয়েছিল?
1: এবারে আর কিছু হবে না।
2: ঠিক তখনই পেছন থেকে একটা গলা এলো,
0: কিছু হওয়ার দরকারও নেই।
2: নন্দিনী ঘুরে তাকাল, ঋত্বিক দাঁড়িয়ে, হাতে একটা ছোট কাগজের প্যাকেট।
1: তুমি এখানে?
0: হ্যাঁ, একটা জিনিস কিনতে এসেছিলাম।
2: সে প্যাকেটটা নন্দিনীর হাতে দিল। নন্দিনী খুলে দেখল একটা ছোট্ট নীল রঙের বুকমার্ক, তার উপর লেখা, কিছু গল্প শেষ না হয়ে থেমে থাকে। নন্দিনী কিছু বলল না, বুকমার্কটা হাতে নিয়ে মৃদু হাসল, তারপর বলল,
1: চা খাবে?
0: হ্যাঁ, খাওয়া যেতে পারে, তবে একটা শর্ত আছে।
1: কি?
0: আজ কোনো পুরনো কথা নয়।
1: ঠিক আছে।
2: দুজন পাশাপাশি হাঁটতে শুরু করল, কেউ কারো হাত ধরল না, কেউ বলল না আমি এখনো তোমাকে ভালোবাসি, কেউ প্রতিশ্রুতি দিল না। শুধু হাঁটতে হাঁটতে নন্দিনী হঠাৎ বলল,
1: ঋত্বিক, আগামী রোববার আমার ছুটি,
0: তাহলে
1: কফি খেতে যেতে পারি?
0: পারো।
2: সেদিন গড়িয়াহাটের সেই ভিড়ে কোনো নাটকীয় পুনর্মিলন হয়নি, কেউ কাউকে জড়িয়ে ধরেনি, কেউ চোখের জলে পুরনো প্রেমের শপথ নেয়নি, শুধু দুজন মানুষ যারা একসময় খুব কাছের ছিল, আবার ধীরে ধীরে একে অপরের কাছে আসার সিদ্ধান্ত নিয়েছিল। কারণ 4 বছর পর ফিরে আসা ভালোবাসা আগের জায়গা থেকে শুরু হয় না, তাকে নতুন করে জায়গা করে নিতে হয়, পুরনো বিশ্বাস ফিরিয়ে আনতে হয়, পুরনো অভিমান শুনতে হয়, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবার আর কাউকে নিজের হয়ে সিদ্ধান্ত নিতে দেওয়া যায় না। নন্দিনী জানত না রবিবারের সেই কফির পরে কি হবে, ঋত্বিকও জানত না, হয়তো তারা আবার প্রেমে পড়বে, হয়তো শুধু ভালো বন্ধু হয়ে থাকবে, হয়তো কোনোদিন আবার আলাদা পথ বেছে নেবে। কিন্তু এবার একটা জিনিস আলাদা ছিল, কেউ তাড়াহুড়ো করছিল না। আর ভালোবাসার জন্য হয়তো কখনো কখনো এটাই সবচেয়ে জরুরি। কারো হাত শক্ত করে ধরে রাখা নয়, বরং পাশে হেঁটে যাওয়া, যতক্ষণ না দুজনেই নিজের ইচ্ছায় একই দিকে হাঁটতে শুরু করে।

লাভ শর্টসে আজ শুনলে সৌমিকের লেখা গড়িয়াহাটের ভিড়ে আবার। গল্পের ন্যারেশনে আত্রেয়, ঋত্বিক রাজীব, নন্দিনী দেবারতী ও তিতলি তৃষ্ণা।

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন ভালোবাসার অনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।
1: লাভ জাংশনের আজকের কিন্তু প্রথম ঘন্টার যাত্রা মোটামুটি শেষের দিকে চলছে, কারণ ঘড়ির কাঁটা বলছে যে 9:54 হয়ে 56 সেকেন্ড অলরেডি হয়ে গেছে। আর আজকের প্রথম ঘন্টার লাভ শর্টস তোমাদের শুনিয়ে দেওয়া হয়েছে দুর্দান্ত একটি গল্প, যেটা লিখেছে আমাদের সৌমিক। আর তার সঙ্গে তোমাদের ফেভারিট আরজেরা, যেমন আরজে রাজীব, আরজে দেবারুতি, আরজে দত্তাত্রেয়, মানে আত্রেয়, তার সঙ্গে আর যে তিতলি, সবাই তৃষ্ণা রয়েছে, সবাই মিলে দারুণভাবে এই সমস্ত বিষয়টা তোমাদের জন্য প্রেজেন্ট করলো। আর যেটা হচ্ছে, তোমাদের কিন্তু প্রচুর প্রচুর মেসেজেস আমরা পাচ্ছি আজকে, তোমাদের লাভ কনফেশন থেকে শুরু করে তোমাদের প্রপোজাল, যাকে তুমি হয়তো সামনে দাঁড়িয়ে প্রপোজ করতে পারছো না, থ্রু 107 FM রেইনবো লাভ শর্টস লাভ জাংশনের মাধ্যমে তুমি সেটা জানানোর চেষ্টা করছো। তো সব কিছু নিয়ে এই মুহূর্তে আমরা কিন্তু রয়েছি তোমার সঙ্গে।
2: ঠিক তাই। তবে তার সঙ্গে আরও একটা কথা বলার, সেটা হচ্ছে যে তুমিও কিন্তু আমাদের লাভ শর্ট লিখে পাঠাতেই পারো। তোমার যদি মনে হয়, একই নাম্বার 9903653992, কন্ডিশন একটাই, শুধু উপরে হ্যাশট্যাগ লাভ শর্টস এই কথাটা লিখবে এবং চেষ্টা করবে 1200 থেকে 1500 শব্দের মধ্যে সেটা যদি লিখে আমাদের পাঠাতে পারো, এবং যদি সেটা আমাদের ভালো লাগে থাকে, আমাদের মনে হয় সেটা যেটা মানে সেটাকে সুন্দরভাবে প্রেজেন্ট করা যেতে পারে, তাহলে কিন্তু আমরা অবশ্যই সেটা করব। মেসেজ পাঠিয়েছে, হাই লাভ জাংশন, আমি বনুলতা ফ্রম রামরাজাতলা। আমাদের বন্ধুত্বটা ক্লাস 5 থেকে, এখন ক্লাস 11, আমরা একসঙ্গে টিউশন যাই। এত বছরের যা মেসেজটা পড়তে পড়তেই মেসেজটা ডিলিট ফর এভরিওয়ান করে দিল, বুঝতে পারলাম না কেন। যাই হোক, আর পরের মেসেজে যাই। ডিয়ার সৌমিক অ্যান্ড সুনন্দা, আশা করি খুব ভালো আছো। খুব ভালো আছি। রিঙ্কু খান, হাওড়া আন্দুল খটির বাজার থেকে। দেখো না, আজ মর্নিংয়ে আমি হোয়াটসঅ্যাপে অন ছিলাম, আর তাতেই আমার মনের মানুষ রাধা শর্মার সঙ্গে একটু ঝামেলা হয়ে যায়। ও ডিল্ট মর্নিংয়ে কল করে, আজ আমি আর ও একসঙ্গে অনলাইন হই, আর তাতেই শুরু হয় ঝামেলা। ও বলে তুই অন কেন, আর আমি বলি তুই অন কেন। এই নিয়ে সারাদিন ধরে বিবাদ চলে, এখনও কোনো সুরাহা হয়নি। কি করব, কি হবে ভেবে পাচ্ছি না। তোমরা যদি কিছু একটা সুরাহা করে দাও খুব ভালো হয়।
1: দেখো রিঙ্কু, আমি বলবো এটা প্রেমের একটা ছোট্টখাটো কনফ্লিক্ট। দেখো, আমরা একটা জিনিস সবসময় ভুলে যাই, যেটা আমার মনে হয় প্রত্যেকটা সম্পর্কের না একটা নিজস্ব স্পেস থাকে, একটা পার্সোনাল স্পেস থাকে, সেটা আমাদের দিতে হয়। আমরা যদি সেটা দিতে ব্যর্থ হই, তাহলে কিন্তু সেই সম্পর্কটা খুব বেশি দিন যে টিকে থাকবে এমনটা নয়, এবং সেটা যে খুব সুন্দরভাবে টিকে থাকবে এমনটা নয়। কে কখন অনলাইনে মানে কি বলবো অ্যাক্টিভ থাকবে, কিংবা কে কতটা সময় অন্যদের সঙ্গে স্পেন্ড করবে, সেটা কিন্তু আমরা ডিসাইড করতে পারি না। এবার এই গোটা বিষয়টা ঘটেছে দুজনেই, তোমরা দুজনের প্রতি ইনসিকিওর, যেটা আমার মনে হলো। তোমরা দুজনেই ভাবছো যে দুজনেই হয়তো দুজনকে ঠকাচ্ছো বা চিট করছো, বা কোনো একটা কারণে হয়তো দুজনের মধ্যে ঝামেলা হয়েছে, তোমরা একে অন্যের সঙ্গে কথা বলছো না, আবার এইদিকে তোমরা অনলাইন রয়েছো। তো এটা না খুব একটা ম্যাচিওর বিষয় বলে আমি কখনো বলবো না। আবার এটাও ঠিক, ভালোবাসায় কখনো কখনো ইমেচিওর হতে হয়, তবেই তো সে ভালোবাসার স্বাদটা, তার সুগন্ধটা তীব্র হয়, তাই না, সুন্দর হয়। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে রিঙ্কু, আমি জানি না তুমি যাকে ভালোবাসো সে কতটা এই বিষয় সম্পর্কে অবগত, বাট আমি তোমাকে বলবো, যেহেতু তুমি আমাদের রেগুলার লিসেনার, রেগুলারলি আমাদের কথা শুনছো, তো আমি বলবো যে এই বিষয়টা মাথা থেকে বার করে দাও, এই ইনসিকিউরিটিটা মাথা থেকে বার করে দাও, যে সে অনলাইনে অন্যদের সঙ্গে চ্যাট করছে কি না, সে অন্যদের সঙ্গে টাইম স্পেন্ড করছে কি না, তার জীবনে অন্য কেউ আছে কি না। এগুলো যতটা তুমি ভাববে, বিশ্বাস করো, ততটা তুমি তোমার সম্পর্ক থেকে অনেকটা দূরে চলে যাবে। আমি জানি না এবং আমরা দুজনেই জানি না, সমীক্ষা জানে না যে অ্যাকচুয়াল ঘটনাটা কী হয়েছে, সেটা তুমি বলোনি, জাস্ট ছোট্ট একটা বিষয় আমাদের তুরুপের তাসের মতো আমাদের কাছে ছেড়ে দিয়েছো তুমি। বাট আমি এটুকুই বলবো যে এই যে বিষয়টা যে কাউকে কন্ট্রোল করা, ভালোবাসার মানুষটির ওপর সার্ভিলেন্স রাখা, সে কখন কি করছে কি না করছে, কখন অনলাইন থাকছে কি না থাকছে, অনলাইন থেকেও কেন আমার সঙ্গে কথা বলছে না, এটা না তোমার তরফ থেকে তুমি বন্ধ করো। তুমি যদি বন্ধ করো তাহলে তোমার অপোজিটে তোমার যে প্রেয়সী রয়েছে তুমি তাকে একটিবারের জন্য হলেও বলতে পারবে যে দেখো আমি কিন্তু এখন এই বিষয়গুলো করছি না, হয়তো যে সময় করেছি সেটা ভুল ছিল, বাট এখন আমি সেটা করছি না। তুমিও এটা বন্ধ করো, কারণ এন্ড অব দ্য ডে আমরা যতই একটি রিলেশনশিপে থাকি না কেন আমাদের প্রত্যেকের একটা প্রাইভেট লাইফ রয়েছে বা একটা পার্সোনাল স্পেস রয়েছে যেটা আমাদের দিতে হবে। আমরা সেই পার্সোনাল স্পেসগুলো আজকাল একে অন্যকে দিচ্ছি না বলেই কিন্তু আমার মনে হয় যে সম্পর্কের সমীকরণগুলো কোথাও গিয়ে যেন একটুখানি এদিক ওদিক হয়ে যাচ্ছে, তাই নয় কি?
2: সত্যি তাই। এবং সুনন্দ, তার সঙ্গে আরো একটা ব্যাপার, যেহেতু এই প্রসঙ্গে কথা বললে, সেটা হচ্ছে দেখবে এরকম অনেক সময় দেখা যায়, আমরা বিভিন্ন সময় মানে মানে সোশ্যাল মিডিয়াতে দেখি সেগুলো, সেটা ধরো কেউ যদি আমার ফ্রেন্ড লিস্টে রয়েছে, আমরা না হঠাৎ করেই মানে তাকে ধরো আমরা চিনি না কিন্তু সে আমাদের ফ্রেন্ড লিস্টে রয়েছে, কিন্তু সেই অবস্থাতেই তাকে আমরা একটা অধিকারবোধের জায়গার মধ্যে ফেলে দিই অনেক সময়। কোনো আননোন পার্সন কি মানে, যেমন ধরো সেই আননোন পার্সনকে যখন একটা মেসেজ করলাম হাই হ্যালো যাই হোক কিছু কেমন আছো, যদি সে রিপ্লাই না দেয় তখনই যে মানুষটা মেসেজটা করলো তখন তার মনে হতে শুরু করে বাবা ফ্রেন্ড লিস্টে রয়েছে অথচ আমাকে রিপ্লাই করলো না, বা ফ্রেন্ড লিস্টে রয়েছে আমার মেসেজের উত্তর দিচ্ছে না, তখনই তাকে একটা খুব উল্টোপাল্টা কিছু হয়তো মেসেজ করে পাঠালো এবং এই পুরো যাকে পাঠালো সে পুরো ব্যাপারটা স্ক্রিনশট নিয়ে সে যদি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে তখন একটা সেখান থেকে একটা বিড়িগিচ্ছিরি ঝামেলা সৃষ্টি হয় আর কি। তো আমাদের প্রত্যেককেই এটা বুঝতে হবে যে সম্পর্কে থাকা বা সম্পর্কে না থাকা এই দুটো ক্ষেত্রেই আমাদের প্রত্যেক মানুষের একটা নিজস্ব প্রাইভেসি আছে, একটা প্রত্যেকের নিজস্বতা আছে, প্রত্যেকের একটা নিজস্ব জগৎ আছে। সম্পর্কে থাকলে সেই নিজস্ব জগৎগুলোকে তো আগে সম্মান করতে হবে। রিঙ্কু আমাদের খুব প্রিয় এবং আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলির একটা অংশ বলেই রিঙ্কুকে এতগুলো কথা বলতে পারছি, যে তুমি না তোমার মনের মানুষ যে রয়েছেন রাধা শর্মা বলে তুমি যার কথা বলো আমাদেরকে, বিভিন্ন লাভ জাংশনে তার কথা বলেছো তুমি, বিভিন্ন সময় তোমাদের মধ্যে ঝামেলা হয়েছে অশান্তি হয়েছে সবটাই আমাদের সঙ্গে তুমি শেয়ার করো, সেটা আমরা প্রত্যেকেই জানি যারা লাভ জাংশনের এই হটসিটটা শেয়ার করি আর কি। তো সেই একটা মানে তুমি আমাদের খুব প্রিয় একজন লিসেনার, সেখান থেকে তোমার একটা অধিকারবোধের জায়গা থেকেই আমিও বলছি আর কি, যে একটু না তোমার যে বান্ধবী রয়েছেন তাকে না একটু স্পেস দাও। দেখবে তোমারও একটা খুব প্রিয় গান ছিল, অনেকদিন ধরে হয়তো গানটা শোনোনি, দেখবে শিলাজিতের যা পাখি উঠতে দিলাম তোকে, আমরা ছোটবেলায় এরকম শুনেছি যে তুমি না উঠতে দাও, ডানা মেলে উঠতে দাও, সে যদি সত্যিই তোমার থাকে সে আবার নিজের বাসায় এক সময় ঠিক ফিরে আসবে। সম্পর্কগুলোর উপর মানুষগুলোর উপর একটু বিশ্বাস রাখো। আসলে আমরা প্রত্যেক সময় না এত কিছু মানে আমাদের প্রত্যেকের জীবনটা এত বেশি সোশ্যাল মিডিয়া নির্ভর হয়ে গেছে, ইনস্টাগ্রাম ফেসবুক হোয়াটসঅ্যাপ ইউটিউব শর্টস, মানে তুমি ভাবো আমাদের প্রত্যেক মুহূর্তে আমাদের প্রত্যেক 30 সেকেন্ড অন্তর অন্তর নতুন কন্টেন্ট চাইছে আমাদের ব্রেন, প্রত্যেক 30 সেকেন্ড অন্তর। ওই জন্য ইউটিউবে এখন বড় ভিডিওর থেকে শর্টস বেশি তৈরি হয়। ঠিক সেই রকমভাবে না আমাদের সম্পর্কগুলোর প্রতি না ধৈর্যটা কমে গেছে, একটু একটু ছেড়ে দাও, ধরো ধরো এক ঘন্টা

0: তুমি তোমার মানে যে বন্ধু বা বান্ধবী যা যার কথা মানে এই কথাটা সবার জন্যই বলছি যে তোমার যে বন্ধু বা বান্ধবী রয়েছে, ধরো এক ঘন্টা তার কোনো খবর পাচ্ছ না, বিশ্বাস রাখো যে ও কোনো একটা কাজে ব্যস্ত আছে এবং সেটা কোনো খারাপ কাজ নয়, সেটা একটা পজিটিভ কোনো কাজ, যে কাজ থেকে ও কিছু গেন করছে হয়তো, বা ও কিছু আনন্দ পাচ্ছে, বা ও নিজের মতো কিছুটা সময় চাইছে। এরকম তো নয় যে সম্পর্কে থাকলেই সব সময় একবারে আষ্টে পৃষ্ঠে লেগে থাকতে হবে, তার নিজস্ব কোনো টাইম থাকবে না, নিজস্ব কোনো স্পেস থাকবে না, এরকম তো নয়। না তো এরকম যখন নয়, আমরা প্রত্যেকে একটু একটু মিলেমিশে থাকি, একটু বোঝার চেষ্টা করি সমস্ত বিষয়গুলোকে। আর বাকি আমার মনে হয় যে তোমাদের এই ব্যাপারটা একটু কথা বললেই ঠিক হয়ে যাবে। তবে হ্যাঁ, এই লাভ জাংশন শুনে, চুপ কথা শুনেই রাত তিনটের সময় তুমি প্লিজ ফোন করতে যেও না, তাকে একটু সময় দাও, কালকে সকালটা যেতে দাও, কালকে বিকেলে তুমি ফোন করো, একটু একটু মিস করার সময় দাও।
1: আসলে না সমীক, তুমি একেবারে সঠিক বলেছ। কখনো কখনো দূরত্ব কিন্তু ভালোবাসাটাকে বাড়িয়ে দেয়, কখনো কখনো খুব কাছে কাছে থাকলে সম্পর্কের সমীকরণটা একটুখানি ফেডেড হতে থাকে বা একটু বেমিল হতে থাকে। কখনো কখনো দূরত্বের প্রয়োজনীয়তা এই কারণে রয়েছে, দূরত্ব আমাদের বুঝিয়ে দেয় যে সেই মানুষটা অ্যাকচুয়ালি আমাদের কাছে কতটা ইম্পর্ট্যান্ট। তাই আমার মনে হয় সমীক যেটা বলেছে একেবারে সঠিক কথা, তুমি সেটা মানতেই পারো। এবং তোমরা যারা শুনছো, তোমাদের জীবনে এরকম সমস্যা থাকলে তোমরা সেটাকে অ্যাপ্লাই করতে পারো অ্যাটলিস্ট ওয়ান্স। সো এবার আমি না দুর্দান্ত একটি গান তোমাদের জন্য রেখেছি, যেহেতু এটা একটু ওল্ড স্কুল টাইপ ভালোবাসার কথা নিয়ে কথা বলছিলাম, তাই একটা দারুণ ইন্ডি পপ থাকলো তোমার জন্য। দেখো তো চিনতে পারো কিনা এই গানটা, আর এই গানটা কোথাও গিয়ে তোমার সেই চাইল্ডহুড লাভকে আরও একবার তোমার ভেতরে একটুখানি জাগিয়ে তুলছে কিনা।
2: এফএম রেনবোতে ইন্ডি পপ প্লেলিস্ট, ইন্ডি পপ প্লেলিস্ট।

শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার অনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার ওনলি ডেস্টিনেশন, লাভ জাংশন, 107 FM রেইনবোতে।
1: লাভ জাংশনে লাভ মিটার, লাভ জাংশনে লাভ মিটার।
2: লাভ জাংশনে 107 FM রেইনবোর এই রাতে মানে

0: শুক্রবারের রাতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তবে যেটা বলেছিলাম, আমাদের কিন্তু লাভ মিটার রয়েছে 107 FM রেইনবোর ইনস্টা হ্যান্ডেলে। হ্যাঁ, তোমাদের জন্য অলরেডি সেখানে দেওয়া হয়ে গেছে আমাদের লাভ মিটার, তোমরা চট করে সেখানে যাবে। সেই লাভ মিটারে তোমাদের কি অভিমত, তোমরা কি ভাবছো সেই বিষয়টাকে নিয়ে, সেটা অবশ্যই জানাবে। তোমার কমেন্ট থাকলে কমেন্টটাও লিখে পাঠাতে পারো। তবে জানতে তো হবে লাভ মিটারে কি রয়েছে।
1: ঠিকই, আজকে লাভ মিটার যেটা পোস্ট করা হয়েছে সেখানে লেখা আছে, বিয়ের আগে সম্পর্কে থাকা আর বিয়ের পর একসঙ্গে ঘর করার মধ্যে পার্থক্য আছে। যদি তোমার মনে হয় যে হ্যাঁ এটা ঠিক কথা, তাহলে তুমি কমেন্ট বক্সে গিয়ে ইয়েস করে ভোট দাও। আর যদি তোমার মনে হয় যে না এরকম কোনো ব্যাপার নয়, তাহলে তুমি নো লেখো। এবং দুক্ষেত্রেই তুমি তোমার কমেন্ট, তোমার মতামত, তোমার যা অভিমত সমস্ত কিছু কিন্তু লিখে পাঠাতেই পারো। অলরেডি অনেকগুলো কমেন্ট এসেছে, কিন্তু সেগুলো আমরা পরে পড়ব, একবার জাস্ট বলে দিলাম। তবে যারা লাভ শটটা আজকে মিস করেছো, চিন্তার কোনো কারণ নেই, আরও দুবার তোমাদেরকে লাভ শটটা শোনাবো, চিন্তার কোনো ব্যাপার নেই। এখন একটা খুব মজার একটা মেসেজ আমরা পেয়েছিলাম। মেসেজটা প্রথমবার পড়ে আমি একটু হকচকিয়ে গেছি যে কি বলতে চাইছে। তারপর আমি সুনন্দাকে দেখালাম, সুনন্দা তখন ব্যাপারটা বলে বললাম, ও আচ্ছা এইটা বলতে চাইছে। তো মেসেজটা এরকম লিখেছে, নাম লেখেনি, যদিও নামটা দেখতে পাচ্ছি, কিন্তু যেহেতু সে লেখেনি ধরে নিচ্ছি নামটা বলতে চাইছে না। ডিয়ার পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড সোশিওলজি, দুবছর ধরে তোমাদের ভালোবাসার চেষ্টায় আছি, আমি কিছুতেই দেখিয়ে উঠতে পারছি না, কারণ তোমাদের জন্য আমার অ্যাভারেজ কমে যাচ্ছে। ডু নট লেট মাই এফার্টস গো টু ওয়েস্ট, অনেক ভালোবাসা পারলে তোমরা জানিয়ে দাও এটা ওদেরকে।
0: হাউ সুইট, হাউ সুইট। মানে এই ধরনের না ইনোভেটিভ কিছু মেসেজের অপেক্ষা আমরা বরাবর করি, বলো সমীর?
1: একদম,
0: মানে যেটা একটুখানি হিউমার দেবে, যেটা ভালোবাসার একটা নতুন সমীকরণকে আমাদের সামনে তুলে ধরবে। একঘেয়ে মেসেজেসগুলো যেমন আমাদেরও পড়তে ভালো লাগে না, আমি জানি তোমাদেরও সেটা শুনতে ভালো লাগে না, তাই আমরা খুঁজে খুঁজে ফিল্টার করে একটু হিউমোরিয়াস মেসেজেসগুলো খুঁজি। তো থ্যাংক ইউ সো ভেরি মাচ তুমি যে এই মেসেজটা লিখে পাঠিয়েছো। সত্যিই তো, মানে এটা পড়ার পর আমি আমার স্কুল এবং কলেজ লাইফে ফিরে গিয়েছিলাম। আমার না অঙ্কের সঙ্গে ভালোবাসাটা কখনো হয়নি, আমিও খুব চেষ্টা করেছিলাম ম্যাথস আর সায়েন্সের সঙ্গে আমার ভালোবাসাটা যেন গভীর হয়, তাদের জোর করে ভালোবাসার চেষ্টা করেছিলাম, বাট হলো না। আমাদের ডেস্টিনিতে আমাদের দুজনের এক হওয়া ছিল না, তাই বাইরে ফল্ট আমরা হতে পারলাম না, এটা ওয়ান সাইডেড লাভ হিসাবে থেকেই গেল। বাট হ্যাঁ, ইটস ওকে, চলো আমাদের তরফ থেকে বলে দিলাম, প্লিজ পলিটিক্যাল সায়েন্স আর সোশিওলজি তুমি কিন্তু তার এই এফার্টটাকে এইভাবে মাটিতে মিশিয়ে দিতে পারো না, খানিকটা এফার্ট তুমিও দেখাতে পারো, খানিকটা ভালোবাসা তুমিও কিন্তু তাকে ভালোবাসতেই পারো, যে এতটা মিষ্টি একটা মেসেজ আমাদের আজকে পাঠিয়েছে।
1: সত্যিই তাই। আর সুনন্দা যেরকম বললো সেরকম আমার একটা ঘটনা আছে, আমি বলি। সেটা হচ্ছে যে আমারও স্কুল লাইফে বেশ কিছু সাবজেক্ট ছিল যেগুলো আমার একদম ভালো লাগতো না, এবং সেই পরীক্ষাগুলো দিয়ে আমি রীতিমতো ভয় পেয়ে গেছিলাম যে আদৌ পাশ করব না ফেল করব, এরকম কন্ডিশনই ছিল। কিন্তু বেশ কিছু বছর পর আমি আবার সেই সাবজেক্টগুলোকে পড়েছিলাম, তখন মানে সেই পড়ার ধরনটা একটু আলাদা রকম ছিল, সেই জন্যই হয়তো তখন মনে হয়েছিল যে এত ভালো সাবজেক্টগুলোকে তখন ভালো লাগতো না, কেন ভালো লাগতো না, বা এতটাই ভালো লেগে গেছিল তখন এরকমও মনে হয়েছিল যে আমি এই সাবজেক্টগুলো নিয়ে কেন এগোলাম না।
0: এটা হয় অ্যাকচুয়ালি আমাদের,
1: এটা না হতে পারে, মানে এই যে ও পলিটিক্যাল সায়েন্স বা সোশিওলজির কথা বলেছে, আমরা কেউই ওই বিষয়ের এক্সপার্ট নই, স্টিল তুমি যে পদ্ধতিতে তুমি এফার্টটা দিচ্ছ, আমার মনে হয় যে সেই পদ্ধতিটাকে যদি একটু অন্যরকম কিছু করে দেখো না, মানে তুমি যখন এত সুন্দর একটা মেসেজ আমাদের লিখতে পারো, তার মানে তুমি ভীষণ ইনোভেটিভ একজন মানুষ, তুমি নতুন কিছু চিন্তা করার ক্ষমতা তোমার মধ্যে রয়েছে। তো সেটা যখন রয়েছে, তুমি একটু অন্যরকমভাবে ভাবতে পারো যদি তোমার, যদি সেক্ষেত্রে, আর এখন তো বারবার যেটা বলছি, এখন মানে সোশ্যাল মিডিয়া, ইউটিউব, এই সমস্ত কিছুতে এত কিছু সাবজেক্টিভ, এত কিছু অ্যাভেলেবেল, সেগুলোর সাহায্য নিয়ে যদি তুমি একটু ব্যাপারগুলোকে দেখতে পারো, আমার মনে হয় সেক্ষেত্রে দেখা যাক না, যদি একটা ট্রাই মানে কি হতে পারে ম্যাক্সিমাম, মানে তুমি তো বুঝেই গেছো যে এটাতে তোমার মানে ঠিক আসছে না, মানে তুমি এই দুটো সাবজেক্টকে প্রপোজ করছো, তারা কিছুতেই রাজি হচ্ছে না তোমার সঙ্গে সম্পর্কে যেতে, এটা তো তুমি জানোই। তো তুমি একটু অন্যরকমভাবে এফার্টটা দিয়ে দেখো, যদি ম্যাক্সিমাম কি হতে পারে, রাজি হবে না, যেটাতে তুমি অলরেডি রয়েছো, কিন্তু একবার চেষ্টার তো হবে, এবং সেই চেষ্টা, সেই চেষ্টার জার্নিটাতে তুমি হয়তো অন্য নতুন কোনো সাবজেক্টকে পেলে যেটার প্রতি ভালোবাসাটা হয়তো অনেকটা বেড়ে গেল, হতেই পারে।
0: অ্যাবসলিউটলি। আপাতত সে তোমার প্রপোজালে যদি রাজি নাও হয়ে থাকে, তাহলে সেই সাবজেক্টসগুলোকে তুমি তোমার বন্ধু বানাতেই পারো। তাই এই গানটা তোমার জন্য রইল স্পেশালি।

তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার ওনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।

0: আমি আকাশ বেহালা থেকে বলছি। আমার ভালোবাসার মানুষ অনন্যা কিছুদিন আগে শরীর খারাপ ছিল, তার সঙ্গে আমার একটু ঝগড়াও হয়েছে, সেই কারণে এখন সে আমার ফোন তুলছে না। প্লিজ তোমরা যদি পারো অনন্যাকে একবার বলো যেন আমার ফোনটা তোলে, আমি শুধু ওর সঙ্গে একটু কথা বলতে চাই এবং ও কেমন আছে সেটা জানতে চাই। আকাশ বেহালা থেকে।
1: কেন আকাশ, এত সমস্যা হয় কেন বলতো সম্পর্কের মাঝখানে? প্রায় দিন আমরা তোমার এইরকম মেসেজেস পাই আমাদের লাভ জাংশনে, যেখানে তোমার মনের মানুষ তোমার সঙ্গে একটু বেশি মানে রাগারাগিতে আসক্ত হয়ে গেছে, কিংবা তুমি ঝামেলা পাকাচ্ছ। না, এটা তো ঠিক, যে কোনো সম্পর্কে একটুখানি উনিশ আর বিশ তো হবেই। উনিশ আর বিশ যদি না হয় সেই সম্পর্কটা তো আর সম্পর্ক থাকে না, সেই সম্পর্কের আনন্দটা কোথাও থাকে না। কিন্তু তারপরেও বলবো, এতটা ভেঙে পড়ার মতন কিছু নেই আকাশ। ঠিক আছে, সে যখন তোমার সঙ্গে এখন কথা বলছে না বা বলতে চাইছে না, তাকে একটু সময় দাও, শরীরটাও যেহেতু খারাপ সেটাকে একটু ঠিক হতে দাও। আর যদি তোমার কাছে তার কোনো বন্ধু বান্ধবের নাম্বার থাকে বা কোনো রিলেটিভের নাম্বার থাকে যার সঙ্গে তুমি কথা বলতে পারো এবং সেটা সেফ, তাহলে আমার মনে হয় তাদের থেকে খবরাখবর এই মুহূর্তে নেওয়াটা খুব দরকার। ঠিক আছে, ওকে এই মুহূর্তে তুমি একটু স্পেস দাও, কারণ আমরা এটা কিছুক্ষণ আগে একটা মেসেজ পেয়েছিলাম, আমরা সেখানেও বারবার দুজনেই বলেছি যে আমাদের প্রত্যেকের জীবনে একজন স্পেশাল মানুষ তো অবশ্যই থাকে, সেই স্পেশাল মানুষের সঙ্গে একটা স্পেশাল রিলেশনশিপ অবশ্যই থাকে, কিন্তু তার বাইরেও একটা পার্সোনাল স্পেস কিন্তু সবার থেকেই যায়। তো সেই পার্সোনাল স্পেসে আমার মনে হয় না সবসময় ঢোকাটা উচিত। যখন কেউ চাইছে না তোমার সঙ্গে কথা বলতে, যখন কেউ চাইছে যে খানিকটা সময় একা থাকতে, তাহলে আমার মনে হয় তার সেই চাওয়াটাকে একটু রেসপেক্ট করা দরকার।
0: ঠিক তাই, তবে আমি সুনন্দার সঙ্গে একটা বিষয় সহমত নয়, যদি ভালোবাসায় মানে সমস্যা না হয় তাহলে আমাদের এই ভালোবাসার দোকান চলবে কি করে?
1: না না, আমি তো তাই বললাম, উনিশ আর বিশ তো থাকতেই হবে সেই সম্পর্কে, নয়তো আর সেই সম্পর্কে স্বাদটা আমরা পাবো কোথায়?
0: সত্যি তাই,
1: কনফেস করলাম,
0: সত্যি তাই। যাই হোক, তো এরকম, হ্যাঁ, যেরকম সুনন্দা বললো যে দেখবে এরকম একজন কমন ফ্রেন্ড নিশ্চয়ই আছে, তার মাধ্যমে তুমি চেষ্টা করতেই পারো। আর আমাদের আজকে লাভ শর্টসেও এরকম একজন বন্ধু আছে, দেখবে সবসময় এরকম বন্ধু থাকে।
1: হ্যাঁ, একটা থার্ড পার্টি থাকবে যে সবসময় প্যাচ আপ করিয়ে দেয় সব।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যখন নিজেদের মধ্যে মানে নিজেরা আর হচ্ছে না, কেউ একজন আসে আর কি, দেখবে সেরকম কেউ আসে। আমাদের আজকের লাভ শর্টেও তিতলি বলে একজন ক্যারেক্টার রয়েছে, হ্যাঁ, যিনি হয়তো প্যাচ আপ করিয়ে দিচ্ছে না, বাট তুমি বুঝতে পারবে শুনলে। হ্যাঁ, তুমি যদি কিচ্ছু না বুঝতে পারো তাহলে তোমার জন্য বলি যে আজকের আমাদের লাভ শর্টটা আজকের সেকেন্ড টাইম, দ্বিতীয়বারের জন্য তোমাকে এখন শোনাবো। এবং ঠিক যে সময় আমরা আজকে লাভ শর্টটা শোনাবো সেই সময় কিন্তু আমাদের অফিসিয়াল ইনস্টা হ্যান্ডেল 107 FM রেনবো কলকাতা, সেখান থেকে সৌমিকার সুনন্দা তোমার সঙ্গে সামনাসামনি গল্প করতে, আড্ডা দিতে, ভালোবাসার গল্প করতে আসবো। তাই চটপট ইনস্টা হ্যান্ডেলে যাও, এবং যদি তুমি লাভ শর্টটা মিস করে গিয়ে থাকো তাহলে প্লিজ আরও একবার, লাভ শর্টটা তোমার জন্য থাকলো।
2: Shorts.

0: আজকের লাভ শর্টসে সৌমিকের লেখা গড়িয়াহাটের ভিড়ে আবার, গল্পের নারেশনে আত্রেয়, অন্যান্য চরিত্রে রাজীব, দেবারতি ও তৃষ্ণা। শুরু হচ্ছে লাভ শর্টস গড়িয়াহাটের ভিড়ে আবার।
1: কলকাতার দুর্গাপুজোর একটা আলাদা গন্ধ আছে। পুজো আসার কয়েক সপ্তাহ আগে থেকেই শহরটা যেন একটু অন্যরকম হয়ে যায়। রাস্তার ধারে নতুন জামা কাপড়ের দোকান, ফুটপাতে শাড়ির পসরা, প্যান্ডেলের বাঁশ বাঁধার শব্দ, সব মিলিয়ে শহরটা যেন পুরনো ক্লান্তিটা ভুলে নতুন করে সাজতে শুরু করে। আর সেই সময় গড়িয়াহাট, গড়িয়াহাট তখন আর শুধু একটা বাজার থাকে না, হয়ে ওঠে কলকাতার একটা ছোট্ট পৃথিবী। সেদিন বিকেলেও সেই পৃথিবীর ভিড়ের মধ্যে শপিং করতে এসেছিল নন্দিনী আর তার বন্ধু তিতলি। নন্দিনীর হাতে ইতিমধ্যে তিনটে ব্যাগ, তিতলির হাতে চারটে।
2: নন্দিনী, আমি কিন্তু সত্যি বলছি, আর একটা দোকানে ঢুকলে আমি তোকে একা রেখে বাড়ি চলে যাব।
3: আরে বাবা, আর একটা দোকান

0: যাচ্ছ।
1: এই আর একটা কথাটা, তুই গত এক ঘন্টায় চারবার বলেছিস,
2: কিন্তু পুজোর আগে শপিং করতে এসে একটা ভালো শাড়ি না কিনে বাড়ি ফিরবো।
1: আরে তুই একটা শাড়ি কিনতে বেরিয়েছিলি, গুনে দেখ এখন তোর কাছে তিনটে শাড়ি, দুটো কুর্তি আর একটা ব্যাগ রয়েছে।
2: ব্যাগটা ভালো লেগেছিল।
1: উফ, আমার জীবনটা না তোর সঙ্গে ঘোরার জন্যই নষ্ট হচ্ছে জানিস তো।
3: দুজনেই হেসে ফেলল। নন্দিনী একটা দোকানের সামনে দাঁড়িয়ে একটা নীল শাড়ির দিকে তাকাচ্ছিল, ঠিক তখনই তার হাসিটা থেমে গেল। দোকানের কাঁচের ওপারে রাস্তার ওপারে দাঁড়িয়ে থাকা একটা মানুষকে সে দেখতে পেল। সাদা পাঞ্জাবি, কালো ঘড়ি, হাতে একটা কাগজের ব্যাগ, আর সেই চোখ। নন্দিনীর বুকের মধ্যে যেন হঠাৎ করে কেউ 4 বছর আগের একটা দরজা খুলে দিল। ঋত্বিক, তার প্রাক্তন প্রেমিক। 4 বছর, পুরো 4 বছর ধরে যার সঙ্গে কোনো যোগাযোগ নেই, যে মানুষটা একদিন কোনো কারণ না বলে তার জীবন থেকে চলে গিয়েছিল। নন্দিনী স্থির হয়ে তাকিয়ে রইল। ঋত্বিকও তাকে দেখে ফেলেছিল, তাদের চোখ এক হয়ে গেল। চারপাশে তখনও হাজার মানুষের ভিড়, হর্ন বাজছে, মানুষ দরদাম করছে, কিন্তু নন্দিনীর কাছে সেই মুহূর্তে সব কিছু যেন নিঃশব্দ। তারপর সে দেখল ঋত্বিক একা নয়, তার পাশে একটা মেয়ে দাঁড়িয়ে। মেয়েটা ঋত্বিকের খুব কাছাকাছি। একসময় মেয়েটা ঋত্বিকের হাত ধরল, নন্দিনীর বুকটা কেমন করে উঠল।
1: এই কি হয়েছে?
3: নন্দিনী চোখ সরিয়ে নিল।
0: কিছু না।
1: কাকে দেখছিলি তুই?
3: নন্দিনী উত্তর দিল না।
1: নন্দিনী
0: চল।
1: আরে দাঁড়া, কোথায়?
0: বাড়ি।
1: তাহলে শাড়িটা?
0: আর শাড়ি লাগবে না।
3: সে দ্রুত দোকান থেকে বেরিয়ে গেল, কিন্তু বেরিয়ে আসার আগে একবার পিছনে তাকালো। ঋত্বিক তখনও তার দিকে তাকিয়েছিল। 4 বছর আগে নন্দিনী আর ঋত্বিকের সম্পর্কটা ভেঙেছিল খুব অদ্ভুত ভাবে। কোনো ঝগড়া নয়, কোনো বিশ্বাসঘাতকতাও নয়, কোনো তৃতীয় মানুষ নয়, শুধু একদিন ঋত্বিক নন্দিনীকে বলেছিল,
4: আমাদের এখানেই থেমে যাওয়া উচিত।
3: নন্দিনী কারণ জানতে চেয়েছিল, ঋত্বিক কিছু বলেনি। ফোন বন্ধ, মেসেজের কোনো উত্তর নেই, কাজ ছেড়ে অন্য শহরে চলে গিয়েছিল ঋত্বিক। নন্দিনী বহুদিন অপেক্ষা করেছিল, তারপর একদিন অপেক্ষা করাটাও ছেড়ে দিয়েছিল। কিন্তু কিছু মানুষকে জীবন থেকে সরিয়ে দেওয়া যায়, মনের ভেতর থেকে নয়। সেদিন রাতে নন্দিনী ঘুমোতে পারল না, বারবার সেই দৃশ্যটাই চোখের সামনে আসছিল, ঋত্বিক আর সেই মেয়েটা। অবশেষে রাত 1টা নাগাদ তিতলিকে ফোন করল।
0: হ্যালো, ঘুমাচ্ছিলি? সরি।
5: ঠিক আছে, বল বল কি হয়েছে।
3: কিছুক্ষণ চুপ থেকে নন্দিনী বলল,
0: ঋত্বিক বিয়ে করেছে।
3: তিতলি এবার পুরোপুরি জেগে উঠল।
5: আমি কি করে জানবো?
0: ওর সঙ্গে একটা মেয়ে ছিল,
5: বন্ধু টন্ধু হবে হয়তো,
0: ওর হাত ধরেছিল। 4 বছর আগে ও যদি আমাকে বলতো যে ও অন্য কাউকে ভালোবাসে, তাহলে এত কষ্ট হতো না।
5: তুই কি এখনো ওকে ভালোবাসিস?
3: দীর্ঘ নীরবতা। তারপর নন্দিনী বলল,
0: জানি না।
3: পরদিন দুপুরে নন্দিনীর ফোনে একটা মেসেজ এলো, অচেনা নাম্বার।
4: কাল তোমাকে গড়িয়াহাটে দেখেছিলাম, তোমার সঙ্গে কথা বলা দরকার, ঋত্বিক।
3: নন্দিনীর হাত কেঁপে উঠল। 4 বছর পর ঋত্বিক নিজে থেকে যোগাযোগ করেছে। নন্দিনী কিছুক্ষণ মেসেজটার দিকে তাকিয়ে রইল, তারপর লিখল,
0: কি কথা?
3: উত্তর এলো কয়েক মিনিট পরে। 4 বছর আগের কথা। বিকেল পাঁচটা, আবার গড়িয়াহাট, আবার সেই ভিড়। নন্দিনী একটা চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর ঋত্বিক এল, একাই। নন্দিনী তাকিয়ে রইল।
6: অনেকক্ষণ অপেক্ষা করছো?
0: না,
6: মিথ্যে বলার অভ্যাসটা এখনো যায়নি।
0: তোমারও মানুষের জীবন থেকে হঠাৎ চলে যাওয়ার অভ্যাসটা যায়নি?
6: আমি জানতাম তুমি রাগ করবে।
0: রাগ?
3: নন্দিনীর গলাটা ভারী হয়ে এলো।
0: 4 বছর ধরে আমি ভাবছি আমার কি ভুল ছিল।
3: ঋত্বিক কিছু বলল না।
0: আমি কি তোমাকে খুব বেশি ভালোবাসতাম?
6: না।
0: তাহলে?
6: তোমাকে আমি যতটা ভালোবাসতাম তার চেয়েও বেশি ভয় পেতাম।
0: আমাকে?
6: তোমাকে হারানোর ভয়।
0: কিন্তু হারালে তো?
3: ঋত্বিক চোখ নামিয়ে নিল। কিছুক্ষণ দুজনেই চুপ। তারপর নন্দিনী বলল,
0: কাল যে মেয়েটা তোমার সঙ্গে ছিল,
6: তুমি ওকে দেখেছ?
0: হ্যাঁ।
6: ওর নাম তিতাস।
3: নন্দিনীর মুখ শক্ত হয়ে গেল।
6: আমার বোন।
3: নন্দিনী কিছুক্ষণ কিছু বলতে পারল না।
0: বোন?
6: হ্যাঁ, কোনোদিন তো আমার ফ্যামিলির কারোর কথা বলিনি তোমায়। সামনেই ওর বিয়ে, পুজোর আগে শপিং করতে এসেছিল।
3: নন্দিনী একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। কিন্তু তার আসল প্রশ্ন এখনো বাকি।
0: তাহলে আমাকে ছেড়ে গিয়েছিলে কেন?
3: ঋত্বিক অনেকক্ষণ চুপ করে থাকল, তারপর বলল,
6: মা তখন খুব অসুস্থ। বাবা মারা যাওয়ার পর সংসারের সব দায়িত্ব আমার ওপর এসে পড়েছিল। লোন ছিল, তিতাসের পড়াশোনা ছিল, মায়ের চিকিৎসা ছিল।
0: তুমি আমাকে বলতে পারতে?
6: পারতাম।
0: বলনি,
6: কারণ জানতাম তুমি আমার পাশে দাঁড়াবে।
0: এটাই তো চাইছিলাম।
6: কিন্তু আমি চাইনি তুমি আমার জন্য তোমার জীবনটা বদলে দাও।
3: নন্দিনী কাঁদতে কাঁদতে বলল,
0: আমার ওই সিদ্ধান্ত নেওয়ার অধিকার তোমাকে কে দিয়েছিল?
3: ঋত্বিকের কোনো উত্তর ছিল না। কিছুক্ষণ পর ঋত্বিক পকেট থেকে একটা ছোট্ট খাম বের করল।
6: এ নাও, এটা তোমার।
3: নন্দিনী অবাক হয়ে খামটা নিল। খামটা খুলে ভেতর থেকে একটা পুরনো চিঠি বেরোল। চিঠির ওপরে লেখা, নন্দিনীর জন্য। নন্দিনীর হাত কাঁপতে লাগল।
0: এটা কি?
6: যেদিন তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম সেদিন এটা লিখেছিলাম।
0: তাহলে আমাকে দাওনি কেন? এটা তুমি লেখনি?
3: ঋত্বিক মাথা নিচু করল।
6: না।
0: কে লিখেছিল?
3: ঋত্বিক এবার উত্তর দিল না। ঠিক তখনই তিতলি সেখানে এসে পৌঁছল।
1: নন্দিনী?
3: নন্দিনী তিতলির দিকে তাকালো, তারপর চিঠিটার দিকে। চিঠির শেষ লাইনে লেখা ছিল, ওকে ছেড়ে দাও, ওর ভবিষ্যৎ তোমার সঙ্গে নয়। নন্দিনীর মুখ ফ্যাকাশে হয়ে গেল।
0: ঋত্বিক, এই চিঠিটা কে লিখেছিল?
6: আমার মা। মা জানতেন তুমি আমার সঙ্গে থাকলে আমার সমস্যাগুলো নিজের কাঁধে তুলে নেবে। উনি তোমার সঙ্গে দেখা করেছিলেন, তোমাকে বলেছিলেন ঋত্বিককে ছেড়ে দাও।
3: নন্দিনীর চোখ দিয়ে তখন জল পড়তে লাগলো।
6: কিন্তু মা মারা যাবার আগে আমাকে একটা কথাই বলেছিলেন। উনি বলেছিলেন আমি হয়তো ভুল করেছি, যদি মেয়েটা এখনো তোমাকে ভালোবাসে তাহলে আর ওকে দূরে রেখো না।
3: নন্দিনী চোখ বন্ধ করল। 4 বছর ধরে যে অভিমানটা সে ঋত্বিকের ওপর রেখেছিল তার একটা বড় অংশ আসলে ভুল বোঝাবুঝি ছিল। কিন্তু ওই 4টে বছর তো আর ফিরে আসবে না।
0: এখন কেন?
6: কারণ এবার আমি তোমার হয়ে কোনো সিদ্ধান্ত নিতে চাই না।
0: যদি আমি না বলি?
6: তাহলে চলে যাব।
0: আর যদি হ্যাঁ বলি?
6: তাহলে ধীরে ধীরে কথা বলা শুরু করতে পারি।
3: নন্দিনী কিছু বলল না, শুধু মাথা নাড়ল।
0: আমার একটু সময় লাগবে।
6: নাও।
0: আর একটা কথা, আমার হয়ে আর কোনো সিদ্ধান্ত নেবে না।
6: কথা দিলাম।
3: দুজন দুদিকে হাঁটতে শুরু করলো। কেউ কাউকে থামালো না। সেদিন নন্দিনী বাড়ি ফিরে কোনো রোম্যান্টিক গান শোনেনি, ঋত্বিককেও ফোন করেনি, বরং চুপচাপ সেই পুরনো চিঠিটা আবার পড়ল। 4 বছর আগে যে উত্তরটা পাওয়া যায়নি আজ সেটা সামনে এসেছে। কিন্তু উত্তর পাওয়া আর সম্পর্ক ফিরে পাওয়া এক জিনিস নয়। নন্দিনী সেটা জানত, তাই সে কোনো তাড়াহুড়ো করল না, ঋত্বিকও করল না। পরের কয়েকদিন কোনো কথা হলো না। তারপর 8ম সকালে একটা মেসেজ এলো,
6: শুভ মহাষ্টমী, ভালো থেকো।
3: নন্দিনী অনেকক্ষণ মেসেজটার দিকে তাকিয়ে রইল, তারপর লিখল,
0: তুমিও।
3: ব্যাস, সেদিন আর কোনো কথা হয়নি, পরের দিনও না। পুজো কেটে গেল। একদিন নন্দিনীর অফিসের সামনে হঠাৎ ঋত্বিকের সঙ্গে দেখা হয়ে গেল।
0: তুমি এখানে?
6: আসলে এদিকে একটু কাজ ছিল।
0: চা খাবে?
3: ঋত্বিক একটু অবাক হয়ে তাকালো, তারপর হাসলো,
6: খেতে পারি।
3: দুজনে কাছের একটা ছোট্ট চায়ের দোকানে বসল। প্রথম 5 মিনিট তারা শুধুই সাধারণ কথা বলল, কাজ, বাড়ি, পুজো কেমন গেল, তিতাসের বিয়ের প্রস্তুতি, কোনো পুরনো প্রেমের কথা নয়। তারপর নন্দিনী নিজেই বলল,
0: তুমি এখন কোথায় থাকো?
3: ঋত্বিক বলল, তার কাজের কথা বলল, মায়ের কথাও বলল, তিতলির বিয়ের কথাও বলল। নন্দিনী শুনল, এই প্রথম 4 বছর পর সে ঋত্বিকের বর্তমান জীবনটার সঙ্গে পরিচিত হল। ঋত্বিকও জানতে চাইল,
6: তোমার জীবন কেমন চলছে?
0: চলছে।
6: খুশি?
0: কখনো কখনো।
3: ঋত্বিক আর কিছু জিজ্ঞেস করল না। এই না জিজ্ঞেস করাটাই নন্দিনীর ভালো লাগলো। এরপর থেকে মাঝে মাঝে কথা হতে লাগলো, তবে প্রতিদিন নয়, সারাদিন তো নয়ই, কখনো 2 দিন পর একটা মেসেজ, বা কখনো 1 সপ্তাহ কোনো কথাই নেই, কিংবা কখনো অফিস থেকে বেরিয়ে 10 মিনিটের জন্য দেখা। তারা পুরনো প্রেমিক প্রেমিকার মতো কথা বলতো না, দুজন নতুন মানুষের মতো একে অপরকে চিনতে শুরু করেছিল। নন্দিনী জানতে পারল ঋত্বিক এখন কফি খায় না, ঋত্বিক জানতে পারল নন্দিনী আগের মতো রাত জাগে না, নন্দিনী জানল ঋত্বিক এখনো পুরনো গান শোনে, ঋত্বিক জানল নন্দিনী এখন একা একা সিনেমা দেখতে ভালোবাসে। ছোট ছোট তথ্য, অথচ এই ছোট তথ্যগুলোর মধ্যেই একটা নতুন সম্পর্ক তৈরি হচ্ছিল। একদিন নন্দিনী হঠাৎ জিজ্ঞেস করল,
0: ঋত্বিক, তুমি কি আবার সম্পর্কের কথা ভাবছ?
6: তুমি?
0: আমি এখনো জানি না।
6: আমিও না।
3: এই উত্তরটা নন্দিনীর ভালো লাগলো, কারণ 4 বছর আগে ঋত্বিক সব কিছুর উত্তর জানত, আজ সে জানে না। আর সেই জানি নার মধ্যেই যেন সত্যিকারের সম্ভাবনা ছিল। আরো 2 মাস কেটে গেল। একদিন সন্ধ্যায় নন্দিনী তিতলির সঙ্গে আবার গড়িয়াহাটে গেল। তিতলি হেসে বলল,
1: মনে আছে গতবার এই জায়গায় তোর জীবনটাই ওলটপালট হয়ে গিয়েছিল?
0: এবারে আর কিছু হবে না।
3: ঠিক তখনই পেছন থেকে একটা গলা এলো,
6: কিছু হওয়ার দরকারও নেই।
3: নন্দিনী ঘুরে তাকালো, ঋত্বিক দাঁড়িয়ে, হাতে একটা ছোট কাগজের প্যাকেট।
0: তুমি এখানে?
6: হ্যাঁ, একটা জিনিস কিনতে এসেছিলাম।
3: সে প্যাকেটটা নন্দিনীর হাতে দিল। নন্দিনী খুলে দেখল একটা ছোট্ট নীল রঙের বুকমার্ক, তার উপর লেখা, কিছু গল্প শেষ না হয়ে থেমে থাকে। নন্দিনী কিছু বলল না, বুকমার্কটা হাতে নিয়ে মৃদু হাসল, তারপর বলল,
0: চা খাবে?
6: হ্যাঁ, খাওয়া যেতে পারে, তবে একটা শর্ত আছে।
0: কি?
6: আজ কোনো পুরনো কথা নয়।
0: ঠিক আছে।
3: দুজন পাশাপাশি হাঁটতে শুরু করল, কেউ কারো হাত ধরল না, কেউ বলল না আমি এখনো তোমাকে ভালোবাসি, কেউ প্রতিশ্রুতি দিল না। শুধু হাঁটতে হাঁটতে নন্দিনী হঠাৎ বলল,
0: ঋত্বিক, আগামী রোববার আমার ছুটি,
6: তাহলে
0: কফি খেতে যেতে পারি?
6: পারো।
3: সেদিন গড়িয়াহাটের সেই ভিড়ে কোনো নাটকীয় পুনর্মিলন হয়নি, কেউ কাউকে জড়িয়ে ধরেনি, কেউ চোখের জলে পুরনো প্রেমের শপথ নেয়নি, শুধু দুজন মানুষ যারা একসময় খুব কাছের ছিল আবার ধীরে ধীরে একে অপরের কাছে আসার সিদ্ধান্ত নিয়েছিল। কারণ চার বছর পর ফিরে আসা ভালোবাসা আগের জায়গা থেকে শুরু হয় না, তাকে নতুন করে জায়গা করে নিতে হয়, পুরনো বিশ্বাস ফিরিয়ে আনতে হয়, পুরনো অভিমান শুনতে হয়, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবার আর কাউকে নিজের হয়ে সিদ্ধান্ত নিতে দেওয়া যায় না। নন্দিনী জানত না রবিবারের সেই কফির পরে কি হবে, ঋত্বিকও জানত না, হয়তো তারা আবার প্রেমে পড়বে, হয়তো শুধু ভালো বন্ধু হয়ে থাকবে, হয়তো কোনোদিন আবার আলাদা পথ বেছে নেবে। কিন্তু এবার একটা জিনিস আলাদা ছিল, কেউ তাড়াহুড়ো করছিল না, আর ভালোবাসার জন্য হয়তো কখনো কখনো এটাই সবচেয়ে জরুরি। কারো হাত শক্ত করে ধরে রাখা নয়, বরং পাশে হেঁটে যাওয়া, যতক্ষণ না দুজনেই নিজের ইচ্ছায় একই দিকে হাঁটতে শুরু করে।

লাভ শর্টসে আজ শুনলে সৌমিকের লেখা গড়িয়াহাটের ভিড়ে আবার। গল্পের ন্যারেশনে আত্রেয়, ঋত্বিক রাজীব, নন্দিনী দেবারতী ও তিতলি তৃষ্ণা।

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার ওনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।
1: আর এই মুহূর্তে দেখতে দেখতে কিন্তু আমরা প্রায় দুটো ঘন্টা পার করে চলে যাচ্ছি আমাদের লাস্ট আওয়ারে, আর এখন 10:55 হয়ে 14 সেকেন্ড দেখতে পাচ্ছি। আর এখন আর একটি কথাও না বাড়িয়ে বরং চটপট তোমার মেসেজগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব।
2: হ্যালো লাভ জাংশন, আমি সৌভিক লিখছি কলকাতা থেকে। আমি একজনকে খুব ভালোবাসি কিন্তু সে একজন টিচার, আমি তাকে কিভাবে প্রপোজ করব আমি বুঝতে পারছি না, তোমরা একটু গাইড করো।
1: ভেরি ইজি, ভালোবাসো, সে টিচার হোক, ডক্টর হোক, লয়ার হোক, পুলিশ অফিসার হোক, পলিটিশিয়ান হোক, কোনো মিনিস্টার হোক, এটাতে আলাদা করে ইকুয়েশন কি কিছু থাকে? হ্যাঁ, এবার সে যদি তোমার টিচার হয় তাহলে ব্যাপারটা একটু অন্যরকম। দেখো, আমি না আমার ব্যক্তিগত জীবনে খুব ভণিতার ওপর বিশ্বাস করি না, আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড মানুষ, আমি সামনাসামনি কথা বলতে ভালোবাসি। তোমার যদি মনে হয় তুমি সেই মানুষটিকে সত্যিই ভালোবাসো, আমার মনে হয় তুমি ডিরেক্টলি গিয়ে কথা বলো, চোখে চোখ রেখে, উইথ কনফিডেন্স, বাস একটি প্রশ্ন জিজ্ঞেস করো দ্যাট আমার ভেতরে তোমার জন্য একটা ফিলিংস রয়েছে, আমি হয়তো তোমাকে ভালোবাসি। এবার কথা হচ্ছে, আমার ভেতর যে ফিলিংসটা রয়েছে সেইভাবে একই ফিলিংসকে তোমার ভেতরেও রয়েছে, তুমি কি আমাকে পছন্দ করো? যদি হ্যাঁ হয় সেটাও পরিষ্কার করে জানাবে, যদি না হয় আমাকে প্লিজ সেটাও পরিষ্কার করে জানাবে, কারণ হয়তো বা ভালোবাসাটা আমার তরফ থেকে ছিল, তোমার তরফ থেকে নাও থাকতে পারে, ইটস নট এ বিগ ডিল। আমি ভালোবেসেছি সেটা আমার প্রবলেম, আর তুমিও যদি ভালোবেসে থাকো তাহলে এই প্রবলেমটা দুজনের, আর সেটাকে সর্ট আউট করতে আমরা আমাদের বাকি জীবনটা একসঙ্গে কাটাতেই পারি, দ্যাটস ইট। দেখো না সামনে মানুষটাকে উত্তরটা দেয়।
2: সত্যি তাই, তবে শুনুন তো, অনেকম অনেক সময় মানে হয় যে ধরো মানে টিচার, মানে ধরে নিচ্ছি যে ওর ও ওর টিচারের কথাই বলছে, হয়তো তার পড়ানো ওর খুব ভালো লেগেছে বা কোনো একটা পার্টিকুলার বিষয় ওকে খুব ইমপ্রেসড করেছে, খুব মানে ও খুব ইমপ্রেসড, ওকে খুব মানে কাছে টেনে নিয়েছে, সেই মানে কি বলবো, আকর্ষণ শব্দটাই বোধ হয় সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট হবে এখানে। অনেক সময় হয় আমাদের, এবার সেটাকে অনেক সময় আমরা ইনফ্যাচুয়েশন ভাবি বা সেটাকে অনেক সময় আমরা অন্যরকম অনেক কিছুই ভাবতে পারি, কিন্তু যেহেতু তুমি এখানে ভালোবাসার কথা বলছো তাহলে যেরকম সুনন্দা বলল সেরকম তুমি একবার ডিরেক্টলি তাকে বলো, আর যদি তোমার মনে হয় যে না ব্যাপারটা ঠিক ওরকমটাও নয়, ভালো লাগছে, বেশ ভালোই লাগে, দারুণ লাগে, এটা জানি না তুমি মানে স্কুলে পড়ো না কলেজে পড়ো, তোমার স্কুলের টিচার না প্রাইভেট টিউশনের টিচার নাকি তোমার কোনো কলেজের কোনো প্রফেসর, কিছুই আমরা জানি না, যেটাই হোক না কেন তুমি একটু চিন্তাভাবনা করো, চিন্তাভাবনা করে তারপর যা করার সেটা মানে যে স্টেপটা নেওয়ার সেটা নিও। তবে একটা জিনিস ভেবে নিও যে প্রত্যেকটা জিনিসের একটা ওই মানে নিউটনের থার্ড ল আর কি, এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। এরকম তো হতেও পারে যে ব্যাপারটা তার খুব খারাপ লাগলো, সে অন্যভাবেও নিতে পারে, আবার এরকমও হতে পারে তার খুব ভালো লাগলো, সে খুব মজার ছলে তোমাকে খুব মানে মাথায় হাত বুলিয়ে বুঝিয়ে সুঝিয়ে ব্যাপারটা কাটিয়ে দিল। আবার এরকমও হতে পারে যে হয়তো তার দিক থেকেও এরকম কোনো ফিলিংস আছে। এই তিনটে রিয়াকশনের জন্যই কিন্তু তুমি মেন্টালি প্রিপেয়ার থেকো, তবেই কিন্তু একটা স্টেপ নিও। তার কারণ তুমি একটা কাজ করে ফেললে, যেহেতু তুমি করার আগে ভাবছো বলে তোমাকে এতগুলো কথা বলছি, যেহেতু তুমি ভাবছো তাই আরেকটু একটু ডিটেলে ভেবে নিও, ভেবে নিয়ে তারপর পরবর্তী স্টেপটা নিও। পরের মেসেজ, নাম তো প্রথমে লিখে নিই, সত্যি কি ভুলতে পারবো তোমায় যদি মনে পড়ে প্রতিটি ক্ষণ, তোমার বলা সেই কথাগুলো আজও বাজে আমার মনের গহীন কোণ, চোখ বন্ধ করলেই দেখি তোমায় নীরব রাতে মনে পড়ে স্মৃতি, ভুলতে চাইলেও পারি না কিছুতেই, তুমি যে ছিলে আমার অনুভূতির সাথী, সময় হয়তো দূর করে দেবে, মুছে দেবে পুরনো সব মায়া, তবুও মনে প্রশ্ন থেকে যাবে সত্যি কি ভুলতে পারবো তোমায়, সোনামুখী আমশোল থেকে রিয়াচল।
1: খুব সুন্দর, মানে এরপর আমার মনে হয় না আর কোনো কথা বাকি থাকে। এরপর বরং তোমার জন্য এবং তোমাদের প্রত্যেকের জন্য এমন একটি গান থাকুক শ্রেয়া ঘোষালের কণ্ঠে, যেটা আমাদের সেই অতৃপ্ত ভালোবাসা কিংবা পেয়েও না পাওয়ার মতন ভালোবাসা, যার অপেক্ষায় আমরা অনেকটা সময় নিজের জীবনটাকে যাপন করি, সেই ভালোবাসার একটি আকুতি। হয়তো এই গানের মাধ্যমে মনের কোণে একটুখানি ভালোবাসার উদয় হতেই পারে, যারা এখনও ভালোবাসাটাকে জাস্ট পার্ট অফ লাইফ ভাবছো।

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার ওনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।
1: লাভ জাংশনে লাভ মিটার, লাভ জাংশনে লাভ মিটার।
2: আজকে আমাদের অফিসিয়াল ইনস্টা হ্যান্ডেল 107 FM রেনবো কলকাতা, সেখানে আজকে যে লাভ মিটারটা পোস্ট করা হয়েছিল সেখানে লেখা ছিল যে বিয়ের আগে সম্পর্কে থাকা আর বিয়ের পর একসঙ্গে ঘর করার মধ্যে পার্থক্য রয়েছে। এখন ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে কমেন্ট বক্সে দেখা যাচ্ছে ইয়েসে ভোট দিয়েছেন 92%,
3: ওয়াও,
2: এবং নো বলছেন অবভিয়াসলি 8%। এবার অনেকেই কমেন্ট করেছেন, মৈত্রী মাইতি রীতা লিখছে এগ্রি, প্রীতি পাল লাভ রিয়াক্ট করেছে, আনারুল ইসলাম বলছে এর পজিটিভ দিক হলো আগের সম্পর্ক দুজনকে বুঝতে শেখায় এবং বিয়ের পর একসঙ্গে থাকা স্থায়ী গভীরতা এনে সম্পর্ককে পরিপক্ক করে। প্রকাশ ইয়েস বলছে, প্রীতি পাল লিখছে এতে সম্পর্ক খুব ভালো হয়, দুইজন দুইজনের ভালো করে, মানে দুইজন দুইজনকেই ভালো করে বুঝতে পারে, এটা বলতে চেয়েছে। আচ্ছা, প্রিন্সেস অফ টিয়ার্স লিখছে অবশ্যই বিয়ের আগে একে অপরের খবর রাখা যায়, বাট বিয়ের পর সেটা পাল্টে চাল ডালের খবর হয়ে যায়, কারণ বর যদি চাল বা ডাল আনতে ভুলে যায় তাহলে তো ঘরে বিশ্বযুদ্ধ বাঁধবে। বিকজ লাভ ইজ বিউটিফুল বাট ফুড ইজ পাওয়ারফুল।
3: অ্যাবসলিউটলি, বাহ, এই কোটেশনটা আমার দারুণ লেগেছে।
2: হাই, আমি তিস্তা ফ্রম সোদপুর, তোমরা সময় মতো কিছু খেয়ে নিও আর সাবধানে বাড়ি ফিরো, রাত 3টে পর্যন্ত আছি, লাভ ইউ অল। আশিস জানা লিখছে আমি এই মন্তব্যের পক্ষে আছি, সম্পর্কের মধ্যে থাকা মানে আমি তোমাকে খুশি রাখবো, সংসার করা মানে আমরা দুজন মিলিয়ে একটা জীবন চালাবো, প্রেমে দায়িত্ব অপশনাল কিন্তু সংসারের দায়িত্বটা বাধ্যতামূলক, বাজার বিল এগুলি প্রেমে থাকে না। সূর্য বলছে না বিয়ে করছি না কোনো সম্পর্ক, না বিয়ে করছি না কোনো সম্পর্ক আছে, সবে 8-এ পড়ি, এক্সপিরিয়েন্স নেই, হলে বলবো ওয়েট করছি লাভ শর্টসের জন্য। ওকে, যদিও এই কমেন্টটা 2 ঘন্টা আগে, অর্থাৎ লাভ শর্টটাও শুনেই ফেলেছে হয়তো। জাহির খান লিখছে বিয়ের আগে সম্পর্ক মূলত ভালোবাসা, আবেগ এবং একে অপরকে জানার উপর ভিত্তি করে গড়ে ওঠে, যেখানে স্বাধীনতা ও দায়িত্বের পরিমাণ কম থাকে। অন্যদিকে বিয়ের পর একসঙ্গে ঘর করা মানে একই ছাদের নিচে জীবনের প্রতিদিনের বাস্তবতা, সামাজিক ও পারিবারিক দায়িত্ব এবং আর্থিক ও সাংসারিক সিদ্ধান্তগুলো যৌথভাবে ভাগ করে নেওয়া। আর লাস্ট কমেন্ট, রিঙ্কু খান বলছে অ্যাবসলিউটলি, আমিও এই ব্যাপারে একমত। তো এই হচ্ছে মোটামুটি আমাদের কমেন্ট বক্স। তো সুনন্দা, যেটা বলার সেটা তো ঠিক আছে, আমরা এটা তো বুঝতে পেরেইছি যে সবাই এটাই বলতে চাইছে যে বিয়ের আগের, মানে এই ব্যাপারটার সঙ্গে এগ্রি করছে, কিন্তু একটা ব্যাপার মোটামুটি প্রত্যেকটা কমেন্টেই আমি কমন প্রায় দেখলাম, সেটা হচ্ছে যে বিয়ের আগে বা সম্পর্কে থাকলে এইগুলো থাকে না। একটা কথা, মানে এরকম তো কোনো নিয়ম নেই যে বিয়ের আগে যখন তুমি সম্পর্কে রয়েছো সেখানে তুমি সেই তোমার পার্টনারের কোনো দায়িত্ব নেবে না, মানে দায়িত্ব নেওয়া ইন দ্য সেন্স সবসময় যে ইকোনমিক্যালি দায়িত্ব নেওয়া বা বাজার দোকানের দায়িত্ব নিয়ে, আমরা শুধু সেই দায়িত্বের কথা বলছি না, এর মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট, যেমন ধরো মেন্টাল হেলথের দায়িত্ব নেওয়া, যেমন ধরো তাকে খুশি রাখার দায়িত্ব নেওয়া, যদিও এই সমস্ত বিশেষণই ওই মেন্টাল হেলথটার মধ্যেই ঢুকে যায়, তো এইগুলো কিন্তু করা উচিত। তার কারণ দেখবে যদি আমরা একটু একটু করে, এই আমার পাশের যে মানুষটা রয়েছে, আমার, আমি যার সঙ্গে আমার সম্পর্কটা ভাগ করছি, যার সঙ্গে আমি সম্পর্কে রয়েছি, তার একটু একটু এই দায়িত্বগুলো যদি আমরা একটু একটু করে নিতে শুরু করি না, তাহলে দেখবে আমাদের রোজকার, মানে কোনো ঝামেলা বা অশান্তির পরিমাণটা হয়তো একটু কমবে, বা হলেও খুব তাড়াতাড়ি মিটে যাবে। তার কারণ হচ্ছে হয়তো একটা স্ট্রং বোঝাপড়া তৈরি হবে, যে বোঝাপড়াটা আমাদের আগামী দিনে একসঙ্গে ঘর বাঁধার ক্ষেত্রে অনেকটা হেল্প করবে।
3: একদমই তাই, একদমই তাই, আমি একেবারে একমত। ইকোনমিক্যালি আমরা যৌথ

0: ভাবে কিছু শুরু না করলেও, বিয়ের আগের কথা বলছি, ইকোনমিক্যালি দায়িত্বটা না নিলেও মানে ইমোশনালি দায়িত্বটা কিন্তু আমাদের থেকেই যায়। ইমোশনালি উই আর কানেক্টেড, আমরা সেই সময় কানেক্টেড থাকি। এবং আমার মনে হয় এই কথাগুলো তুমি যেটা বললে সেটা সবাই বা ম্যাক্সিমাম একটা পার্সেন্টেজ মেনে এগোতে পারে বলেই হয়তো তারা ঘরটা শেষ অবধি বাঁধতে পারে এবং সেই ঘরটাও লং লাস্ট করে। নয়তো এরকম অনেক প্রেমের গল্প আছে যেটা সত্যি সত্যি মিথ্যে প্রেমের গল্প হিসেবে নামাঙ্কিত হয়ে থেকে যায়, তাই নয় কি? সো আজকে লাভ মিটারটা সত্যি সত্যি ইন্টারেস্টিং ছিল এবং তার উত্তরটাও তোমরা অসাধারণ দিয়েছো, আমাদের সঙ্গেও মিলে গেছে। তবে এই মুহূর্তে এই গানটি থাকলো তোমাদের জন্য।
1: FM Rainbow Flashback Song.

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার ওনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।
1: FM রেইনবোতে তিন একে তিন, তিন একে তিন, গানের হ্যাট্রিক।

0: আজকের লাভ শর্টসে সৌমিকের লেখা গড়িয়াহাটের ভিড়ে আবার, গল্পের নারেশনে আত্রেয়, অন্যান্য চরিত্রে রাজীব, দেবারতি ও তৃষ্ণা। শুরু হচ্ছে লাভ শর্টস গড়িয়াহাটের ভিড়ে আবার।
1: কলকাতার দুর্গাপুজোর একটা আলাদা

পূজো আসার কয়েক সপ্তাহ আগে থেকেই শহরটা যেন একটু অন্যরকম হয়ে যায়। রাস্তার ধারে নতুন জামাকাপড়ের দোকান, ফুটপাতে শাড়ির পসরা, প্যান্ডেলের বাঁশ বাঁধার শব্দ, সব মিলিয়ে শহরটা যেন পুরনো ক্লান্তিটা ভুলে নতুন করে সাজতে শুরু করে। আর সেই সময় গড়িয়াহাট তখন আর শুধু একটা বাজার থাকে না, হয়ে ওঠে

0: ইতিমধ্যে তিনটে ব্যাগ, তিতলির হাতে চারটে।
1: নন্দিনী, আমি কিন্তু সত্যি বলছি, আর একটা দোকানে ঢুকলে আমি তোকে একা রেখে বাড়ি চলে যাব।
2: আরে বাবা, আর একটা দোকান মাত্র?
1: এই আর একটা কথাটা তুই গত এক ঘন্টায় চারবার বলেছিস।
2: কিন্তু পুজোর আগে শপিং করতে এসে একটা ভালো শাড়ি না কিনে বাড়ি ফিরবো?
1: আরে, তুই একটা শাড়ি কিনতে বেরিয়েছিলি, গুনে দেখ এখন তোর কাছে তিনটে শাড়ি, দুটো কুর্তি আর একটা ব্যাগ রয়েছে।
2: ব্যাগটা ভালো লেগেছিল।
1: উফ, আমার জীবনটা না তোর সঙ্গে ঘোরার জন্যই নষ্ট হচ্ছে জানিস তো।
0: দুজনেই হেসে ফেলল। নন্দিনী একটা দোকানের সামনে দাঁড়িয়ে একটা নীল শাড়ির দিকে তাকাচ্ছিল, ঠিক তখনই তার হাসিটা থেমে গেল। দোকানের কাঁচের ওপারে, রাস্তার ওপারে দাঁড়িয়ে থাকা একটা মানুষকে সে দেখতে পেল। সাদা পাঞ্জাবি, কালো ঘড়ি, হাতে একটা কাগজের ব্যাগ, আর সেই চোখ। নন্দিনীর বুকের মধ্যে যেন হঠাৎ করে কেউ চার বছর আগের একটা দরজা খুলে দিল। ঋত্বিক, তার প্রাক্তন প্রেমিক। চার বছর, পুরো চার বছর ধরে যার সঙ্গে কোনো যোগাযোগ নেই, যে মানুষটা একদিন কোনো কারণ না বলে তার জীবন থেকে চলে গিয়েছিল। নন্দিনী স্থির হয়ে তাকিয়ে রইল। ঋত্বিকও তাকে দেখে ফেলেছিল, তাদের চোখ এক হয়ে গেল। চারপাশে তখনও হাজার মানুষের ভিড়, হর্ন বাজছে, মানুষ দরদাম করছে, কিন্তু নন্দিনীর কাছে সেই মুহূর্তে সব কিছু যেন নিঃশব্দ। তারপর সে দেখল ঋত্বিক একা নয়, তার পাশে একটা মেয়ে দাঁড়িয়ে। মেয়েটা ঋত্বিকের খুব কাছাকাছি। একসময় মেয়েটা ঋত্বিকের হাত ধরল, নন্দিনীর বুকটা কেমন করে উঠল।
1: এই কি হয়েছে?
0: নন্দিনী চোখ সরিয়ে নিল।
2: কিছু না।
1: কাকে দেখছিলি তুই?
0: নন্দিনী উত্তর দিল না।
1: নন্দিনী
2: চল।
1: আরে দাঁড়া, কোথায়?
2: বাড়ি।
1: তাহলে শাড়িটা?
2: আর শাড়ি লাগবে না।
0: সে দ্রুত দোকান থেকে বেরিয়ে গেল, কিন্তু বেরিয়ে আসার আগে একবার পিছনে তাকালো। ঋত্বিক তখনও তার দিকে তাকিয়েছিল। চার বছর আগে নন্দিনী আর ঋত্বিকের সম্পর্কটা ভেঙেছিল খুব অদ্ভুত ভাবে। কোনো ঝগড়া নয়, কোনো বিশ্বাসঘাতকতাও নয়, কোনো তৃতীয় মানুষ নয়। শুধু একদিন ঋত্বিক নন্দিনীকে বলেছিল,
3: আমাদের এখানেই থেমে যাওয়া উচিত।
0: নন্দিনী কারণ জানতে চেয়েছিল, ঋত্বিক কিছু বলেনি। ফোন বন্ধ, মেসেজের কোনো উত্তর নেই, কাজ ছেড়ে অন্য শহরে চলে গিয়েছিল ঋত্বিক। নন্দিনী বহুদিন অপেক্ষা করেছিল, তারপর একদিন অপেক্ষা করাটাও ছেড়ে দিয়েছিল। কিন্তু কিছু মানুষকে জীবন থেকে সরিয়ে দেওয়া যায়, মনের ভেতর থেকে নয়। সেদিন রাতে নন্দিনী ঘুমোতে পারল না, বারবার সেই দৃশ্যটাই চোখের সামনে আসছিল, ঋত্বিক আর সেই মেয়েটা। অবশেষে রাত একটা নাগাদ তিতলিকে ফোন করল।
2: হ্যালো, ঘুমাচ্ছিলি?
4: হ্যাঁ,
2: সরি।
4: না, ঠিক আছে, বল বল কি হয়েছে।
0: কিছুক্ষণ চুপ থেকে নন্দিনী বলল,
2: ঋত্বিক বিয়ে করেছে।
0: তিতলি এবার পুরোপুরি জেগে উঠল।
4: আমি কি করে জানবো?
2: ওর সঙ্গে একটা মেয়ে ছিল।
4: বন্ধু টন্ধু হবে হয়তো।
2: ওর হাত ধরেছিল। চার বছর আগে ও যদি আমাকে বলতো যে ও অন্য কাউকে ভালোবাসে, তাহলে এত কষ্ট হতো না।
4: তুই কি এখনো ওকে ভালোবাসিস?
0: দীর্ঘ নীরবতা। তারপর নন্দিনী বলল,
2: জানি না।
0: পরদিন দুপুরে নন্দিনীর ফোনে একটা মেসেজ এলো, অচেনা নাম্বার।
3: কাল তোমাকে গড়িয়াহাটে দেখেছিলাম, তোমার সঙ্গে কথা বলা দরকার, ঋত্বিক।
0: নন্দিনীর হাত কেঁপে উঠল। চার বছর পর ঋত্বিক নিজে থেকে যোগাযোগ করেছে। নন্দিনী কিছুক্ষণ মেসেজটার দিকে

0: তাকিয়ে রইল। তারপর লিখল,
1: কি কথা?
0: উত্তর এলো কয়েক মিনিট পরে। 4 বছর আগের কথা। বিকেল 5টা, আবার গড়িয়াহাট, আবার সেই ভিড়। নন্দিনী একটা চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর ঋত্বিক এলো একাই। নন্দিনী তাকিয়ে রইল।
2: অনেকক্ষণ অপেক্ষা করছো?
1: না,
2: মিথ্যে বলার অভ্যাসটা এখনো যায়নি।
1: তোমারও মানুষের জীবন থেকে হঠাৎ চলে যাওয়ার অভ্যাসটা যায়নি?
2: আমি জানতাম তুমি রাগ করবে।
1: রাগ?
0: নন্দিনীর গলাটা ভারী হয়ে এলো।
1: 4 বছর ধরে আমি ভাবছি আমার কি ভুল ছিল।
0: ঋত্বিক কিছু বলল না।
1: আমি কি তোমাকে খুব বেশি ভালোবাসতাম?
2: না।
1: তাহলে?
2: তোমাকে আমি যতটা ভালোবাসতাম তার চেয়েও বেশি ভয় পেতাম।
1: আমাকে?
2: তোমাকে হারানোর ভয়।
1: কিন্তু হারালে তো?
0: ঋত্বিক চোখ নামিয়ে নিল। কিছুক্ষণ দুজনেই চুপ। তারপর নন্দিনী বলল,
1: কাল যে মেয়েটা তোমার সঙ্গে ছিল,
2: তুমি ওকে দেখেছ?
1: হ্যাঁ।
2: ওর নাম তিতাস।
0: নন্দিনীর মুখ শক্ত হয়ে গেল।
2: আমার বোন।
0: নন্দিনী কিছুক্ষণ কিছু বলতে পারল না।
1: বোন?
2: হ্যাঁ, কোনোদিন তো আমার ফ্যামিলির কারোর কথা বলিনি তোমায়। সামনেই ওর বিয়ে, পুজোর আগে শপিং করতে এসেছিল।
0: নন্দিনী একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। কিন্তু তার আসল প্রশ্ন এখনো বাকি।
1: তাহলে আমাকে ছেড়ে গিয়েছিলে কেন?
0: ঋত্বিক অনেকক্ষণ চুপ করে থাকল, তারপর বলল,
2: মা তখন খুব অসুস্থ। বাবা মারা যাওয়ার পর সংসারের সব দায়িত্ব আমার ওপর এসে পড়েছিল। লোন ছিল, তিতাসের পড়াশোনা ছিল, মায়ের চিকিৎসা ছিল।
1: তুমি আমাকে বলতে পারতে?
2: পারতাম।
1: বলনি,
2: কারণ জানতাম তুমি আমার পাশে দাঁড়াবে।
1: এটাই তো চাইছিলাম।
2: কিন্তু আমি চাইনি তুমি আমার জন্য তোমার জীবনটা বদলে দাও।
0: নন্দিনী কাঁদতে কাঁদতে বলল,
1: আমার ওই সিদ্ধান্ত নেওয়ার অধিকার তোমাকে কে দিয়েছিল?
0: ঋত্বিকের কোনো উত্তর ছিল না। কিছুক্ষণ পর ঋত্বিক পকেট থেকে একটা ছোট্ট খাম বের করল।
2: এ নাও, এটা তোমার।
0: নন্দিনী অবাক হয়ে খামটা নিল। খামটা খুলে ভেতর থেকে একটা পুরনো চিঠি বেরোল। চিঠির ওপরে লেখা, নন্দিনীর জন্য। নন্দিনীর হাত কাঁপতে লাগলো।
1: এটা কি?
2: যেদিন তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম সেদিন এটা লিখেছিলাম।
1: তাহলে আমাকে দাওনি কেন? এটা তুমি লেখনি।
0: ঋত্বিক মাথা নিচু করল।
2: না।
1: কে লিখেছিল?
0: ঋত্বিক এবার উত্তর দিল না। ঠিক তখনই তিতলি সেখানে এসে পৌঁছল।
1: নন্দিনী?
0: নন্দিনী তিতলির দিকে তাকালো, তারপর চিঠিটার দিকে। চিঠির শেষ লাইনে লেখা ছিল, ওকে ছেড়ে দাও, ওর ভবিষ্যৎ তোমার সঙ্গে নয়। নন্দিনীর মুখ ফ্যাকাশে হয়ে গেল।
1: ঋত্বিক, এই চিঠিটা কে লিখেছিল?
2: আমার মা। মা জানতেন তুমি আমার সঙ্গে থাকলে আমার সমস্যাগুলো নিজের কাঁধে তুলে নেবে। উনি তোমার সঙ্গে দেখা করেছিলেন, তোমাকে বলেছিলেন ঋত্বিককে ছেড়ে দাও।
0: নন্দিনীর চোখ দিয়ে তখন জল পড়তে লাগলো।
2: কিন্তু মা মারা যাওয়ার আগে আমাকে একটা কথাই বলেছিলেন। উনি বলেছিলেন, আমি হয়তো ভুল করেছি, যদি মেয়েটা এখনো তোমাকে ভালোবাসে তাহলে আর ওকে দূরে রেখো না।
0: নন্দিনী চোখ বন্ধ করল। 4 বছর ধরে যে অভিমানটা সে ঋত্বিকের ওপর রেখেছিল তার একটা বড় অংশ আসলে ভুল বোঝাবুঝি ছিল। কিন্তু ওই 4টে বছর তো আর ফিরে আসবে না।
1: এখন কেন?
2: কারণ এবার আমি তোমার হয়ে কোনো সিদ্ধান্ত নিতে চাই না।
1: যদি আমি না বলি?
2: তাহলে চলে যাব।
1: আর যদি হ্যাঁ বলি?
2: তাহলে ধীরে ধীরে কথা বলা শুরু করতে পারি।
0: নন্দিনী কিছু বলল না, শুধু মাথা নাড়ল।

0: আমার একটু সময় লাগবে।
1: নাও,
0: আর একটা কথা, আমার হয়ে আর কোনো সিদ্ধান্ত নেবে না,
1: কথা দিলাম।
2: দুজন দুদিকে হাঁটতে শুরু করলো, কেউ কাউকে থামাল না। সেদিন নন্দিনী বাড়ি ফিরে কোনো রোম্যান্টিক গান শোনেনি, ঋত্বিককেও ফোন করেনি, বরং চুপচাপ সেই পুরনো চিঠিটা আবার পড়ল। 4 বছর আগে যে উত্তরটা পাওয়া যায়নি আজ সেটা সামনে এসেছে। কিন্তু উত্তর পাওয়া আর সম্পর্ক ফিরে পাওয়া এক জিনিস নয়। নন্দিনী সেটা জানত, তাই সে কোনো তাড়াহুড়ো করল না, ঋত্বিকও করল না। পরের কয়েকদিন কোনো কথা হল না। তারপর অষ্টমীর সকালে একটা মেসেজ এলো,
1: শুভ মহাষ্টমী, ভালো থেকো।
2: নন্দিনী অনেকক্ষণ মেসেজটার দিকে তাকিয়ে রইল, তারপর লিখল,
0: তুমিও।
2: ব্যাস, সেদিন আর কোনো কথা হয়নি, পরের দিনও না। পুজো কেটে গেল। একদিন নন্দিনীর অফিসের সামনে হঠাৎ ঋত্বিকের সঙ্গে দেখা হয়ে গেল।
0: তুমি এখানে?
1: আসলে এদিকে একটু কাজ ছিল।
0: চা খাবে?
2: ঋত্বিক একটু অবাক হয়ে তাকালো, তারপর হাসলো,
1: খেতে পারি।
2: দুজনে কাছের একটা ছোট্ট চায়ের দোকানে বসলো। প্রথম 5 মিনিট তারা শুধুই সাধারণ কথা বলল, কাজ, বাড়ি, পুজো কেমন গেল, তিতাসের বিয়ের প্রস্তুতি, কোনো পুরনো প্রেমের কথা নয়। তারপর নন্দিনী নিজেই বলল,
0: তুমি এখন কোথায় থাকো?
2: ঋত্বিক বলল, তার কাজের কথা বলল, মায়ের কথাও বলল, তিতলির বিয়ের কথাও বলল। নন্দিনী শুনল, এই প্রথম 4 বছর পর সে ঋত্বিকের বর্তমান জীবনটার সঙ্গে পরিচিত হল। ঋত্বিকও জানতে চাইল,
1: তোমার জীবন কেমন চলছে?
0: চলছে।
1: খুশি?
0: কখনো কখনো।
2: ঋত্বিক আর কিছু জিজ্ঞেস করল না। এই না জিজ্ঞেস করাটাই নন্দিনীর ভালো লাগলো। এরপর থেকে মাঝে মাঝে কথা হতে লাগলো, তবে প্রতিদিন নয়, সারাদিন তো নয়ই, কখনো 2 দিন পর একটা মেসেজ, বা কখনো 1 সপ্তাহ কোনো কথাই নেই, কিংবা কখনো অফিস থেকে বেরিয়ে 10 মিনিটের জন্য দেখা। তারা পুরনো প্রেমিক প্রেমিকার মতো কথা বলতো না, দুজন নতুন মানুষের মতো একে অপরকে চিনতে শুরু করেছিল। নন্দিনী জানতে পারল ঋত্বিক এখন কফি খায় না, ঋত্বিক জানতে পারল নন্দিনী আগের মতো রাত জাগে না, নন্দিনী জানল ঋত্বিক এখনো পুরনো গান শোনে, ঋত্বিক জানল নন্দিনী এখন একা একা সিনেমা দেখতে ভালোবাসে। ছোট ছোট তথ্য, অথচ এই ছোট তথ্যগুলোর মধ্যেই একটা নতুন সম্পর্ক তৈরি হচ্ছিল। একদিন নন্দিনী হঠাৎ জিজ্ঞেস করল,
0: ঋত্বিক, তুমি কি আবার সম্পর্কের কথা ভাবছো?
1: তুমি?
0: আমি এখনো জানি না।
1: আমিও না।
2: এই উত্তরটা নন্দিনীর ভালো লাগলো, কারণ 4 বছর আগে ঋত্বিক সব কিছুর উত্তর জানত, আজ সে জানে না। আর সেই জানি নার মধ্যেই যেন সত্যিকারের সম্ভাবনা ছিল। আরো 2 মাস কেটে গেল। একদিন সন্ধ্যায় নন্দিনী তিতলির সঙ্গে আবার গড়িয়াহাটে গেল। তিতলি হেসে বলল,
3: মনে আছে গতবার এই জায়গায় তোর জীবনটাই ওলট পালট হয়ে গিয়েছিল?
0: এবার আর কিছু হবে না।
2: ঠিক তখনই পেছন থেকে একটা গলা এলো,
1: কিছু হওয়ার দরকারও নেই।
2: নন্দিনী ঘুরে তাকাল, ঋত্বিক দাঁড়িয়ে, হাতে একটা ছোট কাগজের প্যাকেট।
0: তুমি এখানে?
1: হ্যাঁ, একটা জিনিস কিনতে এসেছিলাম।
2: সে প্যাকেটটা নন্দিনীর হাতে দিল। নন্দিনী খুলে দেখল একটা ছোট্ট নীল রঙের বুকমার্ক, তার উপর লেখা, কিছু গল্প শেষ না হয়ে থেমে থাকে। নন্দিনী কিছু বলল না, বুকমার্কটা হাতে নিয়ে মৃদু হাসল, তারপর বলল,
0: চা খাবে?
1: হ্যাঁ, খাওয়া যেতে পারে, তবে একটা শর্ত আছে।
0: কি?
1: আজ কোনো পুরনো কথা নয়।
0: ঠিক আছে।
2: দুজন পাশাপাশি হাঁটতে শুরু করলো।

0: কারো হাত ধরল না, কেউ বলল না আমি এখনো তোমাকে ভালোবাসি, কেউ প্রতিশ্রুতি দিল না। শুধু হাঁটতে হাঁটতে নন্দিনী হঠাৎ বলল,
1: ঋত্বিক, আগামী রোববার আমার ছুটি,
2: তাহলে
1: কফি খেতে যেতে পারি?
2: পারো।
0: সেদিন গড়িয়াহাটের সেই ভিড়ে কোনো নাটকীয় পুনর্মিলন হয়নি, কেউ কাউকে জড়িয়ে ধরেনি, কেউ চোখের জলে পুরনো প্রেমের শপথ নেয়নি, শুধু দুজন মানুষ যারা একসময় খুব কাছের ছিল আবার ধীরে ধীরে একে অপরের কাছে আসার সিদ্ধান্ত নিয়েছিল। কারণ 4 বছর পর ফিরে আসা ভালোবাসা আগের জায়গা থেকে শুরু হয় না, তাকে নতুন করে জায়গা করে নিতে হয়, পুরনো বিশ্বাস ফিরিয়ে আনতে হয়, পুরনো অভিমান শুনতে হয়, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবার আর কাউকে নিজের হয়ে সিদ্ধান্ত নিতে দেওয়া যায় না। নন্দিনী জানত না রবিবারের সেই কফির পরে কি হবে, ঋত্বিকও জানত না, হয়তো তারা আবার প্রেমে পড়বে, হয়তো শুধু ভালো বন্ধু হয়ে থাকবে, হয়তো কোনোদিন আবার আলাদা পথ বেছে নেবে। কিন্তু এবার একটা জিনিস আলাদা ছিল, কেউ তাড়াহুড়ো করছিল না, আর ভালোবাসার জন্য হয়তো কখনো কখনো এটাই সবচেয়ে জরুরি। কারো হাত শক্ত করে ধরে রাখা নয়, বরং পাশে হেঁটে যাওয়া, যতক্ষণ না দুজনেই নিজের ইচ্ছায় একই দিকে হাঁটতে শুরু করে।

লাভ শর্টস এ আজ শুনলে সৌমিকের লেখা গড়িয়াহাটের ভিড়ে আবার। গল্পের ন্যারেশনে আত্রেয়, ঋত্বিক রাজীব, নন্দিনী দেবারতী ও তিতলি তৃষ্ণা।

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার ওনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।
1: লাভ জাংশনে আজকে সৌমিক আর সুনন্দা তোমার সঙ্গে ছিলাম এবং একদম প্রায় যাওয়ার সময় হয়েই গেছে। মেসেজ আছে জয়দীপ রায় বাঘাযতীন থেকে, লিখছে লাভ শর্টে কি শ্রোতারা গল্প পাঠাতে পারে এবং পাঠানোর নিয়ম কি, আর আজকের লাভ শর্টটা খুব মিষ্টি ও মন ভালো করা, থ্যাংক ইউ সো মাচ। আর লাভ শর্টে শ্রোতারা অবশ্যই দারুণভাবে, ভীষণভাবে, খুব ভালোভাবে আমাদের গল্প পাঠাতে পারে, নিয়ম কোনো নিয়ম নেই। 9903653992 মানে যে নাম্বারে তুমি আমাদের মেসেজটা করলে এই নাম্বারে তোমার গল্পটা, মানে যেরকমভাবে একটা কনভারসেশন লেখা হয় বা একটা নাটক লেখা হয় এরকমভাবে একটা, তুমি সবটাই বুঝতেই পারছো, এরকমভাবে আমাদেরকে লিখে পাঠাতে হবে এবং সেটা হতে হবে ওই 1200 থেকে 1500 শব্দের মধ্যে। এবার যদি সেটা আমাদেরকে ভালো লাগে, আমাদের পছন্দ হয় এবং আমাদের মনে হয় যে এটাকে একটা সুন্দরভাবে প্রেজেন্ট করা যাবে, তাহলে কিন্তু অবশ্যই আমরা তোমার নাম সহ এটাকে প্রেজেন্ট করব। এবং এরকম প্রচুর লিসেনাররা আমাদেরকে আগেও পাঠিয়েছেন, এখনও পাঠান, এবং তুমি আমাদের একজন রেগুলার লিসেনার, তুমি এটা জানতে না, এটা আমি খুব অবাক লাগলো। যাই হোক, তুমি জেনে গেলে যখন, তাহলে একদম আমরা ভীষণভাবে এক্সপেক্ট করব যে পরের সপ্তাহে যেন আমরা তোমার লেখা গল্প বা তার পরের সপ্তাহে তোমার লেখা গল্প আমরা যেন অবশ্যই অবশ্যই পেতে পারি।
2: সো আজকের মতন আমাদের কিন্তু টাটা বাই বাই বলার সময় চলে এসেছে, তার কারণটা হচ্ছে এখন লাভ জাংশনের একেবারে শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছি। আর যাদের মেসেজেস আমরা আজ পড়লাম সত্যি ভালো লাগলো, অনেক

0: ভালো ভালো মেসেজেস তোমরা করেছো, আমরা চেষ্টা করেছি আমাদের মতন করে তোমাদের ভালোবাসার সমস্যাগুলোর সমাধান করার। জানি না কতটুকু তোমাদের সাহায্য করতে পারলাম, বাট যদি কখনো কারোর এতটুকু সাহায্য হয়ে থাকে, বিশেষ করে তোমাদের ভালোবাসার সম্পর্কে, তাহলে সেটাও কিন্তু আমাদের লিখে পাঠাতে ভুলো না। কারণ তোমাদের ভালো থাকা এবং সম্পর্কটাকে গুছিয়ে দেওয়ার মধ্যে যদি 1% কন্ট্রিবিউশন আমাদের থাকে, মানে লাভ জাংশনের থাকে, আমরা মনে করি সেটাই অনেক।
1: সত্যিই তাই, এবং এরকম অনেক মেসেজ এখনও ছিল হয়তো যে মেসেজগুলো আমরা পড়ে উঠতে পারলাম না, এটা প্রত্যেক সপ্তাহতেই আমরা ক্ষমা চেয়ে নিতে বাধ্য হই। এই সপ্তাহতেও আমরা ক্ষমা চেয়ে নিতে বাধ্যই হলাম, কারণ অনেকগুলো মেসেজের ভিড়ে হয়তো মেসেজটা পড়া হয়ে উঠল না। পরের সপ্তাহে নিশ্চয়ই মেসেজগুলো পড়ব, এই আশা নিয়েই আজকে লাভ জাংশন থেকে সৌমিক বিদায় নেবে। শুধু সৌমিক বিদায় নেবে, তার কারণ আজকে 12টা থেকে 3টে পর্যন্ত যে চুপকথা হবে সেই চুপকথাটা ভীষণ ইন্টারেস্টিং, আর আমিও যখন বাড়ি যাব এই চুপকথা শুনতে শুনতেই যাব আর কি। তার কারণ আজকে চুপকথায় সুনন্দা থাকছে এবং দীপ থাকছে, তোমার আমার সবারই খুব প্রিয় দুই চুপকথা আর যে। তো সবাই মিলে একসঙ্গে আমরা রাত 3টে পর্যন্ত চুপকথায় শুনব, আর নাম্বারটা একই 9903653992। আর যেহেতু এখানে ভালোবাসার অনেকগুলো কথা হয়ে গেল, সেই জন্য একটু ভালোবাসাটাকে 3টে অবধি একটু পজ রাখো, মেসেজগুলো একটু ড্রাফটে সেভ করে রাখো পরের সপ্তাহের জন্য। আর ভালোবাসা ছাড়া আরও যা যা কথা রয়েছে সমস্ত কিছু চুপকথায় উজাড় করে দাও, কারণ দীপ আর সুনন্দা খুব খুব খুব ওয়েট করছে তোমার চুপকথার সেই প্রিয় মেসেজগুলোর জন্য।
0: সো আজকে লাভ জাংশন থেকে এখানেই বিদায় নিচ্ছি সুনন্দা আর সৌমিক। তবে হ্যাঁ, খুব শিগগিরই কথা হচ্ছে চুপকথায়, ততক্ষণ তুমি কিন্তু তোমার ভালোবাসার মানুষটির সঙ্গে অনেকটাই ভালোবাসায় থেকো।

অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: প্রত্যেক সপ্তাহের শুক্রবার শনিবার যখনই রাত 12টা বেজে যায় তখনই তোমার কানে 107 FM রেইনবোতে চুপ কথা নিয়ম করে আসে। গত সপ্তাহ আমরা দুজনে কথা দিয়েছিলাম যে আগামী সপ্তাহে আসবো, আর ঠিক সেই প্রমিস অনুযায়ী সুনন্দা আর দীপ তোমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে 107 FM রেইনবোতে, যেখানে শুরু হচ্ছে চুপ কথা। দেখো, ব্যাক টু ব্যাক একটা অনুপম রয় আর একটা দুর্নিবার সাহার, দুটো দুর্দান্ত এবং বেশ নতুন ধরনের গান শুনলাম। আর আমাদের যে হোয়াটসঅ্যাপ আর্ট SMS পাঠানো যে নাম্বার 9903653992, সেই নাম্বারও খুলে গেল চুপ কথায়। এখন থেকে তোমার পাঠানো মেসেজ এক এক করে আসতে থাকুক। শুধু একটু মনে করিয়ে দেওয়া যে প্রেম সংক্রান্ত মেসেজ আমরা কিন্তু শুরুতে একটু পড়ব না, আমরা প্রথমে একটু জীবন সংক্রান্ত সমস্যা পড়ব, যেখানে তোমার জীবনে এমন কোনো সমস্যা যেটা তোমাকে ভাবাচ্ছে, যেটা নিয়ে তুমি চিন্তা করছো। ইনফ্যাক্ট সুনন্দা একটা খুব ইন্টারেস্টিং কথা আজকে বলছিল যে ওভার থিঙ্কিং একটা বাড়তে থাকে এমন সমস্যা যেটা আমাদের মাঝে মধ্যেই বেশ বেকায়দায় ফেলে। তো আজকে যদি একটু ওভার থিঙ্কিং নিয়ে কথা বলা যায় তাহলে কেমন হতো? আমাদের মাথার মধ্যে যে একগাদা চিন্তা অনেক সময় এসে বাসা বাঁধে, যেগুলোকে আমরা চট করে মাথা থেকে বার করতে পারি না, সেগুলো নিয়ে যদি একটু কথা বলা যায় তাহলে কেমন হতো সুনন্দা?
2: সত্যিই তাই, আসলে রাত যত গভীর হতে থাকে তখন চারপাশের এই নিস্তব্ধতায় আমাদের মাথার ভেতরে না শব্দর সেই ভান্ডারটা বাড়তেই থাকে, শুধুই বাড়তে থাকে। পুরনো কোনো কথা হোক কিংবা ফেলে আসা কোনো স্মৃতি কিংবা এমন কোনো শব্দ যেটা হয়তো সেই মুহূর্তে আমাদের ইউজ করা বা কাউকে বলা উচিত হয়নি, আর সেটাই মাথায় বারবার ঘুরতে থাকে যে আমি কেন তাকে সেটা বললাম, আমি কেন এই ডিসিশনটা তখন নিলাম, আমি কেন এটা করলাম, আমি কেন সেটা করলাম। তো এই বিষয়টা যখন একটু একটু করে বাড়তে থাকে তখন আমাদের এই এই যদি আর কিন্তু মিলে কিন্তু একটা সময় পর বুকটা এবং মাথাটা ভার হয়ে যায়। তখন
1: আমি একটা কথা শুনেছিলাম সুনন্দা, যে আমাদের আশেপাশের এমন অনেক প্রবলেম যেগুলো নাকি শুধু আমাদের মাথার জন্য এক্সিস্ট করে, যেগুলো নাকি বাস্তবে যার অস্তিত্ব নেই, কিন্তু আমরা ভাবি যে যদি এটা হয় বা যদি ওরকম হয়ে যায় বা যদি ও এটা এসে বলে, এই ভয়ে অনেক সময় নাকি আমরা অনেক কাজ, আমাদের অনেক অ্যাকশন আমরা ডিলে করে দিই, আমরা করতে ভয় পাই। হয়তো কাউকে একটা কথা বললে পজিটিভ রেসপন্সই পাবো, কতটা পজিটিভই, তাকে বললে তার থেকে একটা ভালো রেসপন্সই আমি পাবো, কিন্তু এই ভেবে এই ভয়টা যে আমি যদি বলতে যাই, যদি ও একটা খারাপ কোনো উত্তর দেয়, এটা যদি আমার খারাপ লেগে যাবে তখন ও রকম করে বললে, এটা ভেবে আমরা অনেক কাজ করতে অনেক অ্যাকশন নিতে নাকি ভয় পাই।
2: কথাটা কোথাও গিয়ে সত্যি কেন বলতো? কারণ আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতা শেয়ার করি, আমার খুব কাছের একজন মানুষ যিনি সবসময় খুব মানে স্টেবল ছিলেন মেন্টালি, সুস্থ সবল একটা স্ট্রং মাইন্ডের মানুষ, হঠাৎ করে বেশ কয়েকটা দিন ধরে ভীষণভাবে অ্যানশিয়াস হয়ে উঠেছেন। ওনার বিপি বেড়ে গেল, ওনার অক্সিজেন লেভেল কমে গেল, উনি কি ভাবছেন নিজেই বুঝতে পারছেন না। তো একদিন আমার সঙ্গে কথা হচ্ছে, আমায় বলছে যে সুনন্দা আমি না বুঝতে পারছি এটা আমার জন্য ঠিক নয়, আমি বুঝতে পারছি এটা ওভার থিঙ্কিং, কিন্তু আমি না কোনোভাবেই এই ভাবনাগুলো থেকে বেরোতে পারছি না। তাই বললাম কিসের এত ভাবনা? বলে ধরো আমার একটা বিষয়ে আমি একটা ছোট লোন নিলাম, আমি জানি আমি সেটা রিকভার করতে পারবো, কিন্তু আমি না সেই বিগ অ্যামাউন্টটা নিয়ে ভাবছি যে আমাকে অত লাখ টাকা দিতে হবে। আমি বললাম তুমি না এই বিষয়টাকে ছোট ছোট একটা পার্টে ভেঙে দিতে পারো, একসঙ্গে যদি আমি ভাবি যে আমাকে 30-40 লক্ষ টাকা

0: দিতে হবে, তাহলে তো একটা বিশাল বড় পাহাড়ের মতন হবে। কিন্তু তুমি যদি ভাবো যে না, এটা তো আমাকে 30 বছরের জন্যে প্রত্যেক মাসে 20,000 করে দিতে হবে, তাহলে কি ভারটা কমবে না? বলছে হ্যাঁ, সেটা তো নিশ্চয়ই কমবে। আমি বললাম, তারপর বলছেন যে আমার এরকমও হয় সুনন্দা, যে একবার আমি ডিসাইড করলাম যে আমার একটা অফিসিয়াল কাজ রয়েছে, কিন্তু আমাকে বাইরে যেতে হচ্ছে 2 দিনের জন্য, ফিরে এসে সেই কাজটাকে আমি যেদিন করব, সাইনগুলো যেদিন আমি করব, সেদিনে আমাকে বাইরে থেকে ফিরতে হবে। এবার আমার টেনশন হচ্ছে আমি কি সেদিন ফিরতে পারবো কিনা, আমি কি টাইমলি আসতে পারবো কিনা। তো এই যে বিষয়গুলো, এগুলো সত্যি আমাদের মাথাতেই এক্সিস্ট করে, কারণ ফিউচারে কি হবে সেটা আমি এই মুহূর্তে বসে তো বলতে পারছি না,
1: এবং সবসময় যে সেটা খারাপই হবে তেমনটাও নয়,
0: কথা নেই, সেটা পজিটিভও হতে পারে,
1: ভালো কিছু হতে পারে। কিন্তু আমরা এই ওভার থিংকিং এর জন্য না অনেককে অনেক কথা বলতে ভয় পাই, আমরা অনেক নিজেদের মধ্যে গুটিয়ে থাকি, অনেক মনের কথা মনের মধ্যেই রেখে দিই। তো আমরা কি কোনোভাবে এই ওভার থিঙ্কিংকে ওভারকাম করতে পারি? আজকে এইটা নিয়ে যদি খানিকক্ষণ আমরা আলোচনা করি, বা যদি এই রকম সমস্যার মধ্যে দিয়ে তুমিও যাচ্ছো, যে তোমারও ওভার থিঙ্কিংয়ের একটা সমস্যা রয়েছে, তাহলে তুমি 9909365992 এই নম্বরে সুনন্দাকে আর দীপকে সেটা হোয়াটসঅ্যাপ করে বা টেক্সট মেসেজ করে জানাও, আমরা দেখি আমরা আলোচনা করে এটা একটা কোনো ফ্রুটফুল একটা সমাধান বার করতে পারি কিনা সকলে মিলে। কারণ এটা চুপ কথা, এখানে শুধু আমরা কথা বলি না, এখানে তোমার কথা নিয়েই আমরা কথা বলি। তো আর একটু গান শুনি, আর গানের পর ঠিক ফিরে আসবো তোমাদের পাঠানো সাজেশন আর মেসেজ নিয়ে।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: ওকে, তো আমরা গানের পরে ফিরে এসেছি। আর যেমনটা তোমাদের প্রমিস করেছিলাম যে তোমাদের SMS, তোমাদের পাঠানো টেক্সট নিয়ে ফিরে আসবো। চলো শুরু করি আজকে মেসেজ পড়া। হাই চুপ কথা, হাই দীপ আর হাই সুনন্দা, তোমরা কেমন আছো? আচ্ছা, তোমাদের পুজোর কেনাকাটা কি হয়ে গেছে? পুজো তো চলেই এলো। জানো, সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা লেখার কথা আজকে খুব মনে পড়ছে। আমি একটা পাহাড় কিনতে চাই, পাহাড় কেনার টাকা আমার নেই, তবু একটা পাহাড় কিনতেই হবে, নইলে আমি অন্য কোথাও যাব না। আমারও মনে হয় মাঝে মাঝে আমি একটা আকাশ কিনতে চাই, যেখানে আমি ইচ্ছে মতো ঘুড়ি ওড়াবো। সেই ঘুড়ির সুতোয় কোনো টান থাকবে না, কোনো পিছু টান থাকবে না, শুধু একটা উড়ে যাওয়া থাকবে, অনেক উঁচুতে, অনেক দূরে। এই পুজোয় সবাই কত কিছু কিনবে, নতুন জামা, নতুন স্বপ্ন। আমি না হয় আমার নামে একটুকুর আকাশই কিনলাম নিজের জন্য। কফি খেয়ে নিও। আর তোমরা কেমন আছো? আদর কেমন আছে দীপদা? শঙ্খদীপ মেসেজটা পাঠিয়েছে আমাদের। শঙ্খদীপ খুব সুন্দর একটা মেসেজ। দেখো, আকাশ কিনতে পারো বা না পারো, যদি তুমি ধনকুবের হও তাহলে চাঁদে বা মঙ্গলে একটুকরো জমি তুমি কিনে ফেলতেই পারো। এটা এখন যারা বিলিনিয়ার বলবো না, মাল্টি বিলিনিয়ার বলবো, বা এদের একটা নতুন টার্ম আছে, জিলেনিয়ার বলে এদের, মানে যাদের টাকার অ্যামাউন্ট আর কি, পৃথিবীতে এরকম 7 থেকে 10 জন মানুষ আছেন যাদের কাছে 100 বিলিয়নেরও বেশি সম্পত্তি আছে, তাদের বলে জিলিনিয়ার। তো এই জিলিনিয়ারদের একটা নতুন শখ হচ্ছে, তারা চাঁদে বা মঙ্গলে নিজেদের জন্য একটুকরো করে জমি কিনে রাখতে চান। আর একটা শখ ইদানিং খুব হয়েছে তাদের, সেটা হচ্ছে মহাকাশ পাড়ি দেওয়া। এটা আমি খুব রিসেন্টলি বেশ কয়েকজন ধনকুবেরের ক্ষেত্রে দেখেছি। এবং যখন ইলন মাস্ক, তিনি এখন কমার্শিয়ালি যেহেতু মহাকাশে যাওয়াটাকে তিনি কমার্শিয়ালাইজ করতে পেরেছেন, আমরা কমার্শিয়ালি কী করতে পারি? আমি আমার বাড়ি থেকে শ্যামবাজার অবধি একটা ক্যাব বুক করতে পারি, এটাই আমার কাছে খুব আর কি একটা পজেস্ট একটা ব্যাপার, যে না বেশ একটা রাজা ব্যাপার আছে, গাড়িতে করে যাব শ্যামবাজার, ধর্মতলা, কোথাও একটা। তো যারা কোটিপতি বা কোটি কোটিপতি, তাদের শখ হচ্ছে যে তারা হয় আটলান্টিক মহাসাগরের একেবারে গভীরে নেমে যাবেন কোনো সাবমেরিনে করে, বা কোনো একটা স্পেস শিপে চেপে তারা মহাকাশে যাবেন। ইলন মাস্ক, তিনি তার যে সংস্থা, সেই সংস্থার মাধ্যমে মহাকাশ যান এরকম করে মহাকাশে পাঠাচ্ছেন। ইতিমধ্যেই একাধিক মহাকাশ যান গেছে, একাধিক এরকম ধনকুবের যারা, তারা মহাকাশে পাড়িও দিয়ে এসছেন, সেখান থেকে তারা মোবাইলে ফটো তুলে সেগুলোকে আবার তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্টও করেন। অদ্ভুত একটা জিনিস। তো আমি মনে করি না যে শঙ্খদ্বীপের যে ইচ্ছেটা, সেই ইচ্ছেটা খুব অদ্ভুত কোনো ইচ্ছে বলে। এরকম ইচ্ছা আমাদের অনেকেরই হয়, অনেক কিছু জিনিস যাতে আমাদের নিজেদের হয় যেটা অন্যদের নেই কিন্তু আমার থাকবে, এমন একটা ইচ্ছা আমাদের অনেকেরই হয়। ওকে, পরে কার মেসেজটা পড়বো দেখি। শাওন বারসা থেকে পাঠিয়ে, শাওন খুব সুন্দর সুন্দর মেসেজ করে, লিখেছে, আমি ওভার থিঙ্কিং করতাম, এখনও করি, কিন্তু মাঝে মধ্যে সেগুলো নিয়ে আক্ষেপও করি। এইসবের মধ্যে সবথেকে বড় আক্ষেপটা আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার একটি মেয়েকে ভালো লাগতো, তার সঙ্গে বন্ধুর মতোই মিশতাম, কিন্তু তাকে এটা বুঝতে দিইনি, সে সবে সবে একটা টক্সিক রিলেশনশিপ থেকে বেরিয়েছে। আমি এইভাবে বসে আছি যে আমি তাকে সব জানার পরেও যদি কিছু বলি সে এরকম ভাববে না তো যে আমি তার দুর্বলতার সুযোগ নিচ্ছি। দেখো, এটা আমার ওভার থিঙ্কিং, আমি জানি। মজার ব্যাপার হলো যে ওভার থিঙ্কিংটা ভুল ছিল, কারণ ওই মেয়েটাও আমাকে পছন্দ করত। পরে যখন সবটা ক্লিয়ার হলো তখন সব কিছু হাতের বাইরে বেরিয়ে গেছে। দেখো, আমি যদি সেদিন এত কিছু না ভেবে বলে দিতাম তাহলে আজও হয়তো একটা সুন্দর রিলেশনশিপে আমরা দুজনেই থাকতাম। শাওন বার্ষা থেকে মেসেজটা পাঠিয়েছে।
2: কথা ঠিক, শাওনের প্রশ্নের মধ্যে তার উত্তরটা ঢুকিয়েছিল। আমরা আজকে শুরুটা কিন্তু ওভাবেই করেছিলাম যে কিছু কিছু বিষয় শুধুমাত্র আমাদের মস্তিষ্কের একটা সমস্যার কারণে ঘটে, আর সে

0: এক থাকে, নেগেটিভ ভাবনার পার্সেন্টেজ থাকে 90%। এটা আমার কথা নয় কিন্তু, এটা বড় বড় সাইকোলজিস্টরা তাদের জার্নালে বারবার লিখেছেন।
1: ইনফ্যাক্ট আমিও তোমাকে তখন যে কথাটা বললাম না, যে বেশিরভাগ প্রবলেমই আমাদের মাথার মধ্যে এক্সিস্ট করে, এটাও আমার কথা নয়, এটাও আমি অনেক যারা সাইকোলজিস্ট যারা বা যারা এই ধরনের মস্তিষ্ক বিজ্ঞান নিয়ে চর্চা করেন না তাদের কথা, যে আমরা ভদ্রমহিলা তাকে ডেকে এনেছেন স্টেজে, তাকে স্টেজে এনে জিজ্ঞেস করেছেন, আচ্ছা দর্শকদের মধ্যে তিনজনকে দেখিয়ে বলুন তো, এই লাল জামা পরে যে ভদ্রলোক চশমা পরে বসে আছেন, উনি আপনাকে দেখে কি ভাবছেন? তো স্টেজে যে ভদ্রমহিলা এসেছেন, তিনি ওই ভদ্রলোককে দেখে খানিকক্ষণ তাকালেন, তাকিয়ে ভাবলেন যে উনি না আমার এই চশমা, আমার এই ক্লামজি লুক, আমার চুলটা ঠিক নেই, এটা নিয়ে উনি আমাকে জাজ করছেন, উনি ভাবছেন যে এরকম একজন কুৎসিত দর্শন মহিলা কিভাবে স্টেজে চলে এলো। এবার যে হোস্ট, যে ভদ্রলোক, তিনি ওই লাল জামা পরা ভদ্রলোককে জিজ্ঞেস করলেন, বেশ আপনি এবার বলুন তো যে আপনি এই ভদ্রমহিলা যাকে আমি স্টেজে নিয়ে এসেছি তাকে নিয়ে কি ভাবছেন? তখন ওই ভদ্রলোক বলছেন যে আমি তো ভাবলাম বেশ সুন্দর ক্যাজুয়াল একটা মেয়ে, কি সুন্দর সাহস করে স্টেজে উঠে গেল একবার ডাকতেই, আমাকে ডাকলে আমি উঠতে পারতাম না, হয়তো আমি কুণ্ঠাবোধ করতাম, হয়তো আমি লজ্জা পেতাম, কারণ এত লোকের সামনে আমার মুখে এত আলো পড়বে এটা আমি ঠিক নিজেকে নিজে অ্যাকসেপ্ট করতে পারি না। তখন ভদ্রলোক যিনি হোস্ট তিনি দুজনকেই বললেন, দেখুন আপনারা দুজন দুজনকে নিয়ে কিন্তু পজিটিভ ভাবনা ভাবছিলেন, কিন্তু আপনি ভদ্রমহিলা যাকে স্টেজে এনেছেন তাকে নিয়ে বলছেন যে আপনি ভাবছেন যে এই দর্শকরা আপনাকে নিয়ে খারাপ ভাবছে, আপনাকে জাজ করছে, কিন্তু দেখুন আমি আপনাকে চোখের সামনে উদাহরণ দিয়ে দেখিয়ে দিলাম যে এই দর্শক, এই ভদ্রলোক আপনাকে দেখে কিন্তু আপনার সাহসেরই প্রশংসা করছে, কিন্তু আপনি কি ভাবছেন মনে মনে যে আপনাকে জাজ করছে আপনার লুকসের জন্য? এমনটা নয়, এটা হাতে গরম একটা উদাহরণ এটা বোঝানোর জন্য যে আমরা অনেক সময় এটা ভাবি, এই জামাটা পরে বেরোবো কেমন লাগবে আমাকে, এইটা করব কেমন লাগবে আমাকে, ওই প্যান্টটা পরবো যদি ভালো না লাগে, এই ভালো লাগবে না ধরে নেওয়াটা আমাদের জীবনে একটা বড় নেগেটিভ, এইটা সবসময় ভাবতে নেই। হতেই পারে আপনি একটা সাহসী পোশাক পরে বেরোলেন দেখে আর পাঁচটা লোক যারা হয়তো ওই রকম পোশাক তাদের কেনার ইচ্ছা ছিল বা পরার ইচ্ছা ছিল আপনাকে দেখে সাহস পেয়ে তারাও পরে বেরোতে পারলো।
0: অ্যাবসলিউটলি,
1: ছেলেরা জেনারেলি কালো আর গ্রে ছাড়া অন্য কিছু পরে না, আমি দীর্ঘদিন পরতাম না ঠিক এই কথাটা ভেবে, যে আমি একটা ছেলে একটা পিঙ্ক আর হোয়াইট দেওয়া সুন্দর শার্ট আমার আলমারিতে বছর খানেক ধরে পরে আছে, পরে বেরোবো কি বলবে লোকে, তো তারপর আমি পরি, এখন আমি সবই কালার পরি, কিন্তু বলছি আমি দীর্ঘদিন পরতাম না।
0: তুমি যে কথাটা বললে না আমার মনে পড়ে গেল, আজ থেকে 3-4 বছর আগে একটি মুভি আমি দেখেছিলাম, হলিউডের একটি মুভি, সেখানে এমন একটা দৃশ্য ছিল, একজন প্রফেসর তার ক্লাসে স্টুডেন্টসদের বোঝাচ্ছে ওভার থিঙ্কিং বিষয়টা নিয়ে, কতটা ডেঞ্জারাস আর কতটা সহজ। তিনি একটি জলের গ্লাসে জল ভরলেন, সেই গ্লাসটাকে হাতে তুললেন, বললেন যে এবার বলো তো আমি গ্লাসটাকে কতক্ষণ ধরে রাখতে পারবো? কেউ বললেন 1 ঘন্টা পারবেন, 2 ঘন্টা পারবেন, 50 মিনিট পারবেন, আধ ঘন্টা পারবেন। বলছে এটা ডিপেন্ড করছে আমি কত, আমার হাতটার উপর, আমার হাতটা কতক্ষণ ভারটা নিতে পারবে ডিপেন্ড করছে এটার ভেতরে জলটা কতটুকু আছে। বলছে এখন যে পরিমাণ জল আছে আমি 1 ঘন্টা বেশি ধরতে পারবো না, আমার হাত নাম হয়ে যাবে পুরো, এর থেকে জলটা যদি আরেকটু কমাই আমি আরেকটু সময় ধরে রাখতে পারবো, আরও কমাই আরও ধরতে পারবো, গ্লাসটা যদি একেবারেই খালি হয় আমার এটাকে ধরে রাখার পোটেনশিয়ালিটি আরও বাড়বে। ইট মিন্স আমাদের ব্রেনটা ওরকম, যত এটার মধ্যে নেগেটিভিটি পুড়তে থাকবো, যত সংশয় পুড়তে থাকবো, হোল্ড করার টাইমিংটা কিন্তু ততটাই কমতে থাকবে। তো ওভার থিঙ্কিং ছাড়া ব্রেনটাকে যদি আমি খালি রাখতে পারি, সে ব্রেনটা দেখবে ফাস্ট ফরওয়ার্ড কাজ করে। আর সেই জন্য দেখবে আমাদের ম্যাথস টিচাররা স্কুলে সবসময় বলতো যে অঙ্ক পরীক্ষার আগে, পরীক্ষা দিতে যাওয়ার আগে অ্যাটলিস্ট 2 ঘন্টা ঘুমিয়ে নিবি, ব্রেনটা পুরো খালি হয়ে থাকে, তখন তুমি গিয়ে যখন প্রশ্নপত্রটা পাবে দেখবে ফটাফট লিখতে পারছো। আর ওভারনাইট পড়ার পর এক্সস্টেড একটা মন নিয়ে আমরা যখন পরীক্ষা হলে বসি তখন জানা প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমরা স্কিপ করি, আমরা পারি না লিখতে। তো প্রবলেমটা কোথাও গিয়ে ব্রেনটাকে রিল্যাক্স করা, মনটাকে একটু রিল্যাক্স

0: করা সেইটা না এখন কোথাও গিয়ে খুব দুর্লভ হয়ে গেছে।
1: এবং নিজের মনকে রিল্যাক্স করার চেষ্টা করানোর জন্য অনেকে অনেক কিছু ট্রাই করেন, হ্যাঁ, কিন্তু আমাকে একজন ভদ্রলোক যিনি আমার ফিজিক্যাল কোচও, তিনি একটা খুব সুন্দর কথা বলেছেন যে মানুষের জীবনের সব থেকে দামি যে জিনিসগুলো মানুষকে অ্যাফেক্ট করতে পারে সেগুলো সব ফ্রি, যেগুলো মানুষের জীবনকে চেঞ্জ করতে পারে সেগুলো সব ফ্রি, কিন্তু আমরা সেই জিনিসগুলোকে অ্যাবজর্ব না করে আমরা বাজার থেকে দামি দামি প্রোডাক্ট কিনে নিজেদের শরীর আর মনকে ভালো করার চেষ্টা করি। আগের দিনও সুনন্দা একটা কথা বলছিল, আমার খুব মনে আছে কথাটা, যে কোনো কারণে যদি খুব মন খারাপ হয়, খুব মনের ভেতরে ভয় আশঙ্কা কি হতে পারে কি হবে এই ভেবে মনের ভেতরে কাঁপুনি হতে থাকে, বুকের ভেতরটা দুরুদুরু করতে থাকে, স্টেফ যদি একটা 10 মিনিটসের আপনি বাইরে বেরিয়ে খোলা আকাশের নিচে হাঁটতে পারেন, তাহলে দেখবেন আপনি নিজেকে অনেক বেশি এনার্জেটিক, অনেক বেশি সাহস এবং পরিস্থিতিকে গুরুত্ব বুঝে সেটার সঙ্গে লড়ার একটা মানসিকতা আপনি নিজের মধ্যে পেয়ে যাবেন। সকালবেলা যদি একটু সূর্যের সানলাইট যেটাকে বলে সূর্যের আলো, যদি 5-10 মিনিট আপনি সূর্যের আলো একটু বাইরে অ্যাবজর্ব করতে পারেন, হাঁটতে পারেন, বাইরে ঘুরতে পারেন, খুব ভালো লাগবে। দিনের মধ্যে একটা সময় যদি একটু সবুজের সঙ্গে কাটাতে পারেন 10 মিনিট, একটা পার্কে কোনো গাছতলায় কোনো একটা সুন্দর সবুজ ঘেরা জায়গায় কাটাতে পারেন, ভীষণ ভালো। রাতে যদি একটু ভালো করে ঘুমোতে পারেন নিশ্চিন্তে বেশ বেশিক্ষণ 7-8 ঘন্টা, খুব ভালো। এই যে স্কিন ভালো করার, চুল ভালো করার, আমরা অনেক রকম প্রোডাক্ট কিনি ইউজ করি, এগুলোর ম্যাক্সিমামটাই তখন কাজ করে যখন আপনার শরীরের বেসিক যে নিডসগুলো সেগুলো পূরণ হয়, তার মধ্যে একটা হচ্ছে প্রপার ঘুম। আমি একটা খুব ইন্টারেস্টিং ইনফরমেশন দেখছিলাম যে আমরা ভারতীয়রা ঘুমাতে ভুলে যাচ্ছি।
0: এক্স্যাক্টলি,
1: আমরা ভারতীয়রা প্রত্যেক বছর আমাদের ঘুম থেকে কিছু কিছু মিনিট করে চলে যাচ্ছে। এবং সব থেকে যেটা আমি আশ্চর্য হয়ে গেলাম দেখে, ভারতবর্ষের 67% মানুষ, 67, অর্ধেকেরও বেশি মানুষ, তারা স্লিপ অ্যাপনিয়া, রাতে কম ঘুমানো, ইনসোম্যানিয়াক, এবং একটানা 3-4 ঘন্টার বেশি ঘুমোতে পারেন না, যেটা একটা ভয়াবহ পরিসংখ্যান আমাদের জন্য। এটা প্রমাণ যে আমাদের মন বা শরীর যে ভালো থাকে না, তার একটা অন্যতম কারণ হচ্ছে আমাদের রাতের ডিসরাপ্টেড ঘুম। আচ্ছা, আসবে সব কথা, অনেকগুলো মেসেজ এসছে, ব্লিঙ্ক করছে বারবার। শনিবার আমাদের মতন খেলা প্রেমীদের কাছে দিনভর কিন্তু প্রচুর ইভেন্ট রয়েছে। শুধু ভারতেরই 4টে ম্যাচ রয়েছে, এশিয়ান গেমস ফাইনাল রয়েছে সকাল 10টায়, ক্রিকেট রয়েছে পুরুষ বনাম পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ দুপুর 2টায়, ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ সঙ্গে খেলা রয়েছে দুপুর 3:30, হকি রয়েছে পুরুষদের মালয়েশিয়ার সঙ্গে সন্ধ্যে 7:30, আর ব্রাজিলের ম্যাচ তো রয়েছে ব্রাজিলের সঙ্গে। আচ্ছা, এটা কিন্তু খুব বড় একটা সত্যি সত্যি কলকাতার জন্য খুব গর্বের যে ব্রাজিল আর উরুগুয়ের দুটো ইন্টারন্যাশনাল টিম এই মুহূর্তে আমাদের বাংলায় আমাদের শহরে রয়েছে। তো সৌভিক যেটা লিখেছে, সৌভিক ঢাকুরিয়া থেকে মেসেজ পাঠিয়েছে যে আমি শেষটা মানে ব্রাজিল ম্যাচটা অবশ্যই দেখতে যাচ্ছি, অফিস থেকে টিকিট পেয়েছি, ভিনিসিয়াস, এন্দ্রিক, ব্রুনো, আমার গর্ব, এদের সঙ্গে আমার গর্বের ভারতীয় ফুটবলার গুরপ্রীত সিং সান্ধু, রায়ান উইলিয়ামস, মনভীরদের খেলা দেখার জন্য মুখিয়ে রয়েছি। এটা কিন্তু একদম ঠিক কথা, সৌভিকের মতোই আরও এমন অনেকে রয়েছে যারা একটা, দেখো ব্রাজিলের মতন একটা টিম, তাও একটা ওয়ার্ল্ড কাপ টিম, তারা কলকাতায় রয়েছে এসেছে, সেটাই আমাদের জন্য ভীষণ গর্বের। এবং তখন তার সঙ্গে আমাদের ইন্ডিয়ান ফুটবল টিম খেলবে, এবং সেটাও কোথায়, যুব ভারতীতে, মানে আমাদের ঘরের মাঠে, সেটাও আমাদের জন্য অত্যন্ত গর্বের এবং খুব প্রেস্টিজিয়াস একটা খেলা। যতই এটা ফ্রেন্ডলি ম্যাচ হোক না কেন, খুব প্রেস্টিজিয়াস, এটা আমাদের অনেকের ভীষণ প্রিয়। তো আমি আশা করব তোমরাও অনেকে এই ম্যাচটার জন্য এক্সাইটেড। ওকে, পরের মেসেজ পাঠিয়েছে, হ্যালো চুপ কথা, তোমরা কেমন আছো, আমি সল্টলেক থেকে লিখছি, আমি একগাদা প্রজেক্ট নিয়ে বসে আছি, ডেডলাইন রয়েছে মানডেতে, আমার তো ইউনিট টেস্ট আছে পুজোর আগে, তারপর আবার প্রি বোর্ডস ISC-র জন্য, এত চাপ হচ্ছে যে আর তার সঙ্গে ওভার থিঙ্কিং তো রয়েছে, এত পড়া কি করে সামলাবো। আমার টিচারের না একটা গ্রাজ আছে জানো তো, ফর নো রিজন দো, যে কারণে আমার কোনো কাজই ওনাকে স্যাটিসফাই করতে পারে না, উনি আমাকে মার্কসও দেন না। আর জানো তো, আমার বাবা মা কোনো প্রেশার আমাকে দেন না, কিন্তু সেটা মাঝে প্রেশার সেটা মাঝে মাঝে আমার জন্য খুব স্ট্রেসফুল হয়। এই কারণে আমার এই কারণগুলোর জন্য আমার ওভার থিঙ্কিং চলতেই থাকে। আমি নামটা লিখলাম না, কি করব, ক্যানট হেল্প মাই সেলফ। আমার যে যে সাবজেক্টগুলো স্ট্রং সেগুলোর নম্বর দিন দিন কমে যাচ্ছে। রাত জেগে পড়ি, পরের দিনের দিনের পর দিন পড়ি, গতকালও ভোর 3:30 অবধি পড়েছি, কিন্তু আমার মার্কস কমেই যাচ্ছে। নামটা সে লেখেনি, কিন্তু প্রবলেমসগুলো ভীষণ জেনুইন, সিরিয়াসলি, একদম স্টুডেন্টের জন্য তো বটেই।
0: দেখো, 3:30 অবধি পড়াটা যদি তোমার প্যারামিটারের মূল জায়গায় থাকে, তাহলে আমি বলবো তোমার প্যারামিটারটা ভুল। 3:30 অবধি পড়াটা ইম্পর্টেন্ট নয়, তুমি 3.5 ঘন্টা বা 3:30 পর্যন্ত কি পড়লে সেটা ইম্পর্টেন্ট। এটা ঠিক যে আমাদের আজকাল এডুকেশন লেভেলটা সেটা অনেকটা হাই হয়ে গেছে, মানে সেখানে কম্পিটিশন খুব হাই হয়ে গেছে, মার্কসের পেছনে আমরা সবাই দৌড়চ্ছি, এক্সিলেন্স যে কোথায় হাওয়া হয়ে যাচ্ছে, উই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট। কিন্তু আমি বলবো কি জানো তো, আমাদের সাইকোলজি বলে যে আমাদের মস্তিষ্ক খুব বেশিক্ষণ কিন্তু একটা বিষয়ে কনসেন্ট্রেট করতে পারে না, খুব কম সময়ের জন্য করতে পারে। তো তুমি যদি ওই 2:45 বা 3:00 অবধি জেগে পড়তে থাকো এবং সেই পড়াটা শুধুমাত্র বইয়ের দিকে তাকিয়ে কিছুক্ষণ সেটাকে মুখস্থ করার হয়ে থাকে, তাহলে সেই পড়ার দিয়ে কখনো তুমি মার্কসটা গেইন করতে পারবে না। আমি বলি কি, তুমি বরং পড়ার স্কেডিউলটাকে ছোট্ট ছোট্ট কয়েকটা টুকরোতে ভাগ করে নাও। তুমি আধ ঘন্টা করে পড়াটা শুরু করো, আধ ঘন্টা পড়ো, মন দিয়ে পড়ো, আধ ঘন্টা পর তুমি 10 মিনিট বা 5 মিনিট একটা ব্রেক নাও, মনটা রিফ্রেশ হবে, তারপর আবার তুমি 1/2 ঘন্টার জন্য পড়তে বসো বা 1 ঘন্টার জন্য পড়তে বসো। আমি 1/2 ঘন্টা এই কারণে বললাম কারণ এই প্র্যাকটিসটা যখন শুরু করা হয় তখন কিন্তু ওই 1/2 ঘন্টার সময়টা ধরেই শুরু করতে হয়, ধীরে ধীরে এই ঘন্টাটা বাড়তে থাকে। তবে কখনো 1.5 ঘন্টার বেশি সময়টাকে বাড়াতে নেই, এতে মনটা আবার এদিক সেদিক করতে থাকবে, তুমি আবারও অমনোযোগী হয়ে পড়বে, তোমার পড়াটা এবং সময়টা দুটোই নষ্ট হবে। তা আমার কথা হচ্ছে, রাত জেগে পড়ার চাইতে তুমি যদি 3 ঘন্টা এই ব্রেক করে করে পড়তে পারো, এই 3 ঘন্টার পড়াটা কিন্তু তোমার সাবকনশিয়াস মাইন্ডে অনেক দিন স্টে করবে, যেটা তোমাকে ভালো মার্কস পাওয়ার জন্য যথেষ্ট সাহায্য করবে। আর সেকেন্ড হচ্ছে, দেখো এটা আমি একেবারে মিথ্যে কথা বলে গ্রান্ট করব না, যে কিছু কিছু টিচার্সরা থাকে যারা অনেক সময় স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে তাদের পার্সোনাল গ্রাচুয়েটস স্টুডেন্টসদের সঙ্গে করে,
1: এই রকম সমস্যার কথা কিন্তু এর আগে স্কুল লেভেল, কলেজ লেভেল এবং ইউনিভার্সিটি লেভেলের অনেক লিসেনার্স আমাদের পাঠিয়েছে, এবং সেগুলো কলকাতার খুব নামি স্কুল কলেজের ছেলেমেয়েরাই আমাদের এই মেসেজগুলো পাঠিয়েছে, যেখানে স্টুডেন্টরা খুব ভিকটিম নিজেদের হিসাবে ভাবতে শুরু করেছে, কারণ যেখানে তাদের টিচাররা কোনো এক অদ্ভুত কারণে, অজানা কারণে এবং বেশিরভাগ সময় অকারণে স্টুডেন্টদের সঙ্গে মিসবিহেভ করেন, বিশেষ করে নাম্বার দেওয়ার ক্ষেত্রে। আমি আর নাম্বারসগুলো কি ওরা বাড়ি নিয়ে যাবে নাকি, নাম্বারসগুলো কি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দেবে, এরকম যদি হতো যে স্টুডেন্টদের থেকে 10-15 নম্বর কাটলাম আর সেটা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 10-15 টাকা হয়ে জমা পড়লো, তাহলে ঠিক আছে, এটা একটা প্রত্যেক সপ্তাহে বা মাসের এক্সাম থেকে 15-20 নম্বর করে কাটছি, সেগুলো টাকা হয়ে অ্যাকাউন্টে জমা পড়ছে, তা তো পড়বে না, তাহলে কেন করে এগুলো তারা, আমি জানি না।
0: কিছু কিছু বললাম না, কিছু কিছু ক্ষেত্রে টিচার্সদের এই সমস্যাটা আছে, কিছু পার্সেন্টেজ, কিছু
1: পার্সেন্টেজ শোনালে এরকম হতে পারে যে কখনো কখনো কোনো স্টুডেন্ট হয়তো এটা ওভার থিঙ্ক করে যে উনি আমাকে পছন্দ করেন না।
0: আমি সেই জায়গাতে আসছিলাম। এবার কি হয়, স্টুডেন্ট লাইফে আমাদের কিন্তু ওরকম একটা বিষয় চলে আসে, ধরো কখনো ক্লাসের মধ্যে আমি কোনো একটা পড়া বা আমার কোনো একটা অ্যাটিটিউড সেটা হয়তো সেই সময় অ্যাপ্রোপ্রিয়েট ছিল না, প্রপার ছিল না, পার্টিকুলার ছিল না, তো ম্যাম বা স্যার সেই সময় হয়তো আমাকে সেই বিষয়টাতে সবার সামনে কিছু বলেছে যেটা হয়তো আমি ঠিকভাবে নিতে পারলাম না, এবং সেই দিন হয়তো তিনি বলেছেন যে তোমাকে আমি দেখে নেব তুমি কি করে ভালো মার্কস পাও, জাস্ট কথার কথা, একটা এক্সাম্পল। তো এইটা কোথাও গিয়ে একটা স্টুডেন্টের সাবকনশিয়াস মাইন্ডে বসে যায় যে আচ্ছা উনি হয়তো আমাকে পছন্দ করেন না, দ্যাট মিন্স আমি যাই করি না কেন মার্কস কিন্তু আমি কমই পাবো। কখনো কখনো মার্কস কম পাওয়ার পেছনে কিন্তু অ্যাজ এ স্টুডেন্ট আমারও
1: তিনি ক্লাসটা করিয়ে হয়তো ভুলেও গেছেন যে তিনি কাকে এরকম কথা বলেছিলেন, কিন্তু যেহেতু আমি স্টুডেন্ট আর আমি সামনে একজন টিচারকেই দেখতে পাচ্ছি, তো তার কথাটা আমার কাছে থেকে যাচ্ছে অনেক বেশি, স্থায়ী বেশি হচ্ছে আমার মনে অনেক।
0: দেখো, তোমাকে আমি একটা ছোট্ট ডায়লগ দেব, জানো তো, এটা সিনেমার ডায়লগ হলেও আমাদের প্রত্যেকের জীবনের সঙ্গে মিলে যায়, যেখানে থ্রি ইডিয়েটসে রানচো

0: দাস ছানছার বলেছিল যে এক্সিলেন্সকে পিছে ভাগো, সাকসেস ঝক মারকে তোমারই পিছে আয়গি। আমরা যখন একটা একটা চ্যাপ্টার পড়ি, দেখবে সেই চ্যাপ্টারটা সব কিছু কিন্তু আমরা মানে মুখস্থ করার চেষ্টা করি, রাদার আরেকটু সহজ করে বলি, ধরো আমার 10টা চ্যাপ্টার নিয়ে একটা পরীক্ষা, এবার আমাকে পরীক্ষার আগের দিন বা এক মাস ধরে 10টা চ্যাপ্টার ভালো করে পড়ে আমার যেতে হবে, কারণ প্রশ্ন তো এই 10টার থেকে আসবে, 10টায় 10টা আমাকে উত্তর করতে হবে। এটা থাকে একজন স্টুডেন্টের মাইন্ডসেট। এবার আমি এই 10টার মধ্যে থেকে 5টা মানে চ্যাপ্টার এত ভালো পড়েছি যে এই 5টা আমার থেকে ভালো আর কেউ উত্তর দিতে পারবে না, আমি বাকিগুলো অতটা ভালো পড়িনি, কিন্তু আমার ভেতরে একটা ভয় রয়েছে আমি কি ভালো স্কোর করতে পারবো কি পারবো না। বাট এই যে 5টা আমি নিলাম, স্কুল কলেজ ইউনিভার্সিটির মার্কসটাই তো শেষ নয়,
1: একদমই তাই।
0: এই পড়াটাকে আমি আমার কর্মজীবনে ঠিক কতটুকু অ্যাপ্লাই করতে পারছি, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট।
1: আমি তোমার সঙ্গে এক্ষেত্রে এই জায়গাটাতে 190% একমত যে আমাদের দেশে প্রত্যেক বছর, আমি তোমাকে একটা পরিসংখ্যান দিলে আরও পরিষ্কার করে বুঝতে পারবে, সমস্যাটা হচ্ছে যে আমাদের স্কুল কলেজের এই পাঠ্য বই কেন্দ্রিক পড়াশোনা দিন দিন আধুনিক পৃথিবীর জন্য এত বা আধুনিক কাজের জন্য এত রিলেভেন্ট হয়ে যাচ্ছে যে ভারতবর্ষ গোটা বছরে সব থেকে বেশি ইঞ্জিনিয়ার প্রডিউস করে, ডাক্তার প্রডিউস করে, কিন্তু সার্বিক কাজের যে মান, একটা যে আন্তর্জাতিক যে স্ট্যান্ডার্ড হয় না, একটা গ্লোবাল স্ট্যান্ডার্ড যেটাকে বলে, সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী অনেক ভারতীয়ই আমরা সেই স্ট্যান্ডার্ডটাকে টাচ করতে পারছি না। তার কারণ আমরা পড়ে, আবার যদি রণছোড় দাসের ভাষাতেই বলতে হয়, তাহলে রট মারকে আমরা মুখস্থ করে পরীক্ষায় তো উগড়ে দিচ্ছি, কিন্তু কোনো বিষয়ের উপর সার্বিক যে দক্ষতা থাকার কথা,
0: স্কিল নেই, স্কিল ডেভেলপ করতে পারছি না,
1: সেইটা কিন্তু আমাদের অনেকের মধ্যেই নেই। এটা আমরা জানি, হয়তো অনেকে প্রকাশ্যে স্বীকার করি না, কিন্তু এটা আমরা জানি, যে কারণে ভারতবর্ষের প্রচুর ইঞ্জিনিয়ার, প্রচুর ডাক্তার এবং অনেক ডিগ্রি পাওয়া, মানে অনেক এডুকেশনাল ডিগ্রি তাদের কাছে রয়েছে, কিন্তু তারা কাজের জায়গায় সেটা প্রয়োগ করতে পারেন না। এমন বহু শিক্ষক শিক্ষিকা, আমি এটা এই প্রসঙ্গে বলতে বাধ্য হচ্ছি, অনেক স্কুলে অনেক সময় এমন অনেক সংবাদ মাধ্যমের ভিডিও আমাদের সামনে আসে যখন আমরা দেখি যে একজন ইংরেজির শিক্ষিকা একটা গোটা সেন্টেন্স ইংরাজিতে লিখতেই পারেন না, কিন্তু তিনি স্কুলের, হাই স্কুলের শিক্ষিকা বা শিক্ষক, তার মানে যে পরীক্ষাটা দিয়ে তিনি শিক্ষকতা চাকরি পেয়েছেন সেই পরীক্ষাটা কোয়েশ্চেন প্যাটার্নের মধ্যে কি এটা ছিল না যে ওনাকে একটা প্রপার সেন্টেন্স স্টুডেন্টদের শেখাতে হতে পারে ইংরেজিতে? অঙ্কের টিচার যোগ করতে জানেন না, প্রাইমারি বা প্রি প্রাইমারির অবস্থা তো আরও খারাপ, আমি সেই প্রসঙ্গে যাচ্ছিও না, কিন্তু একজন হাই স্কুলের শিক্ষক শিক্ষিকা বা একটু উঁচু ক্লাসের শিক্ষক শিক্ষিকা, যাদের একটা বাচ্চার ভবিষ্যৎ গড়া যাদের হাতে, তারা যদি বাচ্চাদের সঙ্গে এইরকম করেন, কখনো তাদের উপর রাগ করেন, কখনো যদি তাদের নাম্বার না দেন, কখনো যদি তাদের ঠিক মতো না শেখান, তাহলে তো আমাদের যে পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে, যেটা ভারতবর্ষের সব থেকে বড় পাওয়ার, গোটা পৃথিবীতে কারো যেটা নেই, যেটা একমাত্র আমাদের দেশের আছে, সেটা হচ্ছে আমাদের ইউথ পাওয়ার। আমাদের দেশে সব থেকে বেশি নবীন নাগরিক রয়েছে, সব থেকে বেশি ইয়াং জেনারেশন রয়েছে, যে ইয়াং জেনারেশন যে কোনো জাতিকে গড়তে সাহায্য করে। প্রবীণরা কিন্তু জাতি গড়ে না, নবজাতকরাও জাতি গড়ে না, একটা নেশনকে বিল্ড করে সেই নেশনের ইয়াং জেনারেশন, যারা ইউথ, যারা। তো আমাদের প্রত্যেকের উচিত, দেখো এখন যদি কোনো স্টুডেন্টের কোনো বিষয়ে তার জ্ঞান পাওয়ার ইচ্ছা হয় এবং সে এটা দেখে যে তার স্কুল কলেজ বা সে যেখানে পড়ে যে কোনো ইনস্টিটিউশনে সেই জ্ঞানটা সে প্রপারলি পাচ্ছে না, তাহলে সে ইন্টারনেটের সাহায্য নিয়ে অন্য কোনো জায়গা থেকেও সেই জ্ঞানটা নিতে পারে, কিন্তু সেক্ষেত্রেও একটা সীমাবদ্ধতা আছে যে ইন্টারনেট মারফত সে যার থেকে সেই জ্ঞানটা নিচ্ছে সে সেই জ্ঞানটা দেওয়ার জন্য উপযুক্ত কিনা। তো এটা একটা কমপ্লেক্স জিনিস, কিন্তু যদি তোমার মধ্যে ধৈর্য অধ্যাবসায় থাকে তাহলে তুমি যেমনটা সুনন্দা বলে যে টেকনিকগুলোর কথা, সেগুলো তো বটেই, এর বাইরেও আরও অনেক টেকনিক রয়েছে পড়াশোনায় মন বসানোর, মনঃসংযোগ বাড়ানোর, পজিটিভ থিঙ্কিংয়ের, যেটা নিয়ে আমরা একদম শুরু থেকে কথা বলছিলাম যে আমাদের মাথার মধ্যে যদি পজিটিভ থিঙ্কিং থাকে তাহলেও আমরা জীবনে ভালো জিনিস অ্যাচিভ করতে পারবো। তোমার যে গ্রাজ, মানে তুমি যেটা ভাবো যে ম্যামের তোমার উপর একটা রাগ রয়েছে,

সেই ভাবনাটা যদি অতিক্রম করে যেতে পারো, ওভারকাম করে যেতে পারো, তাহলে হতে পারে তোমার পড়াশোনায় ইচ্ছা, ফোকাস, মনোসংযোগ এগুলো আগের থেকে বাড়বে এবং তুমি অটোমেটিক্যালি ভালো পারফর্ম করবে। এটা আমরা শুধু একজনের মেসেজের উত্তর এতগুলো কথা বললাম না, এটা সার্বিক। আমাদের চুপ কথার সব থেকে বেশি লিসেনার হচ্ছে ছোটরা, সব থেকে বেশি শোনে চুপ কথা ছোটরা, যারা একদম ইয়াং জেনারেশন তারা সব থেকে বেশি চুপ কথা শোনে। তাই ওভার থিঙ্কিং নিয়ে বা পজিটিভ থিঙ্কিং নিয়ে আজকে আমরা কথা বলছি আলাদা করে, কারণ এটা ভীষণ দরকার। চলো, অনেক বেশি জ্ঞান দিয়ে ফেললাম এরকম ভেবো না, আমরা দুজনে একটু টিচার টিচার গোছের আছি আমি জানি, বাট ঠিক আছে। আরও SMS পড়বো, আরও কথা হবে, আরও গল্প হবে। 9903653992 নম্বরে সুনন্দা আর দীপ, তোমার এই মুহূর্তে রাতের যত সমস্যা সেই সব সমস্যার কথা শোনার জন্য বসে আছি অনেক রাত পর্যন্ত, গভীর রাত অবধি, মানে প্রায় ভোর পর্যন্ত থাকবো, কোনো চিন্তা নেই। আর একটু গান শুনি, গানের পরে আবার এক্ষুনি ফিরে আসছি।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: দুর্দান্ত, বেশ একটা গান শুনতে শুনতে আমরা আবার আমাদের প্রোগ্রামে চলে এসেছি। ওকে, অনেকগুলো মেসেজ কিন্তু ইতিমধ্যে আমাদের কাছে জমা পড়ে গেছে, যার মধ্যে একটা মেসেজ আমি এবার পড়বো, কারণ এটা পড়ার লোভ আমি সামলাতে পারছি না। হাই চুপ কথা, তোমরা কেমন আছো? আগের দিনের পর আজ রাতে আবার দিদির মিষ্টি গলাটা শুনতে ভীষণ ভালো লাগছে। দিদি একেবারে নাইট কুইন, আর তোমরা যে গানগুলো চালাচ্ছ সেগুলোতে কোনো কথা হবে না। কিছুদিন ধরে যেন তো মনটা ভালো নেই। এই যে তুমি একটু আগে একটা কথা বলছিলে না যে চিন্তার কোনো সীমানা নেই, এই কথাটা আমার জীবনের সঙ্গে মিলে যায়। অনেক চিন্তা মাথায় ঘুরতে ঘুরতে মাঝে মধ্যে শরীরটাও খারাপ হয়ে যাচ্ছে। দেখো, সামনে পুজো, অথচ হাতে কোনো কাজ নেই। ছোট ছোট বিষয় নিয়েও এখন ভীষণ চিন্তা হচ্ছে। আদৌ কি হবে, ভবিষ্যৎ কি নিয়ে অপেক্ষা করছে কিছুই বুঝতে পারছি না। সব কিছু নিয়ে এত বেশি চিন্তা করছি যে তার প্রভাব মন ছাড়াও শরীরের উপরেও পড়ছে। মাঝে মধ্যে মনে হয় যে আমার দ্বারা বোধহয় আর কিছুই হবে না, আমি যেন একেবারেই অক্ষম, সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে। যাই হোক, অনেকগুলো কথা বলে ফেললাম, তোমাদের ভাই স্পন্দন।
2: এটা সত্যি কথা, স্পন্দন যেটা বলল সেটা কিন্তু আজকের বর্তমান সময়ে দাঁড়িয়ে একটা বিশাল বড় বাস্তব ঘটনা, যেটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে যে আমরা যতই বলি দীপ যে পজিটিভলি ভাবো, পজিটিভলি ভাবা প্র্যাকটিস করো, নিজের মনটাকে শান্ত রাখো, সব ঠিক হবে, বাট এটাও তো সত্যি কথা যে আমাদের আজকে দেশ দশের যা পরিস্থিতি, যেখানে সত্যি সত্যি কাজের অনেকটা অভাব, সেখানে দাঁড়িয়ে দিন দিন আমাদের কাজ কমেই যাচ্ছে, বাড়ছে তো না। আর কাজ কমে যাওয়া মানে তো একটা আর্থিক সংকট বটে। তো এই কথাটা যারা বলে যে পয়সা দিয়ে কিছু কেনা যায় না, আমি কথাটাকে অপোজ করি এই কারণে যে হয়তো সব কেনা যায় না, কিন্তু বাঁচার জন্যে এই টাকা কিংবা পয়সার প্রয়োজনীয়তা অনেকটা রয়েছে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে মন ভালো রাখার কারণ, পেটটা যদি ভরা থাকে মনটা এমনিতেই ভালো থাকে, বলে না পেটে থাকলে পিঠে সয়। তো এটা সত্যি আজকাল আমাদের একটা মানে আমরা ফরচুনেট যে আমাদের আজকে পরিস্থিতিটা এরকম যাচ্ছে যে অনেকের হাতেই কাজ নেই, জিনিসপত্রের দাম বেড়ে গেছে, এটা তো সত্যি একটা
1: মানে মার্কেটের অবস্থা সত্যি আরো খারাপ হচ্ছে, শেয়ার মার্কেটের বেশ ক্ষতি হচ্ছে। মানুষের হাতে টাকা থাকলেও তারা সেই টাকা খরচ করতে ভয় পাচ্ছে, যে কারণে মার্কেট ইকোনমিটা, মানুষ বেশি খরচ কখন করতে পারে, যখন তার কাছে খরচ করার জন্য এক্সট্রা টাকাটা থাকে, এটা মার্কেটের সহজ নিয়ম। কিন্তু এখন যেহেতু মানুষের কাছে টাকা নেই, তাই যেটুকুনি টাকা মানুষের কাছে আছে মানুষ এই টাকাটা খরচ করতে ভয় পাচ্ছে, কারণ মানুষ ভাবছে, বা ভারতীয়রা এটা বিশেষ করে একটু কনজারভেটিভ, আমরা ভাবছে যে এই টাকাটা বিপদের সময় কাজে লাগতে পারে, এখন খরচ না করাই ভালো। যে কারণে এই পুজোর মরশুমে, উৎসবের মরশুমে ভারতবর্ষে টোটাল যে টাকা পয়সার যে ইকোনমিটা ঘুরতে থাকে, মানে মানুষের হাতে বেশি টাকা এলে তবেই মানুষ সেটা মার্কেটে খরচ করে, মার্কেট তখন অনেকটা চাঙ্গা হয়, এই ব্যাপারটা কিন্তু এই বছর সত্যি সত্যি অনেকটা স্তিমিত। তার কারণ অনেক মানুষের কাছেই, একা স্পন্দনের সমস্যাটা নয়, অনেক মানুষের কাছেই সত্যি সত্যি খরচ করার জন্য যে এক্সট্রা টাকাটা দরকার, পুজোর সময় আমাদের এক্সট্রা কিছু খরচ তো হয়ই, একটু বাইরে খাবো, একটু ভালো জামা কাপড় পরবো, একটু নতুন জুতো কিনবো, একটু

0: সাইডে কোথাও ঘুরতে যাব, এই যে এক্সট্রা টাকাটা দরকার হয় সেই টাকাটা এবছর অনেকের কাছেই নেই, তাই এবছর পুজোটাও অনেকের কাছে একটু ফ্যাকাশে লাগছে। এটা নিয়ে কোনো মানে এটা নিঃসন্দেহ এটার মধ্যে কিছু লুকোছাপা নেই।
1: তবে আমি বলবো স্পন্দন, দেখো এই পরিস্থিতিটা একা তো তুমি দেখছো না বা তুমি সংঘর্ষ করছো না, আমরা কিন্তু অনেকেই এই দলে রয়েছি, হয়তো ১৯ আর ২০ তফাত কিন্তু আমরা অনেকেই রয়েছি, তাই এখানে দাঁড়িয়ে অ্যাটলিস্ট নিজের ওপরই সেলফ ডাউটটা আসাটা খুব স্বাভাবিক হলো, আমি বলবো এটা করো না। তার কারণটা হচ্ছে একটা নির্দিষ্ট পরিস্থিতি কখনোই তোমাকে ওয়ার্দি বা ওয়ার্থলেস করে দিতে পারে না, সেটা দেখো সময়। এখন কথার কথা, যখনই কখনো দেখবে ন্যাচুরাল ডিজাস্টার হয়, সেটা তো একটি মানুষের ঘর ভেঙে গেছে এমন তো নয়, লাখো লাখো হাজার হাজার মানুষ যারা সেই সময় সেই জায়গাতে উপস্থিত ছিল, আমি নেপালের কথাটাই ধরতে পারি, সেখানে অনেকেরই তো সর্বস্ব গেছে, ম্যাক্সিমাম মানুষের সর্বস্ব চলে গেছে, তো এখানে না কারোর কোনো হাত ছিল না। আমরা যদি আমাদের দোষ দিতে থাকি তাহলে তো মুশকিল, সমস্যা জীবনে আসবে, বেঁচে যখন আছি তখন তো সমস্যা আসবে, সেটা খুব স্বাভাবিক, জীবনটা যতদিন আছে সেখানে উত্থান পতন হবে, সেটা খুব স্বাভাবিক। ওই ব্যাটেলটাতে আবারও ঘুরে দাঁড়ানো, আবারও ফাইট ব্যাক করা, আমার মনে হয় মানুষ হিসেবে জন্মগ্রহণ করার পর এটাই আমাদের সব থেকে বড় একটা উপলব্ধি হওয়া উচিত, যে যতদিন শ্বাস আছে ততদিন আশ আছে, যতদিন শ্বাস থাকবে প্রাণে ততদিন আমাদের এই যুদ্ধটাকে এই ব্যাটেলটাতে সংগ্রাম করতেই হবে।
0: আর ছেলেদের জন্য বিশেষ করে যাদের মাথার উপরে উপার্জন করার একটা ট্যাগ নিয়েই সে জন্মায় মাথাতে, যতই আমরা বলি সমাজ পাল্টেছে কিন্তু ছেলেদের উপর একটা প্রাথমিক দায়িত্ব বর্তায় যে সে উপার্জন করবে, তাদের জন্য আমার অত্যন্ত পছন্দের একটা সিনেমার একটা লাইন আর মাধবনের বলা, হাম্মার ধেজাস্কিরাত হামারা কাম হেলার না। তো এটা প্রত্যেককে আমাদের লড়তে হবেই, লড়তে প্রত্যেককে হচ্ছে। তুমি যদি ভাবো যার মাসের ইনকাম ১০,০০০ টাকা তার লড়াই তার মতন করে, যার মাসের ইনকাম ১,০০,০০০ টাকা তার লড়াই তার মতন করে, যার মাস ইনকাম ১০,০০,০০০ টাকা তার লড়াইও তার মতো করে, এই তিনটে স্যালারি স্কেলের লোকেদের কথা বললাম, আগামীকাল গিয়ে তিনটে লোক জীবনে খুঁজে তাদেরকে জিজ্ঞেস করো, ভাই তুমি ভালো আছো, সুখে আছো, শান্তিতে আছো, রাতে ভালো ঘুম হচ্ছে, খাবার হজম হচ্ছে, তিনজনই না বলবে, এক কথায় আমি তোমায় বলছি, গ্যারান্টি দিয়ে বলছি। আমি এরকম তিন রকম লোকই সামনে দেখেছি, তিনজনকে গিয়ে জিজ্ঞেস করেছি, ভাই ভালো আছো, না ভাই ভালো নেই, না ভাই বস খুব ঝাড়ছে, সকাল বিকেল বলছে টার্গেট পূরণ হচ্ছে না, না ভাই এইখানে ঝাড় খাচ্ছি, ভাই এই মাসে মাইনে পাচ্ছি পরের মাসে পাবো কিনা গ্যারেন্টি নেই, ভাই আমি জানি না যে ফ্ল্যাটটা ইএমআই দিয়ে কিনেছি সেই ফ্ল্যাটের সবকটা লোন আমি শোধ করতে পারবো কি না। প্রত্যেকের লড়াই প্রত্যেকের মতো করে স্পন্দন, প্রত্যেকের, এমন একজন মানুষও নেই তোমার আশেপাশে। সোশ্যাল মিডিয়া দেখে এটা ভেবো না যে কিছু মানুষ খুব সুখে আছে, তাদের জীবনে কোনো সমস্যা নেই, সোশ্যাল মিডিয়া ইজ দ্য বিগেস্ট লাই, প্রত্যেকের সমস্যা আছে। তুমি যাকে দেখে ভাবছো উফ ওর মতন যদি লাইফস্টাইলটা পেতাম আমার কোনো সমস্যা হতো না, তুমি জানোই না ওই মানুষটা আসলে কেমন আছে, সোশ্যাল মিডিয়াতে সে নিজেকে জাহির করছে সে ভালো আছে বলে। এমন অনেক সোশ্যাল মিডিয়ার সো কল্ড ইনফ্লুয়েন্সার আছে যারা রাতের বেলা ঘুমের ওষুধ না খেলে গিয়ে ঘুমোতে পারে না, কারণ তারা এত আতঙ্কে ভয়ে টেনশনে থাকে যে লাস্ট ভিডিওটা ১,০০,০০০ ভিউ হয়েছিল, পরেরটাতে হবে তো আদৌ ১,০০০ ভিউ, এই ভয়।
1: এখানে জানো দীপ, আমার না একটা কথা সবসময় মনে হয়, যেহেতু আমিও সোশ্যাল মিডিয়ায় টুকটাক কাজ করি, আমার এটা অন্য এক্সপিরিয়েন্স, আমি সেই এক্সপিরিয়েন্স থেকে বলছি, তুমি দেখো যখন আজ থেকে মোটামুটি ৮ থেকে ১০ বছর আগেও কিন্তু আমাদের লাইফস্টাইল একরকমের ছিল, আমরা যা রোজগার করতাম, মানে আমাদের সিনিয়ররা তখন যা রোজগার করত, মোটামুটি সেটাকে সেভিংস করে নিজেদের মাথার উপর একটা ছাদ করে নিজেদের গ্রসারি কেনার মতন টাকা, বাচ্চা কাচ্চাকে ঠিকঠাকভাবে একটা জায়গায় প্লেসমেন্ট করার মতন টাকা, সব কিছু ম্যানেজ করতে পারত, তারপরেও তাদের রাতের ঘুমটা ভালো হতো। বর্তমানে সেই স্যালারি ডাবল ট্রিপল ইউজ মানে উপার্জন করার পরেও কিন্তু লোকজন দেখছে যে মাসের পরে বা একটা মার্চ মাসের পরে স্পেশালি যখন ইয়ার এন্ড হয় তখন দেখছে যে আরে আমার আমার তো এই এই লসেস রয়েছে, আমি সেটা রিকভার করব কিভাবে। তো আমার ব্যক্তিগতভাবে এটা মনে হয় এই যে সোশ্যাল মিডিয়ায় একটা ফেক

0: জগৎ তৈরি করা হয়েছে, এই যে একটা ফেক দেখবে লাইফস্টাইল দেখানো হয় যে আমি
1: এটা কোভিড এর পরে আরো বেশি হয়েছে,
0: আমি একটা পেন্ট হাউসে আছি, আমি একটা দামি ফ্ল্যাটে আছি, আমার তিনটে চারটে ফ্ল্যাট আছে, 5 BHK ফ্ল্যাটে, আমার ফ্ল্যাটের নিচে বা বাড়ির নিচে ফেরারি দাঁড়িয়ে আছে, আমার 5টা গাড়ি 6টা গাড়ি, আমি ইসে কি বলে ফসিলসের ঘড়ি পড়ছি, আমি বিদেশ ভ্রমণ করছি। তো এইগুলো আস্তে আস্তে আস্তে আস্তে এমনভাবে ক্যাপচার করলো আমাদের মস্তিষ্কটাকে, যেটা আমি আগে চুপ কথাতেও বলেছিলাম যে এই অ্যাপ্লিকেশনসগুলো তৈরি করা হয় তাদের কালার, তাদের সাউন্ড, তাদের কন্টেন্ট সবটাকে সাইকোলজিক্যাল বিষয়টা দিয়েই তৈরি করা হয়েছে, যেন আমাদের সাবকনশিয়াস মাইন্ডকে সে রুল করতে পারে, শুধু কনশিয়াস নয় সাবকনশিয়াস মাইন্ডটাকে যেন রুল করতে পারে।
1: একটা শুধু লাইন বলবো মাঝখানে, সুনন্দা কন্টিনিউ করবে, যখনই কোনো অ্যাপ ফ্রিতে পাওয়া যায় তখন শুধু এটা মাথায় রাখবে যে ফ্রিতে তো কেউ কিছু দেয় না, তাহলে অ্যাপগুলো কেন ফ্রিতে ইউজ করতে দিচ্ছে? তার কারণ এক্ষেত্রে তার যে সাবস্ক্রিপশন বা তার যে টাকাটা, সেটা যে পণ্য সে যেটা বেচতে চাইছে সেটা হচ্ছে তুমি, সে তোমাকেই কেনাবেচা করছে, তোমার মাইন্ডটা কেনাবেচা করছে। তুমি যে জুতোর বিজ্ঞাপনটা দেখে 2-3 বার দাঁড়িয়ে যাচ্ছ, তার অ্যালগোরিদম, এই সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম, তারপর থেকে তোমার প্রোফাইলে সেই সংক্রান্ত জুতো কেন্দ্রিক বিজ্ঞাপন 100 খানা করে থ্রো করতে শুরু করবে। তুমি ভাবো না যে আরে আমি তো ভাবছিলাম এতগুলো বিজ্ঞাপন কী করে এলো, আসলে তুমি ভাবছিলে না, তোমার ভাবনাটার একটা রিফ্লেকশন তোমার স্ক্রলিংয়ে আসছিল। তুমি একটা জুতো দেখে একটু দাঁড়িয়ে গেলে, তুমি তার আগে আঙুল দিয়ে তুলছিলে, একটা জায়গায় একটা জুতো দেখে তুমি দাঁড়িয়ে গেলে, তখনই এই অ্যালগোরিদম এত জটিল ক্যালকুলেট করে এবং এত অ্যাকিউরেট ক্যালকুলেট করে, ও বুঝতে পারলো যে তার মানে তুমি কোনো কারণে ওই জুতোর বিজ্ঞাপনটা বা জুতোটা দেখে তোমার ভালো লেগেছে কিছুক্ষণের জন্য, তাই তুমি ওখানে দাঁড়িয়ে গেলে স্ক্রল করতে করতে। অটোমেটিক্যালি ওর কাছে যত জুতোর বিজ্ঞাপন দাতারা ওকে টাকা দিয়ে রেখেছে কাস্টমারের কাছে তার বিজ্ঞাপন পৌঁছে দেওয়ার জন্য, ও অটোমেটিক্যালি সেখান থেকে 100 রকমের জুতোর বিজ্ঞাপন তোমার প্রোফাইলে তোমার ওয়ালে থ্রো করতে থাকবে, স্পন্সার্ড বলে আসতে থাকবে। তখন দেখবে তোমার ওই বারবার তুমি দেখছো, 3 বার দেখলে আবার সরিয়ে দিলে, 4 বার দেখলে সরিয়ে দিলে, কিন্তু 10 বার 20 বার 25 বার 100 বার যদি আসতে থাকে, যেটা সুনন্দা বলল সাবকনশিয়াস মাইন্ড, যেটার জন্য আমরা স্বপ্ন দেখি, যেটার জন্য আমরা রাতেরবেলায় ভয়ে ঘুম থেকে উঠে পড়ি, যেটা আমরা হয়তো অ্যাক্টিভলি ভাবছি না, প্যাসিভলি ভাবছি, আমাদের মস্তিষ্কের একটা ব্যাকডোর আছে যেখানে আমাদের সব স্মৃতি সংরক্ষিত থাকে। তুমি ঘুম থেকে উঠেই তোমার মাথার মধ্যে ওই ব্যাকডোর থেকে চিন্তাটা, আরে কাল যে লাল জুতোটা দেখছিলাম, ওই কোম্পানির লাল জুতোটা দেখলাম বেশ কম পয়সায় পাওয়া যাচ্ছে, যাই একটু গিয়ে কিনে আনি, এইটা নিয়ে ব্যবসা করে ওরা। তাই সোশ্যাল মিডিয়ার ফানুস যেটা ফুলিয়ে ফাঁপিয়ে রাখা হয়েছে তোমার চোখের সামনে, যেখানে আমরা তুল্যমূল্য বিচার করি এবং নিজেকে অধিকাংশ সময় দুঃখী পাই, তুল্যমূল্য বিচারে তুমি কখনো নিজেকে সুখী পাবে
0: না,
1: তুল্যমূল্য বিচারে তুমি সবসময় দুঃখী পাবে। তোমার ওয়ালে, এটা আমি অনেককে বুঝিয়ে বলেছি, আমি কনভিন্স করাতে পারি না, যে কেউ কেউ বলে যে আরে ও বছরে 6 বার ঘুরতে যাচ্ছে, দেখ আমার 1 বারও যাওয়া হচ্ছে না, তুই বল তাহলে আমার মন খারাপ করবে না? আমি বলি যে বছরে 6 বার ঘুরতে যাচ্ছে, সে কোন ফাইন্যান্সিয়াল কন্ডিশনে যাচ্ছে, কোন কারণে যাচ্ছে, কার সঙ্গে যাচ্ছে, কিভাবে যাচ্ছে, আমরা তো জানি না। হতে পারে সে সারা 6 মাস ধরে, গোটা বছর ধরে সে শুধুমাত্র ঘুরতে যাওয়ার জন্যই পয়সা জমায়, তার অন্য কোনো শখ নেই, সে নতুন জামা পড়ছে কি না বা সে উইকেন্ডে বিরিয়ানি খাচ্ছে কি না আমি দেখতে যাচ্ছি না, আমি তাকে ঘুরতে যেতে দেখতে পাচ্ছি। কিন্তু তুমি আমি ঘুরতে না গিয়ে প্রতি মাসে মাসে ও হয়তো অল্প অল্প করে টাকা জমিয়ে ঘুরতে যায়, আমি সেই প্রতি মাসে অল্প অল্প করে টাকা জমিয়ে বিরিয়ানি খেতে যাই বা অন্য কিছু, আমি প্রতি মাসে অল্প অল্প করে টাকা জমিয়ে জামা কিনে ফেলি, ও হয়তো গোটা বছর একটাই জামা পরে বা 2-3টে জামা পরেই ও গোটা বছর যাতায়াত করছে যে ও ঘুরতে যাবে বলে, বা আমার 6 জন বন্ধু 6 বার মানে 1 বার করে কোনো একটা জায়গায় ঘুরতে গেছে, কিন্তু আমার ওয়ালে 6টা পরপর ঘুরতে যাওয়ার ছবি এলো, আমার মনে হবে গোটা পৃথিবীর লোক ঘুরতে যাচ্ছে, আমি শুধু একা যাচ্ছি না। এই তুল্যমূল্য বিচার থেকে যদি কোনোদিন বেরিয়ে আসতে পারো, তাহলে জীবনে সেলফ একটা স্যাটিসফ্যাকশন খুঁজে পাবে, না হলে শুধু আফসোসই হবে যে ভাই সবাই পারছে আমি পারছি না।
0: শেষে একটা শুধু কথা অ্যাড করব, দেখো আমরা তো মানুষ, আমাদের চাহিদার কিন্তু আর শেষ নেই, আমরা প্রচুর চাই, আমাদের চাওয়ার শেষ হয় না। তো এই চাওয়াটাকে যদি তুমি তোমার মতন করে একটু সংযম করতে পারো না, তাহলে দেখবে জীবনের অর্ধেক সমস্যার কিন্তু সমাধান এখানেই হয়ে গেছে। যে জায়গায় ছোট্ট একটা কম দামি ফোনেও আমার জীবনটা চলবে, সেখানে আমার অ্যাপেল আইফোন কেনার দরকার নেই, এক্সট্রা বার্ডেনটা আমার মাথায় নেওয়ার দরকার নেই। তো এই বার্ডেনটা তুমি যেদিন বুঝতে পারবে যে লাক্সারি, বার্ডেন আর রেসপন্সিবিলিটি এবং চাহিদার মধ্যে তফাৎটা কি, আমার মনে হয় সেদিন থেকে তুমিও একটা পিসফুল লাইফ লিড করতে পারবে।

0: বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: এই মেসেজটা পড়তে আমার প্রথম দিকে একটু লজ্জা লজ্জাই করছিল, তাও লজ্জার মাথা খেয়েই পড়ছি। বিশ্বনাথ কুণ্ডু পাঠিয়েছেন ক্যালিফোর্নিয়া ইউএসএ থেকে, লিখেছেন যে আমি দীপের একজন বড় ভক্ত, কারণ দীপের ফিলোসফির সঙ্গে অক্ষরে অক্ষরে আমি আমার ফিলোসফিকে মিলে যায়। যেমন একটা ফিট রাখার জন্য মিনিমাম একটা দিনের মধ্যে সময় বরাদ্দ রাখা। গত 15 বছর আমি প্রত্যেক দিনই 10 কিলোমিটার মতন দৌড়াই, আমার হাফ ম্যারাথনের মেডেলও রয়েছে, কিন্তু তারপরে পায়ে একটা সমস্যার জন্য আমি দৌড়ানো তো দুরস্থ, আমি ঠিক করে হাঁটতে পারি না। তাই দৌড়ানো থেকে আমি নিজেকে মুভ করিয়ে সুইমিংয়ের দিকে কনসেন্ট্রেট করি। আমি এখন প্রত্যেক দিন বেশ কিছুক্ষণ সুইমিং করি, কিন্তু যেহেতু শীতকাল এখন দোরগোড়ায়, তাই আমাদের এখানকার অধিকাংশ পুলই জমাট বেঁধে যাচ্ছে, বড়দিন আসছে, তাই এখন বাড়ির যে সুইমিং পুল বা বাড়ির আশেপাশে সুইমিং পুল ইউজ করা যাচ্ছে না, জিমে পুল রয়েছে সেখানে ইউজ করতে পারি। আমার সব শ্রোতাদের জন্য একটা অনুরোধ যে মন ভালো রাখার পাশাপাশি শরীর ভালো রাখার জন্য নিজেদের একটু করে সময় প্রত্যেক দিন দিন, ইটস রিয়েলি ভেরি ইম্পর্ট্যান্ট। এর থেকে তো বেশি সত্যি কথা হয় না, বিশ্বনাথবাবু যে কথাটা লিখেছেন এর থেকে সত্যি, এর চেয়ে বড় সত্যি কথা হয় না। আমরা ভাবি যে মনই খারাপ হয়, কিন্তু মন খারাপ হওয়ার পিছনে একটা অন্যতম বড় কারণ হচ্ছে আমাদের শরীরের ভিতরে কিছু না কিছু প্রবলেম। কেউ যদি একটু ভালো ঘুমোয়, একটু ভালো করে এক্সারসাইজ করে আর একটু ভালো খায়, তাহলে অনেক রকম মানসিক সমস্যা থেকে নিজে থেকেই সে বেরিয়ে আসতে পারবে, এটা সে রিয়েলাইজ করে না। যত বেশি সেডেন্ট্রি লাইফস্টাইল, যত বেশি বসে থাকা, যেহেতু আমাদের অনেকেরই কাজ এখন বসে, আমরা তো আর মাঠে ঘাটে সবসময় খুব বেশি দৌড়ঝাঁপ করি না, অনেকেই বসে কম্পিউটারের সামনে টানা কাজ করি, রাতের স্লিপ সাইকেলটা যে কারণে আমাদের অনেকেরই ডিস্টার্বড, অনেকে নাইট শিফটে কাজ করে, তার কারণ হচ্ছে আমাদের শরীরে যে স্বাভাবিক শারীরবৃত্তীয় যে প্রক্রিয়া সেটা দিনের পর দিন আমরা নেগলেক্ট করছি। প্রপারলি জল খাওয়া, শরীরকে হাইড্রেট রাখতে, সুষম আহার, মানে শরীরে যতটা প্রোটিন, যতটা কার্বোহাইড্রেট, যতটা ফ্যাট দরকার, তিনটের ইমব্যালেন্স, কোনোটা বেশি খাচ্ছি কোনোটা কম খাচ্ছি, প্রপারলি ঘুম না হওয়া, রাতে 7 থেকে 8 ঘন্টা না ঘুমোনো ঠিক করে, এগুলো অনেকটাই আমাদের পরের দিনটাকে এফেক্ট করে। এবং এটা সাইক্লিং, একটা সাইক্লিক প্রসেসে কন্টিনিউয়াস হয়ে চলেছে। আজকে রাতে ভালো ঘুম হলো না, কালকে আমার দিনটা কিন্তু খারাপ যাবে, কালকে দিনটা খারাপ যাচ্ছে সেইটা ভেবে আমি বেশি রাত অবধি জেগে মন খারাপ করছি, তাতে আমার কালকে রাতের ঘুমটাও খারাপ হচ্ছে, সেটা আমার পরশু দিনটাকে খারাপ করবে, এটা একটা সাইক্লিক প্রসেস। তাই প্রত্যেক দিন যদি হাফ অ্যান আওয়ার বাড়িতে হোক বাইরে হোক একটু দৌড়ানো, একটু কম তেল ঝাল মশলা খাওয়া, খোদ প্রধানমন্ত্রী এই কথাটাকে, মানে দেশের বিশ্বের খুব কম এরকম নেতা রয়েছেন, মানে একদম লিডার রয়েছেন যারা এই কথাটা এত প্র্যাকটিক্যালি সবার সামনে বলেছেন যে বাড়িতে রান্নার তেল প্রত্যেক মাসে একটু একটু করে কম করার চেষ্টা করুন, যা স্বাভাবিক ইউজ করেন তার থেকে কম ইউজ করার চেষ্টা করুন। কারণ ফ্যাট, আমাদের না ভারতীয়দের একটা প্রবলেম আছে, আমাদের ভারতীয়দের অনেকেরই ওবেসিটি সমস্যা রয়েছে। যেমন ঘুম না হওয়াটা একটা আমাদের ভারতীয়দের সমস্যা, তেমনি ওবেসিটি একটা আমাদের খুব বড় সমস্যা। আমরা অনেকেই স্থূল, মোটা, স্বাভাবিকের থেকে বেশি মোটা, আমাদের ওজন বেশি স্বাভাবিকের থেকে অনেকেরই। আশেপাশে তাকালে 10 জনের মধ্যে 6 জনকে এরকম দেখতে পাবে যার ওজন স্বাভাবিক।

0: থেকে বেশি। তার কারণ আমাদের আনহেলদি লাইফস্টাইল, এটাকে চাইলেই ঠিক করা যায়, শুধু দরকার একটা শৃঙ্খলা, যে শৃঙ্খলাটা থেকে তুমি, এই একজন স্টুডেন্ট আমাদের মেসেজ করেছিলেন যেটা নিয়ে সুনন্দা বলছিল যে কম সময় পড়ো কিন্তু বেশি কনসেন্ট্রেট করে পড়ো, তেমনই, এমন না যে সারাদিন তোমাকে জিমে গিয়ে লোহালক্কর তুলতে হবে, কম সময় দাও কিন্তু নিয়মিত সময় দাও, যদি দিতে পারো তাহলে অনেক মানসিক সমস্যা থেকে মুক্তি পাবে, ডিপ্রেশন, অ্যাসিডিটি, না ঘুম হওয়া, চোখের তলায় কালি, স্কিন খসখসে, চুল পড়ে যাওয়া, এরকম বহু বহু বহু সমস্যা অটোমেটিক্যালি কমে যাবে। হজমের সমস্যা আমাদের ভারতীয়দের একটা ডাইজেশন, একটা বড় ইস্যু আমাদের ভারতীয়দের জন্য, অ্যাভারেজ ইন্ডিয়ানদের ডাইজেশনে ইস্যু থাকে, কিছু একটা খেলাম বুক জ্বালা করছে, পেট জ্বালা করছে, তার কারণ শরীরে ফ্যাটের পরিমাণ বেশি যাচ্ছে, গ্যাস শরীরে বেশি তৈরি হচ্ছে, যেটা তোমাকে একটা আনকমফোর্টেবলনেস দিচ্ছে। এসবের সমাধান হচ্ছে ভালো খাওয়া, ভালো ঘুম, ভালো এক্সারসাইজ। দেখো পুজোর আগে এটা আমি দেখে, আমার দেখে এটা খুব হাসি পায়, পুজোর আগে এক মাস বা 15 দিন 20 দিন সবাই খুব চেষ্টা করে ভালো খেতে আর ভালো হেলদি হতে। হ্যাঁ মানে আমি যে কেন বলতে আমার হাসি পেল আমি বলছি, ধর আমি যে জিমে যাই যেখানে আমি মোটামুটি সপ্তাহে 4 থেকে 5 দিন 1 ঘন্টা করে টাইম স্পেন্ড করি, আমি হেভি ওয়েট লিফটিং করি, তো আমি যে সময়টা যাই ধরো সন্ধ্যের দিকটায় 8টা 9টা এরকম একটা সময় আমি যাই আমার অফিস করার পরে, তো তখন খুব বেশি ভিড় জেনারেলি থাকে না, মানে মোটামুটি আর ভিড় থাকে। লাস্ট এক মাস জিমের এসিগুলো প্রায় কাজ করছে না, তার কারণ এত লোক হয়ে গেছে, শপিং মলের মতন হয়ে গেছে, যে গরম লাগে, এসি ঠান্ডা করতে পারছে না জিমের ভিতরটাকে, এত লোক হয়ে গেছে, এবং সবাই এসে লোহালক্কর তুলছে, সবাই এসে ওয়েট নামাচ্ছে, ভাবছে, দৌড়োচ্ছে, সব থেকে বেশি ভিড় হয় হচ্ছে ট্রেডমিলে, সবাই দৌড়োচ্ছে, ভাবছে এই এক মাস দৌড়লে গোটা বছর যে ইনকনসিস্টেন্সিটা ছিল খাওয়ার সঙ্গে সেটা ঠিক হয়ে যাবে, এটাই ভাবে হয় না। আরেকটা এই প্রবণতা অবশ্য একটু উচ্চবিত্তদের মধ্যে, সেটা হচ্ছে কিছু হরমোনাল ইঞ্জেকশনস রয়েছে যেগুলো তোমাকে ওয়েট লস বা তোমার মানে এগুলো করতে হেল্প করে, কিছু ইঞ্জেকশন এখন মানে প্রথমে এগুলো খাবার ফর্মে এসেছিলো মার্কেটে, যেগুলোকে আমরা সাপ্লিমেন্ট বলতাম, তারপরে এখন সেটা ইঞ্জেকশনের ফর্মে চলে গেছে, যেটা আরও এফেক্টিভ কারণ সেটা ডিরেক্টলি তোমার শরীরে যায়, ভীষণ হার্মফুল বিশ্বাস করো। আবারও সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সটা এখানে আসছে, কারণ সোশ্যাল মিডিয়াতে কিছু মানুষ তারা তোমাদের বোঝায় যে এইটা না 15 দিন করো সব পেটের চর্বি কমে যাবে, পুরোপুরি মিথ্যে কথা, বলে এই ওষুধটা খাও 10 দিনে রোগা হয়ে যাবে, পুরোপুরি মিথ্যে কথা, শুধু শরীর খারাপ হবে, অসুস্থ হবে, জটিল এমন রোগ হবে যেটা সারানো যাবে না, বাদ বাকি এগুলো সব মিথ্যে কথা। একটা প্রপার মানুষের প্রপারলি লিন থাকে, তুমি যদি কোনোদিন, যারা মাঠে ঘাটে কাজ করে, যারা শারীরিক পরিশ্রমের কাজ করে, তুমি যদি তাদের চেহারা দেখো কোনোদিন, দেখবে শরীরে 1 ফোঁটা চর্বি নেই। তুমি কোনোদিন কোনো কৃষক মানুষ যারা মাঠে ঘাটে কাজ করে, কৃষক যিনি মাঠে ধানের বীজ লাগান এবং তোলেন, চাষি, আমাদের বাংলার কোনো চাষি, গ্রাম বাংলার কোনো চাষিকে তুমি দেখবে না তার একটা খুব বড় পেট রয়েছে, একটা বড় ভুঁড়ি রয়েছে, কোনো দিন দেখবে না। যারা দিন মজুরের কাজ করে, যারা ট্রাক থেকে মাল নামায় ওঠায়, লোডিং আনলোডিং যারা করে, তাদের তুমি দেখবে 6-pack অ্যাবস থাকে, অনেক সময় 4-pack বা 6-pack অ্যাবস থাকে। কেন থাকে? তার কারণ তারা এই যে ওয়েট লিফটিংটা আমরা করি, যেটাকে আমরা ওয়েট লিফটিং বলি, মানে ভারী ওজন ওঠানো নামানো, এটা তারা 365 days করছেন, তো অটোমেটিক্যালি শরীর স্ট্রাকচার্ড হচ্ছে। পরিশ্রম যদি আমরা ঠিক মতন করতে পারি, আর এটা না রাতের ঘুমের সঙ্গে সমানুপাতিক, তুমি যদি ভালো দিনভর পরিশ্রম করো, রাতে এত টায়ার্ড হয়ে যাবে, বিছানায় শুলেই ঘুমিয়ে পড়বে।
1: একদম আমি একমত, একমত। সো আজকে কিন্তু আমরা অনেক রকমের জনরার কথা তোমাদের বলছি, অনেক কিছু জানানোর চেষ্টা করছি, তোমাদের থেকেও জানছি, আশা করছি এটা আজকে একটা ফ্রুটফুল চুপ কথা আমরা করতে পারছি। সো এই গানটি রইলো এই মুহূর্তে,
0: এইটার আমি একটা ছোট, তার মানে আমরা অন্যদিন ফ্রুটফুল চুপ কথা করি,
1: অবশ্যই
0: তার মানে তুমি বলছো নেক্সট উইকও আমরা যে চুপ কথাটা করবো সেটাও ফ্রুটফুল করবো না, শুধু এটা ফ্রুটফুল হচ্ছে আজকে 3 তারিখ বলে, মানে দিস ইজ ফেয়ারলি ইনজাস্টিস।
1: আমি সে কথা বলতেই চাইনি, এটা তোমার ভার্সন,
0: 9 9 2 নাম্বার খোলা রয়েছে তোমার হোয়াটসঅ্যাপ আর টেক্সট মেসেজের জন্য।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: ওকে, ঢাকুরিয়া থেকে তপময় রায় এবং তপময় সহ আরও বেশ কয়েকজন একটা মেসেজ খুব কমন গত দু সপ্তাহ ধরে, যে দীপদা আর সুনন্দাদি রেডিও শোয়ের বাইরে তোমাদের পুজোর কি প্ল্যান, পুজোর প্ল্যান নিয়ে প্লিজ দুটো চারটে কথা বলতেই হবে। তো আমি সুনন্দাকে দিয়ে শুরু করি। সুনন্দা, তোমার পুজোর কি প্ল্যান সেটা শুনি।
2: না, আমার প্ল্যান খুব বোরিং প্ল্যান, সেই বাড়ি যাওয়া, সবার সঙ্গে আড্ডা দেওয়া। এটা শুনতে বোরিং, আমার জন্য তো এক্সাইটেড অবশ্যই। মানে আমার একটা রুল আছে পুজোর, আজীবন, মানে আমি যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকে এখন অবধি, যে সারা বছর যদি আমাকে বাড়িতে থাকতে হয় বা কাজে থাকতে হয়, একঘেয়ে জীবন কাটাতে হয়, আমি তাতে রাজি। কিন্তু পুজোর চার দিন আমার কাছে কেউ সেটা আশাই করবে না যে আমি বাড়িতে থাকবো, প্রথম কথা। বা আমি সেই কাজকর্ম বা স্যাড হয়ে বা ঘরে বসে টিভি দেখে, নো, এটা আমার দ্বারা হবে না। পুজো মানে এসছে, আমি প্রহরে প্রহরে আমি বাইরে যাব, বিভিন্ন গ্রুপের সঙ্গে, কখনো প্যারেন্টসদের সঙ্গে, কখনো আবার আমার বন্ধু বান্ধবদের সঙ্গে, কখনো আত্মীয় পরিজনদের সঙ্গে, শুধুমাত্র বোনেদের ভাইদের গ্রুপ নিয়ে, মানে আমাকে বাইরে ঘুরতেই হবে, প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরতে হবে। ইনফ্যাক্ট আমি বাড়ির পুজোগুলো ছাড়ি না এবং হেঁটে পুজো দেখি। আমি হচ্ছে ওই পদার্থের, ভিড়ে দাঁড়িয়ে ঘেমে নে হেঁটে পুজো দেখাই যে কি আনন্দ, আমি এটাতে বিশ্বাসী।
1: হ্যাঁ, সেম আমারও। তবে আমি সুনন্দার মতো অতটা ভাগ্যবান নই, কিন্তু আমাকেও রেডিও, অফিস, এসবের চক্কর পুজোতেও কাটতে হবে। হ্যাঁ, কিন্তু তার বাইরে যেটুকু সময়, আর আমি সময় বার করিনি, কারণ পুজোর সময় আমার শরীর রাউন্ড দ্য ক্লক চলতে পারে। অন্য সময় আমি হয়তো একটু রাতে ঘুমের কথা ভাবি বা ঘুমোই, পুজোর সময় তাতে যদি আমাকে কম্প্রোমাইজ করতে হয় আমার কোনো আপত্তি নেই। পুজোর সময় আমি, আমার ফুল এনার্জি থাকে। আমি দিনে অফিস যদি থাকে তাহলে রাতে ঠাকুর দেখতে যাই, যদি রাতে অফিস থাকে আমি দিনে এবারে ঠাকুর দেখে আসি। রোদ, ঝড়, জল, বৃষ্টি, জ্যাম, ঘাম, যেমনটা ও বললো, ভিড়, এগুলো আমাকে দমাতে পারে না। এই হচ্ছে পুজোর প্ল্যান। আর তার সঙ্গে অন্যান্য বার তো বাইরেই খাওয়া দাওয়া করতাম, বাড়ির খাওয়া দাওয়া তো মুখে রুচত না। হ্যাঁ, কিন্তু এখন
2: বাড়িতেই
1: বয়স যেহেতু বেড়ে যাচ্ছে, এখন একটু বাইরের খাবার কম খাচ্ছি। বিশেষ করে বাইরের খাবার আমাদের সব থেকে কষ্ট হয়, খারাপ লাগে দেখতে, যে আমি পয়সা দিয়ে কেন ভাই বিষ কিনে খাবো। আমি বাইরের খাবার খেতে ভালোবাসি, আমার প্রত্যেকেই বাইরে খেতে ভালোবাসি, এটা একটা আরেকটা অকেশনের মতন আমাদের কাছে বাইরে খাওয়াটা। কিন্তু বাইরের খাবার দাবার এত খারাপ এখন হয়ে গেছে, বিশেষ করে পুজোর সময়, যখন প্রচুর মানুষ চারপাশ থেকে, জেলা থেকে বিশেষ করে, কলকাতা শহরে চলে আসবেন ঠাকুর দেখতে, সেই অতিরিক্ত ভিড় সামাল দেওয়ার জন্য রেস্তোরাঁগুলোতে খাবার দাবারের কোয়ালিটি খারাপ হয়ে যায়, লম্বা লাইন পড়ে। ওইটা আমার আর মনে হয় না এবছর আর ওইটা আমার সহ্য হবে বলে। হ্যাঁ, তবে কিছু নিয়মের বাইরে গিয়ে খাওয়া দাওয়া করাটা পুজোর সময় চলবে, এটা চলবে,
2: ওটা হয় বাঙালি মানে, ওটা তো পুজোর চার দিন চলবে। তো এইটাই হলো আমাদের প্ল্যান, কাজের ফাঁকে ফাঁকে একটু পুজো দেখা, ফ্যামিলির সঙ্গে টাইম স্পেন্ড করা। কারণ
1: আর একটা যেটা সব থেকে বড় ঝামেলা হতে চলেছে, আমি এখন থেকেই আঁচ করতে পারছি, ধরো আমার তো বিভিন্ন রকমের বন্ধু বান্ধব রয়েছে, মানে অ্যান্টি সোশ্যাল থেকে শুরু করে সোশ্যাল ওয়ার্কার,

0: আমরা খুব আমার বন্ধু রয়েছে, তো তাদের জন্য আলাদা আলাদা সময় বার করাটা আমার জন্য খুব একটা বড় চ্যালেঞ্জ। কারণ এমন অনেক বন্ধু আছে আমার পাড়াতেই থাকে, আমার ছোটোবেলার স্কুলের সময়কার বন্ধু, কিন্তু তার সঙ্গে আমার বছরভর প্রায় দেখা হয় না বললেই চলে। একজন আমাকে কয়েকদিন আগে মনে করালো যে আমরা 19 বছর ধরে বন্ধু, 19 বছর ধরে একটা আমাদের বন্ধুদের গ্রুপ আছে, কিন্তু তারা আমরা বছরে এই দুর্গা পুজোটা ছাড়া বা কোনো এক দুজনের জন্মদিন ছাড়া গ্রুপের 10 জনের মধ্যে 9 জন এক জায়গায় হতে পারি না। তো আমরা ঠিক করেছি এবছর সেই বন্ধুদের পুরনো গ্রুপটা আমরা পাড়াতেই একটা ছোটোখাটো রেস্তোরাঁ আছে সেখানে মিট করবই করবো, এটা আমাদের প্ল্যান আছে। এখনও সেটা ডেট, এবার যা হয় নানাজন নানা মত, কেউ বলছে সপ্তমী, কেউ বলছে অষ্টমী, কেউ বলছে নবমী, কেউ বলছে ভাই 10 দিনই মিট করলে ভালো হয়, এইরকম আর কি। তো এদের জন্য টাইম বার করা, আমি শুধু একটা বাঁচোয়া যে আমার ছেলে খুব একটা ঠাকুর দেখাতে বা ভিড়ের মধ্যে গিয়ে ঠাকুর দেখাতে, মানে আমার স্বভাবের উল্টো স্বভাব পেয়েছে, ওর খুব একটা ভিড়ের মধ্যে ঠাকুর দেখাতে এনার্জি নেই, আর আমার বাড়ির লোকেদেরও তাই। তো সেইটাই একটা বাঁচোয়া, আমি টানতে টানতে নিয়ে যাই সবাইকে যে চলো চলো চলো চলো, কিন্তু ওদের অতটা ইয়ে নেই। বরং আমার মা টিভিতে ঠাকুর দেখতে ভালোবাসে, যে সব জায়গা ঠাকুর একসঙ্গে বাড়িতে বসে আরাম করে দেখে নেওয়া যায়, তাহলে বাইরে গিয়ে কি হবে।
1: আমি এটা ভাবতেই পারি না যে আমি টিভিতে, মোবাইলে, সোশ্যাল মিডিয়াতে ভার্চুয়ালি আমি ঠাকুর দেখবো, মানে আমার কাছে মনে হয় এটা তো আমার জীবনের সব থেকে বড় ডিজাস্টার।
0: ওকে, বড় মেসেজ পাঠিয়েছে দমদম থেকে আয়ুষ, লিখেছে আশা করি তোমরা দুজন খুব ভালো আছো, আমি ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের পরীক্ষার্থী, আমার এবছর ফার্স্ট অ্যাটেম্প্ট হয়েছে, কিন্তু প্রথম পরীক্ষাটা আমার খুব একটা ভালো হয়নি, হয়তো আর একটু ভালো হতে পারতো, কিন্তু আমার প্রবলেম হচ্ছে যে আমি আরও অনেকটা কনসেন্ট্রেশন বাড়াতে চাই, সিলেবাসটা খেপে খেপে সম্পূর্ণ করতে চাই উইদাউট প্রেশার, কিভাবে কনসেন্ট্রেশন বাড়াতে পারবো যদি কিছু বলতে। আমার মনে হয় এটার কথা
1: আমরা কথা বলে ফেলেছি, আর তারপরে শুধু এইটুকু অ্যাড করবো যে দেখো আজকাল সোশ্যাল মিডিয়ার যেমন ব্যাড এফেক্টস রয়েছে তেমন কিছু গুড অপরচুনিটিস রয়েছে। তুমি সোশ্যাল মিডিয়ার যে ট্রাস্টেবল প্ল্যাটফর্ম, যে একটা প্ল্যাটফর্ম রয়েছে, সেখানে গিয়ে তুমি টাইপ করতে পারো এবং সেখানে দেখবে বেশ কিছু নামজাদা টিচার্সরা এবং সাইকোলজিস্টরা, এটা ভেরিফাই অবশ্যই করবে গুগল থেকে, দে আর ভেরি রিনাউন্ড এবং ট্রাস্টেবল, তাদের কিছু বলার স্টেপস তুমি এবং সমস্ত স্টুডেন্টসরা তোমরা কিন্তু ফলো করতেই পারো, সেটা খুব এফেক্টিভ।
0: ঐশী একটা খুব ভালো মেসেজ করেছে, লিখেছে যে আজকের চুপ কথা সত্যি, আমার মতন যারা টিনেজার কলেজ পার্সুইং স্টুডেন্ট তাদের মেন্টাল হেলথের জন্য ফ্রুটফুল, খুব ভালো লাগলো, এখন বেশ মোটিভেটেড লাগছে, ভীষণ ভালো থেকো তোমরা দুজনে।
1: বাহ, থ্যাংক ইউ ঐশী, থ্যাংক ইউ সো মাচ।
0: সঞ্চারে লিখেছে তোমরা কেমন আছো, পুজো তো প্রায় চলেই এলো, আমার পরীক্ষা এখনও চলছে, প্র্যাকটিক্যাল চলছে, কাল শেষ হলো, আর একটা আছে সোমবার, পরীক্ষা ঠিক আছে কিন্তু এক্সটার্নালের ম্যাম কেমন হবেন, কি ধরনের প্রশ্ন করবেন, এনভায়রনমেন্ট প্রসিডিওর সব ঠিক থাকবে, তো এই টেনশানগুলো সত্যি নেওয়া যায় না। আর সব থেকে বড় বিষয় হলো আমার রুমে আমি লাস্ট দিন এক্সাম দিতে যাই, বাকিদের এক্সাম কাল শেষ হয়ে গেছে, আমার স্ট্রেস আর টেনশন সোমবার পর্যন্ত অপেক্ষা করছে। যাই হোক, তোমরা আশীর্বাদ করো যাতে পরীক্ষা ভালো হয়। সঞ্চারী আলিপুর থেকে।
1: এই যে বললাম সঞ্চারী, শুরুতেই কথাটা বলেছিলাম, সমস্যাটা কিন্তু তোমার প্রিপারেশনে নেই, সমস্যাটা রয়েছে তোমার মস্তিষ্কে, ওভার থিঙ্কিংয়ে। দেখো আগামীকাল কী হবে বা সোমবারে কী হবে সেটা তুমি আজকে তো প্রেডিক্ট করতে পারবে না, তুমি জাস্ট একটা কল্পনা করছো যে এক্সটার্নাল হয়তো খুব টাফ টাফ প্রশ্ন আমাকে জিজ্ঞেস করবে, হয়তো বাস্তবে দেখা গেল যে এমন একটা সহজ সরল প্রশ্ন জিজ্ঞেস করলো যে তুমি সেখানে বোকা হয়ে দাঁড়িয়ে গেলে যে এটা কোনো প্রশ্ন হলো, এবং সেই মুহূর্তে যেহেতু তোমার ব্রেনটা এতভাবে অ্যাক্টিভ ছিল, জটিল জটিল ইকুয়েশনসগুলো, প্রশ্নগুলো, উত্তরগুলো মাথায় নিয়েছিল, যে সহজ প্রশ্নটা যখন এলো সে প্রথম কয়েক সেকেন্ড প্রসেস করতে পারছে না, সে বলছে জানি আমি তো জানি কিন্তু
0: এটা না ইন্টারভিউয়ের সময় হয়।
1: এক্স্যাক্টলি,
0: অনেকে যখন কোন একটা নতুন চাকরির ইন্টারভিউ দিতে যায় তখন না আগে সব থেকে যে কঠিন যে প্রশ্নটা ধেয়ে আসতে পারে সেগুলোর জন্য প্রিপেয়ার হয়ে যায়, কিন্তু সব থেকে বেসিক যে প্রশ্নগুলো একজন ইন্টারভিউয়ার করেন বা করবে বলে ভেবে রেখেছে সেগুলোর উত্তর সে তৈরি করে যায় না, ফলে যখন সেই সহজ প্রশ্নগুলো করে, খুব বেসিক যে প্রশ্নগুলো করে, তখন এই অনেক পরীক্ষার্থীর মতোই সে ওরা বমকে যায়, ভাবে এটা কী জন্য জিজ্ঞেস করছে, এটা কি কোনো ট্রিক, সহজ বিষয়টাকে সহজ না করে ভাবে এটা কি কোনো ডাবল স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন, অন্য কিছু জানতে চাইছে। আর একটা শুধু সঞ্চয়ের জন্য লাস্ট একটা ছোট্ট কথা বলবো, যে টেনশনটা কখনো কখনো ভালো।

টেনশন আমাদের কিছু কিছু গাফিলতিকে সতর্ক করে দেয়। আমরা খুব ছোট ছোট কিছু ভুল, যদি আমাদের একদম টেনশন না থাকতো, খুব ক্যাজুয়াল থাকতাম, তাহলে ছোট ছোট কিছু মিস্টেক আমাদের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো। এটা আমাকে আমার একজন স্যার বলেছিলেন, একটু টেনশন।

0: ছোটো কিছু ভুল যদি আমাদের একদম টেনশন না থাকতো, খুব ক্যাজুয়াল থাকতাম, তাহলে ছোট ছোট কিছু মিস্টেক আমাদের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো। এটা আমাকে আমার একজন স্যার বলেছিলেন, একটু টেনশন থাকা ভালো, তাহলে তুমি সতর্ক থাকবে, তুমি একটু এক্সট্রা প্রিপেয়ার্ড থাকবে কোনো একটা কঠিন পরিস্থিতির জন্য।
1: কিন্তু এইভাবে ওভার থিঙ্কিং করো না, ম্যাম কি জিজ্ঞেস করবেন, এটা থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তুমি তোমার প্রিপারেশনটা ঠিক কেমন করছো। তুমি তোমার বেস্ট অ্যান্ড বেস্ট প্রিপারেশনটা করো, সেই প্রিপারেশন নিয়ে যাও, নার্ভটাকে একটু মানে কুল রাখার চেষ্টা করবে, সেটাকে স্টেবল রাখার চেষ্টা করবে, তারপর যা প্রশ্ন আসবে তুমি তার ঠিক ঠিক উত্তর ডেফিনেটলি দিতে পারবে।
0: এটা খুব অন্যরকম মেসেজ এই মুহূর্তে আমার কাছে রয়েছে। প্রিয় চুপ কথা, আজ আবার আমার নাইট ডিউটি, সারা রাতের অক্লান্ত ডিউটি শেষ করে লোকোমোটিভ আর পুরো গাড়ি চার্জ বুঝিয়ে দিলাম রিলিভারকে, এবার হেডকোয়ার্টারে ফেরার পালা। গভীর রাতের রেলপথ একটা অন্য পৃথিবী, একদিকে রাজমঙ্গল রাজমহল পাহাড়, অন্যদিকে সমান্তরাল গঙ্গা, পিছনে সাহেবগঞ্জ, সাঁকরিগলি, তিন পাহাড়, রাজমহল, বুনিয়াডাঙ্গা, পাকুড়, সঙ্গে কৃষ্ণ দ্বাদশীর চাঁদ ছুটছে। শুনশান মাঠের বুক ছিঁড়ে এগিয়ে চলেছি। এই সময় যখন অধিকাংশ মানুষ নিশ্চিন্তে ঘুমিয়ে, তখন চালক, সহকারী চালক, ট্রেনের ম্যানেজার আর হাজারো রেলকর্মী জেগে, তাদের চোখে ঘুম, শরীর ক্লান্ত, মনে বাড়ির টান, তবু দায়িত্বে কোনো বিরতি নেই। তাদের সতর্কতাতেই অগণিত মানুষ নিরাপদে তাদের গন্তব্যের দিকে এগিয়ে চলেন। আজ তেমনই একটা গভীর রাত, ক্লান্ত শরীরে যখন ভেসে আসে চুপ কথা, তখন মনে হয় এই অনুষ্ঠান যেন রাত জাগা মানুষের এক আপন সঙ্গী। নীরব রাতের মধ্যে তার শান্ত আন্তরিক কথাগুলো ক্লান্ত মনকে একটু স্বস্তি দেয়। চুপ কথা, তোমাদের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা। তুমি সত্যিই রাত জাগা মানুষের এক আপন সঙ্গী, তাপস প্রামাণিক।
1: এর থেকে ভালো মেসেজ আজকের রাতে চুপ কথার জন্য আমার মনে হয় না আর কিছু একটা হতে পারতো। তুমি যে পড়লে না, আমি জাস্ট চোখটা বন্ধ করে ভিজুয়ালি আমি দেখার চেষ্টা করছিলাম, মানে ট্রেনটা সত্যি সত্যি এইভাবে যাচ্ছে, একধারে গঙ্গা, আকাশে চাঁদ, আর একের পর এক পাহাড়, নদী, সবটা পেরিয়ে যাচ্ছে। এ যেন একটা রূপকথার গল্প। মানে এই যে এখন এই সময়টা, আমি যদি একটু পেছনে যাই, আমি যখন স্কুলে পড়তাম, আমাদের এই সময় পুজো আসছে আসছে দেখবি হালকা হালকা তখন শীত পড়তো। আমার যেহেতু নর্থ ইস্টে বাড়ি, তো সেখানে শীতটা একটু তাড়াতাড়ি আসে, শীত পড়তো হালকা হালকা, তখন একটা সুন্দর মায়ের হাতে তৈরি করা কাঁথা গায়ে দিয়ে ফ্যানটা চলতো, আর ফোন তো ছিল না, মোবাইল তো হাতে ছিল না, বই পড়তাম, গল্পের বই খুব পড়তাম। তো এই যে একটা আমেজ, এইদিকে রেডিও চলছে, আমার দাদুর পুরনো রেডিও, সেখানে আপকে লিয়ে একটি শো হতো বিবেদ ভারতীর, দারুণ দারুণ পুরনো হিন্দি গান, সঙ্গে আমার এই বই, জানলাটা খুলে আকাশে চাঁদ দেখতে পাচ্ছি, জ্যোৎস্না রাত, মানে এটা এটা সত্যি এখন ভাবলে মনে হয় এটা একটা রূপকথা। আমার জীবনের বেস্ট টাইম আমি সেখানে তখন স্পেন্ড করেছি, আমার এই স্কুল কলেজ লাইফ আমার লাইফের বেস্ট টাইম ছিল। এখন এটা রিয়েলাইজ হয়, তখন কিন্তু বুঝতে পারিনি এটা এত সুন্দর জীবন ছিল।
0: তাপসদার এই লেখাটা সত্যি খুব অসাধারণ, যেমন এই লেখাটার মধ্যে এই পরিস্থিতিটা ফুটিয়ে তোলা হয়েছে, তেমনই লেখাটাও একদম নির্ভুল, ঝরঝরে, সঠিক বাংলায় লেখা একটা লেখা। আমি শুধু এটাই বলবো যে এমার্জেন্সি ডিউটি যারা করে, এমার্জেন্সি ডিউটির মধ্যে না একটা একটা মাহাত্ম্য আছে। মাহাত্ম্যটা এই গল্পটা শুনতে তো খুব ভালো লাগছে, কিন্তু যারা এই ডিউটিটা করছে তারা জানে এটা কতটা কঠিন। যখন সবাই ঘুমোচ্ছে তখন একটা মানে নিজের শরীরের কমপ্লিট সাইকেলটাকে উল্টো করে দিয়ে রাতে জেগে কাজ করা কতটা কঠিন, সেটা যারা এই কাজগুলো করে তারা জানে। এটা শুনতে খুব রূপকথার মতো লাগলেও এটা যারা তখন ওই চরিত্রগুলো যারা, তাদের জন্য এটা ডাবল টাফ। এই কাজটা দিনের আলোয় করা, একটা নর্মাল শিফটে করা, আর রাতের বেলায় করার মধ্যে একটা পার্থক্য হচ্ছে, এটা ডাবল টাফ হয়ে যায় রাতের বেলা। আর সত্যি সত্যি অনেক মানুষ ঘুমিয়ে, যাত্রীরা সবাই ঘুমোচ্ছেন, বেশিরভাগই ঘুমোচ্ছেন, যারা জেগে আছেন তাদের এতটাই সতর্ক থাকতে হয়, যারা ট্রেনটা চালাচ্ছেন বা যারা সহযোগী, যে এতগুলো মানুষের দায়িত্ব তাদের কাঁধে। যারাই এমার্জেন্সি ডিউটি করেন তাদের প্রাপ্তি হচ্ছে এই প্রশংসাটুকু, একমাত্র প্রাপ্তি হচ্ছে এই প্রশংসাটুকু, যে তার পরিস্থিতিটা তিনি বুঝিয়ে বললে উল্টো দিকে যে শুনছে সে শুনে ভাবে, আরে সত্যি তো এটা তো খুব কঠিন একটা কাজ, অথচ এই মানুষটা এই কাজটা প্রত্যেক সপ্তাহে করছেন। একজন ডাক্তার, একজন দমকল কর্মী, একজন পুলিশ, ট্রাফিক পুলিশ,

0: সাফাই কর্মী, সাংবাদিক, লোকো পাইলট, পাইলট যারা ট্রেন চালান, প্লেন চালান, যে কোনো এমার্জেন্সি সার্ভিস বা যারা ওষুধ বা দুধের গাড়ি চালান, এমার্জেন্সি সার্ভিস এমন একটা সার্ভিস আমি অত্যন্ত গর্ববোধ করি। এটা বারবার বলতে গেলে আমার একটু বেশি কথা বেরিয়ে যায়, তার কারণ যেহেতু আমিও একজন এমার্জেন্সি সার্ভিস ওয়ার্কার, আমার এটাই মনে হয় যে এই মানুষদের আরেকটু বাহবা প্রাপ্য সকলের কাছ থেকে, গোটা সমাজের কাছ থেকে, কারণ তারা তাদের যে সময়টা তারা দিচ্ছেন, যে এফার্টটা তারা দিচ্ছেন, সেটা আর পাঁচজন মানুষের থেকে বেশি, আর পাঁচজন মানুষের থেকে কম কৃতিত্বের পাবেন, এটা জেনেও তারা আরো বেশি এফার্ট দিচ্ছেন।
1: তাদের
0: আমাদের সত্যি সত্যি স্যালুট। গান শুনি, গানের পর আবার আসছে এক্ষুনি ফিরে।

0: না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: পরে যার মেসেজটা পড়ব এই মুহূর্তে, হ্যালো চুপ কথা। সত্যি কথা বলতে আজকের গানগুলো অনেক দিন শোনা হয়নি, আর আমি জানি না যে কি গান ভালো লাগবে কি লাগবে না। তোমরা চালালে মনে পড়ে, বাহ এই গানটা তো সেই প্রিয় গানটা। থ্যাংক ইউ সো মাচ চুপ কথা। বাহ, অন্তত একটা আমার গানের চয়েসকে এখানে কি ওরা প্রশংসা করলো, এটা জেনে আমার খুব ভালো লাগলো। আদার দেন সুনন্দা,
2: ইয়েস, আমি আজকে আসার পরই বলছিলাম দীপ অসাধারণ একটা প্লে লিস্ট তৈরি করেছে। আর বরাবরই দীপের বাংলা গানের প্লে লিস্টটা না, মানে ওটা জাস্ট নেক্সট লেভেলের।
1: আমার শুধু একটাই আক্ষেপ হয়, যে কারণে আমি বাংলা গান সব থেকে বেশি চুপ কথায় বাজানোর চেষ্টা করি, যে এটা না কেউ একজন, আমার অনেক তো রেডিওর বন্ধু বান্ধব রয়েছে, আমি বহুদিন ধরে রেডিওর সঙ্গে যুক্ত, কেউ একজন, অনেকগুলো বাংলা রেডিও চ্যানেল ছিল এক সময় কলকাতাতে, রমরম করে চলতো, তাদের মার্কেটিং ডিপার্টমেন্টকে কেউ ভুল বুঝিয়েছে যে বাংলা গান নাকি বাঙালি শোনে না। এই করতে করতে করতে করতে সমস্ত রেডিও স্টেশন থেকে বাংলা গান বাজানোর সংখ্যাটা ক্রমশ কমতে থাকে, আর তার জায়গা করে না হিন্দি গান। আমি হিন্দি গানের বিরোধী অবশ্যই নই, মানে প্রচুর এরকম মিউজিক হিন্দি কম্পোজার রয়েছেন যারা অসাধারণ গান বানান, এবং সেখানে অনেক বাঙালিও রয়েছে, কিন্তু মাতৃভাষায় নিজের গান শোনার মধ্যে যে একটা সুখ, একটা তৃপ্তি, একটা আনন্দ আছে, কোনো কারণে কোনো মার্কেটিং ডিপার্টমেন্টের লোক তার বসকে রেডিওর এটা ভুল বুঝিয়ে বুঝিয়ে বুঝিয়ে বুঝিয়ে আজকে এই অবক্ষয় নেমে এসছে যে এখন যে কটা রেডিও স্টেশন চলে সেখানে বাংলা গান প্রায় চলে না বললেই চলে। তাই আমাদের যেটুকুনি সাধ্য রয়েছে, আমাদের যেটুকুনি ক্ষমতা রয়েছে, তাতে যদি আমরা একটু বাংলা গান শোনাই বাঙালিকে, তাতে কি এটা এমন আর হাতি ঘোড়া কঠিন ব্যাপার? আমাদের ভাষা, আমাদের গান, আমরা আমাদের মতন করে শুনবো। এমনিতেই বাঙালির ওপর আমার অনেক অভিমান রয়েছে, বাঙালির জাত্যাভিমান কম, এটা আমার খুব কষ্ট দেয়। আমাকে দুটো অন্য লোক এসে বাঙালিকে চারটে খারাপ কথা বলে দিয়ে চলে যায়, তাতে বাঙালিরা একজোট হয়ে প্রতিবাদ করে না, তিনটে বাঙালি এক জায়গায় হয়ে গেলেই দুটো গ্রুপ হয়ে যায়। এটা আমরা মানে হাসাহাসি করি, এটা বলে এক সময় করতাম যে মানে এমন অনেক বাঙালি রাজনৈতিক দল রয়েছে যে দলের ব্যানার ধরার জন্য একটা ব্যানার ধরতে গেলে তো দুটো লোক লাগে, পলিটিক্যাল পার্টিতে দুটো লোকও নেই, একটাই লোক একটা পলিটিক্যাল পার্টি খুলে দিয়েছে বাংলায়। তো এইটাই আর কি, এটা এটা বলা এই জন্য যে যে কোনো ভাষার ভাষাভাষী মানুষের মধ্যে জাতাভিমান থাকাটা খুব দরকার। তারা লেজেন্ড তৈরি করে, তারা জাতটাকে একটা লেজেন্ড তৈরি করে, তাদের নিয়ে কেউ খারাপ কথা বলার সাহস পায় না। বাঙালিকে কেউ সে চারটে খারাপ কথা বললে চারটে বাঙালি তাকে আরও বেশি করে, মানে ওই যাকে খারাপ কথা বলছে আর বাদ বাকি চারটে বাঙালি তাকে খারাপ কথা বলে, এইটা আমার একদম ভালো লাগে না।
2: এটা আজকের নয়, সেটা বহু পুরনো, অনেক উদাহরণ রয়েছে। যেমন আমি ছোট্ট একটা উদাহরণ দিতেই পারি, যেটা আমাদের সবার পড়া, আমি জানি তুমিও সেটা একমত হবে, যে স্বামী বিবেকানন্দ যখন বিদেশে গেলেন তখন এই যে আমাদের বাংলার কিছু সংখ্যক সম্ভ্রান্ত বাঙালিরা ওনার নামেও কিন্তু কুৎসা উঠিয়েছিলেন যে তিনি বাইরে গিয়ে,
1: আমি বহুদিন শোতে এই কথাটা বলেছি যে আমরা, আমাদের কেউ যখন সমালোচনা করে আমরা খুব সেটাতে খুব দুঃখ পেয়ে যাই, ভেঙে পড়ি। ধরো তুমি আজ যখন এসছো, আমি তুমি যেই ঢুকলে শো করতে, আমি তখন বললাম সুনন্দা তুমি এত অশিক্ষিত, এত কুৎসিত দেখতে আর এত বাজে, তোমাকে আমার একদম পছন্দ নয়, অটোমেটিক্যালি তুমি এতে ডিমোরালাইজড হয়ে যাবে, তোমার কনফিডেন্স কমে যাবে, মানে আমি একজন সাধারণ মানুষ হিসাবে বলছি, তোমার কনফিডেন্স কমে যাবে, তুমি দুঃখ পাবে, তুমি যেটুকু জানো তুমি সেটাও ভুলে যাবে, কথা বলতে গেলে তুমি ভয় পাবে, কারণ আমরা সমালোচনায় বিদ্ধ হতে পছন্দ করি না, পারি না। আমি এই প্রসঙ্গে বলি যে তুমি

0: বলতো কোন পৃথিবীতে মানুষটা আছেন যার কেউ সমালোচনা করেনি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যিনি বাংলায় নারীদের পড়াশোনার জন্য, তার জন্মদিন কয়েকদিন আগে আমরা পেরিয়ে এলাম তাই এই কথাটা সবার আগে আমার মনে এলো, তিনি বাংলার নারীদের পড়ার জন্য যে তারাও পুরুষদের মতো পড়াশোনা করবে কত লড়াই করেছেন, তার সঙ্গে আমাদের স্ট্রাগলের কোনো তুলনাই হয় না। তাকে গ্রামের লোক খারাপ কথা বলেছেন, গোটা বাঙালি জাতির বেশিরভাগ লোক তাকে খারাপ কথা বলেছেন, কিন্তু তিনি হাল ছাড়েননি, তিনি প্রতিষ্ঠা করেছেন তার মতটা যে পুরুষদের মতো নারীরাও একইভাবে পড়বে। স্বামীজির কথা তুমি বলছিলে, স্বামীজি যখন ফিরছেন বিদেশ থেকে তার লেকচার দিয়ে, তখন তাকে কি অপমানটা এনে লোকে করেছে, কত রকম অপমান করেছে,
1: সত্যিই তো।
0: স্বামীজি সবার সঙ্গে খেতে বসতে পারতেন, গরিব গুরুবদের সঙ্গে তিনি এক লাইনে খেতে বসে যেতেন, তাই জন্য তাকে অনেকে অনেক খারাপ কথা বলতেন,
1: ধর্মভ্রষ্ট হয়েছে,
0: অনেক খারাপ কথা বলেছেন,
1: অনেক কথা, অনেক।
0: ইভেন স্বামীজি নিজে একবার তার পরিব্রাজক স্বামীজি বইতে তার এটা লেখা রয়েছে তার সম্পর্কে, যে স্বামীজি একবার একদল গরিব গুরু রাস্তায় বসে খাচ্ছিল, স্বামীজি ভাবছিলেন যে ওদের সঙ্গে বসে খাই, তারপর তিনি নিজে একটু পিছিয়ে আসছিলেন, ভাবছিলেন যে না ওদের সঙ্গে বসে খেলে কে কি বলবে আমি চলে যাই, কয়েক পা হেঁটেও গেলেন, তারপর আবার এটা ভেবে ফিরে এলেন যে আমি যদি এই উদাহরণটা না সেট করতে পারি যে ওরা প্রত্যেকেই আমারই ভাই, ওরা প্রত্যেকেই ভারতীয়, তাহলে কি করা হবে, তা তিনি বসে খেলেন ওদের সঙ্গে। তো এইরকম বহু উদাহরণ রয়েছে, বহু মহাপুরুষ, মহা ব্যক্তিত্ব, সফল মানুষ, ইন্সপিরেশনাল মানুষ রয়েছেন যাদেরও লোকে প্রচুর খারাপ কথা বলেছে। তাই তোমায় যদি কেউ কোনো খারাপ কথা বলে, তাহলে ভেবো না সবসময় দোষটা তোমার মধ্যে আছে, খুঁতটা তোমার মধ্যে আছে, হতেই পারে যে আসলে সেই খুঁতটা যে তোমার সমালোচনা করছে তার মধ্যে আছে, সে তোমার কনফিডেন্সকে নষ্ট করার জন্য এই ধরনের আজে বাজে কথা বলছে। তো হাতে আর খুব বেশি সময় নেই, সুনন্দা আর দীপ রয়েছে, আর কিছুক্ষণ রয়েছি, তাই চটপট যদি আর শেষ দিকে কিছু তোমাদের বলার থাকে মেসেজ করো 9903653992-তে। আমরা দুজন আছি তোমার সঙ্গে চুপ কথার একদম লাস্ট সেগমেন্টে, কয়েক মিনিটে বাকি রয়েছে।

0: একটা বৃষ্টির শব্দ শুনতে শুনতে আজকে আমাদের এই চুপ কথার জার্নি শেষ হচ্ছে। শুধু একটাই আশার কথা, আমার মনে হয় যেটা সবার জন্য খুব ভালো একটা খবর, সেটা হচ্ছে যে কলকাতাকে বৃষ্টি আর খুব বেশি ডিস্টার্ব করবে না। একটু আধটু অল্প বিস্তর যেমন মাঝে মধ্যে হচ্ছে, কয়েক পশলা হবে, কিন্তু দুর্গাপুজো পর্যন্ত, অন্তত মহালয়া পর্যন্ত কোনো বড় বৃষ্টি বাদলার পূর্বাভাস আমাদের এখানে নেই। তাই শপিং, পুজোর প্রস্তুতি, প্যান্ডেল খাটানো, সমস্ত রকম কাজ নিশ্চিন্তে নির্দ্বিধায় তুমি করতে পারবে। এই সুখবরটা দিয়ে চুপ কথা আজকের মতন শেষ করছি। সুনন্দা আর দীপ, নেক্সট উইকেও একটা ছোট্ট সারপ্রাইজ ভাবছিলাম দেবো, বাট দেওয়া দরকার নেই, সাসপেন্স রাখছি না কোনো। নেক্সট উইকেও সুনন্দা আর দীপই তোমাদের সঙ্গে চুপ কথা থাকবে পরের শুক্রবার রাত 12টা থেকে 3টে।
1: টিল দেন স্টে টিউনড উইথ 107 FM রেইনবো।
0: গুড নাইট সবাইকে, ভীষণ ভালো থেকো, ভালো রেখো পাশের মানুষটাকে, হাত ধরে থেকো, আর পুজো অবশ্যই সবার ভালো কাটুক।
1: আগাম শুভেচ্ছা রইলো।

দীপ সুনন্দা। ঘড়িতে 3টে বেজে গিয়েছে, চলে এসেছি আমি ইন্দ্রাণী আপনাদের কাছে নি আপকে লিয়ে, হিন্দি ছবির গান।

শুনছিলাম পতঙ্গ ছবির গান গাইছিলেন মোহাম্মদ রফি, লিরিসিস্ট শ্রীনিবাস, কম্পোজার শঙ্কর জয়কিশন। এই গান দিয়ে শুরু হলো আমাদের আজকের আপকে লিয়ে। পরের গানে গীতা দত্ত।

শুনছিলাম 1957 ছবি প্যাসা। এই ছবির গান গাইছিলেন গীতা দত্ত, লিরিসিস্ট সাহি লুধিয়ানভি, কম্পোজার এস টি বর্মন। আপকে লিয়েতে এবারে শিল্পী মান্না দে।

শুনছিলাম মজার একটা গান, মান্নাদের গলায় বুট পলিশ এই ছবির গান, লিরিসিস্ট হাসরাত জয়পুরী, কম্পোজার শাকা জয়কিশন। পরপর বেশ কিছু ছবির গান, নিঃসন্দেহে অনেক পুরনো সব ছবির গান শুনছি। এবারের গানের শিল্পী লতা মঙ্গেশকর।

শুনছিলাম 1956 ছবি 50-50। এই ছবির গান গাইছিলেন লতা মঙ্গেশকর, লিরিসিস্ট রাজেন্দ্র কিষণ, কম্পোজার মদন মোহন। এবারের গানটি শুনব কিশোর কুমারের গলায়।

শুনছিলাম ড্রিম গার্ল, এই ছবির গান গাইছিলেন কিশোর কুমার, লিরিসিস্ট আনন্দ বক্সি, কম্পোজার লক্ষ্মীকান্ত প্যারেলাল। শুনছেন আপকে লিয়ে, সঙ্গে রয়েছে ইন্দ্রাণী। এই মুহূর্তে গানে গানে আমাদের সাথে আশা ভোঁসলে।

শুনছিলাম 1963 ছবি মুঝে চিনে দো। এই ছবির গান গাইছিলেন আশা ভোঁসলে, কম্পোজার জয়দেব। ঘড়িতে টিকটিক করে প্রায় তিনটে বেজে 29 মিনিট হয়ে, এই 30 হয়ে যাবে আমি কথা বলতে বলতে। এবারের গানে শঙ্কর চাকে, শঙ্কর মহাদেবন।

জিন্দেগি না মিলে দুবারা। শুনছিলাম এই ছবির গান, গাইছিলেন শঙ্কর মাধবন, লিরিসিস্ট জাভেদ আখতার, কম্পোজার শঙ্কর এহসান লয়। এবারের গানে আলকা ইয়াগনিক।

ইয়ে ওয়াদা হ্যায়, শুনছিলাম গানটি। 2000-এর ছবি রাজু চাচা, এই ছবির গান শুনছিলাম আলকা ইয়াগনিক এবং কুমার শানুর দুজনের গলায়। লিরিসিস্ট আনন্দ বক্সি, কম্পোজার যতীন ললিত। এবারের গানে উদিত নারায়ণ।

শুনছিলাম সিনাপাড়া। এই গানটি গাইছিলেন উদিত নারায়ণ। 2003 ছবি সায়া, এই ছবির গান এটি। সাইদ কোয়াট্রি লিরিসিস্ট, অনু মালিক কম্পোজার। দেখতে দেখতে সময় একেবারেই শেষের পথে। এবারের গানে কবিতা কৃষ্ণমূর্তি।

শুনছিলাম কবিতা কৃষ্ণমূর্তির গলায় এই যে গানটি নাম ছবির গান, লিরিসিস্ট আনন্দ বক্সী, কম্পোজার লক্ষ্মীকান্ত প্যারেলাল। আজকের শেষ গানটি শুনব সনু নিগমের গলায়, 2004-এর ছবি শুক্রিয়া। ছবির গান লিরিসিস্ট সমীর, কম্পোজার হিমেশ রেশমিয়া, গাইছেন সনু নিগম।

সানু নিগমের গাওয়া এই গানটির সঙ্গে সঙ্গে শেষ হলো আজকের মতো আপকে লিয়ে। ঘড়িতে 4:05 শুরু হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। প্রথমে শুনবেন খেয়াল, শিল্পী পণ্ডিত অমিয় রঞ্জন ব্যানার্জি, রাগ ললিত।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতিতে এতক্ষণ শুনছিলেন খেয়াল, শিল্পী পণ্ডিত অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায়, রাগ ললিত। তবলার সঙ্গতে ছিলেন সৌমেন নন্দী এবং হারমোনিয়ামে হিরণময় মিত্র। এখন শুনবেন শরৎবাদন, শিল্পী সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়, রাগ বসন্ত মুখারী।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীতে এতক্ষণ শুনছিলেন শরৎ বাদন, শিল্পী সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়, রাগ বসন্ত মুখারী, তবলা সঙ্গতে ছিলেন জয় দাশগুপ্ত। ঘড়িতে এখন 4:54 হয়ে 18 সেকেন্ড, ঠিক 5টায় শুরু হবে আপনার প্রিয় অনুষ্ঠান চিরন্তনী।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: চিরন্তনী, নতুন আলোয় নতুন ভাবে জেগে ওঠার কথা। কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো দেখায়, গোলক ধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা। তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেইনবোতে প্রতি শুক্র, শনি ও রবিবার ভোর 5টা থেকে। আজ 3রা অক্টোবর, শনিবারের চিরন্তনী, সঙ্গে আমি ইন্দ্রাণী। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতো জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903653992 এই নম্বরে। কাকে বলে অতীত, যা এককালে ঘটেছিল, আজ সেই বিষয়টার কোনো প্রাসঙ্গিকতা নেই, কোনো চর্চা নেই। কিন্তু কিছু বিষয় যার চর্চা চলেছে

অতীত নয়, চিরবর্তমান, যার প্রবহমানতা চিরন্তনীর মতোই চিরন্তন। এমনই অনেক অতীতকে যদি আমরা চর্চা করি, তবে দেখব তার মধ্যে আছে অমূল্য রতন। তা হল আমাদের ঐতিহ্য। আসুন এই ঐতিহ্যকে, এই অতীতকে, যা কিনা আজও বর্তমান, এমনই অনেক অতীতকে আর একবার আমরা ফিরে দেখি, যা কিছু চর্চার অভাবে মলিন হয়ে গিয়েছে, আরেকবার ফিরে তাকাই সেই অমূল্য রত্নভাণ্ডারের দিকে। গ্রীষ্মের একটি বিকেল, গোধূলির লাল আলোয় পৃথিবী তখন সুন্দর হয়ে উঠেছে। বিষ্ণুপুরের মহারাজা চৈতন্য সিংহ তার সহচরদের নিয়ে বেড়াতে বের হয়েছেন রাস্তার ধারে মাঠের মধ্যে একটা মস্ত তাল গাছ। তো মহারাজা চৈতন্য সিংহ বলে উঠলেন, আমি আশ্চর্য হচ্ছি ওই তাল গাছটাকে দেখে। আচ্ছা, তোমাদের মধ্যে কেউ এই গাছটা কতটা লম্বা এটা বলতে পারো? সবাই চুপ, কেউ কোনো কথা বলছে না। কিছুক্ষণ পর মহারাজা চৈতন্য সিংহ বললেন, আজ এখানে একজন পণ্ডিত উপস্থিত থাকলে আমার প্রশ্নের ঠিক ঠিক উত্তর দিতে পারতেন। কে কে কে কে তিনি মহারাজ? পারিষদরা বললেন। তখন তিনি উত্তর দিলেন, তার নাম তোমাদের কাছেও অতি পরিচিত, জগন্নাথ দাশগুপ্ত চৌধুরী, যার লোকশুভকর গণিত পদ্ধতির জন্য আমার বাবা মহারাজ গোপাল সিংহ তাকে শুভঙ্কর উপাধি দিয়েছিলেন। সবাই এর দিকে মুখ চাওয়াচাই করতে লাগল। কেন জানাবো তো, গল্প এগোবে, আমরা একটু একটু করে জানতে পারবো অনেক অনেক কথা।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং রাধা মুখোপাধ্যায়ের কণ্ঠে, দ্বৈত কণ্ঠে শুনছিলাম এই গানটি। এটা আমরা প্রত্যেক দিন বোধহয় জীবনযাপনের সঙ্গে সঙ্গে বুঝতে পারি, এই যে চারিদিক আলো করে সূর্য, তার আলো, তার আভা এবং তার তেজ ছড়িয়ে দিচ্ছে, এবং আমরা নতুন একটা সকালে যখন ঘুম ভেঙে উঠছি, নতুন একটা দিন, নতুন একটা স্বপ্ন, একটা আশা এবং আশা পূরণের আশা আকাঙ্ক্ষা, সব কিছু আমাদের বুঝিয়ে দেয় সত্যি এই জীবনটা কোনো একটা করুণার ছোঁয়ায় বোধহয় এত সুন্দর হয়ে ওঠার সম্ভাবনা রাখে। যাই হোক, আজকে যে গল্পটা বলতে শুরু করে দিয়েছি একটু একটু করে জানব, কেননা ঘড়ি হঠাৎ করে দেখি অনেকটা তাড়াতাড়ি করে ছুটছে। বলছিলাম শুভঙ্করের কথা, যখন মহারাজের কাছে তার পারিষদেরা বললেন যে হ্যাঁ শুভঙ্কর তিনি, যে শুভঙ্কর উপাধি দিয়েছিলেন তার বাবা মহারাজ গোপাল সিংহ, তখন সকলেই বলে উঠল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পণ্ডিত শুভঙ্করকে তো আমরা সবাই চিনি, তাকে আমরা অত্যন্ত শ্রদ্ধাও করি, কিন্তু বেশ কিছুদিন যাবৎ তাকে তো রাজসভায় দেখছি না মহারাজ। তখন তিনি বললেন কি করে দেখবে, আমার ভাই দামোদর সিংহ স্বভাব তো কিছুই ভালো না, কারোর প্রশংসা সম্মান কিছুতেই ও সহ্য করতে পারে না। দামোদর কিছুতেই বোঝে না যে যথার্থ পণ্ডিত যে, জ্ঞানী যে, তাকে তো সকলে সম্মান করবেই। তো তখন পারিষদেরা বলল হ্যাঁ মহারাজ, তাই তো উচিত, তাই না, গুণীজনকে সম্মান না করাটাই তো অপরাধ। মহারাজ আপনি মানে একজন সব থেকে বয়স্ক একজন সহচর, তিনি সবিনয়ে বললেন যে মহারাজ শুভঙ্কর আপনার রাজসভার গৌরব, একান্ত অনুরোধ যে আপনি আবার তাকে ডেকে পাঠান। তখন উনি একটু কিন্তু কিন্তু করছেন যে এইভাবে তাকে অসম্মান করা হয়েছে। তিনি আবারও বলেন মহারাজ আপনি চেষ্টা তো করুন, আপনি আপনার ভাই দামোদর সিংহকেই পাঠান শুভঙ্কর মহারাজকে, যেন আবার রাজসভায় উনি ফিরে আসেন, ওনাকে যেন ফিরিয়ে আনা হয়, আপনি এই চেষ্টাটা করুন মহারাজ। তো মহারাজ চৈতন্য সিংহের আগ্রহে, এবং যিনি আর কি অসম্মান করেছিলেন সেই দামোদর সিংহ, তার অনুরোধে শুভঙ্কর জগন্নাথ আবার বিষ্ণুপুর রাজসভায় ফিরে এলেন। রাজা চৈতন্য সিংহ তাকে সাদরে রাজসভায় গ্রহণ করলেন, বললেন আমার এই রাজসভা শূন্য ছিল আপনি ছাড়া, আসুন আপনি আপনার নিজ স্থানে একেবারে সসম্মানে আপনার আসন গ্রহণ করুন। এরপর তিনি বললেন শুভঙ্কর আমি একটি সমস্যার সমাধান কিছুতেই করতে পারছি না। তিনি তখন তার আসন গ্রহণ করতে করতে জিজ্ঞাসা করলেন যে কি এমন

সমস্যা মহারাজ, যা আপনাকে চিন্তিত করে তুলেছে। তিনি তখন এই যে প্রথম যে দৃশ্যটার কথা বলেছিলাম সেটাই বললেন। রাজবাড়ির সামনে দিয়ে সোজা যে পথটি গিয়েছে, ওই রাস্তা দিয়ে একটু হাঁটলেই ডান দিকে একটা মাঠ দেখতে পাওয়া যায়। ওই মাঠে মস্ত বড় একটা তাল গাছ। ওই তাল গাছটা কত লম্বা এটা জানার খুবই আগ্রহ হচ্ছে আমার, কিন্তু কেউই সেটা বলতে পারছে না। আমি জানি আপনি আমার এই সমস্যার সমাধান ঠিক করে দেবেন। তো উনি যখন বললেন যে মহারাজ তাল গাছটি কত লম্বা এইটাই আপনার জানার উদ্দেশ্য, ঠিক আছে এটা কোনো সমস্যাই নয়, আমি আপনাকে জানিয়ে দিয়ে যাব তাল গাছের মাপ কত। এইভাবে শুরু হলো শুভঙ্কর জগন্নাথের ফিরে আসা মহারাজের দরবারে, এবং শুরু হলো তাল গাছ কত লম্বা তাহারই সমাধান। কিছুক্ষণ পরে এসেই ওই তাল গাছটা কত লম্বা সেটা উনি জানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে বেরিয়ে গেলেন, এবং অল্প কিছুক্ষণ পরেই তিনি রাজসভায় ফিরে এলেন। রাজা চৈতন্য সিংহকে তাল গাছের মাপটা জানিয়ে দিলেন। তিনি তখন বললেন যে আশ্চর্য ব্যাপার, আমি এতজনকে জিজ্ঞাসা করলাম কেউ জানল না, আর শুভঙ্কর কিভাবে আপনি ওই প্রকাণ্ড উঁচু গাছটাকে মাপতে পারলেন? তখন উনি বললেন, মহারাজ আমি তাল গাছের ছায়া মেপে গাছের উচ্চতা ঠিক করেছি, আর এইভাবেই গাছের উচ্চতা ঠিক করা হয়, গণনা করা হয়। তিনি তখন মানে বিষ্ণুপুর রাজ চৈতন্য সিংহ তিনি দারুণ খুশি হয়ে বললেন, চমৎকার চমৎকার, আপনার বুদ্ধির কোনো তুলনা হয় না। হ্যাঁ হ্যাঁ শুভঙ্কর জগন্নাথ, একটা কথা, আপনি কিন্তু আমার রাজসভা ছেড়ে কোথাও যেতে পারবেন না, কখনো না। আপনাকে আমি আজ থেকে আমার মন্ত্রী পদে অধিষ্ঠিত করছি। হ্যাঁ, এইভাবেই আবার তার ফিরে আসা এবং রাজার তার প্রতি যে আনুগত্য বলবো না, তিনি যে প্রবল বিশ্বাস করতেন এবং নির্ভর করতেন, তার নির্ভরতা এই ছোট্ট ঘটনাটির মধ্যে দিয়ে শুরু হয়ে গেল। এবং এইটা একটা বড় ব্যাপার ছিল তখন, যে রাজদরবারে যাদেরকে রাজা নিযুক্ত করতেন পারিষদ সভাসদ ইত্যাদি হিসেবে, তারা প্রত্যেকেই রাজকার্য পরিচালনায় বিশেষ বিশেষ ভূমিকা নিত, এবং সেখানেই ছিল তার দক্ষতা, তার নিজস্বতা, নিজস্ব ক্ষমতা প্রকাশ। যাই হোক, এইভাবে সেদিন তো জানা গেল, আরও এরকম বহু ঘটনা ঘটল যেখানে এই মানুষটির জ্ঞান পাণ্ডিত্য তার গণনা কীরকম কীরকমভাবে এই রাজ্যকে রাজ্যবাসীকে উপকৃত করেছে আমরা সে কথা জানব। তবে এই মুহূর্তে এই বলছিলাম, কী যেন এক অপার করুণা থাকে যেখান থেকে খুলে যায় নতুন নতুন পথ।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: গানটি শুনছিলাম দেবব্রত বিশ্বাসের কণ্ঠে। আর আজকে যার গল্প বলতে শুরু করেছি সেই শুভঙ্কর পণ্ডিত, এখনও কিন্তু অনেক বইতে, বিশেষত বাংলা যে গণিতের বই, অঙ্কের বই, সেখানে কিন্তু এই শুভঙ্কর পণ্ডিতের কথা শোনা যায়। আজকের গল্প তাকে নিয়েই চলছে। বাঁকুড়ার বিষ্ণুপুর পরগনার অন্তর্গত রামপুর গ্রামে শুভঙ্করের জন্ম। ওই গ্রামেই শুভঙ্করের বাস্তুভিটা, তার দিঘি এবং শুভঙ্কর প্রতিষ্ঠিত বৃন্দাবনচন্দ্র রাধিকার মন্দির আজও আছে। বিষ্ণুপুর শাখা বঙ্গীয় সাহিত্য পরিষদ গ্রন্থাগারে তার চারটি পুঁথিও পাওয়া যায়। এই যে বলছিলাম না যে আমাদের অনেক অমূল্য রত্নভাণ্ডার রয়েছে নানান জায়গায় ছড়িয়ে, কিন্তু চর্চার অভাবে আজ তা মলিন, অনেক ক্ষেত্রে প্রায় বিলীন। এমন অনেক জায়গা আছে যেখানকার মানুষেরা হয়তো জানেনই না তারা যে জায়গাটিতে আছেন। একসময় ঐতিহাসিকভাবে এই জায়গাগুলো কতটা ইম্পর্ট্যান্ট ছিল। তো এই যে গুরুত্ব, তারও একটা প্রবাহ আছে, তার লেগেসি আছে। গুরুত্ব বজায় রাখতে হলে চর্চা বজায় রাখতে হয়, আর সেই চর্চা সময়ের সঙ্গে সঙ্গে বদলায় ঠিকই, কিন্তু হারিয়ে কেন যাবে? হারিয়ে না গেলে তা যে রয়ে যায় আমাদের মনের মণিকোঠায়। কারণ সত্যিই তো এই সমস্তই যে মণিমুক্তর মতো। যাই হোক, বলছিলাম 1009 সাল এই সময় শুভঙ্করের জন্ম। কি সুন্দর, আমার এটা পড়ে এত ভালো লাগলো। বলা হচ্ছে যে সম্ভবত 1009 সালটি বঙ্গাব্দ নয়, মল্লাব্দ, মানে সেই মল্ল রাজা, সেন রাজা, এইরকম সময়কার এই মানুষটি। কিন্তু তার যে অবদান, সত্যি সত্যি যারা অঙ্ক চর্চা করেছেন, অঙ্ক নিয়ে পড়াশুনো করেছেন, মানে আজকের ভাষায় ম্যাথস আমার সাবজেক্ট এরকম নয়, একেবারে অঙ্ক নিয়ে যারা পড়াশুনো করেছেন, তারা কিন্তু এই শুভঙ্কর পণ্ডিতের নাম নিশ্চয়ই পেয়েছেন। শুভঙ্কর জগন্নাথ বিষ্ণুপুরের মল্লরাজ গোপাল সিংহের রাজসভায় মন্ত্রী পদে ছিলেন। দীর্ঘ জীবনের ফলে তিনি রাজা গোপাল সিংহের পুত্র চৈতন্য সিংহের রাজত্বকালেও কিছুদিন

নেতৃত্ব করেন। শুভঙ্কর জগন্নাথের বাবা পীতাম্বর দাশগুপ্ত চৌধুরী বিষ্ণুপুর রাজার অধীনে অল্প মাইনের একটা চাকরি করতেন। 5 বছর বয়সে জগন্নাথের বিদ্যারম্ভ শুরু হয় আর কি, তার পড়াশুনো শুরু হয়। 10 বছর হতে না হতেই বাংলা ভাষা তার খুব ভালো করে শেখা হয়ে যায়। জগন্নাথের অসাধারণ বুদ্ধির জন্য তাকে গ্রামের সবাই খুব ভালোবাসত। দেখতেও যেমন ছিল সে সুন্দর, আর তার বুদ্ধিও তেমন। কিন্তু মাত্রই 11 বছর বয়স যখন শুভঙ্কর জগন্নাথের, তখনই তার বাবার মৃত্যু হয়। এরপরই একটা সাংঘাতিক কঠিন অবস্থা শুরু হলো তাদের পরিবারে। প্রায় খাওয়া দাওয়া জোটে না, পড়াশুনো বন্ধ হয়ে গেল জগন্নাথের। শেষ পর্যন্ত নিরুপায় হয়ে তিনি বিষ্ণুপুর রাজদরবারে এলেন। রাজসভায় কাজকর্ম চলছে, হঠাৎ রাজা গোপাল সিংহ লক্ষ্য করলেন একটি সুন্দর কিশোর সকরুণ মুখে হাত জোর করে রাজসভার এক কোণে দাঁড়িয়ে আছে। তিনি সস্নেহে তাকে কাছে ডাকলেন, বললেন, তুমি কে, কি চাই তোমার? তখন সে জানায়, মহারাজ, আমি আপনার রাজদরবারের একজন সামান্য কর্মী, পীতাম্বর দাশগুপ্ত চৌধুরীর ছেলে, আমার নাম জগন্নাথ। পীতাম্বর দাশগুপ্ত চৌধুরী তো কিছুদিন হল গত হয়েছেন, মারা গিয়েছেন, রাজা গোপাল সিংহ বললেন। তখন সেই শিশুটি বলল, মানে কিশোরটি বলল, হ্যাঁ মহারাজ, বাবা মারা যাবার পর থেকে আমাদের দিন খুব কষ্টে কাটছে, খেতে পড়তে পাই না, আমার পড়াশুনো বন্ধ হয়ে গেছে, অথচ পড়াশুনো করার আমার খুব ইচ্ছা মহারাজ। বিষ্ণুপুর রাজ গোপাল সিংহের খুব ভালো লাগলো এই জগন্নাথকে। তিনি তখনই একটি বৃত্তির ব্যবস্থা করে দিলেন, যাতে মা ও ছেলে খেয়ে পড়ে থাকতে পারে, আর জগন্নাথের পড়াশুনোই যেন কোথাও কোনো খামতি না হয়। এমনই ছিল সেই সময় কাল। চার 5 বছরের মধ্যে জগন্নাথ ফার্সি, বাংলা এবং আরও নানান বিষয়ে জ্ঞান অর্জন শুরু করলেন। তবে গণিত শাস্ত্রে অর্থাৎ অঙ্কে তিনি হয়ে উঠলেন অসাধারণ নিপুণ। অতি অল্প বয়সে অঙ্ক যাতে সহজে সকলেই বুঝতে পারে, তার তিনি উপায় উদ্ভাবনের চেষ্টা শুরু করলেন। তার সুমধুর, কাব্যিক, সহজ সরল অঙ্ক শিক্ষার পদ্ধতি খুবই জনপ্রিয় হয়ে উঠল। বিষ্ণুপুর রাজ জগন্নাথের প্রবর্তিত অঙ্কের লোকশিক্ষার সহজ পদ্ধতিতে মুগ্ধ হয়ে তাকে উপাধি দিলেন শুভঙ্কর, এবং পরবর্তীকালে তিনি শুভঙ্কর পণ্ডিত বলেই প্রখ্যাত হন। তখনকার দিনে আসলে জিনিসপত্রের ওজনের জন্য মন, শের এসবের প্রচলন ছিল, আর দাম দেওয়া হতো টাকা, আনা, কড়ি ইত্যাদির মাধ্যমে। মন থেকে শের কিভাবে হয়, শুভঙ্কর একটি উদাহরণ দিয়ে তার শিক্ষার সহজ কৌশলটি বুঝিয়ে দিলেন। তিনি জিনিসপত্রের দাম দেবার নিয়ম আর রীতিনীতিগুলো খুব স্পষ্ট করে বুঝিয়ে দিলেন। এমন সরসভাবে অঙ্কের নিয়ম দেখানোর চেষ্টা করেছেন যা দেখে আশ্চর্য হতে হয়। কি সুন্দর তিনি প্রকাশ করেছিলেন, মানে জানিয়েছিলেন, বলছেন, মনপতি যত তঙ্কা হইবে দর, তঙ্কা প্রতি অষ্টগণ্ডা শের প্রতি ধর, আনা প্রতি 2 কড়া বুজহ সুশীল, গণ্ডা প্রতি ধরিয়া লইবে অষ্টতিল, কড়া প্রতি 2 তিল শুভঙ্কর ভনে, মনকষা করো শিশু আনন্দিত মনে। মানে সকলকে তিনি একদম মনে আনন্দ নিয়ে অঙ্ক শেখার জন্য উৎসাহ দিলেন এই লেখাটির মাধ্যমে। দেখুন, এখানেও কিন্তু আমরা সেই ভনিতা দেখছি, শুভঙ্কর ভনে, অর্থাৎ শুভঙ্কর ভনিতা করে জানাচ্ছে এই লেখাটি। শুভঙ্করের এই সহজ গণিত রীতিকে বলা হয় শুভঙ্করী বা শুভঙ্করের আর্যা। তবে সত্যি সত্যি এই যে বলছিলাম, হারিয়ে যায় শুভঙ্করীর পুরনো সংস্করণ আজ দুষ্প্রাপ্য। তবে তার অনেক গ্রন্থ নানান সংগ্রহশালায় এবং যতদূর জানা যায় ব্যক্তিগত অনেকের সংগ্রহে আছে। শুভঙ্কর মূলত দেশীয় প্রথায় গণিত রীতির প্রচলন করেছিলেন। বিঘা, কালী, মনকষা, শের কষা, এইরকম 14টা নিত্য প্রয়োজনীয় বিষয়গুলোর উপর নিজস্ব মৌলিক পদ্ধতিতে তিনি অঙ্কের সূত্র তৈরি করেছিলেন। আর তার প্রবর্তিত গণিত রীতি শতাব্দীর পর শতাব্দী ধরে বাঙালিকে অঙ্ক শিক্ষায়

প্রেরণা জুগিয়েছিল। তার অঙ্কের রীতি, বাংলাদেশের মুদ্রা, ওজন, জমিজমার হিসাব এই সমস্ত দৈনন্দিন বিষয়ের মধ্যে ছিল এবং অনেক পুরনো পুরনো প্রাচীন পুঁথিতে দেখা যায় যে ঠিক এইভাবে কিন্তু জমিজমার হিসেবপত্র করা আছে। জিনিসপত্র সের, এত সের এখনও পর্যন্ত কিন্তু অনেক জায়গায়, অনেক বাজার বা দোকানে গেলে দেখা যায় সের কথাটা এখনও প্রচলিত। মন, এত মন, ওজন, তাই না? এই কথাগুলো এখনও আমরা শুনে থাকি। তো শুভঙ্কর জগন্নাথ গণিতজ্ঞ তো ছিলেনই, সেই সঙ্গে ছিলেন অসাধারণ পূর্তবিদ্যা বিশারদ। বাঁকুড়ার মাটি তো খুবই রুক্ষ, চাষের জন্য কঠোর পরিশ্রম করতে হয় এই অঞ্চলের মানুষকে। তো সেবার বাঁকুড়ায় একেবারে বৃষ্টি নেই, রাজা গোপাল সিংহ শেষ পর্যন্ত শুভঙ্করকে ডেকে পাঠালেন, শুভঙ্কর জগন্নাথ এবছর যে বৃষ্টি হচ্ছে না, চাষবাস হবে কী করে, কিছু একটা উপায় করো তুমি, দেশের মানুষ যে এবার না খেতে পেয়ে মারা যাবে। তখন অনেক ভেবেচিন্তে শুভঙ্কর জানায়, মহারাজ একটা যদি সেচ খাল তৈরি করা যায় তবে চিরদিনের জন্য বাঁকুড়ায় চাষের একটা সুব্যবস্থা হতে পারে, চাষের জন্য তাহলে কখনো জলাভাব হবে না। তখন তিনি রাজা বললেন, এ কাজ করতে পারলে তো খুব ভালো হয়, কিন্তু শুভঙ্কর কে নেবে এ কঠিন কাজের ভার, তুমি পারবে এ ভার নিতে? তখন সে জানায়, আমি আপ্রাণ চেষ্টা করছি মহারাজ, নিশ্চয়ই কিছু একটা উপায় বেরোবেই বেরোবে।